দৃষ্টি হাসে, সে হাসিতে অসীম কৃতজ্ঞতা। বলতে বলতে তিনি সামনের দিকে ঝুঁকে এসে বললেন, ভাই বাচ্চারা কিন্তু ধন্যবাদ দেয় হেসে, কথা বলে নয়। তাদের সে হাসি যদি আপনি দেখেন, সারা জীবন এক ধরনের তৃপ্তি আপনাকে ঘিরে থাকবে। আমি ডান হাতের তালুতে চিবুক ঠেকিয়ে বললাম, পরম করুণাময় ঈশ্বর যাতে আমাকে তা দেখার সুযোগ করে দেন, আশীর্বাদ করবেন। তিনি গভীর মায়া নিয়ে বললেন, আই ডু প্রে দ্যাট ইউ এক্সপিরিয়েন্স দিস গ্রেট মোমেন্ট। আমি বললাম, তারপর আলো আর মালার গল্প বলুন। তিনি আবার ফিরে গেলেন অতীতে। হ্যাঁ ভাই, এ দুটো বাচ্চা যেন একসময় আমার জীবনের অংশ হয়ে গেল। আমি ছুটির দিনেও তাদের জন্য খাবার নিয়ে যাই, আর ভেতরে ভেতরে বস্তিতে তাদের জন্য সস্তায় বাড়ি খুঁজি। আমার অল্প ক্ষমতায় যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা যায়, মেয়ে দুটোও আমার জন্য অপেক্ষা করে, আমাকে দেখলে ছুটে আসে, হাত ধরে ঝুলতে থাকে, আলো বলে, আমি আপনাকে বড্ড ভালোবাসি। সাথে মালাও জোর করে তার কথা কেড়ে নিয়ে বলে, না না আমি আপনাকে বেশি ভালোবাসি। আবার আলো চিৎকার করে ওঠে, না না না না আমি বেশি ভালোবাসি। আমি দুই বোনকে আদর করে থামাতে থামাতে বলি, আমিও তোমাদের বড্ড ভালোবাসি মা। বলতে বলতে হঠাৎ তাঁর কথা থেমে যায়, তিনি হুড়মুড় করে উঠে ওয়াশরুমে ছুটে যান। আমি অবাক হয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় বসে থাকি।

0: কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। বোঝা যায় চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসেছেন, জল দিয়ে জল আড়াল করতে চাইছেন। মনে হচ্ছে তিনি যেন আর স্বাভাবিক নেই। আমি বললাম, আপনার কি শরীর খারাপ লাগছে? তাহলে আজ বাদ দিন, অন্য দিন আসি। তিনি হাত নেড়ে আমাকে বসার ইঙ্গিত করলেন, তারপর জোরে জোরে দম নিয়ে একটু থিতু হয়ে বললেন, এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিন বাচ্চা দুটোর কাছে যাই, গল্প করি আর অপেক্ষা করি কখন তাদের জন্য একটা বাড়ি খুঁজে পাব। তারপর একদিন আলো আর মালার কথা বলতে বলতে হঠাৎ তিনি থেমে যান, তার চোখ শূন্য, কি যেন খোঁজে। তারপর তা নেমে আসে আমার চোখ বরাবর। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে তিনি বললেন, তারপর একদিন স্টেশনে গিয়ে দেখি বাচ্চা দুটো নেই।
1: যদি

আমি চরম বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, কি আলো আর মালা নেই? নেই মানে গেল কোথায়? তার উচ্চারিত শব্দগুলো যেন তীব্র বেদনার গোলা হয়ে ছুটে এলো আমার দিকে। না নেই, আগের দিন কারা যেন বাচ্চা দুটোকে তুলে নিয়ে গেছে, তাদের বাবা মা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, মারপিট করে তাদের ফেলে দেওয়া হয়েছে। তারপর বাবা মা দুজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে আর আমি ছুটেছি সাহায্যের জন্য, যদিও কেউ তেমন সাহায্য করেনি। কার দায় পড়েছে সর্বহারা অসহায় বাচ্চা দুটোকে খুঁজে বের করার? আমি এর কাছে যাই, ওর কাছে যাই, কেউ কিছুই বলেন না, করেন না, সারাদিন নিজেই খুঁজি। রিক্সা করে মাইকে অ্যানাউন্সমেন্ট করি, কোথাও নেই। মাঝরাতে আমি টলতে টলতে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকেই ধপাস করে বসে পড়লাম, তারপর আর কিচ্ছু মনে নেই। হাসপাতাল থেকে ছাড়া পেলাম দুদিন পরে, প্রেসারের সমস্যা হয়েছিল। ডাক্তারের পরামর্শ মতো বাড়িতে বিশ্রামে থাকলাম কিছুদিন, কিন্তু বিশ্রাম আমার হয় না, মন কেবল ছটফট করে, আর সামনে শুধু আলো আর মালা। তাদের জন্য আমার বুক ফেটে যায়, আমি হু হু করে কাঁদি। বলতে বলতে তিনি আর পারলেন না, বুকের ভেতর আটকে থাকা তীব্র শোক যেন ভিমকি দিয়ে পেরিয়ে এলো। আমি তার হাত ধরে বললাম, থাক, আপনাকে আর বলতে হবে না। তিনি হাত ঝাপটায় আবার আমাকে থামিয়ে দিলেন। তারপর লেখাপড়ার কফি কর্নারে এক অদ্ভুত নির্জনতা নেমে এলো। আমরা দুজনই কেউ কোনো কথা বলছি না। তিনি আনমনে নিজের পায়ের দিকে তাকিয়ে আছেন। এভাবে যেন কেটে গেল অনেকটা সময়। তারপর নির্জনতা ভেঙে তিনিই বললেন, আলো আর মালার স্মৃতিতেই আমি প্রায় অসাধ্য সাধনের একটা শপথ নিয়েছি, ঠিক করেছি একটিও ঠিকানাহীন কন্যা শিশুকে আমি হারাতে দেব না, হারতে দেব না। আর তাই তাদের আশ্রয়ের জন্য একটা ঠিকানা গড়ে তুলেছি, সেটিই হবে শত শত আপনজন হারা কন্যার নিজের বাড়ি। যখন তারা হাসবে আমিও হাসব, যখন তারা কাঁদবে আমিও কাঁদব। সাধারণ কিন্তু অসাধারণ মানুষটির দিকে আবারও নত হতে হল, নত হতে হয় বারবার। একজন আলো, একজন মালা, হাজার হাজার আলো আর মালার ঠাঁই করে দিল। তিনি তো কেবল নিমিত্ত মাত্র। মানুষের মতন মানুষ হয়ে বেঁচে থাকা এ জীবনেই সম্ভব।

অন্তহীন প্রেমের ধারা বইল আজ মনে, হারিয়ে যাওয়ার বার্তা প্রভাত কুসুম বনে। লিখছেন সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের চিরন্তনীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল, গানগুলিও অসাধারণ। লিখছেন মাধবী শীল হুগলি থেকে। অনঙ্গ মোহন রায় পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আলো আর মালার গল্প মনকে খুব কাঁদায়, এমন গল্প প্রতিদিনই শুনতে চাই চিরন্তনীতে। সৌম, তোমার বাচনভঙ্গি আর গান নির্বাচন মনকে খুব দোলা দেয়। চিরন্তনী অনুষ্ঠানটি সবাই যেন মন দিয়ে শোনে, এই অনুরোধ রাখি। শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত লিখছেন কাছাড়ি পাড়া থেকে, আমি আলো আর মালার করুণ কাহিনী শুনছি, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মাটিতে। চিরন্তনী শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তার পরের মেসেজটি লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে। আমাদের এই শেওড়াফুলি স্টেশনে আছে এই ছোট্ট ছোট্ট পরিবার, তাদের বাবা মায়েরা কাজের জন্য কোথাও চলে যায় আর বাচ্চাগুলো নিজের মনে খেলা করে। আমাদের মধ্যে অনেকেই কিছু না কিছু কিনে দেয়, তবে আমাদের এখানে কোনো অনুষ্ঠানে কিছু খাবার বেঁচে গেলে এদের যত্ন সহকারে খেতে দেয়। আজ আলো ও মালাদের গল্প শুনতে শুনতে তাদের কথা মনে পড়ে গেল। প্রিয় চিরন্তনী, রবিবারের স্নিগ্ধ সকালে এক অপূর্ব চিরন্তনী অনুষ্ঠান শুনছি, মন ছুঁয়ে গেল, গান শুনে আর গল্পের মধ্যে পাওয়া গেল এক চিরন্তনী সম্পর্কের দৃঢ় বন্ধন। ভালো থাকুন মালা আর আলো। লিখছেন মানসী সামন্ত হাওড়া থেকে। ধীরেন বসু মেদিনীপুর থেকে লিখছেন, আজকের গান ও গল্প বেশ অন্যরকম লাগছে শুনছি। নিরঞ্জন সাউ বিশপুর থেকে লিখছেন, আজ চিরন্তনী গল্প এমন কেন হলো? আচ্ছা, আজ আমি মর্নিং ওয়াকের সাথে চিরন্তনী শুনছি, চিরন্তনী শুনতে আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন দাদা ভাই। মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে শুনছেন আমাদের। দেবাশিস মণ্ডল লিখছেন, সুপ্রভাত দাদা, আজকে অনেক দিন পর চিরন্তনীর আসরে বার্তা পাঠালাম, নিয়মিত শুনি কিন্তু বার্তা পাঠানো হয়ে ওঠে না। সুপ্রভাত দাদা, গল্পটি ভালো লাগলো, চিরন্তনীর জন্য আবারও অপেক্ষা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন। অরিজিৎ দাস অধিকারী শুনছেন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে, তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন। চিরন্তনী অনুষ্ঠান আপনাদের পরিচালনার অপেক্ষায় থাকি, আজকেও গান আর শিক্ষামূলক গল্পের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে লিখেছেন, শুভ সকাল দাদা ভাই, আজও আছি চিরন্তনীর গান ও গল্প শোনার জন্য। শর্মিষ্ঠা মুখার্জির লিখছেন সাঁকড়াইল হাওড়া থেকে। সুপ্রভাত দাদা, চিরন্তনীর গল্পগুলো শুনতে এলাম, গল্প থেকে কিছু শিখতে এলাম, সুন্দর সুন্দর গানও ভালো লাগছে। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, যুগে যুগে জীবনকে দিশা দেয় শাশ্বত বাণী, গল্প গানে সেই কথাই বলে প্রভাতী এই চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর।

আওয়ালি থেকে লিখেছেন। শুভ সকাল দাদা ভাই, ভালো ভালো গান ও সুন্দর গল্প শোনার অপেক্ষায় রইলাম। অজিত কুমার আদক লিখছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। জগৎপুর খানাকুল হুগলি থেকে লিখছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন, যে নামেই ডাকি না কেন সবাই আমরা প্রণাম জানাই প্রকাশ্য বা প্রকাশ্যে বা মনে মনে। জানি তুমি চিরন্তনী, শোনাবে আজ মনোমুগ্ধকর গান ও গল্পগাথা। সুপ্রভাত দাদা, আপনাকে ও সকল শ্রোতাদের জানাই প্রভাতী শুভেচ্ছা। আলো ও মালার গল্প অন্তরে অন্তরে উপলব্ধি করলাম, খুব ভালো লাগলো। লিখছেন সোমেন সরকার যাদবপুর থেকে। কমলেন্দু দাস শিলিগুড়ি থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো আলো আর মালার গল্প। আজকের আলো মালার গল্প শুনতে শুনতে কাশি পাচ্ছে কেন? আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আপনাদের টানে গল্প শোনাতে এলাম, আর গান শোনাতে তো ভালোই লাগে। লিখছেন প্রফুল্ল সিংহ দার্জিলিং থেকে। তারপরে আর কে কে লিখেছেন দেখা যাক। হাওড়া থেকে রঞ্জন, আজ আবার কাজের চাপ, তাও বসলাম চিরন্তনী শুনতে। তারপরের মেসেজটি আগরপাড়া থেকে পাঠিয়েছেন অসীম কুমার মিত্র। লিখছেন, চিরন্তনী সকল শ্রোতাবন্ধুকে জানাই শুভেচ্ছা, গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে বেশ। তারপরে রাজবন্ধু লিখছেন শর্ষুনা থেকে, চিরন্তনীর গান গল্প ভালো লাগছে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সোনালী ঘোষ নদিয়া থেকে। লিখছেন, চিরন্তনীর গল্পটা মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। আসলে আমাদেরও খুব ভালো লাগে যখন আমাদের এই প্রচেষ্টা আপনাদের মন ছুঁয়ে যায়, কিছু না কিছু আমরাও শিখতে পারি। এই আসর তো শুধুমাত্র শেখানোর আসর নয়, যে গল্পগুলো আমরা পড়ি, যে গল্পগুলো আমরা শোনাই বা যে গানগুলো আমরা শোনাই, সেই সুর থেকে সেই কথা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। যদি শিখতে চাই, যদি শিখতে পারি, সেই প্রয়াস থেকেই আমাদের এই আসরে বারবার ফিরে আসা। আজকের মতন চিরন্তনীর আসর থেকে বিদায় নিই। আমি সৌম্য, ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন পাশের মানুষটিকে, আর আনন্দে থাকবেন। যেতে যেতে আরেকটি মেসেজ পেয়েছি, প্রাপ্তি স্বীকার করতেই হয়। ঢাকুরিয়া থেকে মৌলি লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। অন দ্যাট নোট সাইনিং অফ, আমি সৌম্য, আবার নিশ্চয়ই কোনো একদিন কথা হবে। পণ্ডিত চন্দ্রকান্ত ভাজের কণ্ঠে বন্দে মাতরম শুনতে শুনতে আজকের মতন বিদায় নেব।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আর আজ এই রবিবারের সকালে ভোরাইয়ের সঙ্গে রয়েছি আমি দেবারতী। বসন্ত, বসন্ত মানেই সকালটা একটা মিঠে আদুরে আলসেমি। চাদরটা গায়ে রাখবো নাকি সরিয়ে দেব, এই মধুর দ্বিধায় আরও 5 মিনিট বিছানায় কাটিয়ে দেওয়া। বসন্ত মানেই বারান্দায় পা রাখতেই একটা ফুরফুরে ঠান্ডা গরম মিশ্রিত হাওয়ার ধোঁয়া, যা এক পলকেই রাতের সব জড়তা ধুয়ে মুছে সাফ করে দেয়। আর কেন বলছি বসন্তর কথা, এবারে ভোরাইয়ের মে মাসের বিষয় তো হলো তোমার অনুভবে বসন্ত। আসলে বসন্ত এক একজনের কাছে এক এক রকম, বসন্ত সত্যি সকলের কাছে অন্যরকম। এবং তোমার অনুভবে বসন্ত সেই নিয়ে আপনি যা লিখেছেন তাই পড়ব আজকের ভোরাইতে। তবে তার আগে কানে থাকুক ইমন চক্রবর্তী।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com এ। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
3: তোমার অনুভবে বসন্ত। বসন্ত যেমন এক একজনের কাছে এক এক রকম, তেমনি বসন্ত যে হারিয়ে যায়নি তারও সাক্ষী হয়তো আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে অনুভব করেছি। আর সেই বিষয় মে মাসের ভরাই, এবং সেই নিয়ে যে বার্তা আপনারা পাঠিয়েছেন, আপনি পাঠিয়েছেন, তাই পড়ব এবারে। প্রথমেই যে বার্তা পড়ব তা লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। ভোরের মালতী ভোরাই, কনকনে উত্তরে হাওয়াকে থামিয়ে দিয়ে যখন মৃদুমন্দ দক্ষিণা সমীরণকে সঙ্গে নিয়ে প্রকৃতির রাজ্যে আগমন হয় বসন্তের, তখন সমগ্র জীবকুলে নেমে আসে পরম প্রশান্তি। কোকিল তার সুমিষ্ট কলতানে আকাশ বাতাস মুখরিত করে তোলে, পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রক্ত রাগে মনে দোলা লাগে, মন প্রাণ জুড়ে জাগে অদ্ভুত শিহরণ। মল্লিকা মালতী ও বকুলের বনে চলে চুপ চুপ চুপ কথা, আজি বসন্ত জাগ্রত দ্বারে, মধুমাসে ফুলে ফুলেই চলে মধুকরের মধুর গুঞ্জন, আম্র মুকুলের সুবাসে বাতাস দিশে হারা, বাগান ভর্তি রংবাহারি গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া সৌন্দর্যের বাহার নিয়ে মন হরণের প্রতিযোগিতায় নেমেছে। ওমা দেখো দেখো পিটুনিয়া কি অপূর্ব রং ছড়িয়েছে, ওর মুখের মিটিমিটি হাসি যেন আমাদের দিশাহারা করে তুলেছে। আবার ফুল থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একটু দূরে দেখো পত্রহীন বৃক্ষ কেমন কুচি পল্লবে ঢাকা পড়েছে, কুচি কিশলয়ের কি অপূর্ব রং, কি অপূর্ব সজীবতা, চোখ যেন ধাঁধিয়ে যায় প্রকৃতির এই অপূর্ব রংবাহার দেখে। মন আমার আনন্দে আত্মহারা, মনে মনে বলি ওগো মধুমাস, ওগো বসন্ত,

রূপের রাজা তুমি, মানব মনে জাগাও শিহরণ। তাই তো মানুষ তোমায় বসিয়েছে রাজ সিংহাসনে, করেছে ঋতুদের রাজা, ধন্য তুমি ঋতুরাজ। বসন্তের রংবাহারি শুভেচ্ছা সহ কৃষ্ণা কর্মকার, খরার পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি ঋতুরাজ বসন্ত তার রাজ সিংহাসন নিজ গুণে বজায় রাখেন। পরের বার্তা লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, সিমলাপাল, বাঁকুড়া থেকে। কোকিলের কুহুডাক দক্ষিণা বাতাস, অন্তরে জাগে মোর আজ কি উল্লাস, এসেছে বসন্ত দ্বারে ছড়িয়ে সুঘ্রাণ, দিয়েছে হৃদয়ে দিয়েছে দোলা তুলেছে তুফান, কত গান সুর তোলে কবিতারা আসে, ছন্দেরা মাথা নেড়ে খুশিতে হাসে, নীল আকাশ নীল জল পাখিদের ঝাঁক, ভালোবেসে কারা যেন দিয়ে যায় ডাক, অকারণে ভিড় করে গুনগুন সুর, মন মোর ডানা মিলে ভেসে যায় দূর, শিমুল পলাশ বন সেজেছে রঙিন অচেনা পথিক, হাঁটি পথ উদাসীন, মৌমাছি প্রজাপতি করে আনাগোনা, ফুলেদের মেলাতে খুব জানাশোনা, রুক্ষতা মুছে গেছে সেজেছে বনের পথ, কুচি পাতায় যায় দেখা আশার ভবিষ্যৎ। শুভেচ্ছান্তে চম্পা পণ্ডিত গোড়াই, সিমলাপাল, বাঁকুড়া থেকে। আরও একটি বার্তা পড়ি, লিখেছেন আমার অনুভবে বসন্ত সুমন দাস, নিশাকুঠি ইচ্ছাবট, পূর্ব বর্ধমান থেকে। ওগো আবির মাখা ভোড়াই, তোমার ডাক শুনে আজ কবির কথা মনে পড়ল। 1941-এর 16 জুলাই শান্তিনিকেতনের উদয়নে বসে নির্মল কুমারীকে বলেছিলেন, সহজে এই পৃথিবী থেকে ঝরে পড়তে চাই শুকনো পাতার মতো। এই সহজ সুরে ঝরে যাওয়ার জন্য কতটা নির্মোহ লাগে বলতো? এই তো বসন্তের অবারিত মুক্তি। হ্যাঁ সই, বসন্ত আমার ওই ফাগুন বউয়ের হলুদ বৈরাগ্যে, আম্রকুঞ্জের লাল মাটিতে পড়ে থাকা ঝরা পাতায় যখন দক্ষিণ হাওয়ার আশা বড়ি বাজে, খেলা ভাঙার খেলা, তখন আমার বুক জুড়ে বসন্ত আসে। বৈশাখী রোদের আঁচ, কালবৈশাখীর তাণ্ডব, শ্রাবণের অবিরাম ধারা, মাঘী হিমের কনকনে রাত পেরিয়ে যে পাতারা সহিষ্ণুতার সাধনায় সিদ্ধ হল, তারা তো বসন্তের গর্ভ। মাটির সাথে লীন হয়ে ওরা কুচি পাতাদের শিখিয়ে গেল অমরতার গান, রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাওয়ার আগে, দুঃখের দিনে সাধনার মগ্নতায় ঋদ্ধ থেকে সুখের বসন্তে ঝরে গেল। এতটুকু মোহ নাই সাধন লব্ধ এ রং, তাই মর্মে লাগে গোপন রাখে, তখন দেহ রিক্ত দেহি ওই ঝরা পাতার মতো উপনিষদের মন্ত্র বলে, তিন ত্যাগ তেন ভুঞ্চিথা, ত্যাগের পথে ভোগের এই অনাবিল রিকাবিতে আমার বসন্ত অধিবাস বন্ধু। ওই যে দেখছ রঙিন পলাশ, অমল দাস, ওরাই আমার বসন্ত আবির। মাগবেশই এসো আজ বৃন্দাবন নবদ্বীপ শান্তিনিকেতন এক আবিরে রাঙিয়ে দিই, এসো পরাণ নিংড়ে এক সুরে গাই, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, তোমার বসন্ত সই। সুমন দাস, ইচ্ছাবট, পূর্ব বর্ধমান থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: ভোরাইতে সঙ্গে রয়েছে আমি দেবারতী। বসন্ত, বসন্ত কখনো বাড়ির মোড়ের সেই গাছটার ঝরে পড়া পাতাগুলোয় সবুজ কচি পাতার চিহ্ন। বসন্ত আমার কাছে আপনার কাছে ভিন্ন, আর তোমার অনুভবে বসন্ত সেই নিয়ে আপনি বার্তা পাঠিয়েছেন। এবারে যার বার্তা পড়ব তিনি হলেন লালু নে, বৈদ্যবাটি হুগলি থেকে লিখেছেন। আমার জীবনে বসন্ত মূলত জীবনের নতুন সম্ভাবনা, ভালোবাসা, রোম্যান্টিকতা এবং জরাজীর্ণতা কাটিয়ে উঠে নতুন করে বাঁচার অনুভবের প্রতীক। এটি জীবনের আনন্দময় মুহূর্ত, শৈশবের স্মৃতি, মাটির গন্ধ বা রবীন্দ্রনাথের গানে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বসন্তের দক্ষিণা বাতাস ও রঙিন প্রকৃতি মনকে ভালোবেসে অবহেলার চাদর সরিয়ে দেয়। আমার জীবনে বসন্তের অনুভূতিগুলো হল নতুন উদ্দীপনা। বসন্ত মানে জীবনের রঙে সেজে ওঠা। ফাল্গুন চৈত্রে দক্ষিণ বাতাসে মন রোম্যান্টিক হয়ে ওঠে এবং গ্লানি মুছে যায়। এটি স্মৃতির শৈশবে ফিরে যাওয়া এবং মাটির টানে ঘরে ফেরার গান। অনেক সময় অবহেলার চাদর পেরিয়ে, উপেক্ষার দেয়াল ডিঙিয়ে বসন্ত জীবনের দরজায় কড়া নাড়ে। বসন্ত জীবনের থেমে থাকার নাম নয়, বরং বারবার ফিরে এসে নতুন করে বাঁচার। আমার ফাগুন, আমার বসন্ত প্রতি বছরের মতোই মন থাকে খুবই রোম্যান্টিক। দক্ষিণা বাতাস গায়ে আছড়ে পড়তেই যেন আমার দরজায় প্রথম ভালোবাসা উঁকি দিয়েছিল। তাই বসন্ত শুধু ঋতু নয়, এ যেন শৈশবের ফেরা, মাটির ডাক, রবীন্দ্রনাথের গান, জীবনানন্দের কবিতা, বসন্তের আগমন। ফুলে ফুলে চারিদিকে ছড়িয়ে দিতে ভুবন, বসন্ত আসছে দেখো রাঙিয়ে দিতে জীবন। জরাজীর্ণ রইবে না আর কোনো গাছের ডাল, পাতার ফুলে ভরে উঠবে সকল গাছের ডাল। কোকিলের কুহু ডাকে প্রাণের উচ্ছ্বাস ও সৌন্দর্যের ঋতু বসন্ত। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি যেখানে তারা নতুন করে প্রাণ ফিরে পায়। এটি শীতের শুষ্কতা কাটিয়ে উষ্ণতার পরশ বুলিয়ে দেয়। প্রকৃতি সেজে ওঠে মনোমুগ্ধকর রূপে। বাংলার ছয় ঋতুর মধ্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ, কারণ এই ঋতুতেই প্রকৃতি হয়ে ওঠে সবচেয়ে মোহনীয় ও আকর্ষণীয়। বসন্তের আগমন ও প্রকৃতির রূপ বাংলার ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু গঠন করে। ফাল্গুনের প্রথম দিন থেকেই বাতাসে বসন্তের সুর। কবির ভাষায়, বসন্ত এসে গেছে, হৃদয়ে লেগেছে দোলা। বসন্ত প্রকৃতির এক অমোক সৃষ্টি, যা জীবনকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। একরাশ বাসন্তিক শুভেচ্ছা সহ লালনে বৈদ্যবাটি হুগলি থেকে। পরের বার্তা লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় ভোরাই, তোমাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ছয় ঋতুর অন্যতম প্রধান ঋতু বসন্ত, যে ঋতুর মধ্যে এক বৈচিত্র্য লক্ষ্য করি প্রতি বছরই। বসন্ত এলেই আমাদের উঠোনের আম গাছে কোকিলের সদাই কুহু ডাক শুনি। ছোটবেলায় এই কোকিলের ডাক শুনে ভেংচি কাটাতাম, এখন বেশ ভালো লাগে শুনতে। কেউ যখন ফোন করে তখন ওদের কুহু ডাকটা পৌঁছে যায় ফোনের ওপারের মানুষটার কাছে। কৈফিয়ত দিতে

0: হয় তাদের। বসন্তের সময় নাতিশীতোষ্ণ আবহাওয়াটা বেশ লাগে। জানো, এই সময় আমার চুলটা আঁচড়ালে প্রায় ওঠে না। প্রায় দিনেই হরিনামের সংকীর্তন মাইকে ভেসে আসে। ছোটবেলায় কম দামের পিচকারি দিয়ে দোল খেলতাম, এই সময় রং আবির মেখে ভূত হয়ে যেতাম। এখন তো বাচ্চারা ওসব বিশেষ খেলে না। আম গাছে মঞ্জরি ভরে যায়, মৌমাছিদের গুনগুনানি শুনি, শিমুল পলাশে সেজে ওঠে প্রকৃতি, পর্ণমোচি গাছে নতুন করে পাতা গজে ওঠে, প্রকৃতির এই সাজ দারুণ লাগে আমার। শুভেচ্ছা সহ মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা।

0: @gmail.com AIRFMRAINBOW KOLKATA@gmail.com মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতে, পড়ছি আপনার বার্তা। আর বিষয় তোমার অনুভবে বসন্ত। এবারে যে বার্তা পড়ব তা লিখেছেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। ভোরের সাথে ভোরাই, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো চেতল। এই ডাক কি কখনো উপেক্ষা করা যায়? শীতের রুক্ষ নির্জীব বর্ণহীনতাকে পিছনে ফেলে প্রকৃতি বরণ করে নিতে চায় রঙিন বসন্তকে। কৃষ্ণচূড়া পলাশের আগুন রঙা ক্যানভাসের বর্ণ সুষমায় প্রকৃতি সেজে ওঠে। বসন্ত নিয়ে তরুণ তরুণীর উচ্ছ্বাসের শেষ নেই। বসন্ত তারুণ্যের প্রতীক হলেও সবুজটা সবার অক্সিজেন। বসন্ত নতুন করে বাঁচার উদ্দীপনা সৃষ্টি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে, কিন্তু মনকে কর্মচঞ্চল রাখতে হয় যাতে হতাশাবোধ না আসে, একাকিত্ব যেন গ্রাস না করে। সেজন্য নিজেকে ব্যস্ত রাখা, কর্মচঞ্চল রাখা ভীষণ জরুরি। এখন যৌথ পরিবার নেই, ছোট্ট পরিবারে একটি সন্তান। সন্তানের উচ্চ শিক্ষা এবং পরবর্তীতে চাকরি কিংবা প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হয় একাকিত্বের যন্ত্রণা। একাকিত্ব এখনকার সামাজিক ব্যাধি। পরিত্রাণের উপায় অবসরের আগে থেকেই সামাজিক সংস্থার সঙ্গে বা সাংস্কৃতিক চর্চার কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখা, সম্ভব হলে সহধর্মিণীকেও যুক্ত রাখা যাতে মন কর্মচঞ্চল থাকে। ভাঙা সম্পর্ক, ফেল করা পরীক্ষা, চাকরি না পাওয়া বসন্ত মনে করিয়ে দেয় আবার নতুন করে শুরু করা যায়। কবির কলমে টানে, শিল্পীর তুলির আঁচড়ে, গায়কের মনে বসন্তের রং লাগে। প্রকৃতি তখন এত রঙিন যে মন চুপ করে থাকতে পারে না। বসন্তই মনে করিয়ে দেয় বয়সটা সংখ্যা মাত্র, আসল হলো মনটা সবুজ রাখা। তাই বসন্ত শুধু একটা ঋতু নয়, বসন্ত একটা অনুভব। শুভেচ্ছা সহ জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর বাঁকুড়া। সত্যি বসন্ত একটা অনুভব। বসন্ত বারবার হেরে আবার জিতে যাওয়ার সেই সাহসটা দেয়, এটাই মনে হয় বসন্তের জাদু। এবারে বার্তা লিখেছেন ফুলকুমার বেড়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, প্রকৃতির নীলাম্বরী আঁচলে জড়ানো মধুমাসের দেহবল্লরীর উরজ উল্লাসের ছবি, রূপ তন্ময়তার আহির ভৈরসুর। হৃদয়াবেগের বিমূর্ত প্লাবনে প্লাবিত হয়ে যখন কবিতার অনুষ্টুপ ছন্দে, তখন যৌবনের মৌবনে ছন্দে সুরে গানে আবির রঙের নিবিড় ভালোবাসার হাতছানি নিয়ে আসে বসন্ত। শ্বেত কবুতরের ডানা মিলে হংস মিথুনের মতো উড়ে যাওয়ার নীলাভ স্বপ্ন নিয়ে, মনের মৌসুমি অনুরাগের ছোঁয়ায় তনু মনের দিগন্ত সাই প্রান্তরে

কুহু কুজনের সুর তুলে আসে বসন্ত। তার আগমনের সঞ্চারী মনের স্বপ্নময় আঙিনায় খেলা করে মাধবী মঞ্জরীর সুবাস মাখা প্রহর। পলা শিমুল কৃষ্ণচূড়ায় ঢেকে যায় বনতল, গন্ধরাজ গোলাপ রঙ্গনে অভিসারিকার দেহ দেউল সেজে ওঠে সলমাজরীর আলোর মতো। বসন্ত এলে ভোরের আকাশ ভরে যায় পাখির গানে গানে, দক্ষিণা বাতাস গোপন কথা বলে যায় কানে কানে, জ্যোৎস্না ভেজা সন্ধ্যায় মনের কুঞ্জবন ভরে যায় রজনীগন্ধার ভালোবাসায়। পারুল বকুল কামিনী ফুল আমের মুকুল মাধুর্যে ভরিয়ে দেয় বসন্তের আগমন। বসন্তের রূপ সম্ভারে সুখানুভূতির আবেগে দিলরুবায় নার্গিস বনে শবনম হয়ে ঝরে পড়ে মুগ্ধতার স্বর্ণরেণু। খুবসুরত তুমনি জো পাই, লুট গই খুদা কি সব খুদাই। বসন্ত এলে মধুবনী মনের মৌবনে উচ্ছৃত হয় চিরশাশ্বত কথার মালিকা। ও হোয়াট ইজ দিস মিস্টেরিয়াস আনক্যাপচারেবল প্লেস দ্যাট আই হ্যাভ নোন ইয়েট সিমস টু বি সিম্পল অ্যাজ ব্রেথ অ্যান্ড ইজি অ্যাজ আ স্মাইল অ্যাড ওল্ডার দ্যান দ্য আর্থ। প্রিয় ভরাই, বসন্ত প্রকৃতি ও আমাদের মন ঝুমক লতায় মাতন লাগিয়ে ভালো লাগা আর ভালোবাসার যুগল বন্দি শুনিয়ে পূর্ণ করে দিয়ে যায় আমাদের হৃদয় করুক। এক আকাশ শুভেচ্ছায় ফুলকুমার বেড়া, কোজাগরি বারচণ্ডী ভেটি, আন্তলিয়া কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
3: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছি আমি দেবারতী। মে মাসের ভোরাইয়ের বার্তার বিষয় তোমার অনুভবে বসন্ত। সত্যি বসন্ত ব্যক্তিবিশেষে পাল্টে যায়, ব্যক্তিবিশেষে বসন্তের অর্থ পাল্টে যায়। এবারে বার্তা পড়ি। দিলীপ কুমার দত্ত রাঙ্গামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এই বার্তা। প্রিয় ভোরাই, প্রকৃতির সুন্দর রূপের ছটা নিয়ে বসন্ত যে কখন আসে আর কখন চলে যায় তা বোঝা যায় না। শুধু বোঝা যায় যখন প্রচণ্ড গরমে আমরা বিপর্যস্ত হই, আমরা কষ্ট পাই, তখন মনে হয় বসন্ত অল্প কয়েকদিন এসে যা প্রাণে বলে গেল, যে আনন্দ দিয়ে গেল, তাই নিয়ে আমরা প্রতি বছর এগিয়ে চলি। আবার কবে বসন্তের সুসময় আসবে, আবার কবে জীবনে ফুল খুঁজে পাব যে ফুলের গন্ধে আমাদের প্রাণ ভরে উঠবে। আমাদের জীবনের এই বসন্তরূপ যৌবনও ক্ষণিকের অতিথি হয়ে চলে আসে। যখন আসে তখন জীবনের ফুল না খুঁজে শুধু ভুল করে বসি। অথচ এই যৌবনকে বলা হয় ইয়ুথ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। এই যৌবনকালের সোনার দিনগুলির বড় কথা বেশি মনে পড়ে, যখন মনে তেজ ছিল, শরীরের কোষে কোষে শক্তি ছিল, হৃদয়ে ভালোবাসা ছিল। লিখেছিলাম কত কবিতা যা আমার জীবনে দিয়েছিল এক একটি বসন্তের প্রাণসম দক্ষিণা বাতাস ও ফুলের সৌরভ। আজও ওই স্মৃতি আমার এই প্রাণে মনে ঢালে, কখনো সুখ কখনো দুঃখ। তখন যৌবনের দারিদ্র ছিল ঠিকই, কিন্তু যৌবনের আনন্দও ছিল ঠিক বসন্তের সুসময়ের মতন। কখন বসন্ত গেল বা এলো এই নিয়ে আর কোনো মাতামাতি নেই, শুধু ভাবি এই বেদনার পৃথিবীতে, এই হিংসার পৃথিবীতে চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। বার্তাটি লিখেছেন দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর থেকে।

পশ্চিম মেদিনীপুর থেকে। পরের বার্তা লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, পশ্চিম মেদিনীপুর থেকে। ভোর সাথে ভোরাই অনুভবে বসন্ত আর প্রকৃতির বসন্ত গলাগলি করেই থাকে। এই যেমন বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনার দিন থেকেই কেমন যেন বসন্ত আগত দাঁড়ি বলে মনে হয়। তখনও হয়তো তেমন জাগ্রত হয় না, কিন্তু বাতাসের গতিবিধি, আকাশের রং, দিনের দৈর্ঘ্য, ঝরা পাতার মর্মর, ডালে ডালে উঁকি দেওয়া কিশলয় জানান দেয় সে আসছে, ওই আসছে, আসছে প্রকৃতির ঋতুরঙ্গশালায়। আর আমার অনুভবে অখিল বিশ্বে প্রেমের বার্তা, সৃষ্টির বার্তা ছড়িয়ে পিলব এক অনুভবে বুঝতে পারি আজি দক্ষিণ দুয়ার খোলা, সমারোহ পলাশ শিমুল অশোক রঙ্গনের, লঙ্ঘন করতে পারি না তাদের ইঙ্গিতের নিয়ম নীতি, কুহস্বরের টান আর বসন্ত আহ্বান। মন তো রঙিন উত্তরীয় পরেই নিয়েছে, ফাগুন আগুন এঁকে দিয়েছে কপোল কপাল চিবুকে, ফাগ উড়ছে বেণী বাহারে, মনে হয় মুঠো মুঠো আভির আবিরে পাঠিয়ে দিই সুচরিতা সুহৃদ সুজনকে। না, কোনো সর্বনাশ নিয়ে নয়, আহ্লাদে আসে চৈত্র মাস, চৈতালি রাতের স্বপ্ন দেখি অনুভবে অনুরাগে, আবার কখনো দেখি সে রং গেছে মুছে, সত্যি কি যায় মুছে, মুছতে পারি কি করব তখন। কবির কথায় বলি, রঙের কাহিনীটুকু মুছব না বরং, নীলের ব্রত পেরিয়ে নতুন বছরে গা এলিয়ে দেয় বসন্ত বাতাস। কে বলেছে বৈশাখে সে থাকে না? থাকে, অন্তত 15 দিন তো থাকবেই লাজুক দক্ষিণা বাতাস। তারপর সে দারুণ অগ্নিবান হানে, পলাশ ঝরে, শিমুল ওড়ে, জারুল শুকায়, আকাশ পিঙ্গল হয়। তবু কোনো এক মিষ্টি সকাল দেখলেই আমি অনুভব করি, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। অনুভবে বসন্তের বয়সীমা নেই যে। লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর তোমার অনুভবে বসন্ত এই বিষয়ে ভোরাইয়ে আপনার বার্তা পড়ি। এবারে বার্তা লিখেছেন প্রশান্ত দাস অনন্তপুর হুগলি থেকে। লিখেছেন, আমার অনুভবে বসন্ত মানে শিশির ভেজা ঘাস সকালে, শাল শিমুল পলাশ বনে বেরিয়ে পড়া একবেলা। আমার কাছে বসন্ত মানে শরতের সুদা মাটির হাওয়া আর মেঘ রোদ্দুরের লুকোচুরের মাঝে অদূরে দুর্গাপূজার গন্ধ পাওয়া। আমার কাছে বসন্তের অনুভব মানে একাকে এক বৃদ্ধার লিখে যাওয়া আর সেই লিখিত ইতিহাস পড়ে আগামী প্রজন্মের বড় হওয়া। আমার অনুভবে বসন্ত আসে গ্রীষ্মের প্রখর রুদ্রতার মাঝে, কাল বৈশাখীর প্রমত্ত ঝড় আর শিলাবৃষ্টি যখন নামে সাঁছে। আমার অনুভবে বসন্ত যখন এক দূষণমুক্ত পরিবেশে শিশুরা খেলা করে মাঠে, ভয়হীন সকল সম্প্রদায় নির্বিশেষে। আমার অনুভবে বসন্ত নামে যখন দেখি আবার বৃক্ষেরা নবপল্লবে পল্লবিত হয়েছে, জীর্ণতা সরিয়ে এসেছে নতুনেরা। আমার অনুভবে বসন্ত নামবে যখন এই পৃথিবীটা হবে সবারও, মানুষ প্রকৃতিকে ভালোবাসবে প্রকৃতির সাথে নিবিড় হয়ে আরো। প্রশান্ত দাস অনন্তপুর খলিশানি হুগলি থেকে লিখেছেন এই বার্তা। আর ঘুড়ির কাটা নির্দেশ দিয়ে দিয়েছে যে এবার বিদায়ের পালা। ভোরাই শেষ করবো এখানেই, সঙ্গে ছিলাম আমি দেবারতী, তবে কোথাও যাচ্ছি না আমি, এরপরেই শুরু হবে নমস্কার কলকাতা। থাকবো 10টা পর্যন্ত, তাই কোথাও যাবেন না। আপনি কিন্তু বার্তা পাঠাতে থাকুন তোমার অনুভবে বসন্ত এই বিষয়ে, পড়া হবে প্রতি শনি আর রবিবার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গ পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। নেদারল্যান্ডসের এএসএমএল এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চোখটিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারি মহারাষ্ট্রের পুনের উদ্ভিদ বিজ্ঞান শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনডিএ তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষায় পড়াশুনো বাধ্যতামূলক করেছে সিবিএসই। চলতি বছরের পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, এই তিনটি ভাষার মধ্যে কম করে দুটি ভারতীয় ভাষা হতে হবে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ এবং এসসিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে গোলাবারুদ এবং হাতিয়ার উদ্ধার হয়েছে। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কর্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: রবিবারের সকাল, আর রবিবারের সকাল মানেই এমন একটা সকাল যে সকালে প্রচুর প্রচুর আলস্য মিশে থাকে, তার সঙ্গে একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠার প্রচণ্ড ইচ্ছা, যে ইচ্ছাটা মাঝে মাঝে একটু চুরি করে নেওয়ার জন্যই নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। হ্যাঁ, নমস্কার কলকাতা শুরু হয়ে গেছে, স্টুডিও ক্লক এখন 7:07 আর আমি জানি আজকে রোববারের সকাল, সারা সপ্তাহের ক্লান্তি, সকাল সকাল ঘুম থেকে ওঠা, সব কিছু মিলেমিশে রোববারটা মনে হয় আর একটু ঘুমাই না, তবে না না না আর ঘুমালে হবে না, কারণ নমস্কার কলকাতা যখন শুরু হয়ে গেছে তোমার জন্য অনেক কিছু সাজিয়ে এই সকালটা তোমাকেই তো আমি ডেডিকেট করি, তাই না? আর এই ডেডিকেশনে যখন অনেক কিছু রয়েছে তখন বলি রাখি যে 9903653992 এই নাম্বারটা অবশ্যই সেভ করে রাখো, কারণ এই নাম্বারই তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো আমার কাছে, আমি অবশ্যই সেটা বাজাবো, এবং তার সঙ্গে যে বিষয়ে আমাদের আড্ডা হবে, গল্প হবে।

সেটাও কিন্তু এই নাম্বারেই তুমি পাঠাবে, তাই নাম্বারটা থাক তোমার কাছে। আর তার সঙ্গে আমি জানি তুমি ফলো করছো আমাদের 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে। আর তার সঙ্গে এই যে ধরো রবিবারের সকাল, হাতে নিউজ পেপার নিয়ে এক কাপ চা বা কফি নিয়ে যখন বারান্দায় হালকা রোদের মধ্যে বসছো, তখন অনুভূতিটা খুব একটা শব্দে বলা যায় না, তবে যেভাবে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: আমি জানি এই গরমের মধ্যে তোমরা প্রত্যেকেই প্রায় বলছো যে তোমার দেখা নাই রে, মানে বৃষ্টিকে বলছো তোমার দেখা নাই, তবে না না এরকম

সময়টা মানে গরম গরম কাটিয়ে একটা ভালো খবর রয়েছে। আজকে হাওয়া অফিসের হালচাল বলছে যে আকাশ কিন্তু আজকে আংশিক মেঘাচ্ছন্ন এবং কলকাতার কিছু কিছু জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 66%। আর পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য আজ কোনো সতর্ক বার্তা নেই। ব্যাস, এরকম একটা আংশিক মেঘাচ্ছন্ন ওয়েদারে সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় যে কানে যদি শুধু পাপন থাকে তাহলে মনে হয়, জানি জানি, তখন দেবারতিকেও মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, দেবারতি গানটা শুনি বরং।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর সত্যি রবিবারের সকালটা এক একটা জেনারেশনের কাছে এক এক রকমভাবে এসছে। যেমন আমার মনে আছে, আমার কাছে রবিবারের সকাল মানে ছিল যে ছটায় উঠতে হবে না, আমি চাইলে ছটায় না সাড়ে পাঁচটায় উঠতে হবে না, আমি চাইলে আটটায় উঠতে পারি। এই যে কী বড় প্রাপ্তি, সত্যি বলতে গেলে ওই প্রাপ্তিটা এখন মনে হয় যে আচ্ছা আটটায় ওঠা তো এখন কোনো বিষয়ই নয়। তবে ওই ছোটোবেলায় আটটায় ওঠা এবং তারপরে রবিবার পড়তে বসার জন্য সকাল সকাল সেই চাপ নেই, স্কুলে যাওয়ার ব্যাপার নেই, মা একটা ড্রয়িং খাতা আর একটা কালার বক্স হাতে দিয়ে বলতো যে ছবি আঁক, দাঁড়া তোকে আমি কিছু খাবার বানিয়ে দিই, এই যে অনুভূতিটাই রবিবারের জন্য আমি সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করতাম। আমি জানি তোমার কাছেও রবিবারের আলাদা আলাদা গল্প রয়েছে, তবে এখন যে বিষয়টা বলবো মানে যে গল্পটা সেটা হলো গান মিলান্তি, মানে হলো তোমার পছন্দের গান। 9903653992 তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো। অনেক রিকোয়েস্ট অলরেডি এসেছে, তার মধ্যে যা রিকোয়েস্ট বাজাবো এই রিকোয়েস্টটা সবার প্রথমে এসেছে, লিখেছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে। গুড মর্নিং দেবারতী, গুড মর্নিং। আজ গান মিলান্তিতে মৌসুমী ভৌমিকের একটা গান আপনি শুনতে চেয়েছেন, তো অবশ্যই সেই গানটা থাকলো আপনার জন্য, তবে শুধুমাত্র আপনার জন্য, সকলের জন্য থাকলো।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী।
3: শহরের ইতি কথা,
2: আর এবারে শহরের ইতিকথায় গল্প বলবো শহর কলকাতার। শহর কলকাতা, সত্যি শহর কলকাতার বড় রাস্তাগুলোর যেমন একটা রাজকীয় ইতিহাস থাকে, তেমনি ওই যে কানাগলি বা ব্লাইন্ড লেন্স যেগুলো বলা হয়, সেগুলোরও একটা নিজস্ব চমৎকার ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট থাকে। কলকাতার কানাগলি কিন্তু শুধুমাত্র যে ভুল পরিকল্পনার ফসল তা কিন্তু একদমই নয়। এর পিছনে জড়িয়ে আছে কলকাতার পত্তন, বাবু সংস্কৃতি এবং চোর ডাকাত ঠেকানোর এক অদ্ভুত ইতিহাস। প্রথমেই কলকাতা যখন 17 শতকের শেষের দিকের কথা আমি বলছি, তখন জপ চাণক্যের হাত ধরে শহর হিসেবে গড়ে উঠতে শুরু করে। তখন উত্তর কলকাতা, মানে কলকাতা যখন শহর হচ্ছে, তখন উত্তর কলকাতা অর্থাৎ সুতানুটি, বাগবাজার, শোভাবাজার ওই যে অঞ্চলটা, সেই অঞ্চলটা মূলত জলাভূমি ছিল, জঙ্গল আর ছোটো ছোটো গ্রামের সমষ্টি ছিল। তো মানুষ যখন যেখানে পেরেছে নিজেদের মতো করে বাড়ি বানিয়েছে, ফলে যাতায়াতের জন্য কোনো চওড়া বা সোজা রাস্তা তখন তৈরি হয়নি। দুই বাড়ির মাঝখানে যে সরু ফাঁকা জায়গা থাকতো সেটাই কালক্রমে গলিতে রূপ নেয়। অনেক সময় দেখা যেত যে চারপাশে বড় বড় বাড়ি তৈরি হয়ে যাওয়ার ফলে ভেতরের দিকে যাওয়ার রাস্তাটা হঠাৎ কোনো এক দেয়ালে গিয়ে আটকে গেছে। এইভাবেই জন্ম নেয় কলকাতার আদি কানাগলিগুলো। এবার আমি যদি 17 শতক থেকে একটু 18 শতকে

দিকে আসি, মানে 18 শতকের শেষ বা 19 শতকের শুরুতে কলকাতায় চোর, পকেটমার এবং ঠগেদের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তো উত্তর কলকাতার এই গোলক ধাঁধার মতো কানাগলিগুলো ছিল অপরাধীদের জন্য আদর্শ লুকোনোর জায়গা। চোরেরা বড় রাস্তায় অপরাধ করে এই কানাগলিগুলোতে ঢুকে পড়ত। পুলিশ বা ব্রিটিশ ফৌজের পক্ষে ঘোড়া নিয়ে বা দলবল নিয়ে কানাগলিতে ঢোকা অসম্ভব ছিল, কারণ ভিতরে গিয়ে রাস্তা শেষ হয়ে যেত এবং অপরাধীরা পাঁচিল টপকে অন্য পাড়ায় পালাত। পরবর্তীতে 1817 সালে গঠিত লটারি কমিটি, যা কলকাতার আধুনিক নগর পরিকল্পনার জন্য, যখন উত্তর কলকাতায় বড় রাস্তা যেমন ধরো সেন্ট্রাল এভিনিউ বা চিত্তরঞ্জন এভিনিউ এইসব রাস্তার তৈরির কাজ শুরু করে, তখন তারা এই কানাগলিগুলোর গোলক ধাঁধা ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু পুরনো কলকাতার ঠাস বুনট বসতির কারণে সব গলি সোজা করা সম্ভব হয়নি, আর এইভাবেই প্রচুর প্রচুর কানাগলি উত্তর কলকাতায় রয়ে গেছে। তবে এর কিন্তু আরও বেশ কিছু কারণ রয়েছে, তবে সব কারণ যদি একই দিনে বলে ফেলি তাহলে কি করে হয়। কানাগলির পরবর্তী গল্প পরের দিনের জন্য বরং তোলা থাকুক। আর মাঝে মাঝে মনে হয় যে শহর কলকাতার এই কানাগলি হোক বা রাস্তায় হাঁটতে হাঁটতে সেই কলকাতার যে রূপ, কলকাতার প্রতিটা সময়ের রূপ আলাদা করে তার নির্যাস নেওয়ার খুব ইচ্ছা হয়। যেমন কলকাতার সকালটা একরকম, কলকাতার বিকেলটা একরকম, সন্ধ্যাটা একরকম, আবার অফিসের দিনগুলো একরকম, আবার ছুটির দিন একরকম। যেমন আমাদের অফিস পাড়া, সোম থেকে শুক্র বা এই যে দিনগুলো অফিস চলে পা রাখার জায়গা পাওয়া যায় না, তবে এই শনিবার বা রোববার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। এতটাই শান্ত যে মাঝে মাঝে মনে হয় যে মানে পিন পড়ার আওয়াজটুকুও শোনা যাবে। সত্যি এইটুকু তো আমি চাই, কলকাতার নির্যাস এইভাবেই তো নিতে আমি চাই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী।
2: দিনের ডায়েরি,
1: আর এবার আপনার জন্য দিনের ডায়েরি। ইয়েস, আর এই যে আজকের দিনটা 17 মে রবিবার, আজকের দিনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কেন? আচ্ছা একবার ভাবুন তো, যে সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতের গুড নাইট মেসেজ, পকেটের ওই ছোট্ট যে ফোনটা, আর ইন্টারনেট ছাড়া সত্যি কি আমাদের দিন চলে? চলে না তো একদম। সকলে বলবেন যে না দেবরতী, চলে না, একদম চলে না। আর ঠিক এই কারণেই আজ 17 মে সারা বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। অনেকেই মনে প্রশ্নটা আসতে পারে যে এই দিনটা আসলে কেন, মানে কেন সেলিব্রেট করা হয়। আসলে 1865 সালের 17 মে প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল এবং তৈরি হয়েছিল আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন। সেই ইতিহাসকে মনে রেখে প্রতি বছর এই দিনটা সেলিব্রেট করা হয়। তবে শুধুমাত্র কি ইতিহাস মনে রাখার জন্য? না, একদমই নয়। এই দিনটার আসল উদ্দেশ্য হল প্রযুক্তির ক্ষমতাকে চেনা। ইন্টারনেট আর নতুন নতুন টেকনোলজি কীভাবে আমাদের সমাজ, আমাদের অর্থনীতিকে বদলে দিতে পারে সেটা সবাইকে জানানো, সবার কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া, আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও এই যোগাযোগের আলো পৌঁছে দেওয়া, সেই অঙ্গীকার করা। তাই তথ্য প্রযুক্তি শুধুমাত্র কিন্তু একটা সুবিধা নয়, এটা আমাদের অধিকার। আর সত্যি এই তথ্য প্রযুক্তিকে আরও ইতিবাচকভাবে ব্যবহার করার প্রতিজ্ঞা আমাদের সকলকে করতে হবে। দূরত্ব মুছে যাক, জুড়ে থাকুক মন। আর এই তথ্য প্রযুক্তি যদি না আসতো, এই ইন্টারনেট, ফোন, টেলিকমিউনিকেশন, এটা যদি না আসতো, ভাবুন তো যে আজও কি আমরা আমাদের ভালোবাসার বার্তা আমাদের কাছের মানুষকে পাঠাতাম শুধুমাত্র পায়রার সাথে, মানে পায়রার মাধ্যমে? এটা কি আজও চলতো? কে জানে, জানি না। তবে ফ্ল্যাশব্যাক সঙে যেটা জানি সেটা হলো যে এখন শুনবো ম্যানে প্যার কেয়া থেকে সেই গানটা, যে গানটা একসময় বুঝিয়ে দিয়েছিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে প্রেম করার জন্য না লাগে ফোন, না লাগে টেলিকমিউনিকেশন, শুধুমাত্র একটা পায়রা হলেই যথেষ্ট।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আচ্ছা, আজকালকার এই সুপার ফাস্ট লাইফে আমরা কত কিছুর খেয়াল রাখি বলুন তো? ফোনের চার্জ কতটা আছে বা গাড়ির ফুয়েল কতটা আছে, কিন্তু নিজের শরীর, নিজের শরীরের ভিতরের যে প্রেশারটা কতটা আছে সেই দিকে কি আমরা খেয়াল রাখি, খবর রাখি তার? না, খেয়ালটা খবরটা রাখা হয়ে ওঠে না। আজ 17ই মে, সারা বিশ্বজুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আর এই বছরের থিম কিন্তু খুব সহজ আর জরুরি, সেটা হলো কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি, ডিফিট দ্য সাইলেন্ট কিলার। অর্থাৎ আসুন সবাই মিলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নিয়মিত ব্লাড প্রেশার মাপুন, আর এই সাইলেন্ট কিলার বা লুকিয়ে থাকা ঘাতককে হারিয়ে দিন। আর এই পুরো ক্যাম্পেইনের মূল স্লোগান বা ডাক যেটা বলা হয় সেটা হলো সবাই মিলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি চলুন। আমরা অনেকেই ভাবি যে আরে আমার তো কোনো কষ্ট হচ্ছে না, তাহলে কেন প্রেশার মাপবো? এইখানেই কিন্তু মস্ত বড় ভুলটা হয়ে যায়। চিকিৎসকেরা এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলেন সাইলেন্ট কিলার, কারণ অনেক সময় এর কোনো লক্ষণই বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এটা আমাদের হার্ট, কিডনি, ব্রেনের বড় ক্ষতি করে দিতে পারে। তাই আজকের দিনে আসল উদ্দেশ্যই হলো আমাদের একটু সচেতন করা, আমাদের নিজেদেরকে একটু সচেতন রাখা, যে অতিরিক্ত নুন খাওয়া কমানো, রোজ একটু হাঁটাচলা করা, হালকা হাঁটাচলা বা হালকা ব্যায়াম করা, আর হ্যাঁ সবচেয়ে বড় কথা, অযথা স্ট্রেস বা চিন্তা থেকে নিজেকে দূরে রাখা। তাই আজকের এই বিশেষ দিনে নিজের জন্য আর নিজের পরিবারের জন্য একটা ছোট্ট কাজ করুন। কাছের কোনো ডাক্তারবাবু বা ফার্মেসিতে গিয়ে প্রেশারটা একবার চেক করিয়ে নিন। মনে রাখবেন, সচেতনতাই কিন্তু সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ হার্টে হাসতে হবে, আর শুনতে হবে 107 FM রেইনবো, কারণ চলছে নমস্কার কলকাতা, রয়েছে দিবারতী। আর সুস্থ থাকার আরও একটা বড় উপায় হলো আমাদেরকে শোনা, তার একটা বড় কারণ আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে কিন্তু এই বিষয়টা নিয়েই কথা হবে, মানে হাইপারটেনশন নিয়েই কথা হবে। ডক্টর তিলক পুরকায়স্থর সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। তাই এই বিষয়ে মানে হাইপারটেনশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার মধ্যে, সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন 9903653992। প্রথমে লিখবেন হ্যালো ডক্টর, তারপর আপনার প্রশ্ন, তারপর আপনার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দেবেন 9।

03659992 তে। আর সেই মেসেজটা কিন্তু চটপট পাঠাতে হবে, আজকে কিন্তু ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি আসবেন, তাই চটপট পাঠিয়ে দিন। আর ততক্ষণ কানে থাকুক সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে বাঁশুরিয়া।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। শুনছো দেবারতীর সঙ্গে, আর এখন একটা ছোট্ট সুন্দর রোম্যান্টিক সং, আর সেই রোম্যান্টিক সংয়ের ওপারেই কিন্তু তোমার সঙ্গে থাকছি আমি দেবারতী। আর তারপরে মানে একটা এই গানের পর তারপর ছোট্টটা দু মিনিটের নিউজ ব্রেক, আর তারপরেই ফিরছি নিয়ে 8:02 থেকে আবার দ্বিতীয় ঘন্টার নমস্কার কলকাতা। সঙ্গে থাকছি দেবারতী, তুমি কিন্তু কোথাও যেও না।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিট UG 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান PP চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চহারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর এখন স্টুডিও ক্লকে বাজে 8:08 হয়ে 9 সেকেন্ড, মানে আমাদের নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল। আর এই যে ধরো, আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি গোটা বাঙালি জাতি আমরা মাঝে মাঝে একটুতেই তর্কে জড়িয়ে যাই, তাই না? মানে একটুতেই বেশ উত্তেজিত হয়ে পড়ি ছোটোখাটো একটা বিষয়ে, হয়তো কোনো একটা রাজনৈতিক বিষয়ে বা কোনো একটা বিষয় বা ঘরেই কোনো একটা বিষয়ে তর্ক শুরু হলো, তো ব্যাস তর্কাতর্কি লড়াইতে যুদ্ধে আমাদের জিততেই হবে। তো তার ফলে একটার পর একটা একটার পর একটা সেই বিষয়ে কথাবার্তা চলতেই থাকে, তর্ক চলতে থাকে। মাঝে মাঝে সেটা বাসের সিট নিয়ে তর্ক হয়, তো কখনো বাজারের দরাদরি নিয়ে। তো এই তর্ক

কর্কটও মাঝে মাঝে মনে হয় যেন আমাদের প্রত্যেকের মানে রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। এই তর্ক আমাদের মধ্যেই ছিল, যেন জন্মগতভাবে প্রাপ্ত একটা বিষয়। আচ্ছা, শেষ কবে আপনি খুব সামান্য কারণে খুব চটে গিয়েছিলেন, যার জন্য পরে বেশ আফসোস হয়েছিল যে না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল, একটু বেশি তর্ক করে ফেলেছি, বড্ড বেশি চটে গিয়েছিলাম, এতটা না চটলেও চলতো একটু।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি,
3: আজ 17 মে। আচ্ছা, আমরা তো রোজ কত ইতিহাস তৈরি করি, আবার ভুলেও যাই, কিন্তু আজকের দিনটা ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আজ থেকে 486 বছর আগে, সালটা ছিল 1540, আজকের দিনে কনৌজের যুদ্ধে এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন এক আফগান বীর ফরিদ খান, ইতিহাস যাকে চিনে শের শাহ সুরি নামে। ভাবুন একবার, একদিকে প্রতাপশালী মুঘল সম্রাট হুমায়ুন আর অন্যদিকে শের শাহ। কনৌজের সেই রক্তক্ষয়ী যুদ্ধে শের শাহ সুরি মুঘলদের এমনভাবে হারালেন যে সম্রাট হুমায়ুনকে বাধ্য হয়ে দিল্লির সিংহাসন ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হয়েছিল। আর এই জয়ের পরেই দিল্লির

সিংহাসনে বসেন শেরশাহ সুরি। শুরু হলো সুরি সাম্রাজ্য। মাত্র 5 বছর শাসন করেছিলেন তিনি, কিন্তু এই অল্প সময়েই তিনি এমন কিছু কাজ করে যান যা আজও আমাদের চমকে দেয়। আজকে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড দিয়ে আমরা যাতায়াত করি, সেটার আধুনিক রূপ দেওয়া কিন্তু তারই কীর্তি। এমনকি আমাদের আজকের রুপি বা টাকা, তার পিছনেও রয়েছে তার চালু করা রূপোর মুদ্রা। তাই 17ই মে শুধু একটা তারিখ নয়, এটা দিল্লির সিংহাসনে এক সাধারণ সৈনিক থেকে সম্রাট হয়ে ওঠার চরম জেদের গল্প। ইতিহাসের এমন এরকম গল্প আমাদের বারবার টেনে নিয়ে যায় সেই অতীতে, এবং সেই যুদ্ধ হয়তো আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু মনে হচ্ছে যেন অনুভব করা সম্ভব।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মাঝে মাঝে আমাদের মধ্যে এরকম একটা অদ্ভুত আলাদা তুফান দেখা যায়, মানে সেটা মাছওয়ালার থেকে পচা মাছ পেয়ে কালকে ওই মাছটা পচা ছিল এই তুফানটাও যখন শুরু হয় এবং মানে ভয়ঙ্কর তর্কাতর্কি শুরু হলো, বাকিদের মাছ কেনা মাথায় উঠে গেছে, বা এই বাসের সিট নিয়ে, বাসের সিটে কেন বসতে দেবে না বা আমাকে কেন উঠতে হবে। আমার মনে আছে কদিন আগে আমি অফিস থেকেই ফিরছি এবং বাসে দাঁড়িয়েছি, প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকমে মনে হচ্ছিলো যেন তখন সে বক পাখির মতো দাঁড়িয়েছে, মানে একটা পা রয়েছে একটা পা হাওয়ায়। তো সেই রকম অবস্থাতেও আমার সামনের এক ভদ্র মহিলা আর কি, সে আমার সঙ্গে ভয়ঙ্কর তর্ক শুরু করলো যে আমি তাকে দাঁড়াতে দিচ্ছি না। তো আমি ভাবলাম যে মানে আমি তো ঝগড়া করতে পারি না, ওই যে এমন অবস্থায় যে তর্কটা করতে পারি না, তাই বাধ্য হয়ে বললাম তাহলে আপনার সেই সুন্দর জায়গাটা আমাকে দিয়ে দিন, আপনি এখানে দাঁড়িয়ে দেখুন যে দাঁড়াতে পারছেন কি না। তবে তুমি যদি তর্ক করে থাকো, মানে ধরো বাসে সিট নিয়ে হোক বা যাই নিয়ে হোক, বাজারে দৌড়াদৌড়ি যাই ইচ্ছা হোক, এই শেষ কবে তুমি খুব সামান্য কারণে প্রচণ্ড চটে গিয়েছিলে এবং তারপরে খুব আফসোস করেছিলে, ধুর এত কথা না বললেই হতো, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এরকম কিছু মুহূর্ত হয়েছে? বা তুমি তোমার চোখের সামনে দেখেছো ভয়ঙ্কর তর্ক, ভয়ঙ্কর ঝগড়া, সেই ঝগড়ার গল্প শুনবো আজকে, বুঝেছো তো? কারণ রোববার মানে হলো একটু আলসেমি, রোববার মানে হলো অহেতুকি চলতে থাকে, অহেতুকি তো ভরা পুরো, তো অহেতুক ঝগড়া কী কী হয়েছে সেই ঝগড়ার গল্প শুনবো 9903653992 তে। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখেছে, শুভ সকাল। শুভ সকাল পায়েল। কিছু অভিমান আমি আজও নীরবে লালন করি, কত শত অভিমানে হৃদয়ের পাতা ভরি, তর্ক আমি করি না খুব এই পথের বাঁকে, হৃদয় মাঝে আজও আমায় অভিমানের সুর ডাকে। বাহ পায়েল, খুব সুন্দর। আর এই যে মানে তুমি যে নীরবে সব মেনে নিচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে নীরবে সব মেনে না নিয়ে একটু তর্ক করতেই লাগে। সুপ্রভাত দিদি, সুপ্রভাত। সৌভিক সরকার লিখেছে কসবা হালতু থেকে, সৌভিক সুপ্রভাত জানাই। আবারও একবার তর্ক লেগেছিল ক্রিকেট নিয়ে, আমার বন্ধুর সাথে খুব তর্ক হয়, ঝগড়া পরিণতি হয় শেষে, এ বাবা। এটা তো মনে হয় ফুটবল নিয়েও আমি বহুজনের দেখেছি, ওরে বাবা, সে মানে প্রায় মারামারি অবধি পৌঁছে যাবে এরকম তর্ক। সুপ্রভাত আর যে দেবারতী দিদি ভাই, সুপ্রভাত, নমস্কার সহ প্রভাতি শুভেচ্ছা জানাই। যেখানে তর্ক হয় সেখানে আমি নেই, এই গতকাল সামান্য বিষয়ে বাড়িতে তর্ক হওয়ার উপক্রম, সঙ্গে সঙ্গে বন্ধু রেডিওকে সঙ্গে নিয়ে বারান্দায় চলে গেলাম। এইটা কিন্তু বেশ ভালো ব্যাপার, মানে এসকেপিস্ট বলা হয় অনেককে যারা আর কি কোনো বিষয়ে এড়িয়ে চলে, কিন্তু তর্ক এড়িয়ে যাওয়ার জন্য রেডিওকে বন্ধু বানিয়ে এই যে বারান্দায় চলে যাওয়া, এই আইডিয়াটা ফাটাফাটি, এটা আমি পরবর্তীকালেও ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। আজ ভোরাই আপনার মিষ্টি গলাতে খুবই সুন্দর সুন্দর চিঠি পাঠ ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। খুবই ভালো ও সুস্থ থাকবেন আর যে দিদি ভাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আর যদি তোমারও এরকম তর্ক করার বা তর্কের ঝামেলার ঝগড়ার দেখেছো সেরকমও যদি কোনো গল্প থাকে, মানে যে ঝগড়া তোমার মাথায় রয়ে গেছে, বা ধরো এমন কিছু তর্ক বা ঝগড়া করেছো শেষ যেটা খুব সামান্য কারণে কিন্তু তোমার পরে মনে হয়েছে যে না এটা না করলেই হতো, সেই গল্প লিখে পাঠাও 9903653992 তে। আর এই যে তর্কাতর্কি তো আমাদের চলতেই থাকে, তার মাঝখানে একটু গান শুনতে হবে, তো তাই জন্য তো থাকছে কায়া।
4: জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তিতে তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903653992 তে। আর এখন গান মিলান্তিতে রিকোয়েস্টে গান শোনানোর পালা। শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে। গান মিলান্তিতে আমার বস থেকে তুমি আজ বসন্ত ডেকেছে গানটা শুনতে চাও? ওকে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখেছে। ওকে শর্মিষ্ঠা, তোমার জন্য থাকলো তোমার পছন্দের গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মাঝে মাঝে আমরা ভাবি,
4: হ্যালো ডক্টর,
3: ইয়েস, মাঝে মাঝে আমরা ভাবি যে আমরা তো সুস্থই আছি, তখন লাগে হ্যালো ডক্টরকে। হ্যাঁ, মানে এই সুস্থতা আর অসুস্থতার মাঝামাঝি আমাদের সঙ্গে থাকেন ডাক্তারবাবুরা, যারা আমাদের প্রতিনিয়ত গাইড করেন যে কি করলে আমরা ভালো থাকব, কি হলে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। এবং আজকে এমন একটা দিন, আজকের এই বিশেষ দিনে হাইপারটেনশন নিয়ে কথা হবে, কারণ আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এবং আজকে এই বিষয় নিয়ে কথা হবে ডক্টর তিলক পুরকায়স্থের সঙ্গে, এবং তিনি আমাদের সঙ্গে এখন লাইনে রয়েছেন। প্রথমেই তাকে ওয়েলকাম জানে। গুড মর্নিং ডক্টর। শুভ সকাল। আর আজকের এই যে বিশেষ দিন, যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই বিষয়টা, এই যে হাইপারটেনশন বিষয়টা কি, এইটা যদি একটু বুঝিয়ে বলেন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বিষয়টা অ্যাকচুয়ালি কি?
5: হ্যাঁ, আজকের দিনটি একদিনের জন্য নয়, আজকের দিনটা একটা প্রতীক, কিন্তু আমাদের আধুনিক যুগের জীবনশৈলীর অস্বাভাবিক পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু উচ্চ রক্তচাপের শিকার এখন ঘরে ঘরে রয়েছে। উচ্চ রক্তচাপকে আমরা স্বচ্ছন্দে ভয়ানক এক মারণ ঘাতক রোগ বলতে পারি। যে আসে চুপি চুপি, কাজ করে নীরবে, মুখ্য কাজ হচ্ছে হৃৎপিণ্ডের 12টা বাজানো। অনেক আজকালকে তো আদিবাজ অনেক বেড়ে গেছে, কিন্তু এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনটা খুব বেশি জোর দিয়ে

0: বাড়ছে এই কারণেই যে জীবনের সোনালি সময় যত কম বয়সে ছেলে মেয়ে উচ্চ রক্তচাপের মারণ আঘাতে অকালে ঝরে পড়ে, অন্য কোন রোগে কিন্তু এমনকি দেখা যায় না। এমন কথা হচ্ছে উচ্চ রক্তচাপ কাকে বলছে? আমাদের সুস্থ শরীরে কামড় রক্তচাপ বা ব্লাড প্রেশার হওয়া উচিত, সে ছেলেই হোক মেয়েই হোক বয়স্ক হোক ইয়ং জেনারেশনের ছেলেই হোক, কিন্তু এই ইন্ডেক্সটা ফিক্সড যে উপরে 120 মিলিমিটার মার্কারি বা তার কম আর নিচে 80 মিলিমিটার মার্কারি বা তার কম। সাধারণ বা সুস্থ লোকের সেই রেঞ্জটা, যেটা রেঞ্জ তো শুধু এরকম ফিক্স তো থাকে না কুমারতলির অর্ডারের মতন, সেটা হচ্ছে 90 থেকে 119 মিলিমিটার মার্কারি হচ্ছে উপরটা, নিচে 60 থেকে 79 মিলিমিটার মার্কারি। তাহলে উচ্চ রক্তচাপ কাকে বলছি? সাধারণত রক্তচাপ উপরে যদি 140 আর নিচে যদি 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় তখনই তাকে উচ্চ রক্তচাপ ধরা হয়। অর্থাৎ উচ্চ রক্তচাপ হলো এমন একটি অবস্থা যেখানে ধমনীতে রক্তের চাপ স্বাভাবিক কাম্য রক্তচাপের থেকে বেশি থাকে।
1: বেশ বেশ বেশ। আচ্ছা, এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলারও বলা হয়, এর পিছনে কারণটা কি?
0: এই বিভিন্ন কিতে অত্যন্ত সাংঘাতিক রোগ, তার কারণ কি যে কোন লক্ষণ ছাড়াই এটি কিন্তু শরীরের ক্ষতি করছে। সাধারণত বেশিরভাগ সময় কেউ কেউ বুঝতে পারেন, বেশিরভাগ বুঝতে পারেন না, যে উপসর্গগুলি এর পিছনে লুকিয়ে থাকে সেগুলি কিন্তু অত্যন্ত সাংঘাতিক।
1: আচ্ছা,
0: বহুদিন ধরে ধরুন উচ্চ রক্তচাপের রোগী অনেকেই আছে কিন্তু আপনারা গ্রাহ্য করছেন না, তো কি হবে? হঠাৎ করে আপনার হতে পারে, আপনি হচ্ছে ধরুন আমার তো কোনো অসুবিধাই নেই, কোনো একটা ডাক্তারের কাছে গেছেন কি কোনো নার্স আপনার বাড়িতে এসেছিল বলেছে দেখিয়ে নেবেন মনে হচ্ছে আপনার প্রেশার বেড়েছে, আপনি একটু গা করেন, তো হঠাৎ করে আপনার হতে পারে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পালমোনারি এডিমা, হার্ট ফেলিওর, কিডনি বিকল, এমনকি চোখটাও খারাপ হয়ে যেতে পারে। তো এইগুলো দুরম করে এসে পড়ছে, আপনি ভাবতেই পারছেন না যে কিছুদিন গতকাল অব্দি আপনি একদম ঠিক ছিলেন, আপনার বাড়ির লোক মানতেই রাজি হবে না যে আপনার উচ্চ রক্তচাপ ছিল। এটাই হচ্ছে কথা, উচ্চ রক্তচাপের চিকিৎসা না করালে আমরা কিন্তু হার্টকে ঠেলে দিচ্ছি হার্ট ফেলিওরের দিকে। তার কারণ কি যে সেটা হচ্ছে যে শরীরের প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে সমস্ত কোষে ছড়িয়ে পড়ে, আর রক্ত চলাচলের প্রধান পাম্প হচ্ছে হৃৎপিণ্ড। সুস্থ সবল হৃৎপিণ্ড যে কাজ করতে পারে, ধরুন আপনার প্রেশার বেড়ে গেছে তার কারণটাকে রক্তনালী সরু হয়ে যাচ্ছে, রক্তনালী সরু হয়ে গেলে কি হচ্ছে সমপরিমাণ কাজ করতে হৃৎপিণ্ডকে অনেক বেশি জোর দিতে হচ্ছে, এই বেশি জোর বা চাপই হচ্ছে উচ্চ রক্তচাপ। এতে কি হচ্ছে এই ক্রমাগত বেশি জোর দিতে দিতে হার্টের দেওয়াল মোটা হয়ে যাচ্ছে, হার্ট আকারে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আদতে হার্ট ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এবং ফেলিওরের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে নীরব ঘাতক, সেজন্যই বলা হচ্ছে।
1: বেশ বেশ, তাহলে তো নীরবে এর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না আপনি যেটা বললেন, তাও কি একদমই কোনো লক্ষণ পাওয়া যায় না, মানে কিছু কি লক্ষণ থাকে?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যায়।
1: আচ্ছা,
0: সেনসিটিভ লোক নিশ্চয়ই পায়। এখন কথা হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে শুরুতে এমনকি বহুদিন অব্দি তেমন কোন গুরুতর লক্ষণ নাও দেখা দিতে পারে। লক্ষণ মানে হচ্ছে গুরুতর লক্ষণ, আপনি ভালো করে পাবেন কিছুতে একটা গড়বড় আছে, সেই গড়বড় অবস্থা কিন্তু লক্ষণ আপনি দেখতে পাবেন। আবার সেই জন্য বহু ক্ষেত্রে লক্ষণ দেখা দিলে আমরা অনেক ইচ্ছাকৃত ভাবে সেগুলোকে উপেক্ষা করি। যেমন ধরুন মাথা ব্যথা হচ্ছে কন্টিনিউয়াস, মাথা ব্যথা হচ্ছে, তোমার অফিসে কাজ বেশি হয়েছিল, লোকের সাথে ঝগড়া হয়েছে, দেখতে অসুবিধা হচ্ছে, কখনো কখনো শ্বাসকষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছি, বুকে ব্যথা বা চাপ লাগছে, ঘাড়ে মাথায় কানে এক কষ্ট করে টান অনুভব করছি, অথবা বুক ধরপড় করছে, অনেক সময় নাক দিয়ে রক্ত ঝরছে, সবকিছুর জন্য পেছনেই কিন্তু আমাদের যুক্তি হবে। এমনকি নাক দিয়ে যদি রক্ত পড়ে, এই এখন গরমকাল, নাক ভেতরে চামড়া শুকিয়ে গেছে, মিউকাস মেমব্রেন শুকিয়ে গেছে, রক্ত পড়ছে, হতে পারে সেটাই বেশি, কিন্তু তার সাথে যে লুকিয়ে থাকে না যে থাকে যে শত্রু তাকে কিন্তু অ্যাভয়েড করা যায় না। সেই জন্যই হচ্ছে কথা যে এটা কিন্তু নিজের চিকিৎসা করবেন না, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরপড় করছে, কেন মাথা ব্যথা করছে, বিভিন্ন

0: কারণ থাকতে পারে, কারণটা কি সেই চেক করালে তো তার মধ্যে যে কোনো ডাক্তার বলুন সিস্টার বলুন আপনাকে ধরিয়ে দেবে যে আপনার প্রেশার ডেভেল আপ করেছে, এটাই হচ্ছে বলার কথা। সামান্য যেকোনো ফার্মাসিস্ট নার্স এবং ডাক্তার হলে সবচেয়ে ভালো যেতেই পারে।
1: বেশ বেশ বেশ। আচ্ছা, আমাদের এক শ্রোতা বন্ধু তিনি মেসেজ করেছেন, জিজ্ঞাসা করেছেন যে গত সপ্তাহে খেলা দেখার সময় রক্তচাপ চলে গিয়েছিল 168-109, হাইপার টেনশনের ওষুধ খাই রোজ, আজ আবার খেলা আছে, কিভাবে নিজেকে সুস্থ রাখবো?
0: হ্যাঁ, এখানে এই যদি ব্যাপারটা থাকে তাহলে জানবেন যে হাইপার টেনশন জন্য উনি ওষুধ খাচ্ছেন অত্যন্ত ভালো কথা। ও একদম সেটা হচ্ছে মানে উনি যখন এস্টাবলিশ হাইপারটেনশন ওনাকে ওষুধ খেতেই হবে প্রাইমারি, কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে জীবনশৈলীর যে স্ট্যান্ডার্ড বেঁধে দেওয়া হয় হাইপারটেনশনের পেশেন্টের জন্য উনি নিশ্চয়ই মানেন। তার একবার আমি জানিয়ে দিচ্ছি, উনি মানলেও অনেকে নাও মানতে পারেন, যেমন কাদের হচ্ছে এই মানে খাবার পরেই দুমদাম করে বেড়ে যেতে পারছে, সেটা হচ্ছে যারা হচ্ছে অতিরিক্ত নুন খান।
1: আচ্ছা,
0: নুন সোডিয়াম কিন্তু প্রেশার আপনার বাড়াবেই, আপনি ওষুধ খাচ্ছেন আর পাতে নুন খাচ্ছেন চলবেন। কায়িক শ্রম বিমুখতা, কায়িক শ্রম বিমুখতা বিশেষ করে ইয়ং জেনারেশন ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, তার ফলে কি হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এখন ওবেসিটি বা স্থূলতা আমরা সবাই বুঝতে পারি যে মানে খুব সোজা বোঝার উপায় যে আমাদের আমরা ওবেস কি না, তার জন্য একটাই শব্দ বলা হয় বডি মাস ইনডেক্স বা বিএমআই। এই বিএমআই যদি 30 বা তার বেশি হয় তাহলে হবে যে আমাদের আমরা কিন্তু ওবেসিটির শিকার। এই বিএমআই টা মাপা কিচ্ছু শব্দটা যত মানে ফটমট মনে হচ্ছে আরো কিছু না, প্রতিটি লোকের নিজের ওজন যে কোনো জায়গায় মেপে নিতে পারেন, ওজন যতে যেতে হলো সেটি উপরে রাখবেন নিচে ভাগ করবেন তার হাইট মিটারে কত। যেমন ধরুন একটি লোকের ওজন হলো 60, উপরে রাখলেন 60 কেজি, নিচে রাখলেন 165 সেন্টিমিটার, মানে 1.65 মিটার তাকে স্কোয়ার, 1.65 মিটার বাই স্কোয়ার, এবার ভাগ করে দেখুন 22 পয়েন্ট সামথিং এরকম কিছু আসবে। সুতরাং আপনার আপনি স্থূলতার শিকার নন। তো এই ফর্মুলাতে প্রত্যেকেই নিজে ঘরে বসে ক্যালকুলেট করতে পারবেন যে আমার শরীরের যে রক্তটা থাকার কথা তার থেকে বেশি আমি স্থূল শরীর হয়ে গেছি, চর্বি আমার শরীরে জন্মেছে এবং সেজন্য আমাকে চিকিৎসা করাতে হবে। তাছাড়া যা অতিরিক্ত চর্বিযুক্ত ফাস্টফুডের নেশা আজকাল তো ঘরে ঘরে, সিগারেট ও মদ্যপান করা, দিন কর্মক্ষেত্রে কাজের চাই র্যাট রেটে সামিল হওয়া, এসব তো কারণ অবশ্যই আছে। আর উচ্চ রক্তচাপের যে আরেকটি কারণ আছে, যিনি এই ভদ্রলোক যিনি বলেছেন যে জিনগত যদি থাকে, এখন অব্দি বংশানুক্রমে প্রায় 50টি জিনকে চিহ্নিত করা গেছে এই রোগের কারণ হিসেবে। অনেক সময় গর্ভবতী মহিলাদের প্রায় 10% রোগে আক্রান্ত হয়, তবে সন্তান প্রসবের পর রোগও সেরে যায়। আরেকটা কথা যে উচ্চ রক্তচাপ দুম করে যদি বেড়ে গেল সেটা কিন্তু আমি জানি না ওনার বয়স কত, তো বয়স কিন্তু একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে মানে বয়স্ক লোকেদের দেখা যায় অনেক সময় ডায়াস্টোলিকটা ঠিক থাকছে, সিস্টোলিকটা আপ ডাউন করছে, বিশেষ করে যখন এই উত্তেজনা এই সমস্ত ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে উনি যখন মেনে চলছেন সমস্ত নিয়ম কানুন, আমার মনে হয় না এটার জন্য আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন একে বলা হয়, এর জন্য বেশি চিন্তা করার কিছু আছে
1: না। উনি মনে হয় চিন্তিত ছিলেন যে গতবার যখন খেলা গত সপ্তাহে খেলা দেখতে গিয়ে প্রেসারটা অনেকটা বেড়ে গেছিল, তো আজকেও খেলা আছে দেখতে গিয়ে কিভাবে কন্ট্রোল করবে?
0: উত্তেজনায় ওটা বেড়েছে সম্ভবত। আর এছাড়া উনি যখন ওষুধ খাচ্ছেন, এখন কথা হচ্ছে তাহলে আপনার উনাকে চেক করাতে হবে, ওষুধের ডোজ একটা তো দেওয়া হয় অবশ্যই দেওয়া হয়, কিন্তু সেটা 1 মাস 1.5 মাস পরপর ডাক্তারের কাছে গিয়ে কতটা কাজ করছে, অনেক সময় রোজ অ্যাডজাস্টমেন্ট করানোর দরকার পড়ে, তো সেটা করানো উচিত।
1: আচ্ছা,
0: কারণ মনে যদি এই সন্দেহটা থাকে সেটা নিরসন

0: সবার আগে দরকার। সুতরাং মানে বেশ বেজাল রেট কত আছে, বর্তমানে কত আছে, বর্তমানে যদি ওনার ওষুধ খেয়ে ঠিকই থাকে, যেরকম রেকমেন্ডেড যে লেভেলটা আছে সেখানে থাকে, তাহলে একটা আইসোলেসিস সিস্টেমিক হাইপারটেনশন বলা যায়। বিশেষ কিছু জন্য করার দরকার পড়ে, হ্যাঁ উত্তেজনা কমাবে সেটা ওনার হাতে, আমি কি করে বলবো, আপনি উত্তেজিত হবেন না।
1: ওষুধ
0: খাওয়ার ব্যাপারটা আমরা ডিসকাশন করছি না, এখন প্রচুর ওষুধের ভাগ চলে এসছে, পেশেন্টের নিড অনুসারে আলাদা আলাদা ওষুধ দেওয়া হয়, ওই ব্যাপারটা পুরোপুরি স্পেশালিস্টের উপর ছেড়ে দিন, তার ডাক্তারি ব্যাপার। কিন্তু এছাড়া লাইফস্টাইলে কি করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসার প্রথম ধাপে কিন্তু হচ্ছে নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করা। টার্গেট হচ্ছে ওজন কমানো, যেটা বারবার বলছি, ওই যে ওবেসিটি স্থূলতা ওজন, এই ওজন কমানো হচ্ছে টার্গেট। এই তিনটি পদ্ধতি একত্রে রক্তচাপ কমানোর জন্য অত্যন্ত ফলপ্রদ, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। যদি আপনার আপনার প্রেশার আছে, বুক ধরফর করছে, সমস্ত সিম্পটম এসে গেছে, কিন্তু আপনি যদি আপনার বর্তমান শরীরের ওজন থেকে 5% 10% হলে তো খুবই ভালো, মানে 5-10% ওজন কমাতে পারেন, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু 15-20% কমে যায় এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা প্রায় 40% কমে যায়।
1: আচ্ছা,
0: প্রতিদিন নিয়ম করে এবং সময় পেলেই হাঁটবেন, সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমি কোনো জিম টিমে যেতে বলছি না, আমি কোন পেশেন্টকে যেতে বলিও, কিন্তু আজকালকার দিনে সবারই হাতে তো স্মার্টফোন আছে, হাঁটুন না, 5000 ওটা কি শুধু সাজিয়ে রাখার জন্য, ওটা হাঁটুন, 5000 পার কম করে হাঁটুন, আর আধা ঘন্টা বেশ মডারেট এক্সারসাইজ করবেন, মানে ওই গল্প করতে করতে হাঁটলে ওই হাঁটার কোনো ভ্যালু নেই। 5 জন বন্ধু মিলে সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করছি, ওষুধ দুলছেন, ও হাঁটা হচ্ছে না। কমপক্ষে সপ্তাহে 5 দিন ধরে আপনাকে এক্সারসাইজ, মানে ওই হাঁটা এবং মডারেট এক্সারসাইজ করা উচিত, এর থেকে বেশি দিন করতে পারেন ভালো। ধূমপান ও মদ্যপান ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, ফলমূল শাক সবজি ফ্যাট ফ্রি দুধ, তারপর লো সল্ট সোডিয়াম কিংবা পটাশিয়াম নিমক ওই সঞ্জব লবণ, এগুলো কিন্তু উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। পাতে নুন খাবেন না, অনেকবার প্রতিটা পেশেন্টকে রুটিনলি বলা হয় 1 ছোট চামচে 5 গ্রামের বেশি নুন সারাদিনে খাবেন না। পাপড় খেতে ভালোবাসেন, চিপস খেতে ভালোবাসেন, সুস্থ লোক কিছু প্রবলেম নেই, কিন্তু প্রেশারের রোগীকে পাপড় চিপস আচারে কিন্তু প্রচুর নুন থাকে, সেখান থেকে সেগুলো না খাওয়া কিংবা খুব কম করে খাওয়ার অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ভাষা তেলে ভাজা জিনিস থেকে দূরে থাকবেন, ভাপার সেদ্ধ খাবার অভ্যস্ত হওয়া উচিত, মিষ্টি খাওয়া মোটেও ভালো না, রান্নার তেল যত পারেন কম দেবেন, গালভরা তেলের দরকার নেই, ঘরে সূর্যমুখী তেল সর্ষে তার যা আছে কুষের তেল যা আছে তাই দিয়ে রান দেবেন। আর একটা কথা বলি, প্রতিদিন খাবারে ঘরে পাতা টক দই কিন্তু খুব উপকারী, দইয়ের ক্যালসিয়াম ধমনীকে নমনীয় প্রসারিত করে। বেশি কফি খাবেন না, রেড মিট এড়িয়ে চলুন, অন্তত 6-8 ঘন্টা গভীর ঘুম জরুরি।
1: বেশ,
0: সপ্তাহে সময় পেলে সপরিবারে যদি একটু ভ্রমণের অভ্যাসটাকে দেখবেন, মানসিক সুস্থতা থাকলে এমনিই আপনার শরীর সুস্থ।
1: বেশ, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে এই প্রশ্নটাই আপনাকে করেছিলেন, তাই আমি আর প্রশ্নটা রিপিট করছি না। তো অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকের এই বিশেষ দিনে হাইপারটেনশন নিয়ে, উচ্চ রক্তচাপ নিয়ে আপনি আমাদের সকলকে অ্যাওয়্যার করলেন, সচেতন করলেন, তার জন্য আবারও জানাই অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ জানানো কিছু নেই, মানে যদি একজন লোকের এতে কোনো উপকার হয় তাহলে আমি সৌভাগ্যবান মনে করি। ধন্যবাদ।
1: আর আজকে হাইপারটেনশন নিয়ে কথা হলো, সঙ্গে ছিলেন ডক্টর তিলক পুরকায়স্থ।
2: হ্যালো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাগ থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার মুখে কোনো রকম মিছিল মিটিং নেই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ পূর্ব নির্ধারিত মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য, বিকেল 5টা নাগাদ একটি প্রসেশন যেটি ঠাকুর পুকুর 3 বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত আসবার কথা। এখানে 500 থেকে 600 মতো কালেকশন হতে পারে। এছাড়া আজকে সন্ধ্যে 7:30 যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ আছে ইন বিটুইন মোহনবাগান এন্ড ইস্ট বেঙ্গল। এই ব্যাপারে আমাদের এক্সট্রা পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে ট্রাফিক পুলিশের তরফ থেকে। আর যেহেতু বড় কোনো মিছিল মিটিংয়ের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, তাই আশা রাখছি শহর কলকাতার যান চলাচল বাকি সময়টুকু ঠিকঠাকই থাকবে। নমস্কার।
0: জামাই।

0: अभी जानी
1: ऐसा होता था नहीं।
0: अभी जानी रोबार मन सत्यि मन माने निजेर बसे थाके ना, তারপরেও গানে গানে আমরা বসে রাখি। এখন একটা সুন্দর গান বরফি থেকে নিখিল পল জর্জের কণ্ঠে, এবং তারপরেই কিন্তু একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, তারপর 9:02 তে ফিরছি নিয়ে। নমস্কার কলকাতা, আবার সঙ্গে রয়েছে দেবরাজি, তুমি কিন্তু কোথাও যেও না।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: না না না না, আমি কোথাও যাচ্ছি না, যাওয়ার কথা তখন আসছেই না। সবে তো আমাদের নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা, মানে শেষ ঘন্টাটা শুরু হলো, কারণ স্টুডিও ক্লকে এখন বাজে 9:06, আর এই সময় যাওয়ার গল্প একদম আমরা করি না। এখন তো গল্প করার সময়, এখনও একটা ঘন্টা আমরা ছুটিয়ে গল্প করব। আর আজকে তর্কাতর্কির গল্প হচ্ছে, মানে মাঝে মাঝে এমন হয় না যে আমরা একটু বেশি তর্ক করে ফেলি, বেশি ঝগড়া করি, তারপর ফেরার পথে বা বাড়ি ফিরে ভাবি যে একটু বেশি তর্ক করে ফেললাম, মানে একটু বেশি, এরকম বহুবার হয়েছে। মানে এমনও হয়েছে যে বাড়িতে একটু বোনের সঙ্গে খুব ঝগড়া হয়েছে, প্রচণ্ড ঝগড়া হয়েছে, এবং তার সঙ্গে আনুষাঙ্গিক বাকি সকলের সঙ্গেই ঝগড়া হয়ে গেল। সেদিন খুব খিটখিটে ছিল মনটা, মুডটা তো, তারপরে মনে হলো একটু বেশি বলে ফেললাম, না বললেও হতো, এত বেশি খিটখিট না করলেও হতো। তারপরে মনে হয় যে তারপরে গিয়ে যে সরিটা বলার আগে দুবার চারবার ভাবতে হয়েছে। মানুষের ইগোর পাহাড় তো বাপরে বাপ, সেই পাহাড়ে ওঠার থেকে হিমালয়ে ওঠাটা মনে হয় আরও অনেক সহজ হয়ে যায়। যাই হোক, তো তুমি মানে এরকম কোনো তর্কাতর্কিতে জড়িয়েছো কি না, খুব চটে গেছো এবং পরে আফসোস করেছো, বা তুমি কাউকে এরকম প্রচণ্ড তর্ক করতে দেখেছো, সেরকম কোনো ঘটনা থাকলেও লিখে পাঠাতে পারো 9903653992 দেবারতী গুড মর্নিং। গুড মর্নিং সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন যে এই তো সেদিন পচা মাছ কিনে ঠকে গিয়ে দোকানদারদের সাথে তর্কাতর্কি করে ফেললাম। এইটা তো হবেই, পচা মাছ দিলে কি বলবো যে আহারে ভালো করেছো, পচা মাছ দিয়েছো, বেশ করেছো, এটা তো তর্কাতর্কি হওয়ারই বিষয়, বেশ করেছেন। আচ্ছা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল দেবরতী, শুভ সকাল আপনাকেও জানাই। এই তো সেদিন হঠাৎ আমি গেলাম ভীষণ রেগে, কাকু পুনরায় ও কাকু কানে আসলো বেগে। পাশের বাড়ির রান্নার মাসি মধ্যবয়স্ক এক নারী খেজুরে আলাপ করার হয়তো ইচ্ছা জেগেছিল ভারী। রেগে বলি, কাকু হলাম কেন, কি বলবো তবে? আবারও রেগে বলি তাকে, কিছুই না বলতে হবে। এমন করে হঠাৎ রাগার কারণ না জানি, খারাপ লাগার রেশ মনে সেটাই এখন মানে। এটা তো আমি প্রচণ্ড রিলেট করতে পারছি, এই কদিন আগে হঠাৎ করে একটি ছোট্ট মানে বাচ্চাই আর কি, তার কোনো দোষ নেই, সে আমাকে বলেছে যে আন্টি আন্টি, এই যে আন্টিটা শুনলাম, তার মধ্যে একটা শিশুর মধ্যে মিষ্টত্বকে হঠাৎ করে আমি হারিয়ে ফেলে এবং বললাম কে আন্টি, কে আন্টি, দিদি বলো। এই যে আমরা বয়সের সিঁড়িতে হেঁটে হেঁটে উঠে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই নিজের মনকে মানাতে পারছি না যে না ভাই বয়স হচ্ছে, তাই কাকু আন্টি আঙ্কেল এগুলো শুনলে সত্যি কষ্ট হয়, পীড়া পীড়া যাকে বলে। আর তার জন্য তর্ক হোক না হোক খারাপ তো লাগেই। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে যে শুভ সকাল দিদি, শুভ সকাল। একবার বাসে যেতে যেতে একজন মানুষের সাথে তর্ক শুরু হয় একটু বসার জায়গা নেই, তো চলছেই আর কি, মানে এ তো আর কি সেই থরবড়ি খাড়া খাড়াবড়ি থরের মতো ব্যাপার আর কি। হায় দেবারতী দিদি, কাল আমি দুপুর 1টা থেকে রাত 8টায় লাঞ্চ আর ডিনার করতে পছন্দ করি, কাল মা সিরিয়াল দেখছে, 8:20 হয়ে গেছে, ঘড়ি দেখতে ভুলে গেছে, আমি ডিনার করব বলে বসে আছি, দৌড়ে দৌড়ে আসছে খাবার দেবে বলে। আমি একটা কথা মাকে বলেছি, এমন কি সিরিয়াল, তুমি ছেলেকে খেতে দিতেই ভুলে যাচ্ছ, একটু কথা কাটাকাটি হলো, কথা আর বাড়ায়নি। উৎপল মাইতি বেহালা থেকে, এটা হতেই পারে, আপনি তো উঠে একটু নিজের খাবারটা

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: রয়েছে আমি দেবারতী, আর আজকের এই বিশেষ দিন, ধরো আজকে 17ই মে, এবং আজকে হলো একটা মারাত্মক দিন বলা চলে, কারণ আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, যেটা নিয়ে আজকে আলো ডক্টরে কথাও হলো আমাদের, এবং সহজ বাংলায় বলে এটা হলো উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার দিবস। তা আমাদের চারপাশে এমন কিছু মানুষজন আছেন যারা লাইফে কোনো টেনশন না থাকলে

তারা টেনশনে পড়ে যান। মানে এদেরকে আমরা কি কোনোভাবে প্রফেশনাল স্ট্রেস খোর বলতে পারি? আচ্ছা ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছ এবং উঠেই এইসব মানুষদের চিন্তা হয় যে আজ বাসটা টাইমে আসবে তো, আমি ট্রেনটা টাইমে ধরতে পারবো তো, লেট হবে না তো, হ্যাঁ বাস ধরো টাইমে চলে এলো, এবার উল্টো টেনশন, দূর মশাই বাসটা আজ এত তাড়াতাড়ি চলে এলো কেন, নিশ্চয়ই অফিসে গিয়ে বসের ঝাড় খেতে হবে। মানে সুখ এদের কপালে শোয় না বস, এরা সমস্যা না থাকলে জোর করে সমস্যা ম্যানুফ্যাকচার করেন আর নিজেদের প্রেশারটাকে হু করে বাড়ি 180 পার করে দেন। আরে বাপরে বাপ, অফিস, ফ্যামিলি, প্রেমিকা, প্রেমিক, EMI, চাপ তো লাইফে থাকবেই, কিন্তু তাই বলে নিজের লাইফের, নিজের এই যে স্ট্রেস ফ্যাক্টরিটাকে লাইফে খোলা খুব দরকার, খুব একটা দরকার নেই। মনে রাখতে হবে যে প্রেশার বাড়লে কিন্তু বসের কিচ্ছু যাবে আসবে না, ভুগবে ওই আপনার ওই যে ছোট্ট হাড়টা আছে সেই হাড়টা। তাই আজ এই স্পেশাল দিনে নিজেকে একটু ছুটি দিন, সব চিন্তা একদম ঝেড়ে ফেলে দিন এবং একটা লম্বা শ্বাস নিন। আর হ্যাঁ, এরকম কাউকে চিনলে তাকে মেসেজ করে বলুন যে এই যে প্রফেশনাল স্ট্রেস খোর, এত স্ট্রেস করিস না ভাই, আমিও এবার থেকে একটা করে লম্বা শ্বাস নেব আর স্ট্রেসকে জাস্ট বের করে দেবো। শুনেছি নাকি গান শুনলে, ভালোবেসে গান গাইলে স্ট্রেস পালিয়ে যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজ যদি তোমার জন্মদিন হয় তাহলে প্রথমেই তোমায় জানাই হ্যাপি বার্থডে, শুভ শুভ শুভ জন্মদিন। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আনন্দে কাটাও। তুমি কিন্তু আজকে এমন চারজনের সঙ্গে তোমার বার্থডে শেয়ার করছো যারা অভিনয় জগতে, গানের জগতে জাস্ট স্টার বলা চলে। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন কৌশানী মুখার্জি। কৌশানীর ডেবিউ হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে, পারবো না আমি ছাড়তে তোকে, এই ফিল্মটার হাত ধরে। এবং তারপর প্রচুর রোম্যান্টিক কমেডি ফিল্ম তো আমরা পেয়েছি, কেলোর কীর্তি, জিও পাগলা, হইচই আনলিমিটেড, বাচ্চা শ্বশুর। এবং তার সঙ্গে আমার পছন্দের সিনেমা হলো, যেটা আমাদের সকলের পছন্দের, বহুরূপী বা কিল বিল সোসাইটি। সো বহু চরিত্রে, বিভিন্ন চরিত্রে আমরা কৌশানীকে বারবার দেখেছি, কৌশানীকে তাই জন্য বারবার আবারও জানাই হ্যাপি বার্থডে। আজকের দিনটা তুমি খুব ভালো করে কাটাও কৌশানী। আর তার সঙ্গে আরও একজনের কিন্তু আজকে জন্মদিন, মানে যাকে আমরা বাংলার হার্ট থ্রপ বলতে পারি, ইয়েস, যার সঙ্গে আমরা কিন্তু 107 FM রেইনবোতে কোনো এক স্পেশাল ইভেন্টে কিন্তু গল্প করেছি, মানে আমি ছিলাম আর কি। তো আজকে জন্মদিন বিক্রম চ্যাটার্জির। বিক্রম বাংলা সিনেমা জগতে ডেবিউ করেছিল 2012 সালে, এবং বেডরুম বলে একটা সিনেমা মৈনাক ভৌমিকে, সেখানে একটা সাপোর্টিং রোলে। কিন্তু তারপর কিন্তু সেই বছরই এলার চার অধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শেষ যে উপন্যাস আর কি চার অধ্যায় থেকে, সেটার উপর বেস করে করা হয়েছিল। এবং তারপর বিভিন্ন রিয়েলিটি শো, তারপর প্রচুর সিনেমাতে আমরা দেখেছি রিসেন্টলি, আমরা বেশ কিছু সিনেমাতে আমরা বিক্রমকে পেয়েছি, সেটা দুর্গাপুর জাংশন হোক, অমর সঙ্গী হোক, বা শহরের উষ্ণতম দিনে। সো এরকম প্রচুর প্রচুর সিনেমা পাড়িয়াতে পেয়েছি, প্রচুর সিনেমা বিক্রমকে পেয়ে আমরা লিটারেলি আমরা খুব খুশি। আর তাই জন্য বিক্রম কেউ জানে হ্যাপি বার্থডে। আর তাই জন্যই এখনই তানসেনের তানপুরা, এই আর একটা সিনেমা যেটা আর কি খুব পছন্দের, সেখান থেকেই শোনাচ্ছি এই গানটা, পিউ মুখার্জি এবং জিমুত রায়ের কণ্ঠে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজকে জন্মদিন নুসরাত ভাড়ুচারও, এবং তাকে আমরা প্যার কে পঞ্চ নামাতে দেখেছি সোনু কি টিট্টু কি সুইটি, ড্রিম গার্ল, ছড়ি। ছড়িতে অসাধারণ অভিনয় করেছে নুসরাত, এবং তার সঙ্গে জনহিত মেজারি, রাম সেতু, এরকম বহু সিনেমাতে আমরা দেখেছি নুসরাতকে, এবং তার অভিনয়ে, তার ডান্স পারফরমেন্স সব কিছুতে আমাদের সকলের মন জিতে নিয়েছে। সো নুসরাত, হ্যাপি বার্থডে। এবং তার সঙ্গে আজকে আরও এমন একজনের জন্মদিন যিনি একসময় ইন্ডি পপ কে মানে ইন্ডি পপের উপর হিন্দি সিনেমার গানে রাজ করেছেন, ইয়াস, নান আদার দ্যান যিনি গজলের জন্য আমাদের মন ছুঁয়ে গেছেন, পঙ্কজ উধাস। আজকেও কিন্তু তাঁর জন্মদিন, এবং পদ্মশ্রীতে ওনাকে পুরস্কৃত করা হয়েছিল ওনার সঙ্গীতের জন্য। এবং আজকে তার শুভ জন্মদিনে আকাশবাণী কলকাতার তরফ থেকে জানায় হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। এবং তার জন্যই এখন থাকছে ইন্ডি পপ প্লে লিস্টে পঙ্কজ উধাসেরই আহিস্তা।
2: FM Rainbow Day, Indie Pop Playlist, Indie Pop

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
1: দরদাম করো আর না করো, দরটা জেনে না রাখলে কিনতে গেলে বড় সমস্যা হয়। যেমন ধরো আজকে 24 ক্যারেট সোনার দাম হলো 15,693 টাকা প্রতি গ্রাম, 22 ক্যারেট সোনার দাম হলো 14,385 টাকা প্রতি গ্রাম। আর যদি তুমি আজকে গাড়িটা নিয়ে বেরোবে, পেট্রোল ডিজেলের দাম তো তোমার নিশ্চয়ই দরকার পড়বে। তাহলে পেট্রোলের দাম বলে দিই, প্রতি লিটারে 108.70 টাকা এবং ডিজেলের দাম 95.13 টাকা, মানে দাম বেড়েছে তো সেখানেই রয়েছে। আর কি হবে দামের কথা ভেবে, তুমি একটু ভাবো তোমার ভালো লাগার মানুষের কথা, যে তাকে ছাড়া তোমার জিয়া লাগে না, লাগে না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ জানি জানি, তোমারও জিয়া লাগে না হ্যাঁ দেবারতির সঙ্গে কথা না বললে। হ্যাঁ, এটা আমি অ্যাজিউম করতে ভালোবাসি, তো বেশ হয়েছে আমি অ্যাজিউম করছি। তো এই যে তোমার থেকে জানতে চেয়েছি তর্কাতর্কি ঝগড়া ছাটির গল্প, সেই গল্প তুমি লিখে পাঠিয়েছো। এতজন ঝগড়া করে আমি জানতাম না। যাই হোক, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত দেবারতী। সুপ্রভাত, পাড়ার ক্রিকেট খেলা দেখতে গিয়ে মাঝে মধ্যে তর্কে জড়িয়ে যাই, এই জন্য আমি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছি পাড়ায়। এ বাবা, না না না না, তর্ক হচ্ছে বলে কি ছেড়ে দেবেন নাকি? এ করবেন না। সুপ্রভাত, ঝগড়া তর্কাতর্কি আমি যতদূর সম্ভব এড়িয়ে চলি, তবে অন্যায় দেখলে মুখ বুঝে থাকতে পারি না, তখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ি। এই তো কদিন আগে এক ব্যক্তি রাস্তায় জায়গা দখল করে নিজের আন্ডারে নেওয়ার জন্য বেড়া দিচ্ছিল, দেখে আমার মাথা গরম হয়ে যায়। বাধা দিই দখলে, বেঁধে যায় তুমুল তর্কাতর্কি, চেঁচামেচির আওয়াজে পাড়ার লোকজন জড়ো হয়, তাকে নিষেধ করে রাস্তায় জায়গা আটকে বেড়া দিতে, রাস্তা থেকে বেড়া সরিয়ে নিতে বলে এবং আমাকে বাড়ি চলে যেতে বলে। আমি বাড়ি চলে যাই, পরে ভাবলাম দরকার কি ছিল আমার, জায়গা তো আমার না, মাথা না ঘামালেও চলতো। মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে। তবে না, এরকম মাথা ঘামানো দরকার পড়ে, সকলে যদি ভাবে যে দূর আমার তো কিছু না, তাহলে খুব সমস্যা। হাই দেবারতী, হাই, প্রথমে তোমাকে জানাই উষ্ণ প্রভাতে অভিনন্দন। ভোর 5টা থেকে তোমার সঙ্গে আছি, আমি 6টা থেকে আছি। দেখ, ঠিক আছে, ফাইন, ইটস ওকে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ। একবার পাড়ার চায়ের দোকানে এক মোহনবাগান সমর্থকের সঙ্গে ডার্বি ম্যাচ নিয়ে আমার ভীষণ তর্ক বিতর্ক হয়েছিল, সে কথা আজ তোমার টপিকে আমার মনে পড়ে গেল। যাই হোক, সেই ম্যাচ আমরা জিতেছিলাম, জয়েস্ট বেঙ্গল। সৌমেন যাদবপুর থেকে। আমারও দুই বন্ধু আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ফ্যান, এবং সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, আমি খুব একটা ফুটবল দেখা হয়ে ওঠেন, এবং ওরা দুজন যখন তর্কাতর্কি শুরু করে মাঝখানে আমার কীরকম মনে হয় বলো তো, সেই টমেটোটা দেখেছো যারা পিচকে যায় স্যান্ডউইচের চাপে, সেরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় টপিক থেকেই আমি সরে যাব, পালিয়ে যাব, এবং তাই করি আমি। ওকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে একটা সুন্দর ছড়া লিখে পাঠিয়েছেন, পড়ি। শুভ সকাল দেবারতী, শুভ সকাল। তর্ক জমে খেলার মাঠে, জিতবে কার দল, কখনো হয় কাঠে কপাটে, প্রয়োগ করে কত বল, চায়ের দোকানে তর্কে সেরা রাজনীতির লড়াই, দুদিন পরে বলে তারা হায় রে কপাল, কাদের জন্য করছি বড়াই। তর্ক চলে হাটে বাজারে ঝগড়া রাশি রাশি, কালকে ছিল দাম কম আজকে হঠাৎ বেশি, কোচিং ক্লাসে কয়েকবার তর্ক করে অর্পণ, মেরেছিলাম দুটি চর, ভেবেছিলাম পরে ভালো হয়নি এমন, সুখ শাড়ির তর্ক যায় না কিছুতেই ভোলা, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী তাতে আছে বলা। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর, খুব সুন্দর লিখেছেন, আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে আপনার ছড়া পড়তে। ওকে, গুড মর্নিং দেবরতী দিদিভাই, গুড মর্নিং। তর্কাতর্কি বা বিতর্কটা শুরু হয় আমি সব জানি এই ভেবেই, একদম ঠিক কথা, অন্যরা ভুল জানে, আপনি কিছুতেই তাকে বোঝাতে পারবেন না যে সে যেটা বলছে সেটা ভুল, বা সেটা সেই ভুলটা সে স্বীকার করে যদি মেনে নেয়, তাহলে আর তর্কাতর্কিটা হয় না। আসলে এটা সমাজের ভুল, শিক্ষা দীক্ষার ভুল, পরিবেশের ভুল, সে ভুল পরিবেশেই মানুষ হয়েছে বলেই সে ভুলটাকে স্বীকার করে না। পরিবেশে এরকম মানুষ প্রচুর আছে, আর এইসব মানুষগুলোর জন্যই পরিবেশে বিবাদ সৃষ্টি হয়, তর্কাতর্কি সৃষ্টি হয়। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া থেকে। ওকে, পরের মেসেজে যাই। আমি সবার উপরে একটু মেজাজ ও রেগে গেলেও আমার প্রিয় অর্ধাঙ্গিনীর উপর কিছুতেই রেগে যেতে পারি না, তবে রেগে যাবার অভিনয় করি। বেশ, একটা বেশ বিশাল বড় স্মাইলি দিয়েছে। আমার অর্ধাঙ্গিনী সেই দিন বলল, তুমি আমার বান্ধবীর সঙ্গে কি কথা বলছিলে অনেকক্ষণ ধরে? আমি বললাম, তোমাকে নিয়ে কথা বলছিলাম যে তুমি স্কুল যাচ্ছ না কেন। তখন ও রেগে বলল, আমি তো মূর্খ, মূর্খরা স্কুল যায়। আচ্ছা, তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি কত মার্কস পেয়েছো উচ্চ মাধ্যমিকে? মোটামুটি পেয়েছিলাম। তারপরে এতটাই রেগে গেল যে আমি বললাম, কখনো জীবনে তোমার বান্ধবীর সঙ্গে কথা বলবো না, আমি কান ধরে উঠবোস খাচ্ছি, এবারের মতো মাফ করে দাও। না না, উঠবোস খেতে হবে না তো আমাকে, একটা, আচ্ছা, এটা ভালোবাসার সম্বোধন আর কি, মানে অর্ধাঙ্গিনীর উপর কোনোদিন রাগ করা যেতে পারে না। নমস্কার, আমি রাকেশ উলুবেরিয়া থেকে কুলগাছ

0: আচ্ছা, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, বেশ ঠিক আছে, ওকে। সো প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসেছে, সবার মেসেজ তো পড়া হয়ে উঠবে না, তার জন্য খুবই দুঃখিত। তবে বলতে হচ্ছে আরও একটা বিষয় দুঃখিত, সেটা হলো যে আজকের আমাদের যে নমস্কার কলকাতা, সেই নমস্কার কলকাতা এখানেই শেষ করতে হচ্ছে, এবং একটা খুব সুন্দর গান দিয়ে শেষ করব আজকের নমস্কার কলকাতা, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তুমি শুনতে থাকো 107 FM রেইনবো, এবং শুনতে থাকো নমস্কার কলকাতা, এবং আমাদের প্রত্যেকটা শো শুনতে থাকো যেন সারাটা সময় তোমার সঙ্গে থাকি, মানে কাইন্ড অফ সানশাইনের মতো। সো স্টে টিউনড, টাটা।
1: सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছেন। দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, দুই দেশের সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বৈরিতা প্রশমনে যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্রসংঘ সমর্থন করবে। লাতভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিঙ্কেভিক্স সেদেশের আইনসভার বিরোধী দলের সদস্য আন্দ্রিস কুলবার্গসকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। গতকাল নিউ ইউনিটি দলের নেত্রী এভিকা সিলিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার কথা ঘোষণার পর সেদেশের আইনসভা সাইমায় প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় লাতভিয়ার রাষ্ট্রপতি বিরোধী দল ইউনাইটেড লিস্টের সদস্য কুলবার্গসকে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্ব প্রান্তে ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাবের পেছনে বুন্দি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। মধ্যপ্রদেশের রতলামে আজ সকালে বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো গেছে। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লাগে, হতাহতের কোনো খবর নেই। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ম্যাচ শুরু 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম 90.4 তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমতি দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-কে সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মধ্যপ্রদেশের রাতলামে আজ সকালে বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো গেছে। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লাগে। ঘটনাটি কোটার লুনিরিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যে ভোর 5:20 নাগাদ ঘটে। হতাহতের কোনো খবর নেই। ভারতের পুরাতত্ত্ব সার্বেক্ষণ ASI মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশিলা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্বপ্রান্তে ইতুরি প্রদেশের প্রাদুর্ভাবের পেছনে বুন্দি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। শিয়ালদার পর হাওড়া স্টেশন চত্বরকেও অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান চালিয়েছে রেল। হাওড়া স্টেশনের বাইরের ফুটপাতে প্রায় 150টি অবৈধ দোকানকে সরিয়ে দিয়েছে প্রশাসন। তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর, আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকা, আন্দামান দ্বীপপুঞ্জ এবং সমগ্র নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। আগামী 26 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। IPL ক্রিকেট আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আমাদের মন ছুঁয়ে থাকে রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে করে। ঘড়িতে সময় বলছে 11:02 হয়ে 56 সেকেন্ড। রবিবারের গান দরিয়ায় অনুপূর্বা রণজয়।
3: রবিবার রবি গান,
2: ঠিক।
3: আর রবিবার তো শুধু নন, তিনি আমাদের সাথে রয়েছেন প্রতিদিন প্রতি মুহূর্তে। রণজয় দেখো এখন কিন্তু কবিপক্ষ চলছে। হ্যাঁ, তো 25শে বৈশাখ দিনটা পেরোনোর পরেও প্রায় 15 দিন পক্ষকাল ব্যাপী তার জন্মদিনের উৎসব।
2: এবং যদি আমি আরও 25 দিন এগিয়ে যাই তাহলে বলা যেতে পারে পয়লা বৈশাখ থেকে যার উদযাপন শুরু, কারণ এই 25শে বৈশাখে তীব্র তাপপ্রবাহ, দাবদাহ, সেটাকে উপেক্ষা করার জন্য পয়লা বৈশাখেই নিজের জন্মদিবসকে নিয়ে গিয়েছিলেন গুরুদেব শান্তিনিকেতন। এবং সেই জায়গা থেকে পয়লা বৈশাখ থেকে আমাদের বাঙালিদের রবি উদযাপন শুরু হয়ে যায়, সারা মাস ব্যাপী সেটা চলতে থাকে।
3: অবশ্যই তাই। একথা অনস্বীকার্য যে ভুবনায়নের দাপটে বছরের অন্য কোনো সময় হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো আজকে বাংলার কত তারিখ, অনেকেই হয়তো আমরা হোঁচট খাবো, এটা লুকানোর জায়গা নেই। কিন্তু ওই যে বৈশাখ মাসের দুটো দিন, 25 আর পয়লা বৈশাখ, এই দুটো বাঙালিকে জানান দেয়। পূর্ণেন্দুপত্রী লিখছেন না যে বাজে জন্মদিনের শাক, একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস পক্ষকাল ব্যাপী চলে এই উৎসব, তার জন্মদিনের খবর ছাপা হয়েও ফুরোতে চায় না, প্রতিদিনই তার জন্মদিন।
2: মানে অনুপূর্বা কিছুটা ভড়কে দেওয়ার চেষ্টা করলেও আসলে প্রত্যেকটা বাঙালির কাছে সে যতই বাংলার কবে কত তারিখ সেটা মনে রাখতে না পারুক, পয়লা বৈশাখ, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, এই দিনগুলো প্রত্যেকটা বাঙালির হৃদয়ের মধ্যিখানে লেখা হয়ে থাকে।
3: একদমই তাই, আজকেও তাই হবে। রবিবার রবি গান নিয়ে আমরা হাজির। রণজয়, আর কিন্তু কথায় কথা বাড়াবো না।
2: অবশ্যই, এই যে তীব্র দাবদাহ এবং সেই দাবদাহকে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর উদযাপন করতেন কীভাবে নিজের মনের মধ্যে শীতলতা অনুভব করতে নেই গরমের সময়, সে সব কিছু নিয়েই থাকবো অনুপূর্বা রণজয় ঠিক একটা পর্যন্ত।
3: তার আগে গান।

0: এই যে প্রচণ্ড দাবদাহ চলছে চতুর্দিকে, যদিও তার মধ্যে মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হচ্ছে,
1: ঠিকই তাই,
0: ঝড়ও হচ্ছে হালকা হালকা করে, তাই এইবারে এই সময় যে গরমের দাপটটা থাকে বৈশাখ জুড়ে তুলনামূলকভাবে কম, এই বছর
1: অনেক কম। মানে আমরা বিগত বছরগুলোতে যেরকম দেখেছি, বিজ্ঞানীরা বলেছিলেন যে এল নিনো তৈরি হয়েছে, ভীষণ গরম বাড়বে, তো এবছর মে মাসটা কিন্তু বেশ এখনো পর্যন্ত মানবিক। তবু দেখো রণজয়, এটা একটা ছুটির অবকাশ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছুটি, সবাই একটু বেড়াতে যেতে ভালোবাসেন, আর বেড়াতে যাওয়ার ক্ষেত্রে পাহাড়ের পাল্লাই কিন্তু গ্রীষ্মকালে বেশি।
0: একদম,
1: তো আমরা সাধারণ মানুষ তো নই, রবীন্দ্রনাথও কিন্তু তার মধ্যে একই রকমের ছিলেন, পাহাড়ে তার খুব পছন্দের জায়গা ছিল পাহাড়।
0: অবশ্যই, এবং এই জায়গায় আমি যদি বলি যে এই মে মাসের কথাই বলি, সময়টা 1915 সাল, রবীন্দ্রনাথ ঠাকুর সদল বলে শান্তিনিকেতনের চরম দহন থেকে রেহাই পেতে চলে গিয়েছেন কুমায়ুন পাহাড়ের রামগড়ে।
1: একদম,
0: হৈমন্তী বাড়িতে রয়েছেন গুরুদেব। আগের বছর কাগজে বিজ্ঞাপন দেখে বিরাট এই বাগান বাড়ি কিনেছেন কবিপুত্র রথীন্দ্রনাথ। 300 বিঘার বিশাল বাড়ি জুড়ে পিচ, আখরোট, স্ট্রবেরির বাগান রয়েছে। পাকদণ্ডি পথের শেষে ধনু বাঁকের সেই বাড়ি থেকে দেখা যায় পাহাড়ের আশ্চর্য ছবি, মেঘেদের আজব রাজ্যপাট।
1: রবীন্দ্রনাথ সেখানে রয়েছেন, সাথে আছেন দীনেন্দ্রনাথ, রথীন্দ্রনাথ তার পুত্র, সঙ্গে গেছেন শিল্পী মুকুল দে, আর আছেন আরেকজন স্রষ্টা অতুল প্রসাদ সেন। বাগানের এক কোণে একটা পাহাড়ি গুহা, পিছনের বনে ঢাকা খাড়া পাহাড়, কত কি না সেখানে গাছ পাহাড়ি, ও কাছে পাইন, ফার, অর্কিড, এখানেই রোজ সকালে গান কবিতার আড্ডা বসান কবি।

0: এই প্রখর তপনতাপে আমরা শুনলাম। আর এই মুহূর্তে সাগর সেনের এই গান শুনতে শুনতে আমার মনে হচ্ছে যারা এই মুহূর্তে কান পেতেছেন 107 FM রেইনবো ঘড়িতে, সময় 11:13, গান দরিয়ায় গুরুদেবকে সঙ্গে করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে করে, অনুপূর্বার অনুজয়ের সঙ্গে রয়েছেন, তাদেরও মনে হয় এই যে কড়া রোদ্দুর তার মধ্যে এই গান এই কথা অনেকটাই বোধ হয় শান্তি এনে দিচ্ছে, স্বস্তি এনে দিচ্ছে, তাই তো?
1: ঠিকই তাই। রামগড় পাহাড়ে রবীন্দ্রনাথ গেছেন, সবাই রয়েছেন সেখানে, অর্থাৎ অতুলপ্রসাদ সেন, তার পুত্র, এ কথা বলছিলাম। তখন সবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট দিয়েছেন রবীন্দ্রনাথকে। রামগড়ের ঠিকানায় যাওয়া সব চিঠিতে লেখা থাকে ডক্টর রবীন্দ্রনাথ টেগোর। সব দেখে শুনে রামগড়ের পোস্টমাস্টার যিনি, তিনি কিন্তু রীতিমতো ছড়িয়ে দিলেন এই কথাটা যে কলকাতা থেকে বিখ্যাত এক ডাক্তার এসেছেন রামগড় পাহাড়ে। পাহাড়িয়াদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো কিন্তু সেই খবর।
0: এবং অনুপূর্বা, আজকে এই যখন আমরা দাবদাহ নিয়ে কথা বলছি, গ্রীষ্মের কথা বলছি, সেই সময় কবি কিভাবে উদযাপন করতেন, নিজেকে কিভাবে স্বস্তি দিতে চাইতেন, এবং সেই সঙ্গে তার আরো একটা বড় পরিচয় ছিল চিকিৎসক, তাই তো?
1: ঠিক।
0: এবং তোমার কথা থেকে
1: কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসা করতেন,
0: হোমিওপ্যাথি আয়ুর্বেদিক, সেই প্রসঙ্গেও কিন্তু আমরা আসব বিভিন্ন সময় গান দরিয়ায়।

0: কদিন আগেই হৈমন্তী বাড়িতে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। বাড়ির কাঠের ছাদ মেরামত করছিল এক পাহাড়ি ছুতোর। কাজ করতে করতে হঠাৎ হঠাৎ অদ্ভুত এক কাঁপুনি দেখা যায় সেই মিস্ত্রি ছেলেটার। দেখে রথীন্দ্রনাথ একেবারে ছুটে গিয়ে বাবা মশাইকে বললেন, রবীন্দ্রনাথ সব কিছু দেখে মেটেরিয়া মেডিকা গুলে খাওয়া মানুষ বললেন, এ এক জটিল স্নায়বিক রোগ, সেন্ট ভিটাস ডান্স বলে একে।
1: আসলে বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধারে সাহিত্য সংস্কৃতির বিরল প্রতিভা এবং অন্যদিকে চিকিৎসা শাস্ত্রেও গুরুদেবের যে দক্ষতা,
0: ঠিক
1: তার বোধহয় ছোঁয়া আমরা পাচ্ছি, পেতে শুরু করেছি।
0: হ্যাঁ, এবং তখনকার সময় তিনি হোমিওপ্যাথি বই নিয়মিত পড়তেন, নিজে টুকটাক চিকিৎসা করতেন, পরিবারের সবার যা হতো, সেই সময় তো চিকিৎসা বিজ্ঞানের কথা বলাই যায় যে একেবারেই উন্নত ছিল না,
1: ঠিক
0: 200 বছর আগে কি 150 বছর আগে। তো সেখান থেকেই
1: কিন্তু সেই মিস্ত্রিকে যে হোমিওপ্যাথ ওষুধ তিনি দিয়েছিলেন তাতে সম্পূর্ণ কিন্তু সেরে উঠেছিলেন। দিন কয়েক বাদে সেই মিস্ত্রি যখন কাজ করতে এলো তার ব্যাম সম্পূর্ণ সেরে গিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ল, খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না, পাহাড়ের এপার থেকে ওপারে বিশুদ্ধ বাতাসে চটজলদি খবর ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি পোস্টমাস্টারে সেই ব্রেকিং নিউজ আর যায় কোথায়, দলে দলে পাহাড়ি মানুষ তাদের রোগ সারাতে আসতে শুরু করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। রোগীর ভিড় সামলাতে রীতিমতো ডিসপেন্সারি খুলে বসতে হচ্ছে কবিকে। রোজ সকালে বেশ কয়েক ঘন্টা রোগী দেখে কাঠের হোমিওপ্যাথির বাক্স খুলে ওষুধ দিচ্ছেন কবি নয়, ডাক্তার রবীন্দ্রনাথ।
0: বাবা হোমিওপ্যাথি করতে ভালোবাসতেন, রামগড়ে এসে তার সেই শখ চূড়ান্তভাবে মিটেছিল। রীতিমতো স্মৃতিকথায় এটা লিখছেন কবিপুত্র রথীন্দ্রনাথ।

বাগবাজারের তরুণ ডাক্তার পশুপতি ভট্টাচার্যকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক, তিনি আর কেউ নন প্রমথ চৌধুরী। বীরবল প্রথম কবির আদরের ভাইজি, ইন্দিরা দেবীর স্বামী। প্রথম দর্শনেই পশুপতিকে পছন্দ হয়ে গেল কবির। তার গলায় নিজের লেখা গান শুনে ভীষণই আনন্দ পেয়েছিলেন রবীন্দ্রনাথ। ডাক্তারদের প্রতি অদ্ভুত দুর্বলতা, ডাক্তারি প্রবণতা থাকা কবির, তাই তিনি নিজেই লিখেছেন, আমি চেষ্টা করলে

0: শুধু হোমিওপ্যাথি নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও গভীর পড়াশুনো কবির। গভীরভাবে জানতেন বায়োকেমিক শাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর।
1: সে বছর গ্রীষ্মে পশুপতি ডাক্তার গিয়েছেন বোলপুরে। স্মৃতিকথায় লিখেছেন, আশ্রমের বাসিন্দাদের ভেতর থেকে অনেকেই আসতো তার কাছে ওষুধ নিতে। দেখতাম যে তারা খুব বিশ্বাস করে ওষুধ নিয়ে যায়। পশুপতি ডাক্তারের স্মৃতিকথায় রয়েছে, ইরিসিপেলাম অর্থাৎ বিসর্প রোগে আক্রান্ত এক ছাত্রকে কবির ওষুধ ভালো করে কিভাবে দিয়ে তিনি সুস্থ করে তুলেছিলেন সেই কাহিনী। রবীন্দ্র জীবনী রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভাই একবার আক্রান্ত হয়েছিলেন সেই অসুখটাতে। রোগটা জীবাণুঘটিত এক জটিল চর্মব্যাধি, ভীষণ ছোঁয়াচে। সেই রোগে বেশিরভাগ রোগী কিন্তু তখন মারা যেত।
0: শুনছেন গান দরিয়া, অনুপূর্বা রণজয় আপনার সঙ্গে 107 FM রেনবো, এবং শুনছেন প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপ থেকে।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক্তারি, সেটা কতটা তিনি পছন্দ করতেন, এই যে বাগবাজারের কথা বলছিলে তুমি, এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে যে ডাক্তারদের প্রতি কিন্তু একটা অদ্ভুত দুর্বলতা ছিল রবীন্দ্রনাথের, ডাক্তারি প্রবণতা থাকা কবির শ্রদ্ধা তো ছিলই। তিনি নিজেই লিখছেন যে আমি চেষ্টা করলে খুব ভালো ডাক্তার হতে পারতুম, শুধু হোমিওপ্যাথি নয় আয়ুর্বেদ শাস্ত্র যে গভীরভাবে পড়াশোনা করতেন কবি সেটাও জানা ছিল, গভীরভাবে জানতেন বায়োকেমিক শাস্ত্র। একটা জিনিস দেখো রণজয়, রবীন্দ্রনাথের সময় যখন তিনি মারা গেছেন তো ওই সময়তে 1941 সালে চিকিৎসা শাস্ত্র একেবারেই উন্নত ছিল না, তবুও কিন্তু কবি 81 বছর পর্যন্ত বেঁচেছিলেন। আজকের সময় দাঁড়িয়ে 81 বছর আয়ুটা খুবই মানে একেবারে সাধারণ, আমরা যদি চলতি কথায় জল ভাত বলি, মানুষের লংজিভিটি আয়ুষ্কাল অনেক বেড়েছে বিজ্ঞানের উন্নতির জন্য, কিন্তু রবীন্দ্রনাথের ওই সময় তো ওই ওইভাবে অতটা 81 বছর অবধি বেঁচে থাকা এটা মানে খুবই কম ছিল। তিনি কিন্তু নিজেও মাঝে মাঝে যে হোমিওপ্যাথি শাস্ত্র আয়ুর্বেদ পড়তেন, নিজের ওপর সেগুলো প্রয়োগ করতেন, ছোটোখাটো অসুখ বিসুখ কিছু হলে কিংবা পরিবারে রথীন্দ্রনাথের হলো কি তার বৌমার হলো, এগুলো সব কিন্তু তাদের লেখাতে আছে যে বাবা মশাই টুকটাক করে ওষুধ দিতেন।
1: এভাবেই চিকিৎসক রবীন্দ্রনাথ হিসেবেও তিনি কিন্তু স্থানীয় মানুষের ভীষণভাবে একটা আস্থার জায়গা হয়ে উঠেছিলেন সেই সময়। আরও অনেক কিছু নিয়ে থাকছি গান দরিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে করে অনুপুর পার অনুজয়, শুধুমাত্র 107 FM।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুই দিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তাঁর এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। নেদারল্যান্ডসের হেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। ভারতের পুরাতত্ত্ব সংরক্ষণ ASI মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এই রায় জানিয়েছে। এই রায়ের ঠিক একদিন পরেই ASI তাদের এই সিদ্ধান্ত জানালো। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদার পর হাওড়া স্টেশন চত্বরকেও অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশনের বাইরের ফুটপাতে প্রায় 150 অবৈধ দোকানকে সরিয়ে দিয়েছে প্রশাসন। তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে বেআইনি দখল নিয়ে ক্ষোভ ছিল নিত্যযাত্রীদের মধ্যে। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। এই মুহূর্তের খবর এখন

0: এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: এক ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, ঘড়িতে সময় 12:02 হয়ে 47 সেকেন্ড। শুনছেন 107 FM রেইনবোয়ে গানদরিয়া, অনুপূর্বা রণজয় আপনার সঙ্গে বেলা 1টা পর্যন্ত।

0: আমরা বলছিলাম যে এই প্রবল দাবদাহ মে মাস এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিচয়, সেই পরিচয় ছাপিয়েও তিনি চিকিৎসা শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি দখল করেছিলেন, এবং শুধুমাত্র সেটা একদম নিতান্তই সাধারণ মানুষ গরিব গুরবদের তিনি চিকিৎসা করতেন এবং সেখান থেকে তাদের যে ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ পেতেন সেটাই কিন্তু তার প্রাপ্য ছিল। সে বছর গ্রীষ্মকালে এই সময়টায় পুষ্পপতি ডাক্তার গিয়েছেন বোলপুরে। স্মৃতিকথায় লিখেছেন, আশ্রমের বাসিন্দাদের ভেতর থেকে অনেকেই আসত তাঁর কাছে ওষুধ নিতে। দেখতাম যে তারা খুব বিশ্বাস করে ওষুধ নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। পশুপতি ডাক্তারের স্মৃতিকথায় রয়েছে, ইরিসি পেলাম বা বিসর্প রোগে আক্রান্ত এক ছাত্রকে কবির ওষুধ দিয়ে ভালো করে তোলার কাহিনী। রবীন্দ্র জীবনী রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভাই আক্রান্ত হয়েছে এই রোগে। রোগটা জীবাণুঘটিত জটিল এক চর্মব্যাধি, অত্যন্ত ছোঁয়াচে। এই রোগে কিন্তু বেশিরভাগ মানুষকেই বাঁচানো যেত না সে সময়ে।
1: তখন তার মুখের একটা দিক লাল হয়ে উঠেছে, সিঁদুরের মতো লাল, সাথে জ্বর তো আছেই। পশুপতি নিজে ডাক্তার, বুঝলেন যে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। কবিকে বললেন, একে এখনই হাই ডোজের একটা সিরাম ইঞ্জেকশন দেওয়া দরকার, তারই ব্যবস্থা করুন। সামান্য হাসলেন রবীন্দ্রনাথ, বললেন, এখন তো আমারই অসুখ চলুক, দুদিন দেখাই যাক না কি হয়, তারপর না হয় তোমরাই ব্যবস্থা করো। এমন সময় জটিল রোগে ডাক্তার রবীন্দ্রনাথের ওষুধে ম্যাজিকের মতো কাজ হলো। দুদিন বাদে দেখা গেল রোগটা অনেকটাই কমে গেছে। আরও দু তিন দিনের মধ্যে ছেলেটা একেবারেই সুস্থ হয়ে গেল। ভাবাই যায় না, তাই না?
0: সত্যি মানে অবিশ্বাস্য কাহিনী। এবং পশুপতি ডাক্তার মুগ্ধ হয়েছিলেন, কবিকে তিনি বলেও ছিলেন নিজের মনের কথা, আর সে কথা শুনে হাসছেন কবি। মজা করে বলছেন, তবু তোমরা আমাকে ডাক্তার বলে মানবে না? আমি ফি নিই না, তাই ডাক্তার নই, তাই তো? যদি মোটা ফি নিতাম তাহলে সবাই বলতো এ একজন মস্ত বড় ডাক্তার।
1: ঠিকই তাই।
0: দেখো, এত বড় একজন মানুষ, এত বড় একজন দার্শনিক, কবি, একাধারে সমস্ত প্রতিভার অধিকারী, কিন্তু তিনি ডাক্তারি শাস্ত্র করেছেন শুধুমাত্র সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য। এবং তার কথাতেই পরিষ্কার যে ফি তিনি নেন না বলে তিনি বড় ডাক্তার নন, সেটা মজা করে আবার তিনি বলছেন তার বন্ধু ডাক্তারকে।
1: এবং বোলপুরে আশ্রমবাসীদের কিন্তু তিনি ওই তার হোমিওপ্যাথ চিকিৎসা প্রয়োগ করতেন। ছোটোখাটো অসুখ যা হতো, সেই সময় তো ডিসপেন্সারি হাসপাতাল সহজলভ্য ছিল না, তিনি কিন্তু সারিয়ে তুলতেন তার হোমিওপ্যাথ চিকিৎসার বিদ্যার মধ্য দিয়ে। এরকম গল্প কথা অনেক আছে, উদাহরণ
0: এই সব কিছু নিয়েই তো আমরা থাকছি।
1: ঠিকই তাই।
0: আর মোটামুটি 50 মিনিট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে,
1: এবং সঙ্গে এখনো 50 মিনিট রয়েছে রণজয় আর অনুপূর্বা, আর রয়েছে রবিবার রবিগান।

0: এই সংসারের কাজে চলা, এখানে শুধু যে লেখা তা নয়, ডাক্তারি বলতে গিয়ে তিনি যেভাবে সেটা খুব প্যাশনের সাথে আনন্দের সাথে করেছেন এবং প্রয়োগ ঘটিয়েছেন, সেটা নিয়ে তো আজকে কথাই নেই, কত কাহিনীই না আছে। প্রবাসী সম্পাদক রামানন্দ বন্দ্যোপাধ্যায় প্রবাসীতে লিখেছেন, রবীন্দ্রনাথ যে হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যা অভিনিবেশ সহকারে অধ্যয়ন করিয়াছিলেন এবং শেষ দিকে বায়োকেমিক ঔষধ ব্যবহার করিতেছেন, এ কথা বেশি লোক জানে না। তাহার স্কুলের এক শিক্ষককে রবীন্দ্রনাথ যে কয়েক খণ্ডে বৃহদাকার সম্পূর্ণ হোমিওপ্যাথি এনসাইক্লোপিডিয়া উপহার দিয়েছিলেন তা আমি স্বচক্ষে দেখিয়াছি।
1: সত্যি এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের চিকিৎসা শাস্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছেন,
0: ঠিকই তাই,
1: মানুষের জন্য। এবং তিনি চাইতেন যদি কেউ সুস্থ হতো বা তার ওষুধে সুস্থ করতে পারতেন, তার মুখের মধ্যে কিন্তু একটা আলাদা ঝলক দেখা যেত, সেটা যারা কবির ভীষণভাবে প্রিয় বা যারা তার সঙ্গে সবসময় থাকতেন তারা সেটাকে অনুধাবন করেছেন একবার নয় বারে বারে। এবং সে কারণেই তো কবি বলতে পেরেছিলেন যে আমি বিনা পয়সার ডাক্তার, আমি ফি নিই না বলে আমি বড় ডাক্তার নই, মজা করে এই কথাগুলো বলেছিলেন অনুপূর্বা, তাই না?
0: আসলে

0: তিনি এটা করতেন, শুধু যে সৃষ্টি লেখা এটা নিয়ে ব্যস্ত থাকতেন এমনটা তো নয়, এই চিকিৎসা শাস্ত্র নিয়ে কিন্তু তার একটা গভীর অনুসন্ধিৎসা ছিল, সেটা ভালো লাগার বিষয়। আমরা এই কথা নিয়েও কিন্তু আসবো পরে।
1: অবশ্যই, তবে তার আগে ঘড়িতে সময় বলছে 12:17 হয়ে 18 সেকেন্ড। 107 FM রেনবোয়ে গান দরিয়ায় শুধুই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে অনুপূর্বা রণজয় সঙ্গে গানে গানে উৎসব।

0: আসলে গুরুদেবের কথা গান শুনতে শুনতে এরকমই খোলা হাওয়ার মধ্যে আমাদের প্রত্যেকটা বাঙালিরই যাপন সম্ভব, তাই তো অনুপূর্বা?
1: ঠিকই তাই,
0: এটা মানে বোধহয় বলার অপেক্ষা রাখে না, মানে এতটাই মনোরম, এতটাই মানে প্রচণ্ড দাবদাহের মধ্যেও হয়তো তার কথা, তার গান আমাদের মনে পরম তৃপ্তি এনে দেয়। আমরা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা শাস্ত্রের কথা আজকে বলছি। কিশোরবেলা থেকেই চিকিৎসা শাস্ত্র নিয়ে ভীষণভাবে তার একটা এক্সপেরিমেন্টাল অ্যাটিটিউড থাকত,

0: যৌবনে সেটা বদলে যায় গভীর আগ্রহে। শান্তিনিকেতনে আশ্রম তৈরির সময় থেকেই কবির চিকিৎসা সংক্রান্ত জ্ঞান প্রকাশ পেতে শুরু করে নানানভাবে। ডাক্তারি বইপত্র পড়েননি শুধু, আত্মস্থ করেছেন গভীর অভিনিবেশে। আর এর মূলে ছিল ডাক্তারি নিয়ে কবির গভীর আগ্রহ সংস্কৃতির পাশাপাশি।
1: সে আগ্রহ যে কতটা সেটা বিভিন্ন ঘটনাতে উঠে আসে। শান্তিনিকেতনের স্কুল প্রতিষ্ঠার পর কালীমোহন ঘোষকে একবার আশ্রমে আসার জন্য আহ্বান করলেন রবীন্দ্রনাথ। চিঠিতে লিখছেন, আমার এখানে চিকিৎসক বলিতে আমি অখিতিমোহন বাবু। একান্ত বাধ্য হয়ে বাড়তে থাকা আশ্রমবাসীদের চিকিৎসার ভার নিজের হাতেই তুলে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। তো ওনাকে এ কাজে কিন্তু সাহায্য করেছিলেন খিতিমোহন সেন, অর্থাৎ কিনা অমর্ত্য সেনের দাদা মশাই। আয়ুর্বেদজ্ঞ খিতিমোহন সেন ছিলেন। আশ্রমে দিন দিন বড় হচ্ছে, আশ্রমিকের সংখ্যাও বাড়ছে, আর আশ্রমিকের সংখ্যা বাড়া মানে রোগ ব্যাধিও বেড়ে যাওয়া। অগত্যা রোগীদের চিকিৎসার প্রাথমিক দায়িত্ব হাতে তুলে নিলেন রবীন্দ্রনাথ।

0: সত্যি তো তাই। গান শোনাতে শোনাতেই আমরা এসে পৌঁছেছি প্রায় অনুষ্ঠানের শেষ পথে, কিন্তু তারই মাঝে রবীন্দ্রনাথের চিকিৎসা বিজ্ঞানের প্রতি কতটা ভালোবাসা এ কথা যেন ফুরায় না। আরও কিছু গল্প আছে বিষয়। 1918 সাল, ইনফ্লুয়েঞ্জা হানা দিয়েছে বোলপুরের আশ্রমে। আশ্রমের অনেক ছাত্রছাত্রী সেই সময় প্রায় শয্যাশায়ী। রবীন্দ্রনাথ কিন্তু রোজ ঘুরে ঘুরে আক্রান্ত ছাত্রছাত্রী যারা ছিলেন তাদের দেখতেন। শুধু যে চিকিৎসা করতেন বা দেখতেন এমনটা নয়, তাদের সব কিছু বিধি ব্যবস্থা। রামানন্দের মেয়ে শান্তাদেবী লিখেছেন তার অভিজ্ঞতার কথা। সাধারণ উদ্ভিদ হইতে কি একটা প্রতিষেধক তৈরি করিলেন, সেবন করিয়া অনেকেই জ্বরের হাত এড়াইল।
1: রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভীষণভাবে কড়া ডাক্তার ছিলেন। এই যে প্রতিষেধকের কথা তুমি বললে না,
0: ঠিকই তাই।
1: এই প্রতিষেধক, শান্তাদেবী যেই প্রতিষেধকের অভিজ্ঞতার কথা বলছেন, আসলে এই প্রতিষেধক ছিল পঞ্চতিক্ত পাঁচন। সেখানে কি থাকতো? নিম থাকতো, গুলঞ্চ থাকতো, তেউরি, নিশিন্দা আর থানকুনি পাতা বেটে তৈরি হতো কবির রাম তেতো সেই পাঁচন। ইনফ্লুয়েঞ্জার অব্যর্থ ওষুধ বলা যেতে পারে। ইনফ্লুয়েঞ্জা আটকাতে জ্বর হয়নি এমন প্রত্যেক আশ্রমবাসীকে ওই পাঁচন নিয়মিতভাবে খেতে হয়েছে। ফাঁকি দেওয়ার উপায় ছিল না কবির কাছে, ছিল না কোনো পালানোর পথও।
0: রণজয়, তোমার কথা শুনতে শুনতে আমার আরেকটা জিনিস মনে পড়ছে। মনে করে দেখো, যখন কোভিডের আক্রমণ, তখন একটা জিনিস আমরা খুব খেতাম,
1: কাড়া।
0: হ্যাঁ, এখনো কাড়া খাওয়া হয়। তো এরকম রবীন্দ্রনাথ কিন্তু যখন শান্তিনিকেতন থেকে কলকাতা এসে গানের আসর বসাতেন বর্ষা মঙ্গল, বর্ষাকালে স্বাভাবিকই একটু সবার সর্দি কাশি বেশি হয় বৃষ্টিতে ভিজে, উনিও কিন্তু এই কাড়া বানাতেন, নিজেও খেতেন আর আশ্রমিক যারা গানে অংশগ্রহণ করবে ছাত্রছাত্রীদেরও দিতেন,
1: এবং সেটা বাধ্যতামূলক।
0: বাধ্যতামূলক
1: মানে পালানোর পথ ছিল,
0: একেবারেই না।
1: কিন্তু আমাদের পালাতে হবেই, নির্দিষ্ট পথ ধরে। ঘড়ির কাঁটা আমাদের তেমনটাই জানান দিচ্ছে।
0: তবে তার আগে গান শুনিয়ে পালাবো।
1: হ্যাঁ, অবশ্যই। মিনিট কুড়ি আছি আমরা এখনো পর্যন্ত। অনুপূর্ব আর অনুজয়, গান দরিয়ায়, শুধুই রবিবারে রবীন্দ্রনাথ ঠাকুর।

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে 12:44 হয়ে 52 সেকেন্ড আর 15 মিনিটের মতো আমরা রয়েছি গান।
1: হ্যাঁ, সময় ফুরিয়ে যাচ্ছে, নদীর স্রোতের মতো বয়েও যাচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের ডাক্তারি কিন্তু সেটা নিয়ে মজা করতেন কতটা সেটা শেষ হচ্ছে না। নিজের ডাক্তারি নিয়ে মজা করার কথার একটা বলি। 1917 সালের মার্চ মাস, কবির স্নেহের প্রশান্ত চন্দ্র মহলানবিশের স্ত্রী রানী মহলানবিশকে একটা চিঠিতে লিখছেন, মাঝে মাঝে মনে হয় কোনো ভালো কবিরাজি টনিক ব্যবহার করলে তোমার ঘুষঘুষে জ্বরের ক্ষেত্রে কীরকম হয়। কবিরাজ বলতে আমাকে বুঝে নিও না, তাতে আমাকে খাটো করা হবে। আমি কবিরাজ নই, কবি সম্রাট।
0: এবারে ডাক্তার পশুপতি ভট্টাচার্যের ভারতীয় ব্যাধি এবং তার প্রতিকার, এই যে বই তার কথা অবশ্যই বলতে হয়, কেননা এই বইয়ের ভূমিকা লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ভূমিকাতে তিনি কি লিখছেন, তিনি লিখছেন, আমার মতো সাহিত্য ডাক্তার যাকে দায়ে পড়ে ভিক্ষুক ডাক্তার হতে হয়, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সাধারণ গরিব মানুষ রোগ সারাতে এলে দেখে শুনে দিতে হয় ওষুধ, এদের সম্বন্ধে পোন করে বসতে পারি না যে পুরো চিকিৎসক নই বলে কোনো চেষ্টা করব না। আমাদের হতভাগ্য দেশে আধা চিকিৎসকদেরও জমের সঙ্গে যে যুদ্ধ।

0: ডাক্তারিতে কত গভীর জ্ঞান ছিল কবির। জাপান থেকে কবির সঙ্গে আশ্রমে পড়বে বলে চলে এসেছে এক বালিকা, নাম তার হারাসান। কলকাতায় এসে জ্বরে পড়ল হারাসান। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাকে রেখে চিকিৎসক আছেন সেই সময়ের ধন্বন্তরী নীলরতন সরকার। 1929 সালের 6 নভেম্বর মতো রানী মহলানবিশকে রবীন্দ্রনাথ চিঠিতে লিখছেন, হারাসানের রোগটা যে কোন স্থানে এবং কি আকারে এখনো তা ধরা পড়েনি, এটা স্থির যে এন্টেরিক ফিভার নয়, টাইফয়েড নয়, তার চেয়ে গুরুতর কিছু নয়। এই কবি যে ব্যাধিজর্জর মানুষকে দেখলেই ছুটে যাবেন তার কাছে, তাকে তাকাবেন বিজ্ঞানের চোখ নিয়ে চিকিৎসকের মমতায়, এতে বিস্মিত হবার আর কি বা থাকতে পারে।
1: পরিশেষে এটুকুই বলতে পারি, কেমন ডাক্তার ছিলেন রবীন্দ্রনাথ। 1900 সালে একটি চিঠিতে লিখছেন, আমার ছোট ছেলে সোমেন্দ্রনাথ কয়েকদিন জ্বর ও কাশিতে ভুগিতেছিল, আমি তাহাকে অ্যাবোনাইট 30 এবং বেলেডোনা 30 পর্যায়ক্রমে দিয়া আরাম করিয়া তুলিয়াছি। লন্ডন থেকে ছোট মেয়ে মীরা দেবীকে লিখছেন, তোর খোকার এক্সিমা সেরে গেছে অথচ ওর শরীর খারাপ হয়েছে লিখছিস, তাড়াতাড়ি এক্সিমা সারানো ভালো নয় রে, সালফা 260 আনিয়ে দুটো বড়ি খোকাকে খাইয়ে দিস, এক্সিমা যদি বসে গিয়ে থাকে সালফার সেই দোষ নিবারণ করবে।
0: আমি এই শাস্ত্রে প্রোগ্রেসের চেষ্টা করেছিলাম চিকিৎসার দৌরাত্ম্য প্রশমনের ইচ্ছাতে। আমি শিক্ষকতায় প্রবৃত্ত হয়েছিলাম শিক্ষকতা নির্দয় থেকে মানব সন্তানকে বাঁচানোর চেষ্টায়। পেটের সমস্যার জ্বরে কষ্ট পাচ্ছেন প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ত্রী রানী। ডাক্তার নীলরতন সরকার প্রশান্তের মেজো মামা। ডাক্তার সত্যসখা মৈত্র রানীর জ্যাঠতুতো দাদা। দুজনেই রানীকে পরীক্ষা করে জানালেন রোগের মূলে এক ধরনের কৃমি। খবর পেলেন রবীন্দ্রনাথ, রানীকে লিখছেন, কৃমির উপদ্রব পুরো ধ্বংস হলে আরাম পাবে, কৃমি ধ্বংসের ভালো ওষুধ কাঁচা পেঁপের আঠা, অল্প একটু দুধের সঙ্গে মিশিয়ে বারবার খেলে উপকার পাবে মনে করি।
1: স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞান বিষয়ে প্রচুর পড়াশুনো করতেন কবি। 1939 বিজয়া দশমীতে পুত্রবধূ প্রতিমা দেবীকে হাঁপানির টান এড়াতে কুকুর ও বেড়ালের সংস্রব এড়াতে বলেছেন। বোলপুর এবং তার আশপাশের গ্রামগুলো থেকে বহু মানুষ ওষুধ নিতে আসছেন কবির কাছে। ওই গ্রামগুলোর মানুষের সাহায্যে গ্রামে গ্রামে রোগ প্রতিরোধ, নিরাপদ প্রসব থেকে প্রসূতির পরিচর্যায় তৈরি করছেন মহিলা শুশ্রূষাকারীদের দল। গ্রামগুলোতে ম্যালেরিয়া আটকাতে যুক্ত হচ্ছেন অ্যান্টি ম্যালেরিয়া সমবায় সমিতির সঙ্গে। আজকের মতো গান দরিয়া থেকে বিদায় নিচ্ছি অনুপূর্পা রণজয়ে, রূপঙ্করের গানের
0: কথা
1: অনেক কথা থেকে গেল, বাকি সময় নিশ্চয়ই হবে। আপাতত গানে গানে রূপঙ্কর।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়িয়েছে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন

অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতালির উত্তরের মেডেনা শহরে এক ব্যক্তি পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় অন্তত 8 জন আহত হয়েছেন। এক মহিলাসহ 4 জনের আঘাত গুরুতর। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কানার্দো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: Too late.
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রীমোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা এবং প্লাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান। রেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে সাবওয়ে তৈরির জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লালগোলা সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক কর্মসূচি আজ বাতিল করা হয়েছে। আজ সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সমস্ত ট্রেন আগের মতোই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিক আরোহণের ক্ষেত্রে নিজের গড়ের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। কামিরিতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন, 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর, আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকা, আন্দামান দ্বীপপুঞ্জে এবং সমগ্র নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 26 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক সহোদর, রচনা অজিত গঙ্গোপাধ্যায়, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটক সহোদর।
3: হ্যাঁ গা রীতা দিদিমণি, এই এত মোটা বই তোমাদের কলেজে পড়ানো হয়
4: বই কি?
3: তা এ বইয়ের নাম কি গো?
4: ফিলোসফি।
3: কি বললে? ফিলোসফি?
4: আরে না না, বাংলায় এর নাম দর্শন শাস্ত্র, জ্ঞান অনুসন্ধান।

0: এ লাভার অফ উইজডম হচ্ছে, তার মানে ফিলোসফার মানে জ্ঞান প্রেমিক।
1: বাস বাস, আর দরকার নেই, শেষকালে তুমি পণ্ডিত হয়ে যাবে। তবে লেখাপড়া শেখার ইচ্ছে আমার বরাবর ছিল গো দিদিমণি, কিন্তু পড়া পড়াতে তার শেখা হলো নি। চার বছর বয়সে বাবাকে ভগবান ডেকে নিলেন, তারপর 10 বছর বয়সে মাকে হারালাম। কাকা দুমুটো খেতে দিত বটে, কিন্তু লেখাপড়া শেখালো না, বাধ্যই শেষকালে এই কাজে এলুম।
0: তোমার জন্য আমি ফিল করছি হরিপদ দা।
1: কি করছ? ফিল না কিল, কি বললে?
0: উফ, তোমাকে নিয়ে আর পারি না। বলি অনুভূতি কাকে বলে জানো?
1: আর জানি না দিদিমণি, অনু হলো গিয়ে আমার ছেলের নাম, আর মেয়ের নাম ভূতি। আমার বউ না ভাত বেড়ে ডাকে, আয় অনুভূতি, ভাত খাবি আয়, ভাত খাবি আয়।
0: হরিপদ দা, তুমি এখনো ছেলে মানুষই রয়ে গেলে।
1: খুব বললে যাও, 62 পা দিয়েছি আর আমি এখনো ছেলে মানুষ না? তোমার এই ফিলোজিলপি বই পড়াটা দেখছি মিছে মিছে শেখা হচ্ছে।
0: আবার ফিলোজিলপি বলছো? বলছি না ফিলোসফি।
1: আরে ওই হলো বাপু।
0: কোথায় আর হলো? যাও চট করে এক কাপ কফি করে আনো তো।
1: এখনই আনছি দিদিমণি, ওই ফ্যাক্টরির ম্যানেজার বাবু এই গেছেন যে। তাহলে 2 কাপ কফি করি।
0: নিখিল বাবু, আপনি বাড়িতে এলেন, কিন্তু বাবা তো ফ্যাক্টরি ভিজিটে বেরিয়ে গেছেন।
2: আপনার বাবার সঙ্গে আমার দেখাও হয়েছে, কথা হয়েছে, এসেছি আপনার মতটা জানতে।
0: আমার মত কি ব্যাপার বলুন তো।
2: দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা আপনার মা একরকম ভেবে রেখেছেন, হরোস্কোপ মানে কুষ্টিও মিলিয়ে দেখেছেন, একেবারে রাজ জটক।
0: তাই নাকি?
2: হ্যাঁ, আর আপনার বাবাও।
0: কিন্তু আমার আমার বিয়ে হবে সত্যিকার একজন পুরুষের সঙ্গে।
2: দেখুন, আমার কুষ্টিতে আছে যে আমি সিংহ রাশি, মানে পুরুষ শ্রেষ্ঠ।
0: না, সিংহ রাশি হলেও আপনি ঠিক মেয়েও নন পুরুষও নন, এই দুইয়ের মাঝামাঝি এই রকম আর কি।
2: মাঝামাঝি? তা আপনার সত্যিকারের পুরুষটির নাম জানতে পারি কি?
0: গ্ল্যাডলি। তার নাম মিস্টার কাশীনাথ চ্যাটার্জি। খুব সম্ভব এবার সে ইঞ্জিনিয়ার হয়েছে, মানে আজই রেজাল্ট বের হবার কথা আছে।
2: কাশীনাথ চ্যাটার্জি?
0: হ্যাঁ।
2: ও, যে ছেলেটা কদিন ধরে এই বাড়িতে যাতায়াত করছে, ও তো একটা মোস্ট অর্ডিনারি ছেলে। আমি বলতে বাধ্য হচ্ছি মিস ব্যানার্জি, আপনি ভুল যাচাই করেছেন, এরপর কিন্তু পস্তাতে হবে।
0: আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার রায়, যদি পস্তাতে হয় আপনার কাছে দুঃখ জানাতে যাব না।
2: কিন্তু আমি ভেবে পাচ্ছি না মিস ব্যানার্জি, কিসে আমি অনুপযুক্ত? লেখাপড়ায় আমি অনেক কিছু এগিয়ে আছি, চাকরির ক্ষেত্রে অনেক উপরে উঠেছি, আর চেহারার দিক থেকেও।
0: রূপ, অর্থ, প্রতিপত্তি এসবের চেয়ে বড় হলো মন। আমার সেই মনের মানুষ কাশীনাথ চ্যাটার্জি, আপনি নন।
2: কিন্তু ম্যাডাম, কাশী বাবু এবাড়ির জামাই হবার উপযুক্ত নয়।
0: কাশীনাথ যদি এবাড়ির জামাই নাও হয়, তবে একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখো নিখিল বাবু, বাঁদরের গলায় কোনোদিনও মুক্তোর মালা উঠবে না। চলি, নমস্কার।
3: রীতা, রীতা, মীনাক্ষী, আরে দেখো কাশীনাথ এসেছে। একই নিখিল, তুমি অ্যাটর্নিকে ফোন করেছো?
2: না স্যার, এখনই করছি।
3: ওফ, জরুরি ফোনটা না করে এখানে বসে বসে কি করছো? যাও, এমনি দেখবি কানেক্ট করবে, যাও।
2: যাচ্ছি যাচ্ছি স্যার,
3: যাচ্ছি স্যার। ওয়ার্থলেস।
4: কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন?
3: আরে এসো না।
4: আরে কাশীনাথ, যে তোমার পরীক্ষার খবর কি কাশীনাথ?
5: আগে আপনাদের আশীর্বাদ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি।
4: আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখী হও।
3: তবে তুমি যে ভালোভাবে পাশ করবে তা আমি জানতাম, এরপর কি করবে, কি ইচ্ছে তোমার? কোনো বড় কনসার্নে জয়েন করতে চাও?
5: আগে ইচ্ছে আছে কোনো ন্যাশনাল কনসার্নে জয়েন করব।
3: না না না না, তা কি করে হবে? আমি যে ভেবে দেখেছি তোমাকে আমাদের ওই তিল জলার কারখানার ইঞ্জিনিয়ার করে পাঠাবো, আমাদের কারখানা দিয়ে তুমি জয়েন করবে।
5: কিন্তু মানে
4: এটা কিন্তু করছো কেন বাবা? নিজের জায়গা ফেলে অন্য জায়গায় কেন চাকরি করতে যাবে?
3: তাছাড়া আমি তোমাকে জার্মানি পাঠাবো, তোমার মধ্যে যে ট্যালেন্ট আমি দেখেছি তাতে আই এম শিওর যে একদিন তুমি আমার ফ্যাক্টরি নাম্বার 2 হয়ে বসতে পারবে।
0: কি তোমার ফ্যাক্টরি নাম্বার 2 হয়ে বসবে বাপি? একি তুমি?
5: আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি রীতা।
0: তুমি বাড়ি যাওনি?
5: না, এবার যাব, পাশের খবরটা তোমাদের দিতে এলাম।
0: আমার কিন্তু মনে হয় পাশের খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল সোজা ট্রেনে চেপে তোমার দাদার কাছে চলে যাওয়া, তাকে খবরটা জানিয়ে সবার

0: আগে তার আশীর্বাদ চেয়ে নেওয়া তোমার আজকে দিনে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তাই না বাপি?
1: তা করলেও পারতো
2: না, মানে এই দিক দিয়ে তো যাবোই, তাই যাবার আগে খবরটা দিতে এসেছিলাম।
3: ওসব কথা থাক, এসেই যখন পড়েছ তুমি এখন বিশ্রাম করো বাবা। আজ রাতে তুমি আমাদের সঙ্গে ডিনার করে কাল সকালে বাড়ি যেও।
2: ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে।
0: না, তা হবে না। যে মানুষরা প্রাণপাত করে ছোট ভাইকে আজ ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, তিনি সেখানে খবরে আসে অন্ধকারে বসে থাকবেন, আর তার ভাই আমাদের বাড়ির উজ্জ্বল আলোর নিচে বসে ডিনার খাবে। এটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না মা।
3: আহা, মোটে তো আজকে রাতটা, কাল সকালে ট্রেনে কাশীনাথ চলে যাবে রানাঘাটে দাদার কাছে।
0: না, তোমাদের প্রণাম করে এক্ষুনি রওনা হবে দাদাকে প্রণাম করতে। তোমার দাদার মানসিক অবস্থা কি তা নিশ্চয়ই তোমাকে বোঝাতে হবে না?
3: আচ্ছা আচ্ছা, তাই হবে, তোর যা ইচ্ছে তাই হবে। কাশীনাথ, তাহলে আর তোমাকে আটকাবো না বাবা।
1: তাহলে কবে ফিরছো বাবা?
2: খুব দেরি হলে 3-4 দিন।
1: ঠিক আছে ঠিক আছে। শোনো কাশীনাথ, তুমি তোমার দাদাকে বলবে আমরা সামনের রবিবার তার সঙ্গে দেখা করতে যাবো, কেমন?
2: আচ্ছা, তাই বলবো। আমি তাহলে এখন আসি।
1: এসো বাবা, এসো।

0: দাদা, এইরকম একটা জঘন্য বস্তি ঘরে থাকে জীবনদা,
1: কি আর করবে বল? বসত বাড়িটা তো আর নেই তোকে পড়াতে গিয়ে।
0: না না, সে কথা তো আমি জানি, কিন্তু দাদা যে এত কষ্ট করে থাকে এটা জানতাম না তো।
1: কেন, তোকে আগে কিছু লেখেনি?
0: না জীবনদা, আজ বুঝতে পারছি দাদা কেন গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আমাকে।
1: কি প্রতিজ্ঞা?
0: বলেছিল যে এক্সামিনেশনের খবর না বেরোনো পর্যন্ত আমি দাদার কাছে আসতে পারবো না, দাদাই যাবে আমার কাছে।
1: কপাল করে এমন দাদা পেয়েছিস ভাই।
0: আচ্ছা জীবনদা, দাদা কি এখন খবরটা পাইনি?
1: হ্যাঁ, আমি তো মনমথকে দিয়ে খবর দিয়েছি।
0: তাহলে এখন আসছে না কেন?
1: আসবে আসবে, ওই কাশীনাথ বাড়ি এসেছে শুনলে সে ছুটে আসবে। ওই তো, ওই তো আসছে ভূত।
2: কাশি
0: দাদা,
2: কাশি, আমার প্রাণটা ঠান্ডা হলো রে। তা তুই এখানকার ডেরার সন্ধান পেলি কি করে?
0: ওই রীতার কাছ থেকে।
2: সে আমার খবর?
0: সে তোমার সব খবর রাখে দাদা, যে খবর আমি জানি না সে খবর রীতার কাছে পৌঁছে যায়। একটু প্রণাম করি তোমার। দাদা, আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি।
2: পাশ করেছিস?
0: হ্যাঁ দাদা।
2: আমার ভাই পাশ করেছে, আমি আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার ভাই ইঞ্জিনিয়ার হয়েছে। বাবা বাবা, তুমি সঙ্গে থেকে দেখো বাবা, আমি আমি আমার কথা রেখেছি, আমার সেই ছোট্ট কাশি আজ ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হয়েছে, ওকে তুমি আশীর্বাদ করো বাবা।
1: তোর পরিশ্রম আজ সব দিক থেকে সার্থক হয়েছে রে ভূত।
2: হ্যাঁ ঠিক বলেছো জীবনদা, ঠিক বলেছো, ভাই আমার মুখ রেখেছে।
1: এবার কাশি নিশ্চয়ই একটা ভালো চাকরি করবে, আর তুই তখন এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেফ হাত পা গুটিয়ে খাবি আর
0: বেহালা বাজাবে।
2: বেহালা?
0: তুমি যে বলেছিলে আমি ইঞ্জিনিয়ার হলে আবার বেহালা বাজাবে।
2: হ্যাঁ তা বলেছিলাম বটে, কিন্তু
0: আমি কোনো কিন্তু শুনবো না দাদা, তোমার দেওয়া টাকা থেকে বাঁচিয়ে বাঁচি। এ দেখো না তোমার জন্য কি কিনে এনেছি,
2: নতুন বেহালা রে।
0: বাজো বাজো
2: বাজাবো
0: নিশ্চয়ই, আর তোমার কিসের চিন্তা, এখন শুধু বেহালা বাজিয়ে তোমার রাগ রাগিনি শোনাবে সবাইকে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না, আজ থেকে তোমার ছুটি হয়ে গেল।
2: বলিস কি আমার ছুটি হয়ে গেল?
0: হ্যাঁ দাদা হ্যাঁ, আমার জন্য তুমি অনেক অনেক কাজ করেছো, এবার তোমার ছুটি। বাজাও বাজাও দাদা, বেহালা বাজাও।
2: না না ভাই, বেহালা বোধ হয় আর বাজাতে পারবো না।
0: কেন দাদা?
2: আজ আজ বেহালা ছড় টানলে হাত আমার কেঁপে কেঁপে উঠবে ভাই। না না কাশি, আজ এই আনন্দের দিনে আমার খুশি ভরা মনটাকে দুঃখ দিস নে, ও হবে অন্যদিন বাজাবো।
1: বেশ তাই বাজাস, আমি যাই রে ভূত, রসুর হয়ে আবার ডিউটি করতে হবে।
2: তাহলে আমার একটা কাজ করে দাও দাদা।
1: কি কাজ বলো?
2: ম্যানেজার সাহেবকে একটু বলে দিও আমি আজ থেকে এক মাসের ছুটি নিলাম।
1: ঠিক আছে,
2: আমার ভাই ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হয়েছে, আমি মিষ্টি নিয়ে পরে দেখা করব, আজ আমার ছুটি।
1: ঠিক আছে বলে দেব, চলি কাশীনাথ।
2: হ্যাঁ রে কাশি, সেই মেয়েটি কেমন আছে?
0: তাকে তুমি মনে রেখেছ?
2: ও মেয়েকে কি ভুলবার, সেও তো আমার মায়ের মতন আমায় ভোলেনি, চোখের আড়াল করতে পারেনি, তাই তো ঠিকানাটা পেলি।
0: তা ঠিক দাদা।

0: তা কি করে হয়?
1: কেন দাদা?
0: আরে আমার কাছে তারা আসবেন কি, আমি যাব তাদের কাছে।
1: কিন্তু রীতা যে বলেছে লৌকিকতার দিক থেকে তোমার সম্মান যে বড়।
0: তা হয়তো ঠিক, আমি পাত্তরের দাদা, কিন্তু ওনারা যে আমার গুরুজনের মতন, তাছাড়া ওদের বসতে দেবো কোথায় বল? হ্যাঁ তাই না? আমি লজ্জা পাবো এখানে এলে, বুঝলি? তাই আমি বরং ওদের কাছে গিয়ে দেখা করে আসব, তুই আমাকে ওদের কাছে নিয়ে চল, বেশ কথা একবার পাকা করে আস।
1: ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর বিয়ের পর থেকে তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে দাদা।
0: তোর সঙ্গে থাকবো
1: নিশ্চয়ই দাদা। সারা জীবন তুমি অনেক কষ্ট করেছ, এবার আমাকে তোমার সেবা করতে দাও।
0: কাশি।

0: এসো এসো কাশিন দাদা এসো এসো
1: দাদা
0: আমরা খুব চিন্তায় পড়েছিলাম বাবা।
1: দাদা এনারা রিতার বাবা মা।
2: নমস্কার
0: নমস্কার।
1: আমার দাদা শ্রী ভূতনাথ চট্টোপাধ্যায়।
2: এটা কি করলি?
1: কেন কি করেছি?
2: আমার নামের আগে শ্রী জুড়ে দিলি কেন? শ্রী কি আমায় মানায়? আমি একটা বয়লারের কুলি, শ্রী হবি তুই শ্রীযুক্ত কাশীনাথ চট্টোপাধ্যায় ইঞ্জিনিয়ার সাহেব। বলুন।
0: সে তো বটে, সে তো বটে।
1: দাদা তুমি কথা বলো, আমি একটু ঘুরে আসছি।
0: না না না কাশীনাথ, তুমি একটু থাকো।
2: আগে বলুন কি বলবেন।
0: আপনি নিশ্চয়ই জানেন ভূতনাথ বাবু যে আমাদের একটি মাত্র মেয়ে ওই রীতা কাশীনাথকে খুবই পছন্দ করে।
2: আপনি নিশ্চয়ই জানেন যে আমার একমাত্র ভাইও মা লক্ষ্মীকে মনে প্রাণে চাইছে।
0: অতএব আমাদের উচিত ওদের চার হাত এক করে দেওয়া।
2: সেই কথা আর বলতে, দিন দিন এক করে দিন দিন।
3: আমরা কিন্তু বিয়ের দিন ঠিক করেই ফেলেছি।
2: না না, আমার অনুমতি ছাড়া তো আপনারা বিয়ের দিন ঠিক করতে পারেন না।
0: হ্যাঁ সে কথা অবশ্যই। এখন আপনার যদি অনুমতি হয় তাহলে এই মাসের 26 তারিখেই আমরা
2: এইবার পথে আসুন। তাহলে আমি অনুমতি দিচ্ছি।
0: বাহ,
2: ওদিনই সানাই বাজুক। কি বলো কাশি,
1: তুমি যা বলবে সেটাই তো হবে দাদা।
2: বাহ দেখেছেন, ভাই দাদাকে কিরকম ভক্তি শ্রদ্ধা করে।
0: এবার তাহলে দান সামগ্রীর কথায় আসা যায়।
2: দেখুন, দান টান আমি নিই না, ভালোবেসে কি সামগ্রী দিতে চান তাই বলুন।
0: হোপলেস। মিনাক্ষী তুমিই বলো।
3: আমরা কাশীকে এই যৌতুক স্বরূপ বালিগঞ্জ গার্ডেন্সে একটা বাড়ি দিচ্ছি।
2: কাকে দিচ্ছেন?
0: ধরুন আমার মেয়েকেই দিচ্ছি।
2: ঠিক আছে, তারপর বলুন।
3: সঙ্গে একটা গাড়িও দেয়া হচ্ছে।
2: গাড়ি?
0: হ্যাঁ গাড়ি।
3: আর এছাড়া একটা রঙিন টিভি।
2: বাহ বেশ মজা করে দেখা যাবে। কি বলো কাশি?
0: একটা ফ্রিজ, মানে একেবারে লেটেস্ট মডেলের।
2: সেটা কি জিনিস?
0: ফ্রিজ মানে ওই
3: ঠান্ডা আলমারি।
2: ও বুঝেছি বুঝেছি বুঝেছি, যা রাখা হবে তাই ঠান্ডা থাকবে। আপনার মেয়ের পক্ষে ভালোই হবে, একদিন রেঁধে তিন দিন ধরে খাবে।
3: এছাড়া জামাইয়ের হীরের বোতাম, হীরের আংটি, দামি ঘড়ি, জামা কাপড় এসব তো আছেই।
0: আর মেয়েকে আমি সোনা দিয়ে মুড়ে দেব মশাই। আমাদের ওই একটি মেয়ে তো।
2: একেবারে সোনা দিয়ে মুড়ে দেবেন? তাহলে হাত পা নাড়বে কি করে?
3: এ তো গেল মেয়ে জামাইয়ের ব্যাপার। এবার
0: পণ, নগদ পণ হিসেবে আমি দেব 40,000 টাকা।
2: কি কি বললেন?
0: না ম্যাম, আমি বলছি যদি কম মনে করেন তাহলে না।
2: আরে মশাই, কম বেশির কথা হচ্ছে না। পণের টাকা তো আমি নিতে পারবো না।
0: কেন?
2: পণ নিয়ে ভাইকে বিক্রি করতে পারবো না। ও পণটন আপনাদের দিতে হবে না।
3: ওমা, এ আবার কি কথা?
2: হ্যাঁ ওই রকমই কথা।
0: তাহলে শুনুন মশাই, আমি আসল কথাটাই বলি।
2: আগে বলুন।
0: আমার মেয়ে এই প্রাসাদের মতো বাড়িতে বাস করে, গাড়ি চেপে ঘুরে বেড়ায়, তাই তার পক্ষে ছোটখাটো অবস্থায় বাস করা খুবই মুশকিল হয়ে পড়বে।
2: আপনি চিন্তা করবেন না, আমি নিজেকে বিক্রি করেও তাদের দুজনের জীবনের সব সুখের ব্যবস্থা করব। তাছাড়া কাশি তো চাকরি করবে।
0: হ্যাঁ আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। আমি চাই বিয়ের পর কাশীনাথ আমার কারখানাতেই সব ভার নেবে আর আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে।
2: কাশি আমাকে ছেড়ে আপনাদের এই বাড়িতে থাকবে?
0: হ্যাঁ,
2: মানে ঘর জামাই হয়ে।
3: মানে তাই যদি মনে হয় তাহলে তাই।
2: দেখুন, আমার ভাইকে মানুষ করার জন্য আমি

0: অনেক কষ্ট করেছি, সে কষ্ট আমার সফল হয়েছে, আর আপনি আপনি আমার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাইছেন। সে আমার কাছে থাকে না সত্যি, কিন্তু সে থাকে আমার এই বুকটার মধ্যে। আমার ভাইকে কেড়ে নেবার ক্ষমতা একমাত্র আমার মৃত্যু ছাড়ার কারণেই।
1: বন্ধুবাবু প্লিজ শুনুন, আপনি আমায় ভুল বুঝবেন না।
0: না, আপনি আমায় ভুল বুঝেছেন। টাকার জন্য আমি আমার ভাইকে বিক্রি করে দেব? হ্যাঁ
1: না, মানে
0: ও আমার ভাই নয়, আমার বুকের পাঁজর।
1: আমি মানে
0: আপনাদের বড় লোকের পৃথিবীতে ভাইরা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু আমাদের গরিবের পৃথিবীতে ভাই কখনো ভাইকে বিক্রি করে না।
2: দাদা
0: কাশী, তোর মনে আছে বাবা যখন মারা গেলেন তখন আমাদের অবস্থা কি হয়েছিল? না পায়ে জুতো ছিল, না পেটে ভাত, কিন্তু আজ তো আমাদের সব আছে ভাই। কিরে তুই চুপ করে আছিস কেন, কিছু বল।
2: দাদা, এই পৃথিবীতে অর্থ সম্পদ আর উজ্জ্বল ভবিষ্যৎ সব সময় আসে না। আমার জীবনে একবারই শেষ সুযোগ এসেছে, কিন্তু তুমি তা শেষ করে দিতে চাইছো। জানো জানি এদের সঙ্গে থাকলে আমি বিদেশে গিয়ে আরো বড় ইঞ্জিনিয়ার হতে পারবো, কত সম্মান বাড়বে। দাদা দাদা, তুমি তো আমাকে বড় করতে চেয়েছো তাই না? তাই বলছি।
0: ও, তুই বড় হবি বলে এদের কাছে থাকতে চাইছিস? তাতে যদি দাদাকে ছাড়তে হয় ছাড়বি বই কি? আমি মুখ্য মানুষ, আমি অত শত তো বুঝি নে। তুই সুখী হলেই আমার সুখ। বাবা, তুমি স্বর্গ থেকে কাশীকে আশীর্বাদ করো, ও যেন আরো বড় হয়, আরো উন্নতি করে। আমি তোর পথের কাঁটা হয়ে থাকতে চাই না কাশী। আমি চলি, আমি চলি।
3: একি, আমি খাবার নিয়ে এলাম আর দাদা এমন করে চলে গেলেন কেন মা?
4: আমরা কাশীনাথকে ঘর জামাই করে রাখতে চেয়েছি, তাই ভূতনাথ বাবু এ বিয়ে মেনে নিতে পারলেন না।
1: অবশ্য বিয়ে ভূতনাথ আটকাতে পারবে না, কারণ কাশীনাথ আমাদের প্রস্তাব মেনে নিয়েছে।
3: দাদাকে অমান্য করে?
4: তা দাদা যদি অবুঝ হয়।
3: ছি মা, ছি, তোমরা শুধু নিজেদের স্বার্থটা দেখলে, মেয়েকে ছাড়া তোমরা থাকতে চাও না, তাই দাদার বুক খালি করে ভাইকে কেড়ে নেবার কথা মুখে আটকালো না তোমাদের বলতে।
4: এসব কি বলছিস?
3: ঠিকই বলছি মা, যে মানুষটা আজ নিজেকে সব দিক থেকে বঞ্চিত করে ছোট ভাইয়ের জন্য প্রাণপাত করেছে, তার মনটাকে তোমরা কি বুঝতে চাইলে না?
2: রীতা,
3: যদি তুমি তুমি আমার ভার নিতে চাও তাহলে সত্যি সত্যি ভার নাও, নিজে খেটে উপার্জন করে যতটুকু পারো তাই দিয়ে নিজে সংসার পড়াও, আমি তাতেই খুশি হব। কিন্তু কিন্তু আমার ভার নেবার ভয়ে নিজের ভারকে আমার বাবার কাঁধে রাখার চেষ্টা করো না।
1: আহ রীতা, আমরা যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি মা।
3: সব মেয়েই চায় তার স্বামীর আশ্রয়কে নিজের আশ্রয় ভাবতে বাপি, মেয়েদের কাছে তাদের পরম আশ্রয় সম্মান হল স্বামীর ঘর, অথচ স্বামী চাইছে স্ত্রীর সম্মানকে খুইয়ে পিছিয়ে থাকতে। চমৎকার, সত্যি সত্যি তুমি চমৎকার।
2: রীতা রীতা, তুমি আমাকে ভুল বুঝো না, আসলে মা বাবা বলছেন যে।
3: মা বাবা কি বলছেন সেটা আমি পরে শুনে নেব, দাদার সব কথা মেনে নিয়ে দাদাকে মাথার উপর রেখে যদি নিজের সংসার করতে পারো তবেই আমি বিয়েতে মত দেব, না হলে বিয়ে হবে না, হবে না, হবে না।
2: রীতা রীতা শোনো, রীতা চলে যাও না। রীতা
1: মেনাকে, মেয়ে জেদকে তুমিও জানো আমিও চিনি, অতএব এক্ষেত্রে
4: হ্যাঁ, ওকে ঘর জামাই করে আটকে রাখার দরকার নেই বাপু, ওদের ইচ্ছে মতেই ওরা সংসার করুক।
1: তাহলে কাশীনাথ, চলো আমরা সবাই মিলে তোমার দাদাকে অনুরোধ করে বলি গে যে তাঁর ইচ্ছাই পূর্ণ হবে, তোমাদের আলাদা সংসারেই দাদাকে নিয়েই তোমরা সংসার করবে, আমাদের কোনো আপত্তি নেই।

0: বৌমা, বৌমা
1: ডাকছেন দাদা?
0: হ্যাঁ মা, ঠাকুর ঘর সাজানো তোমার কেমন লাগছে দেখো তো মা লক্ষ্মী। আমি সব গোছ গাছ করে সাজিয়েছি,
1: খুব সুন্দর সাজিয়েছেন।
0: তুমিও কিন্তু আজ খুব সুন্দর সেজেছ, গরদের শাড়িতে তোমাকে সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন মনে হচ্ছে।
1: পূজোর কাজ করবার জন্য এই শাড়িটা আনিয়েছি দাদা।
0: বেশ করেছো মা, বেশ করেছো। সত্যি সাহেবিকে তার বাড়ির মেয়ে হয়ে তুমি যে এমন করে

0: আমাদের ঘরের মধ্যে নিজেকে মানিয়ে নেবে? এত বড় বাড়ি ছেড়ে এই ছোট্ট বাড়িতে, হে আমি ভাবতেও পাচ্ছি না। আর যদি বাবা বেঁচে থাকতেন তোমাকে দেখে খুব খুশি হতেন। জানো মা লক্ষ্মী, তোমাকে দেখে আজ আমার বাবার জন্য মনটা খুব কষ্ট হচ্ছে।
1: রিতা, এই রিতা কেমন আছিস?
2: আরে ছোট মাসি, এসো এসো।
1: দেখ না, তোদের এদিকে ওই মহিলা সমিতির একটা কাজ পড়ে গেছে, তাই ভাবলাম তোর নতুন সংসারটা একবার দেখে যাই।
0: বেশ করেছেন মাসিমা, এ তো আপনারই বাড়ি।
1: খুব হয়েছে। আরে এতক্ষণ তো খেয়ালই করিনি।
2: কি ছোট মাসি?
1: বাবা, তুই যে গরদের শাড়ি পরে একেবারে টিপিক্যাল বাঙালি বউ হয়ে গেছিস।
2: তা আমি কি সাহেবের বউ যে গাউন পরে ঘুরবো?
0: ঠিক, কাশি তো বাঙালি।
1: না ভূতনাথ বাবু, আপনি বড় বেরসিক।
0: না না, রস এককালে ছিল, এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে।
1: না, এই লোকগুলোর পাল্লায় পড়ে তোর প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না মনে হচ্ছে রিতা?
2: হঠাৎ তোমার এরকম ধারণা হলো কেন?
1: কেন, কত বড় বাড়ির মেয়ে তুই, একটা পাখির বাসায় এসে উঠেছিস।
2: ছোট মাসি, বাড়িটা ছোট হলেও এটা যে আমার নিজের ঘর, নিজের সংসার।
1: ঠিক ধরেছি, একেবারে ব্রেন ওয়াশ করে ছেড়েছে।
2: তা এদিকে যখন এসে পড়েছো মাসি, আমাদের এখানে কদিন থাকো না?
0: হ্যাঁ থাকুন না মাসিমা, আমরা খুব খুশি হব।
1: থাকতে পারি, কিন্তু রোজ মুরগি খাওয়াতে হবে।
0: নিশ্চয়ই খাবেন মুরগি। কি কি বললেন আপনি?
1: মুরগি, মুরগি খাবো রোজ।
0: আমি তো বিধবা, বিধবা মুরগি খায়? কি রকম বিধবা আপনি? ওমা, তোমার মাসিমা তো ফলার করবেন, আতপতালের ভাত খাবেন।
2: না না, মানে মাসিমা,
1: ওসব কুসংস্কার আমার নেই ভূতনাথ বাবু।
0: আপনার না থাকলেও আমার আছে। এই বাড়ি আমার কাছে মন্দির, এখানে আমি কোনো অনাচার হতে দেব না।
2: আপনি ভাববেন না দাদা, আমার অনুরোধে মাসিমা এখানে থাকবেন, একেবারে নিরামিষ খেয়ে।
1: বুঝেছি, আমাকে তোমরা শুকিয়ে মারতে চাইছো। দরকার নেই বাবা, আমি চলেই যাব।
0: বললেই হলো চলেই যাব? আমি বাড়ির কর্তা, আমার কথাই শেষ কথা। চলুন চলুন ঘরে চলুন মাসিমা।
1: দেখুন মাসাই, আপনি আমাকে ওই মাসিমা মাসিমা বলে ডাকবেন না তো।
0: বাহ, আপনি যে কাশীর মাসশাশুড়ি, কত সম্মান আপনার।
3: কি ব্যাপার ভূতনাথ বাবু?
4: মা লক্ষ্মী সাজ।
1: এইরকম পোশাকে তোমাদের মেয়েকে ভালো লাগছে?
4: ও মা, কেন লাগবে না, খুব ভালো লাগছে।
0: মাসিমা হেরে গেলেন কিন্তু,
5: সত্যিই হেরে গেছে। আজ রিতাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ছে। মাও ঠিক এইরকম করতপুরে পুজোর কাজ করতেন।
0: আমার মা লক্ষ্মীকে এর পরে দেখবে না? ঘোমটা ঘোমটা মা লক্ষ্মী, ঘোমটাটা দাও, বেরিয়ে গেছি।
4: দেখেছো, ভূতনাথের এদিকেও নজর রয়েছে।
5: হ্যাঁ, একবারে ঘোর সংসারী মানুষ।
0: মালকি, এদের তোমার ঘরে নিয়ে গিয়ে বসাও। মাসিমা, কোনো চিন্তা নেই, আপনার জন্য আমি আলাদা নিরামিষ রান্না করে দেব।
2: মা, তোমরা আমার রান্নাঘর দেখবে না?
4: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো।
2: এইদিক দিয়ে
6: দাদা। দাদা?
0: হ্যাঁ
6: দাদা, আমি তাহলে অফিস যাচ্ছি।
0: হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ
6: হ্যাঁ, ভালো কথা, এই টাকাগুলো রাখো, ওরা সবাই এসেছেন, দরকার হতে পারে।
0: কিরকম মজা দেখ কাশি, এতদিন আমি তোকে খরচের টাকা দিতাম, আজ তুই চাকরি করে আমাকে টাকা দিচ্ছিস।
6: টাকা তো তোমায় দিচ্ছি না দাদা, এ তো সংসার খরচের জন্য দিচ্ছি।
0: ও হ্যাঁ, তাও তো বটে, সংসার খরচ।
6: আচ্ছা আমি তাহলে আসি দাদা।
0: আয় ভাই, আয় আয় আয়। সংসার কথাটা ভারী মিষ্টি, সংসার। আমার সংসার তো এইটাই, নিজে যদিও সং হয়ে রইলুম।
1: হ্যাঁ আপনি সত্যিই সং।
0: আগে
1: ছাড়ুন।
0: কি ছাড়বো?
1: জামা কাপড়ের বোঝা।
0: জামা কাপড়ের বোঝা?
1: দূর মশাই, আমাকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমার সুটকেসটাতে হাতে ঝুলিয়ে রেখেছে। সুটকেসটা ছাড়ুন।
0: একদম খেয়াল ছিল না।
1: সুটকেসটা হাতে রয়েছে সে খেয়ালই ছিল না। থাক, খুব হয়েছে, দেন দেন সুটকেসটা।
0: না না, আপনি কেন বইবেন, আমি পৌঁছে দিয়ে আসছি মাসিমা।
1: অফ, ফের মাসিমা

0: তবে কি বলবো?
1: তা আমার তো একটা নাম আছে নাকি, এনাকি, নয়তো এনু বলবেন।
0: না না না না, ও এনু মেনু আমি বলতে পারবো না। আপনার তো একটা সম্মান আছে।
1: ও নিকুচি করেছি আপনার সম্মানে, আপনি আমাকে এনু বলেই ডাকবেন। দেখুন, আমি যদি মনে করি আমি মুরগি খাবো, আপনি কিছুতেই কিছু করতে পারবেন না, কারণ আমি এবাড়ির অতিথি।
0: আমিও এবাড়ির কর্তা।
1: আনকালচার্ড গেঁয়ভূত,
0: ওই ফটফট ইঞ্জিরি, মুখে রং চং, সঙ্গে মুরগির মাংস, না ওসব এখানে চলবে না।
1: আপনি আপনি সত্যি একটা অভদ্র ইতর।
0: আসল সত্যি বলি, ছিটকে ছিটকে পড়ছে চারদিকে।
1: মানে আপনি আমায় অপমান করছেন?
0: মাসিমা, আমি আপনাকে অপমান করতে পারি না, করেছি কখনো?
1: নিশ্চয়ই করেছেন, এটা অপমান ছাড়া কি?
0: আমার ঘাট হয়েছে মাসিমা, এ আমি গলবস্ত্র হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি।
1: না, আমি আপনাকে ক্ষমা করব না।
0: আপনার গা ছুঁয়ে বলছি,
1: ছাড়ুন, হাত ছাড়ুন, ছাড়ুন বলছি।
0: ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার এই মাথা ছুঁয়ে বলছি। মাথা চুলটা খসে পড়লো কেন? আপনার মাথায় পরচুল, আর পরচুলের নিচে এত বড়
1: টাপ।
2: আসতে পারি মিস্টার চ্যাটার্জি?
3: মিস্টার ত্রিপাঠী,
2: নমস্কার।
3: কি ব্যাপার, আপনি এখানে আমার বাড়িতে?
2: বাধ্য হয়ে এসেছি মিস্টার চ্যাটার্জি।
3: কারণ?
2: স্যার, একটা ভুল হয়ে গেছে ঠিকই, কিন্তু তার কি ক্ষমা পাবো না?
3: কি বলতে চাইছেন আমি তো ঠিক বুঝতে পারছি না মিস্টার ত্রিপাঠী।
2: আপনি একটু মদত না করলে আমি কিন্তু দারুণ লোকসানে পড়ে যাবো স্যার।
3: কিরকম?
2: ওই মালগুলো স্রেফ এইবারটির মতো পাস করিয়ে দিন।
3: আবার ওই বাতিল মালের জন্য এসেছেন? আই এম সরি, আপনি এখন যান এখান থেকে।
2: হ্যাঁ, রাগ করবেন না স্যার, দয়া করে শুনুন। মালটা খারাপ আমি মানছি, কিন্তু আপনার মতো দক্ষ ইঞ্জিনিয়ারের হাতে পড়লে ওই মাল দিয়ে যে প্রোডাকশন হবে সে প্রোডাকশন ঠিক উতরে যাবে। সামান্য ডিফেক্ট বই তো নয় স্যার, একটু চালিয়ে দিন না স্যার।
3: হোয়াট ডু ইউ মিন? আমি নিজেকে ঠকাবো? এ আমার পক্ষে অসম্ভব মিস্টার ত্রিপাঠী। সমস্ত মাল যখন পার্টি রিজেক্ট করবে তখন কি হবে?
2: হ্যাঁ, বিশ্বাস করুন, 4 লাখ টাকার মাল যদি ফেলা যায় আমি যে মরে যাব, বাচ্চা কাছে নিয়ে পথে দাঁড়াবো, হয়তো আমাকে সুইসাইড করতে হবে। স্যার, এইবারের মতো দয়া করুন। অবশ্যই এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে আমি তৈরি হয়ে এসেছি। এই নিন।
3: এটা কি?
2: নগদ 1 লাখ টাকা আপনার।
3: ঘুষ?
2: ছি, ঘুষ কেন হবে?
3: তাহলে এত টাকা দিচ্ছেন কিসের জন্য?
2: ওই যে বললাম প্রায়শ্চিত্ত, আপনি দয়া করে প্রণামীটুকু নিন স্যার। বলেন তো আরো দিতে পারি, যাতে এরকম একটা ফ্ল্যাট ছেড়ে আরো বড় ফ্ল্যাট।
3: বড় ফ্ল্যাট, পশ ফ্ল্যাট, ওরকম একটা ইচ্ছে অবশ্য আমার আছে। আপনি পাইয়ে দেবেন?
2: আগে একদিনই পাইয়ে দেবো স্যার।
3: ঠিক আছে, বিলটা দিন। তো ভবিষ্যতে এরকম হলে 1 লাখ টাকা দিলেও কিন্তু
2: খেপেছেন স্যার। এই নিন ধরুন।
0: কাশি
3: দাদা,
0: হরি বাবা, এত টাকা থরে থরে সাজানো। সাবধান সাবধান, কোম্পানির টাকা বলে কথা।
2: ওটা কোম্পানির টাকা নয়,
0: ঘুষ।
2: এই যে সইটার দাম, আপনার ভাই সই করেছেন কি না?
0: কাশি, চুপ করে আছি কেন? আমার গা ছুঁয়ে বল, ও যা বললো তা সত্যি?
3: দাদা, তুমি মানে তুমি
0: কি হলো? তোর মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? হাত পা কাঁপছে কেন?
3: না দাদা,
0: তুই ধরা পড়ে গেছিস কাশি, পাপ করে ধরা পড়ে গেছিস। নিয়ে যাও তোমার টাকা, ফের যদি আমার ভাইকে লোভ দেখাতে আসো আমি তোমাকে কেটে দুটুকরো করে ফেলবো। যাও, নিয়ে যাও।
3: ধরেন ধরেন, ওই ওই বিলটা ফেরত দিয়ে যান।
2: পাগল, একবার যা পেয়েছি তাকে হারাতে পারি?
0: কাশি,
3: তোমার জন্য আমার ভীষণ ক্ষতি হয়ে গেল দাদা। ও আমার এখন সম্মান নিয়ে খেলা করবে, তুই আমার সম্মান নষ্ট করে দিলে।
0: সম্মান? কিসের সম্মান? তোর কি আর কোনো সম্মান আছে যে আমি তা নষ্ট করব? সমাজের অপকার করে, অন্যায় কাজ করে, ঘুষের টাকায় বড় লোক হতে চাস, আবার সম্মানের কথা বলছিস?
3: তোমার মতো লোকেরা গরিব হয়ে জন্মায় আর গরিব হয়ে মারা যায়। সারা জীবন চেষ্টা করলেও তুমি কোনোদিনই বড় লোক হতে পারবে না।
0: আসি, আমার কষ্টের টাকায় আজ তোকে বড় লোকের দরজায় পৌঁছে দিয়েছে, সেই তুই আমাকে আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি কাশি।
2: দাদা, আমি রাগের মাথায় তোমায় যাহাটা বলে ফেলেছি, তোমায় ক্ষমা করো দাদা।
0: আমার সমস্ত স্বপ্ন আশা সততার গলা টিপে খুন করেছিস, আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। এই যে বৌমা, তুমি শুনলে? শুনলে তো সব
4: শুনেছি, তবু বলবো, আমার অনুরোধ দাদা, এবারের মতন আপনি ওকে ক্ষমা করে দিন।
0: মা লক্ষ্মী, আমার বাবা না খেতে পেয়ে মারা গেলেন, তবু অন্যায় পথের টাকা তো দূরে থাক, কোনোদিন কোনো দান পর্যন্ত নেননি। আর আমি কাশীর যে আপন জন আমার আর কেউ নেই, সেই কাশীর নামে দিব্যি করে বলতে পারি, কোনোদিন কোনো পাপ কোনো অন্যায় আমাকে ছুঁতে পারিনি। কিন্তু কিন্তু কাশী কেন এমন হলো? এই যে আমার কত বড় পরাজয়, তা আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না।

0: ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আপনার ভাগ্যকে আমি হাজারবার তারিফ করছি মিস্টার ত্রিপাঠী।
1: সত্যি এভাবে গ্র্যাটিসে যে কাজটা হাসিল হয়ে যাবে এই জন্য এখনো বিশ্বাস হচ্ছে না।
0: দেখুন দেখুন, এই সই দেখে আর অবিশ্বাসের প্রশ্ন তুলবে কে? এতে তো পরিষ্কার লেখা আছে মালের নাম্বার, কত মাল আছে, কি জাতের মাল, আর সঙ্গে দাম, আর সবচেয়ে নিচে কাশীনাথ চ্যাটার্জি সই।
1: আপনার বুদ্ধিতেই এই যাত্রায় রক্ষা পাওয়া গেল। এবার আপনার শেষ পর্বটা কি হবে তাই বলুন।
0: শেষ পর্ব, শেষ পর্বে এবার ইঞ্জিনিয়ার চ্যাটার্জিকে আমি,
2: নিখিলবাবু, মিস্টার ত্রিপাঠীর মাল আমি রিজেক্ট করেছি। ও মাল দিয়ে অত বড় কোম্পানি কাজ করা সম্ভব নয়।
0: সে কি মিস্টার চ্যাটার্জি, আপনি নিজে মাল দেখে খুশি হয়েছেন, বিলে সই করেছেন?
2: ওই কাগজটা আমি ফেরত নিতে এসেছি, ওটা ফেরত চাই এক্ষুনি, না দিলে আমি জোর করে ফেরত নেব।
1: ফেরত কি যে বলেন স্যার, ফেরত কোথায় পাবেন? সে কাগজ তো আমার অফিসের আয়রন চেস্টে।
2: প্লিজ প্লিজ মিস্টার ত্রিপাঠী, ওটা ফেরত দিন।
0: সই যখন করে ফেলেছেন তখন কোম্পানি ত্রিপাঠীকে পুরো পেমেন্ট দিতে বাধ্য, কারণ কোম্পানিরও একটা ইজ্জত আছে।
2: কিন্তু মালটা যে সম্পূর্ণ অকেজো।
1: সই করার পর এ কথা অবান্তর, কারণ আপনিই পাশ করেছেন।
2: না না না না, এ হয় না।
0: এইটি হবে, এইটি হবে, এই বাজে মাল দিয়ে বড় কোম্পানির কাজ হবে। ওদের সঙ্গে আমাদের ব্যবসা বহুদিনের, কিন্তু এবার তারা যেই বুঝবে যে নতুন আসা ইঞ্জিনিয়ারের জন্য তাদের প্রোডাক্টটা মার খাচ্ছে, তারা সঙ্গে সঙ্গে আমাদের মালিককে জানাবে। কারণ কোম্পানি ওই কনসার্নকে এক নম্বর মালের দাম ফেলে এগ্রিমেন্ট সই করেছে, ফলে মালিক ধরবে না আমাকে, আমি ধরবো আপনাকে। তারপর প্রমাণিত হবে ইঞ্জিনিয়ার কাশীনাথ চ্যাটার্জি একটা চোর।
2: মিস্টার রায়, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না।
1: ব্যাপারটা তো একতরফা হয় না মিস্টার চ্যাটার্জি।
2: কি বলতে চাইছেন?
0: আমাদের সঙ্গে হাত মেলাতে হবে, রাজি?
2: হাত মেলাতে হবে মানে?
1: মানে কিছু ভালো কাজের মধ্যে কিছু মন্দ কাজ চালিয়ে দিয়ে আমরা আপনার পকেট ভরিয়ে দেবো। দিনকাল তো জানেন
0: কালের যা ধর্ম এই আর কি।
1: এখন যদি আমাদের সব সময় স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তাহলে পুরো ব্যাপারটাই আমরা চেপে যাব, বদলে আপনার পকেটেও কিছু ঢুকিয়ে দেব।
2: আমাকে একটু ভাববার সময় দিন।
1: আরে মশাই, আপনার ওই পাগলা দাদার কথা ভাবছেন কেন? দেখলেন তো, ওই লোকটার জন্যেই আজ আপনার দুকুল যেতে বসেছে। 1,00,000 টাকা, কথায় বলে পেটে খেলে পিঠে সয়।
0: প্রোডাকশন কিন্তু আজই স্টার্ট করার কথা, ডেলিভারি দেবার তারিখও এসে গেছে। অতএব রাজি হবেন না? ব্যাপারটা আমি মালিককে জানাবো। রাজি বলুন, উত্তর দিন।
3: উত্তরটা আমার কাছে আছে নিখিলবাবু।
2: রীতা,
3: নিখিলবাবু, আপনি আমার স্বামী ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু রেহাই পাবেন না। তুমি চলে এসো।
2: না, যাবার উপায় নেই রীতা। এখানে শুধু আমি নই, তোমাদের কোম্পানির ইজ্জতটা জড়িয়ে আছে। এরা যে ষড়যন্ত্র করেছেন তাতে যে কোনো মুহূর্তে আমাকে যোগ্য সাব্যস্ত করে পুলিশের হাতে তুলে দিতে পারেন।
3: মিস্টার রায়, এত দূরে গিয়েছেন?
0: আপনার স্বামীর এই সইটা, এই সইটাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে।
3: বাহ, ষড়যন্ত্রের জালটা চমৎকার বিছিয়েছেন তো নিখিলবাবু।
0: বলুন, চোর খেতাবের স্বামী নিয়ে সোসাইটির কাছে হাস্যাস্পদ হয়ে বেড়াতে চান, না আমাদের খেয়ালটাকে চরিতার্থ করে স্বামীকে বাঁচাতে চান?
2: রীতা, রীতা, আমি আমি আমার ক্যারিয়ারের জন্য ভাবছি না, কিন্তু তোমার বাবা এই কথা শুনলে হয়তো অন্তত অন্তত আমার মুখ চেয়ে তুমি এদের কথা মেনে নিতে দাও।

0: পিতা যা বলবেন তুমি তাতে কোনো আপত্তি করো না, প্লিজ। বলুন বলুন মিস্টার রায়, কি চান আপনারা?
1: আপনার যে বাড়ি থেকে আমাকে অপমানিত হয়ে চলে আসতে হয়েছে, সেই বাড়িতেই আমি সম্মানীয় অতিথি হয়ে প্রবেশ করতে চাই। তাই আপনার বাড়িতে একটা পার্টি দিতে হবে মিস্টার চ্যাটার্জি, আর সেই পার্টিতে ড্রিঙ্কসের সঙ্গে আপনার সুন্দরী স্ত্রী রীতা দেবীকেও নাচতে হবে, গাইতে হবে। যদি এই শর্তে রাজি হন তাহলে আমি কথা দিচ্ছি, ওই দু নম্বরই মালের বদলে এক নম্বর মাল সাপ্লাই দিয়ে আপনার স্বামীর ইজ্জত বাঁচাব, কাগজটাও ফেরত দেব। কি বলুন মিস্টার রায়?
2: সুন্দর প্রস্তাব।
3: আপনাদের প্রস্তাবে রাজি হলে আমার স্বামীর সই করা বিলটা এক্ষুনি ফেরত দেবেন তো?
1: সেটা কি করে হয়? আগে বিজয় গর্বে আপনাদের বাড়িতে প্রবেশ করি, আপনার নাচ গান দেখি শুনি, তারপর তো ফেরত দেব।
0: ঠিক আছে ঠিক আছে, পার্টি শেষ হওয়ার পরই ফেরত দেবেন তো?
1: পার্টি শেষ হওয়ার পর? কি বলেন মিস্টার রায়?
2: পার্টি শেষ হওয়ার পর আপনার সই করা বিল নিশ্চয়ই ফেরত পাবেন।
0: বেশ, আমি রাজি আছি।
3: কিন্তু দাদা জানতে পারলে ভীষণ দুঃখ পাবেন।
0: দাদা জানবে কি করে? দাদা তো বাড়িতে নেই, মনি কাকার বাড়ি গেছে দুদিনের জন্য।
1: তাহলে পার্টিটা কবে হচ্ছে? সময় কিন্তু সংক্ষেপ।
3: পার্টি কালই হবে।
2: অলরাইট অলরাইট মিস্টার চ্যাটার্জি, মিস্টার ত্রিপাঠীর লোকসান সহ্য করে আপনাকে এক নম্বর মালই সাপ্লাই করবেন মিস্টার চ্যাটার্জি, কি বলেন মিস্টার ত্রিপাঠী?
1: একবার না হয় একটু কমলাবি হবে, কিন্তু অমন সুন্দরী নাচ তো আর দেখা যাবে না, এটাও তো একটা লাভ, কি বলেন?
2: ওকে, তাহলে কাল সন্ধ্যায় দেখা হচ্ছে পার্টিতে। কাওয়ালং মিস্টার ত্রিপাঠী।
1: চলুন মিস্টার রায়, চলুন।
0: রীতা, আমি যে তোমাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভাবতে পারিনি ওদের ওই প্রস্তাবে তুমি রাজি হবে।
3: তুমি তো রাজি হতে বললে, কিন্তু ভাবছি তুমি আমাকে অনেক নিচে নামতে বাধ্য করলে।
0: এটাকে নিচে নামার কথা ভাবছো কেন রীতা? আজকাল সব বাড়িতেই তো পার্টি হয়, এরকম আনন্দ ফুর্তি নাচ গান হয় সব বাড়িতেই হয়।
3: সব বাড়িতে নয়, কিছু কিছু বাড়িতে হয়, কিন্তু যে বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো হয়, ভোরের বেলা যে বাড়িতে তুলসী গাছে জল দেওয়া হয়, সন্ধ্যাবেলা শাঁখের আওয়াজ আর ধূপ ধুনোর গন্ধে যে বাড়িটা ভরে যায়, সে বাড়িতে নিশ্চয়ই পার্টি নামক এই নোংরা মোটা প্রবেশ করে না। লক্ষ্মীর সংসারে এত বড় পাপ সহ্য হবে তো?
0: রীতা, পাপ পুণ্যের বিচারের চেয়ে স্ত্রীর কাছে স্বামীর সম্মানটাই বড় নাকি?
3: নিশ্চয়ই। আমি চাই না আমার বাবা মায়ের চোখে তুমি যোগ্য প্রমাণিত হও। তুমি মন থেকে যে মেনে নিতে আমি পাচ্ছি না গো।
0: তাই বলছি না, একটা রাতের তো ব্যাপার, এমন আর কি এসে যাবে?
3: কি যাবে আর কি আসবে সে তুমি বুঝতে পারবে না। ওসব চিন্তা না করে সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি বিখ্যাত ব্যবসাদার পরিতোষ ব্যানার্জির মেয়ে, আমি শুধু দেখতে চাই ওরা কত দূর এগোতে পারে, তারপর আমার একটা ঘুঁটির চালে আমি ওদের কাত করে দেবো।

0: মিস্টার ত্রিপাঠী,
1: হ্যাঁ বলুন।
0: কাশীনাথের সই করা বিলটা কিন্তু কোনো কারণেই ফেরত দেওয়া যাবে না।
1: খেপেছেন? মদ খাবো, নাচ দেখব, কিন্তু বিল ফেরত দেবো না।
0: কিন্তু পার্টি শেষে সই করা বিলটা ওরা নিশ্চয়ই ফেরত চাইবে।
1: পকেট হাতড়ে বলবো ভুলে রেখে এসেছি, সেই সুযোগে আবার একদিন পার্টি, আবারও বলবো ভুলে গেছি, এগেইন পার্টি।
0: মিস্টার ত্রিপাঠী, বিলটা নিশ্চয়ই সঙ্গে করে আনেননি?
1: মাথা খারাপ? আমার সেক্রেটারির কাছে দিয়ে এসেছি, বলেছি চাইলেই যেন পাই। এরপর প্রোডাক্টের বদনাম হলেই মিস্টার ব্যানার্জিকে এই বিলটা দেখিয়ে কাশীনাথ চ্যাটার্জিকে ফ্যাক্টরি থেকে তাড়াবো, তারপর আপনি আর আমি মজা করে রাজত্ব করব।
0: রাজত্ব?
2: হাই হাই নিখিল।
0: হাই হাই বৌদি,
1: গ্ল্যাড টু মিট ইউ বৌদি।
2: সেম টু ইউ।
1: মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জির পার্টির ব্যবস্থা করেছেন তো?
2: না করে কি আর উপায় আছে?
1: আর ড্রিঙ্কস?
2: সেই ব্যবস্থাও হয়েছে। ওই তো আসছে। এই হ্যারি, তাড়াতাড়ি নিয়ে এসো।
3: হ্যারি নয়, আমি হরিপদ।
2: ওই হলো, নাও এদের সবাইকে ড্রিঙ্কস দাও।
3: ওই তো রয়েছে, যে যা নিয়ে নিন না, আমি ওসব ছোব না, এনে দিয়েছি ব্যাস।
2: একটা আনকালচার্ড সার্ভেন্ট, এ বাড়ির কর্তা হচ্ছে একটা মূর্খ পাগল, সেই শিক্ষাই তো সবাই পাচ্ছে।
3: দেখুন মাসিমা।
2: এই কতবার বলেছি না তুমি আমায় মাসিমা মাসিমা বলবে না, মেম সাহেব বলবে।
3: মেম সাহেব? আপনি তো বাঙালি, মেম সাহেব হলেন কি করে? তারপর আপনার রংটাও তো কালো।
2: সেটা যা বলছি তাই বলবে।
3: ঠিক আছে, কিছুই বলবো না। দেখুন, যাকে আপনি পাগল বলছেন সেই বরদাদা বাবু যদি আজ বাড়িতে থাকতেন না, তাহলে আপনারা কিন্তু ওই মদ না খেয়েই চোখে সর্ষে বুট দেখতেন। আমি যাচ্ছি, ওসব আমি আর ছোবো না, না ছোবো না।
0: বড় দাদা বাবুটিকে?
2: এই কাশীনাথের দাদা।
1: ও, সেই লোকটা? সে নেই নাকি? থাকলে আমিও তাকে জোর করে মদ খাইয়ে চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়তাম।
4: গুড ইভিনিং অল অফ ইউ।
0: গুড ইভিনিং। গুড ইভিনিং।
1: আমরা এতক্ষণ আপনাদের অপেক্ষায় সময় গুনছিলাম।
0: আসুন আসুন মিস্টার চ্যাটার্জি।
4: ও পরে খাবে, আপনারা শুরু করুন।
2: না না না রীতা, পার্টিতে সবাই একসঙ্গেই খায়। ধরো ধরো কাশীনাথ।
0: আরে কি হলো খান?
1: মিসেস চ্যাটার্জিকে আমি নিজের হাতেই সার্ভ করব।
4: আগে তো নাচটা শেষ করি, তারপর ওসব হবে।
2: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মাতাল হয়ে গেলে নাচবে কেমন করে? না রীতা, তুই নাচ শুরু কর।
4: আর একটু অপেক্ষা করলে হতো না? একজন আসার কথা ছিল, সে তো এখনো এলো না।
0: আমার কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। নাচ নাচ নাচ শুরু হোক।
2: হ্যাঁ হ্যাঁ, ওয়ান টু থ্রি।
0: কি হলো
5: বৌমা?
4: দাদা?
5: না, আমি তোমার দাদা নই। তুমি আমাকে ঠকিয়েছ, লক্ষ্মী পূজা তোমার কাছে ছেলে খেলা, গরদের শাড়ি পরে গঙ্গা জল ছিটানো শুধু আমাকে বিদ্রুপ করার জন্য।
4: না দাদা না, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে বিদ্রুপ করতে পারি না।
5: তবে এই বাড়িতে এসব বেলেল্লাপানা করার হুকুম কে দিল? তোমার সায় না থাকলে কাশীর বাপের ক্ষমতা ছিল না এইসব করবার।
4: দাদা আমি স্বীকার করছি, এর জন্য আমিও দায়ী, কিন্তু কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি এক্ষুনি আপনাকে সব কথা বলতে পারছি না, এদের চক্রান্তের জন্যই।
5: ও বুঝেছি বুঝেছি বুঝেছি, এই যে জোচ্চোর ম্যানেজার আর ঘুষ দেওয়া কন্ট্রাক্টর, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও।
6: কি বললেন দাদা?
5: বললেন আপনি?
6: দাদা কি পাগলের মতো বলছো তুমি?
5: তুই চুপ কর। যা ভেবেছ তা হবে না চাঁদু, উল্টে তোমাদেরই বাঁশ দিয়ে দেব।
6: হোয়াট? দাদা দাদা তুমি চুপ করে বলছি প্লিজ।
1: মিস্টার চ্যাটার্জি, এই লোকটাকে এখনই এখান থেকে বার করে দিন।
5: হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন আমরা ভদ্রলোক।
3: ভদ্রলোক? তোরা ভদ্রলোক? চুরি জোচ্চুরি করে তোরা বড় লোক হতে পারিস, কিন্তু ভদ্রলোক তোরা নোস। তোদের জন্য তোদের জন্য লক্ষ্মীর হাতে আজ আমার মদের গ্লাস দেখতে হলো। যা বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা।
1: এত বড় অস্পর্ধা, আমাদের ডেকে নেই ভাবে অপমান করা, এর ফল কিন্তু ভালো হবে না।
5: আরে যা বেটা যা, বজ্জা দেবাগ।
4: মিসেস ত্রিপাঠি, আমি যা চেয়েছিলাম তা হলো না, যার আসার কথা ছিল সে হলো না। এখন আপনারা যা ইচ্ছে তাই করবেন। দাদা যখন বলছেন তখন আপনার এক্ষুনি এই বাড়িতে চলে যান।
6: কি বলছো তুমি রীতা? এদের সঙ্গে আমার সম্মান ভবিষ্যৎ জড়িয়ে আছে।
5: আরে সে আমি বুঝব কাশি, তুই কেন ভয় পাচ্ছিস?
0: মিস্টার চ্যাটার্জি, এই লোকটার জন্য আপনার মান সম্মানকে তো নষ্ট হবে। ডু ইউ ওয়ান্ট টু ডাই? আপনি কি মরতে চান? এখনো সময় আছে, এক্ষুনি এই লোকটাকে তাড়িয়ে দিন।
3: বটে, আমার ভাই আমাকে তাড়াবে।
6: হ্যাঁ হ্যাঁ, তাই তাড়াবো। যাও যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও।
0: কাশি,
4: তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে?
6: তুমি চুপ করো, তুমি একটা কথাও বলবে না। যাও যাও, বেরিয়ে যাও।
5: তুই তুই তুই আমার হাত ধরে বার করে দিচ্ছিস।
6: হ্যাঁ তাই দিচ্ছি। আমি বুঝতে পেরেছি, তোমার সঙ্গে থাকলে আমার মান সম্ভ্রম ভবিষ্যৎ সব চলে যাবে। তুমি এযুগের পক্ষে অচল একটা মূর্খ পাগল। প্রতি মুহূর্তে আমার মান সম্মান নিয়ে আর তোমাকে ছিনিমিনি খেলতে দেবো না আমি। তুমি আজ আমার জীবনের একটা একটা বোঝা।
4: কিছু দিতে পারি না আমি আপনাকে, যেতে দেবো না দাদা।
6: রীতা,
4: দাদা কিভাবে অপমান করার কোন অধিকার তোমার নেই।
6: দাদা যদি একটা পাগল হয় তাহলে তাকে।
4: চুপ করো, চুপ করো তুমি। কে পাগল? আজ আমার জানা হয়ে গেছে, তুমি শুধু পাগল নও, একটা মেরুদণ্ডহীন অথর্ব পুরুষ। এদের ভয়ে তুমি তোমার ভগবানকে পরিত্যাগ করছো। দাদা, আমি আমরা পাঁচ এই প্রতিজ্ঞা করছি, এমন কাজ।

0: হবে না, আপনি যাবেন না দাদা।
1: না লক্ষ্মী না, কাশি আমাকে চলে যেতে বলেছে, আর তো আমি এখানে থাকতে পারি না, কাশির হুকুম আমাকে মানতেই হবে। কাশি তো শুধু আমার ভাই নয়, ও যে আমার প্রাণ, আমার ঈশ্বর।
0: না দাদা না, এইভাবে আমাদের ছেড়ে আপনি চলে যাবেন না।
1: মা লক্ষ্মী, ধূপের বাক্সে যতক্ষণ ধূপ থাকে ততক্ষণই তার প্রয়োজন। ধূপ ফুরিয়ে গেলে মানুষ বাক্সটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আমি আজ সেই রকম একটা খালি ধূপের বাক্স, কোনো কাজেই তো লাগবো না, তাই বোঝা হয়ে কেন থাকবো? আমি বোঝা বইবার জন্য জন্মেছি মা লক্ষ্মী, বোঝা হয়ে থাকতে আমি
0: পারি।
2: তুমি যাবে না,
0: চলে যাচ্ছি।
2: যাক, বিয়ে তুমি আমাকে করেছো, দাদাকে নয়।
1: ঠিকই তো বলেছেন, আজকের যুগে সব মানুষই এইসব কথাই বলবে।
3: নিশ্চয়ই কাশীনাথ আর রিতার জীবন দুটোকে ওই আধপাগলা লোকটা একেবারে নষ্ট করে দিচ্ছে।
0: মাসিমা, দয়া করে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
3: কে কাকে বার করে এবার বুঝতে পারবি রিতা? যে জালে ফেঁসেছিস জেনে রাখ, তোর স্বামীকে
4: দিমনি। আমি এসে গেছি, আমি এসে গেছি।
0: তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বড় দেরি করে এলে। কতক্ষণ থেকে তোমার জন্য আমরা অপেক্ষা করছি, আর একটু আগে এলে দাদা নিশ্চয়ই চলে যেতেন না।
5: মিজর চ্যাটার্জি, আমি জানতে চাই যে নন্দু এই পার্টিতে কেন?
0: একটু অপেক্ষা করুন, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। নন্দু, নন্দু সেটা এনেছো?
4: হ্যাঁ দিদিমণি, এলিন এলিন।
0: দাও দাও আমাকে। মিস্টার রায় অ্যান্ড মিস ত্রিপাঠী, ভালো করে কাগজখানা দেখে চেয়ে দেখুন তো, চিনতে পারেন কি না?
2: এ কি, এই যে মিস্টার চ্যাটার্জির সই করা সেই বিল?
5: হ্যাঁ
2: কেমন করে
4: দিদিমণি, কোথা মতন আপনার সেক্রেটারিকে 5,000 টাকা দিয়ে বিলটা আমি নিয়ে এসেছি।
2: আমি তোমার নামে কেস করবো।
4: আরে দোর মশাই, ওসব পরে করবে, এখন নিজের জান বাঁচান তো। ওই আগিয়া পুলিশ সাহেব আর আমারা মালিক।
6: ইন্সপেক্টর, ইমিডিয়েটলি কন্ট্রাক্টর ত্রিপাঠীকে অ্যারেস্ট করুন। ওর পাঠানো 2 নম্বর মাল আমি সিজ করেছি, নিয়ে যান জজটাকে। নিখিল,
7: স্যার
6: জানি তোমাদের এই কেসে আমি জড়াতে পারবো না, যদিও তোমরাই এর প্রধান পান্ডা, তবে আইনে না পারলেও আমি নিজে তোমাদের সাজা দিতে জানি। এ নাকি তুই যে নিখিলের প্রতি আসক্ত সেটা অনেক আগেই আমি জেনেছিলাম, শুধুমাত্র তোর দিদির অনুরোধে আমি কিছু বলিনি, কিন্তু আজ বলছি, এই বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আর আমি দেখতে না পাই।
3: অলরাইট।
6: নিখিল
7: স্যার,
6: আজ থেকে কাগজে কলমে তুমি শুধু আমার চাকরি করবে, কিন্তু তোমার চারপাশে সবসময় আমার লোক তোমাকে ঘিরে রাখবে।
0: আর একটা কথা বাপি, কারখানার সমস্ত শ্রমিকদের বলে দেবে, একে দূর থেকে দেখলেই সবাই যেন ল্যাচ কাটা ম্যানেজার বলে চিৎকার করে ওঠে।
6: রাইট রাইট।
0: তারপরও যদি ও চাকরি না ছাড়ে তখন অন্য ব্যবস্থা করবো।
6: তার পক্ষে এত লোভী হওয়া শোভা পায় না। যাও বাইরে থেকে খানিকটা ঘুরে এসো।
0: বাপি, তুমি কি করে সব জানলে?
6: কেন মা, ভূতনাথ যে ছুটতে ছুটতে গিয়ে আমাকে হাত জোর করে বললে, দয়া করে আমার ভাইকে বাঁচান, ও একটা ভুল করেছে, ও বৎসবার অন্যায় করে ফেলেছে, ছেলে মানুষ, ওকে বাঁচান। আমি বললুম, কি অন্যায় ভূতনাথ? ও তখন আমায় সমস্ত ঘটনা বললে, সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করে ডেকে আনলুম, কিন্তু কিন্তু ভূতনাথ কোথায় গেল? ভূতনাথ
0: দাদা চলে গেছেন বাপি।
6: হ্যাঁ,
0: তোমার জামাইয়ের ব্যবহারে আমাদের ছেড়ে চলে গেছেন।
6: চলে গেছে?
0: হ্যাঁ বাপি। হ্যাঁ, যেমন করে হোক যেখান থেকে পারো দাদাকে ফিরিয়ে এনে দাও। দেবতা চলে গেছেন, তার মন্দির শূন্য হয়ে পড়ে আছে। দেবতার চোখের জলে মন্দির ভেসে যাবে বাপি, ভেসে যাবে।
4: দিদিমণি, দিদিমণি দেখবেন আসুন বড়দাদা বাবুর কাণ্ড।
0: দাদা, দাদা কি করেছেন?
4: ওই বাড়ির বাইরে ওই শিমুল গাছটার নিচে বসে হাফুস নয়নে কাঁদ দিছেন, আর জিজ্ঞেস করতে বললেন আজ থেকে আমি এই গাছতলায় থাকবো রে হরিপদ, তোদের বাড়িতে আর ঢুকবো নি। আমি কত হাতে পায়ে ধরে তেনাকে বাড়ি নিয়ে আনতে চাইলুম, কিন্তু তিনি এলেন না। বললেন এখান থেকে না লুকিয়ে লুকিয়ে আমি রোজ ওই মানে যখন কাশি কাজে বেরোবে আমি দেখব, অতি আমার কষ্ট দূর হবে।
0: এই কথা শুনে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? ইসু, দাদাকে পায়ে ধরে ঘরে ফিরিয়ে আনতে হবে। ইসু,
6: চল মা চল।

0: কাশি আমায় তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। সত্যিই তো আজকের দিনে আমি একেবারে ওদের কাছে বিমানান। আমি এখান থেকে ওকে দেখব আর ঠাকুরের কাছে ওদের মঙ্গল কামনা করব।
1: দাদা দাদা দাদা দাদা দাদা, আপনার ভাই আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে দাদা।
2: দাদা এই তোমার পা ছুঁয়ে আমি শুধু ক্ষমা চাইছি না, কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমাকে চলে যেতে বলবো না, কোনোদিনও কোনো পাপ আমি করবো না।
0: কাশি কাশি কাঁদিনি ভাই, কাঁদিনি।
1: আপনি দয়া করে ফিরে চলুন দাদা।
3: বোধনাথ বোধনাথ, তুমি ছাড়া ও বাড়ি যে অন্ধকার হয়ে আছে বোধনাথ। কাশি যা করেছে তার উপযুক্ত সাজা ঈশ্বরই ওকে দিয়েছেন বোধনাথ। তুমি এবার বাড়ি ফিরে চলো। চলো
0: আমি ফিরে যাব।
2: হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ফিরে না গেলে আমারও ফেরা হবে না।
0: ও কথা বলিস না ভাই, বলতে নেই,
2: তবে তুমি ফিরে চলো।
0: বেশ চল, আমি ফিরেই যাব। জানিস কাশি
2: দাদা,
0: জানি একটুখানি আড়ালে এসে আমার বুকটা বড্ড খালি খালি লাগছিল রে
2: দাদা।
0: আমার কাশিকে দেখবার জন্য মনটা হু হু করছিল। ওরে আমি তো বলেছি তুই শুধু আমার সহোদর নস, আমার ভগবান
2: দাদা।
0: আমার বুকটা জড়িয়ে গেল রে, জড়িয়ে গেল, তোকে জড়িয়ে ধরে আমার বুকটা জড়িয়ে গেল
2: দাদা।
0: কাশি আমার কাশি না।

0: সহোদর নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। রচনা অজিত গঙ্গোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন পরিতোষ গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, কাশীনাথ গৌতম চক্রবর্তী, রীতা শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, এনাক্ষী ধারা রায়, মীনাক্ষী শেফালী বন্দ্যোপাধ্যায়, জীবন দিবাকর পাত্র, নিখিল অঞ্জন বিশ্বাস, ত্রিপাঠী নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, হরিপদ সুশীল চক্রবর্তী এবং ভূতনাথের ভূমিকায় জ্ঞানেশ মুখোপাধ্যায়। প্রযোজনা ও সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: এতক্ষণ শুনলেন রবিবারের দুপুরের বাংলা নাটক। ঘড়িতে এখন সময় দুপুর দুটো বেজে 58 মিনিট হয়ে 10 সেকেন্ড।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM।

রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর। কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান। কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়। যদিও পরে তারা জামিন পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ও তৎকালীন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোটতারা মধ্যবুত তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছেছে, পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর, আন্দামান সাগরের বিস্তীর্ণ এলাকা, আন্দামান দ্বীপপুঞ্জে এবং সমগ্র নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 26 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। আজ ISL এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। জৌহারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপটেককে ভবিষ্যৎমুখী অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন। গুজরাটের আহমেদাবাদে আজ মিলিয়ন মাইন্ডস টেক পার্ক ফেজ ওয়ান এবং জিআরই এমআই সিটি ক্যাম্পাসের উদ্বোধন করার সময় তিনি বলেন, বিশ্বের প্রতিটি উদীয়মান ক্ষেত্রে ভারত এখন অগ্রণী ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। সরকার জানিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং বা ওএসএম ব্যবস্থা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করেছে। আজ নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার পুনর্মূল্যায়নের বিষয়ে বলেন, যেসব শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করাতে চায় তাদের জন্য সিবিএসই সামগ্রিক ফি কমিয়ে দিয়েছে। উত্তরপত্র দেখার জন্য 100 টাকা, নম্বর যাচাইয়ের জন্য 100 টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নের জন্য 25 টাকা ধার্য করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর যদি প্রাপ্ত নম্বর বৃদ্ধি পায় তবে এই টাকা ফেরত দেওয়া হবে। পুনর্মূল্যায়ন প্রক্রিয়াটি এই মাসের 19 তারিখ থেকে শুরু হবে। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর কাছে একাধিক সমস্যার কথা জানান স্থানীয়রা।

0: খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: ঠিক যেভাবে তোমাকে নাকাশ, আজিজ আর দেব নেকি বারবার বলছেন না যে পাগল ফিকার নট, পাগল ফিকার নট, এইটাই জীবনে ভীষণভাবে দরকার। তার কারণ জীবনে যাই হয়ে যাক না কেন, সেখানে যদি একটুখানি চিন্তা করাটা, একটুখানি টেনশন করাটাকে কমিয়ে দেওয়া যায়, তাহলে অনেক সমস্যার সমাধান এক তুড়িতে হয়ে যায়। দেখা যাক আজকের রোববারের বিকেলে রাজীব আর রাত্রেও উইকেন্ড ক্যাফেতে তোমার কোনো সমস্যার সমাধান করতে পারে কি না, যদি তোমার খুব টেনশন হয়ে থাকে তো।
1: ইয়েস, এই কথাটাও কেন বলছে তার কারণ হলো আজকে হাইপার টেনশন অ্যাওয়ারনেস ডে। তো তুমি যদি খুব বেশি টেনশন করো কোনো কাজ নিয়ে বা করতে থাকো, তার সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে রয়েছে।
0: ইনফ্যাক্ট এই সমস্যার সমাধানটা তোমার নিজের কাছেই রয়েছে, যেটা রাজীব আর রাত্রেও আজকে একটু অন্যরকমভাবে তোমার কাছ থেকে জানতে চাইছে খুব ঝটপট। তার কারণ আজকের উইকেন্ড ক্যাফে তো রোববারের উইকেন্ড ক্যাফে, তাই রোববারে উইকেন্ড ক্যাফেও একটুখানি ছুটি নেয়, একটুখানি বলে বাবা কম সময়ের জন্য আমি থাকি, তার কারণ তারপরে আবার গল্প স্বল্প থাকবে, আর আজকেও কিন্তু রেনবো অরিজিনালস থাকবে। অতএব আপাতত আজকের এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে নিয়ে যে অ্যাওয়ারনেসের দিন, আজকের দিনটা 17ই মে, সেই দিনে তুমি টেনশনকে টাটা বাই বাই করার জন্য ঠিক কী করে থাকো, খুব টেনশন হলে টেনশন কমানোর জন্য কী করো, সেটা আমাদেরকে জানিয়ে দাও 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে একদম চট।

0: দেখা যাক আজকের উইকেন্ড ক্যাফেতেই টেনশন ফ্রি হওয়ার মন্ত্রটা কণ্ঠস্থ করা যায় কিনা। আচ্ছা রাজীব, খুব বেশি টেনশন হলে একজন আদর্শ পার্টনার যদি পাশে থাকে, মানে সে যে শুধু প্রেমিক বা প্রেমিকা হতে হবে এমন কোনো ব্যাপার নেই, খুব ভালো বন্ধুও হতে পারে, ঠিক যেমন এই সিনেমায় আমাদের সালমান খান এবং গোবিন্দা ছিল, তখন না মনে হয় না লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে?
1: একদম। আর আমি টেনশন হলে আপাতত এই গানটা শুনি, তুমি কোনটা শোনো আমাদেরকে জানাবে।

0: तुम्ही शुनचो वीकेंड कॅफे 107 FM रेनबो ते वीकेंड कॅफे वीकेंड कॅफे
1: এক্স্যাক্টলি সালমান খান আর গোবিন্দা দুজনে পার্টনার ছিল, সেই পার্টনার থাকাকালীন তারা এই গানটা গাইছিল এবং আমি আর আত্র আপাতত পার্টনার, আমাদের শো চলছে তোমরা জানো যেমন উইকেন্ড ক্যাফে চলে। এবার উইকেন্ড ক্যাফেতে আজকে কিন্তু একটু অন্যরকম হচ্ছে, কারণ আমরা গোটা এক ঘন্টা ধরে উইকেন্ড ক্যাফে চালাই কিন্তু এবারে আজকে যাচ্ছে না। তার কারণ হলো একটাই, সেটা কি একটু বলো।
2: সেটার কারণ হচ্ছে গল্প স্বল্পের বড্ড তারা, আসলে তিনি তো সপ্তাহে একদিনই আসেন, ওই জন্য তিনি আজকে একটুখানি আগে আসবেন বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে কাউন্টডাউন আরো অনেক কিছু নিয়ে শুরু হয়ে গেছে বাঙালির মনে, তার কারণ আমরা জানি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আগামী মাসে 11 জুন। হাউস দ্য জোশ রাজীব,
1: একদম জোশ। তার থেকেও বড় কথা, আজকে ডার্বি রয়েছে বল।
2: ইয়েস, এটাই একটা বিরাট ব্যাপার।
1: একদম, তুমি কোন দল বাই দ্য ওয়ে?
2: আসলে ডার্বিতে সবসময় দলটা না জন্মগতভাবে হয়, ছোটবেলা থেকে চোখ মেলার পরে জ্ঞান হওয়ার পরে দেখলাম আমার গোটা ফ্যামিলি।
1: নাম নিও না
2: ইলিশ মাছ।
1: আচ্ছা ঠিক আছে, ভালো ইংলিশ ইলিশ আর চিংড়ির ফাইট তো হবেই, তাই সন্ধেবেলা সবাই মোটামুটি যারা যুব ভারতীতে যেতে পারবে না তারা টিভির পর্দায় চোখ রাখবে। কিন্তু আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন, মানে ওয়ার্ল্ড কাপের কথায় ফিরে আসলে, 11 জুন যদি হয় আমাদের শুভ সূচনা, তাহলে 19th জুলাই, মানে ঠিক ভাড়া, মানে একদম ভারী বর্ষা, সেই সময় হবে কিন্তু ফাইনাল।
2: এবং সেই ফাইনালে এবার একটা বিশিষ্ট চমক রয়েছে, তার কারণ আগে আমরা খেলা দেখতাম, ঠিক আছে, আমার এখনো মনে রয়েছে আগের বিশ্বকাপের ফাইনাল, ওরে বাবা সে যা হয়েছিল, মানে মেসির হাতে ওই বিশ্বকাপ উঠুক আমরা সবাই চেয়েছিলাম,
1: আমরা কেঁদে ফেলেছিলাম।
2: তো সেই ফাইনালে এবারে যেটা হবে, হাফ টাইমের সময়টা কিন্তু জাস্ট ব্রেক হিসাবে ট্রিটেড হবে না, বরঞ্চ সেই সময় একটা অসাধারণ কনসার্ট হবে বলে আশা করা যায়। তার কারণ খেলার মাঝখানে যখন হাফ টাইম হবে তখন যারা কনসার্ট করবেন তাদের নামগুলো যদি রাজীব আত্র এক্ষুনি বলে তাহলেই তুমি বুঝতে পারবে, ওয়ান ইজ শাকিরা,
1: ও মানে শেক করে উঠছে পুরো বডি,
2: দ্য নেক্সট ইজ মাদোনা,
1: আহা,
2: এবং বিটিএস, জেনজিদের মধ্যে ভীষণ পপুলার।
1: একদম একদম। আচ্ছা বিটিএস এর যে মেম্বার গুলো আমি না একটু আইডেন্টিফাই করতে পারি না, আমার সবার না একরকম দেখতে লাগে, এটা তুমি ফিল করো?
2: এই ধরনের দুষ্টুমি আমরা করব বলি আমাদের উইকেন্ড ক্যাফেতে আসা, এবং এই উইকেন্ড ক্যাফেতে এসে আরো একবার এই ডার্বির মরশুমে ওয়ার্ল্ড কাপের ফিভারটাকে এই রকম ভাবে চাগার দিয়ে দিচ্ছি। তারপরেও যদি হাল্লা বলটা না বলি তাহলে কি চলে?

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 FM रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: হাইপারটেনশন নিয়ে অ্যাওয়ারনেসের দিন আজকের দিনটা 17ই মে। মানে বেশি টেনশন করা যাবে না। এই হাইপারটেনশন হলে, ব্লাড প্রেশার হাই হয়ে গেলে কত ওষুধ, তার থেকে বাবা একটুখানি হ্যাপি পিলটা মনের মধ্যে রাখলেই তো হয়। রাজীব আর আত্মীয় সেটাই বিশ্বাস করে, তাই তোমার থেকে জানতে চেয়েছে যে টেনশন হলে, খুব বেশি টেনশন হলে টেনশনকে টাটা বাই বাই করিয়ে পেনশন পাওয়ার স্টেজে পাঠানোর জন্য তুমি কি করো। মানে সোজা কথায়, টেনশন মুক্ত হওয়ার জন্য তুমি কি করো। অ্যান্ড বারাসাত থেকে শাওন এখন 9903653992 লিখেছে, আমার মধ্যে কোনো বিষয় নিয়ে টেনশন যেমন তাড়াতাড়ি আসে তেমন তাড়াতাড়ি চলে যায়। কারণ একটা সময়ের পরে আমি আমার মনকে দুটো কথা বলি, নাম্বার 1, অল ইজ ওয়েল, আর নাম্বার 2, যা আছে কপালে দেখা যাবে সকালে। আচ্ছা রাজীব, তার মানে কি শাওনের সমস্ত টেনশনটা রাতেই বেশি হয়?
2: সেরকমই তো ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমার তোমার কাছে প্রশ্ন, শাওন তো জানালো যে এই ধরুন তুমি টেনশন হলে টেনশনকে কি তুমি বাড়িতে রেখে তুমি নিজে বেরিয়ে যাও দরজায় তালা দিয়ে, নাকি টেনশনকে ঢুকতেই দাও না তোমার মনের দরজায় বলতে পারো, বা তোমার আশেপাশের যে কোনো এলাকায় তুমি টেনশনকে ঢুকতেই দাও না। 9903653992 আমাদেরকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ করে জানাও। প্লিজ জানাও, আমরা বসে আছি আত্রেয় রাজীব, আমরা কিন্তু খুব বেশিক্ষণ আজকেই তোমার মেসেজের সুলুক সন্ধান নিয়ে বসে থাকতে পারবো না, কারণ আমাদের গল্প স্বল্প রয়েছে। তবে তার আগে একটু এই তোমার চুলটা পেছনে একটু ঠিক করে দেবো।
1: হ্যাঁ, করে দিতেই পারো, তার সঙ্গে তাতার তাতার তাতার তাতার বলতেই তো পারি আমরা।

0: 쇼 위켄드 카페 107 FM 레인보우데이 위켄드 카페 위켄드 카페
1: একেবারে এত নেচেছি আর এই গরম, একেবারে পুরো ঘেমে মানে অবস্থা টাইট হয়ে গেছে, মানে শরীর পুরো লাল হয়ে গেছে জানো। মুখ চোখ দেখো, একটু আয়নাটা ধরো, আয়না ধরার তো এখন যুগ চলে গেছে, মোবাইলের ক্যামেরাটা অন করো, তাড়াতাড়ি করো আত্রেয়।
2: ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই যে তুমি এত ঘেমে গেছো না এবং তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, এরকমটা তোমার আরও একটা অন্য জায়গাতে গেলেও হতে পারে, সেটা তামিলনাড়ুতে, সেটা কিন্তু বাংলায় নয়। এবং সেই তামিলনাড়ুর সেই জায়গাটা ইজ ভেরি স্পেশাল ফর ওয়ান স্পেশাল থিং। সেটা কি? সেটা হচ্ছে লাল রঙের বালি, মানে বালির যে কালারটা আমরা দেখি সেটা নয়, এটা একটু অন্য রকমের রঙের বালি আর কি, এবং সেই জায়গার নাম থেরিকাডু। তা তুমি যদি তামিলনাড়ুতে কখনো গিয়ে থাকো, আমি জানি না রাজীব গেছে কিনা, আত্রেয় তো যাইনি, তো ঠিক আছে আমরা যদি দুজনেই কোনো এক সময় যাই তাহলে আমরা কিন্তু ওই লাল বালির মরুভূমিটা দেখব। এবং ওখানে প্রচুর আয়রন অক্সাইড আছে, তো তাই জন্য 12 একর জমি ধরে চারিদিকে লাল বালি আর লাল বালি আর ওই রকম একটা লাল মরুভূমি, মাঝখানে মাঝখানে পাম গাছ। ভাবো তো একেবারে মনে হবে না যে ভূমির এই গানটা এইখানে দাঁড়িয়ে গাওয়ার জন্যই তারা বানিয়েছিলেন।
1: একেবারে গানটা আমি তো বাজাচ্ছি কিন্তু আমার সাদা মনে একদম কাদা নেই, তাও আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডটা বাজাচ্ছি, বাজাতে বাজাতে
2: অসুবিধা নেই।
1: আর ব্যাপারটা হচ্ছে যদি হাতে কোনো কাজ না থাকে, ধরো দুজনে মিলে নাড়ু বানাচ্ছি,
2: ঠিক আছে,
1: নাড়ুর মধ্যে একটু মিল নেই, দুজনের দুটো শেপে হলো, তখন তাকে কি বলবে?
2: কি বলবো?
1: অমিল নাড়ু।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: টেনশন ফ্রি থাকতে হবে, নইলে জীবনে সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে। এবং টেনশন ফ্রি থাকার জন্য তুমি কি করো, টেনশনকে টাটা বাই বাই বলার জন্য তুমি কি করো, সেটা রাজীব আর আত্রেয়কে আজকে উইকেন্ড ক্যাফেতে তোমাকে লিখতে বলেছি 9903653992 তে। এবং শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে বলছেন যে টেনশন হলে আমি জল খাই, এটা একটা ভীষণ ভালো সলিউশন, এবং ধ্যান করি এবং বিভিন্ন ধরনের বই পড়ি। তিনটে সলিউশনই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণটা কি জানো তো, অনেক সময় না জল খেলে অনেক কিছু জলের মতো সোজা হয়ে যায়, কি বলো রাজীব?
2: রাইট রাইট রাইট। আর তার সাথে সাথে ধ্যান করলে, তুমি তো জানোই ধ্যান হচ্ছে আলটিমেট রেমেডি সেটা। আর বই পড়লে, বই পড়লে যেটা হয় সেটা হয় মাথা থেকে যত বাজে নেগেটিভিটি, যে কারণে আমার টেনশন হচ্ছে সেই কারণটাই মানে একদম গলা কাটে মারা যায় আর কি, এরকম ব্যাপার।
1: একদম তাই। কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় তো অনেক কিছু নিয়ে আমাদের টেনশন টেনশন হয়, সেই টেনশন থেকে কী করে রিলিফ পাওয়া যায় সেটা রাজীব আছে উইকেন্ড ক্যাফেতে তোমার জন্য ব্যবস্থা করবে। ঠিক যেমন এখন যেটা আমরা জানতে পাচ্ছি, আগামী 2-3 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের বিভিন্ন অংশে 30-40 কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে, তার সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎও থাকতে পারে। তাই সেই ক্ষেত্রে তোমার যদি টেনশন হয়, টেনশন করা চলবে না, উইকেন্ড ক্যাফে শুনতে হবে। আরও কি অন্যান্য জায়গায় একটু ভয়ের ব্যাপার আছে?
2: এক্স্যাক্টলি, ভয়ের ব্যাপার আছে, সেটা হলো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, মানে আমাদের বাড়ির দিকে আর কি দার্জিলিং থেকে, সেটা হলো মুর্শিদাবাদ জেলা। এই জেলার বিভিন্ন অংশে বলা হচ্ছে যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এবং নর্থ বেঙ্গলের গোটা অংশটা জুড়ে কিন্তু এই থান্ডারস্টর্ম বা এই ঝোড়ো বাতাস, হাওয়া, ঝড় বৃষ্টি সবই চলবে। তার সাথে আরও একটা জায়গা অ্যাড করা হয়েছে আমাদের ওয়েদার রিপোর্টে, সেটা কি গো?
1: সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, সেখানেও কিন্তু একটুখানি সাবধানে থাকতে হবে আগামী 2-3 ঘন্টার মধ্যে। কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশনের ওপরে অ্যাওয়ারনেসের দিন, তাই কোনোভাবেই আমরা টেনশন করতে দেব না। যদি টেনশন হয় তাহলে তুমি টেনশনকে একটা ঝুমকো কানের দুল দিয়ে বলতে পারো, এই যাও তো বাপু আর জ্বালিও না।

0: अरे झुमका तो गिर गए यार, अभी टेंशन भी तो गिरना चाहिए यार। टेंशन की कोरे कमानो जाए सेटाई आज के राजीव आर रात्रे तुम्हार थेके जानते चेचे वीकेंड कैफे ते एवं मनिरुद्दीन लस्कर दक्षिण साकराइल थेके 9903653992 ते जानिएछे जे आमार टेंशन होले आमी ওর মুখটা মনে করি।
1: কার মুখটা? কার কার?
0: একেবারে টেনশন ফ্রি, ওইটা তো বলেনি এবং বলেছে কারেন্টের মতো কাজ করে। ওরে বাবা রে বাবা,
1: সত্যি মানে ব্যাপারটা মানে মানে মানে কি বলে না, তুরন্ত তুরন্ত রিয়াকশন,
0: তুরন্ত তুরন্ত তুরন্ত আরো তুরন্ত তুরন্ত সমস্ত টেনশন ফ্রি হওয়ার মেসেজ আসছে। ঠিক যেমন সৌগত ব্যানার্জি বলেছে যে আমার যদি খুব টেনশন হয় তাহলে আমি কিউব সলভ করি, ইয়ে তো একদম বচপন কা বাত হো গায়া। মানে এটা একটা বচপন কা পেয়ার কিন্তু আমরা বলতেই পারি, তার কারণ ওই যে ছোটবেলাতে সত্যি যখন টেনশনগুলোর মাত্রাটা অনেক কম ছিল, মানে আজকে অঙ্ক স্যার অঙ্ক না পারলে বকবে, আজকে স্কুলে না যেতে পারলে এটা হবে সেটা হবে ওটা হবে, এই সমস্ত ছোটোখাটো টেনশন যেগুলো আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের নয়, যেগুলো এখন এসে বুঝতে পারি বাবা জীবনে কত চাপ, কত চাপ, চিকেন চাপ মটন চাপের বাইরেও কত চাপ, তখন তো সেটা বুঝতাম না। না তো তখন কিন্তু এই সমস্ত টেনশন সলভিং টোটকাগুলো দারুণ কাজ করতে, এগুলো বড় হয়েও কাজ করে, কি বলো রাজীব?
1: একেবারে, যদি খুব টেনশন করো তুমি, মানে যেগুলোকে তোমার মনে হচ্ছে অনেক বড় টেনশন কিন্তু আদৌ সেগুলো বড় টেনশন নয়, সেগুলো অ্যাকচুয়ালি ছোট টেনশন, কি করে জাজ করবে বলো তো?
0: কি করে?
1: তুমি মনে মনে বলবে কোনি চাওয়া,
0: কারণ একদিন না একদিন তোমার টেনশন কমবেই, এটা একদিন সিনেমার গান।

0: স্টুডিও ক্লকে এক্সাক্টলি 4:24 আত্রেয় আর রাজীবের সঙ্গে তুমি শুনছো,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর উইকেন্ড ক্যাফে করতে করতে যখন খুব খিদে পায় তখন আমরা মোটামুটি কি খাই গো?
0: আজকে রাজীব সেইটাই আমাকে খাওয়াবে যে খাবারের কথা এখন আত্রেয় এবং রাজীব দুজনেই মনে মনে ভাবছে।
2: এক্স্যাক্টলি, আমরা জেনারেলি দুজনের আজকের প্ল্যান এখান থেকে বেরিয়ে সোজা গিয়ে সিঙ্গাড়া খাওয়ার।
0: কিন্তু কলকাতার সিঙ্গাড়া ইজ কলকাতার সিঙ্গাড়া, ঠিক যেমন কলকাতার রসগোল্লা ইজ কলকাতার রসগোল্লা। কিন্তু তাছাড়াও সিঙ্গাড়া মে বহুত কুছ বাতে হ্যায়, তার কারণ রাজীব দিল্লি কা লাড্ডু খালিয়া, আত্রেয় এখনো নেহি খায়া। কিন্তু দিল্লি কা সিঙ্গাড়া কি রাজীব খেয়েছে?
2: না না, আমার সিঙ্গাড়া খাওয়ার অভিজ্ঞতা হয়নি। সেরকম তোমার কাছে কি, তোমার কি অভিজ্ঞতা হয়েছে?
0: অভিজ্ঞতা হয়নি, কিন্তু এবার হব হব করছে। তার কারণ হচ্ছে দিল্লি কা সিঙ্গাড়া যে এত বিখ্যাত সেটা আমি সত্যি জানতাম না। মানে দিল্লিতে নাকি প্রচুর রকমের সিঙ্গাড়া পাওয়া যায়, এবং সেটা কলকাতার থেকে কেন আলাদা জানো তো? তার কারণ ওই যে ভেতরে পুরটা, সেই পুরটা একটু অন্যরকমের হয় এবং সেটা অনেক বেশি মানে মশলাদার হয়, এবং বাইরের যে আস্তরণটা সেটাও নাকি বেশ মুচমুচে হয়। আর দিল্লির সিঙ্গাড়ার সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিল্লির সিঙ্গাড়ার ভ্যারাইটি, কত রকম যে সিঙ্গাড়া সেখানে পাওয়া যায়। পাঞ্জাবি আলু সিঙ্গাড়া, পনির সিঙ্গাড়া, কিমা সিঙ্গাড়া, ভুট্টা ও পনিরের সিঙ্গাড়া, এমনকি চাউমিন সিঙ্গাড়া, ড্রাই ফ্রুট সিঙ্গাড়া। কিন্তু ব্যাপার হচ্ছে ড্রাই ফ্রুট সিঙ্গাড়া, চাউমিন সিঙ্গাড়া ব্যাপারটা অনেকটা সেই ওই ফুচকার মধ্যে রসগোল্লা দেওয়ার মতো হয়ে গেল না?
2: একটা কথা তোমাকে আমি আত্রেয় বলি, তুমি বরং একটা কাজ করো, ফটাফট ফোনটা বার করো আর তোমার দিল্লির যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে ফোন করে জিজ্ঞেস করো।

0: সে দিল্লি বালি গার্লফ্রেন্ড হোক কিংবা যে কোনো জায়গার যে কোনো বয়ফ্রেন্ড, কেউ যদি তোমাকে খুব বেশি টেনশন দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়াটাই উচিত। তার কারণ টেনশন ফ্রি থাকার জন্য তোমাকে কি শুনতে হবে গো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে খুব টেনশন হলে তুমি কি করো, 9903659 এ তুমি লিখে পাঠিয়েছো, কি পাঠিয়েছো?
0: মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন যে টেনশন হলে তাকে টাটা বাই বাই জানাতে প্রেমিকার সঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকি, তাতেই টেনশন টাটা বাই বাই হয়ে যায়।
2: টোটকা দারুন, থ্যাংক ইউ, হাততালি।
0: হ্যাঁ বুঝতে পাচ্ছি, রাজীবের এখন এই সমস্ত টোটকার ভীষণ দরকার।
2: ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে ভালো লেগেছে,
0: ব্যক্তিগতভাবে। আচ্ছা ঠিক আছে, রিয়া গড়িয়া থেকে তার ব্যক্তিগত মতামত কি জানিয়েছে? যে ছোটবেলায় ফিরে যাওয়ার থেকে না বড় সলিউশন টেনশন কমানোর জন্য কিছু হতেই পারে না। এরপর বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য ছড়া কাটিং দিয়ে নিতে কি হয়েছে, ছড়া কাটিং করে পাঠিয়ে দিয়েছে। কি বলছেন, টেনশন কমাতে শুনি গান আনন্দে ভরে প্রাণ।
2: বাবা বাবা বাবা, আর আমরা দুজনে আজকে বাড়ি থেকে করে বেরিয়েছি চান,
0: মানে এর থেকে খারাপ ছড়া কাটিং মেলানোর কথা মনে হয় কোথাও হতে পারে না। তো বুঝতেই পারছো যে আমাদের টেনশন কমানোর জন্য আমরা আর কি কি করতে পারি, আর কি কি ভাবতে পারি, সেটা চিরকাল ভাবতে হবে। কিন্তু অনেক সময় গল্প কিন্তু টেনশন কমিয়ে দিতে পারে। তার কারণ খুব টেনশনে ভরা থ্রিলিং গল্প শুনলেও না মাঝে মাঝে মনটা হালকা হয়ে যায়, একদম অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। তো উইকেন্ড ক্যাফে কা পিছে ক্যা হ্যায়,
2: সেটা যাই থাকুক, সেটা শোনার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বহুত কুছ হ্যায়, তার মধ্যে আপাতত জো হ্যায় ও হ্যায় চলি কে পিছে উসকে বাদ হ্যায় গল্প স্বল্প।
0: ইয়েস, সো স্টে টিউনড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: হাতে সময় বড্ড অল্প, তাই 4:45 শুরু করে দিয়েছে রাজীব আর আত্রেয় গল্প স্বল্প।
2: এক্স্যাক্টলি, এই গল্পটার জন্য তোমাকে যেটা করতে হবে, গল্পটা ভালো করে মন দিয়ে শুনতে হবে, এবং গল্পের শেষে মানে গল্পটা শোনার পর গল্পটায় আরও কী কী ইনপুট দরকার, মানে আরও কী কী করলে আরও আগামী দিনের গল্পগুলো আরও ভালো হবে, সেই বিষয়ে সংক্রান্ত একটা সুন্দর মেসেজ আমাদেরকে লিখে পাঠাতে হবে 9903659992 অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। যার মেসেজ বা হোয়াটসঅ্যাপ আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে, সে চলে যাবে আগামী মঙ্গলবার কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে। তাই কথা বাড়াবো না, গল্পটা সোজাসুজি চালিয়ে দিচ্ছি তোমার জন্য। শুনতে থাকো 107 FM রেইনবো, গল্প স্বল্প।
0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
3: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নন্দিনী নাগের লেখা কলম মানে পেন। নন্দিনী নাগের জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরে, বর্তমানে কলকাতা নিবাসী। অবিশ্বাসের ঈশ্বর সন্ধান গ্রন্থের জন্য তিনি সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে। প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ছোট গল্প সংকলন, সামাজিক উপন্যাস, ইতিহাস ও বিজ্ঞান নির্ভর উপন্যাস রয়েছে, রয়েছে কিশোর পাঠ্য সায়েন্স ফিকশন। জনপ্রিয় একটি গোয়েন্দা গল্প সিরিজের রচয়িতা তিনি। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম তিস্তা। আজকের গল্প নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অন্যান্য ভূমিকায় অর্পণ, অরিজিৎ, দেবারতী, মহুয়া ব্যানার্জি, মহুয়া দাস, গোপা, দেবলীনা, অনির্বাণ, উজ্জ্বল, আত্রেয়, সমক, অমরজিৎ, কল্পলাল ও রিয়া। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নন্দিনী নাগের লেখা কলম মানে পেন।
2: অন্যদিনের চাইতে আজ অনেকটা আগে ঘুম ভেঙে গেল অরুণাভ সেনের। গত রাতে ঘুম আসতে বেশ দেরি হয়ে গেছিল, কিন্তু ঘুম যদি নিজে থেকে ভেঙে যায় তবে তো আর কিছু করার থাকে না। ঘুম ভাঙতেই গতকালের অস্বস্তি এবং মন খারাপ ভাবটা আবার ফিরে এলো। ঘটনাটা এমনই যে মন থেকে তাড়ানোও সম্ভব হচ্ছে না, আর সেই কারণে অন্য কাজে মনোসংযোগ করতে পারছেন না তিনি। একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক বলে অরুণাভ সেনের মাথার ওপরে সবসময় লেখার চাপ থাকে, অথচ কাল থেকে একটা নতুন শব্দও তিনি লিখতে পারেননি। এবং তিনি বেশ বুঝতে পারছেন ব্যাপারটার একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেখালেখিতে মন দিতেও পারবেন না। জানলা দিয়ে ছুড়ে দেওয়া খবরের কাগজটা সশব্দে মেঝেতে পড়ল। চিন্তাজাল ছিঁড়ল অরুণাভ সেনের। কাগজটা হাতে নিয়ে ধাঁ করে একটা নাম মনে পড়ে গেল তাঁর। হ্যাঁ, তিস্তা। কদিন আগে এই মেয়েটির কথাই তো শুনেছিলেন সৌরভের কাছে। এই কাগজের অফিসেই তো চাকরি করে মেয়েটা। কাগজ রেখে দিয়ে সৌরভের নম্বর ডায়াল করলেন অরুণাভ বাবু।
4: হ্যালো সৌরভ, আমি অরুণাভ সেন বলছি। এত সকালে তোমাকে বিরক্ত করার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
2: কবি সাহিত্যিকরা একটু খাম খেয়ালি হন, এটা জানেন সৌরভ, এদের নিয়েই তো কাজ। তাই সৌরভের মতো পত্রিকা সম্পাদকদের বিরক্ত হওয়া চলে না। অসময়ে ঘুম ভাঙানোর বিরক্তি গোপন করে সৌরভ বললেন,

0: না না দাদা, বিরক্ত হবো কেন? নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, তাই তো ফোন করেছেন। বলুন দাদা, কী হয়েছে বলুন।
1: হ্যাঁ, ঠিকই ধরেছ, সমস্যা মানে গভীর সমস্যা। এ থেকে না বেরোতে পারলে লেখাপড়ায় মন দিতে পারছি না, তাই সাত সকালে তোমার শরণাপন্ন হতে হলো। আচ্ছা, তুমি সেদিন গল্প করছিলে না, তোমাদের হাউজের স্টাফ একটি মেয়ে তোমার দাদার অসুস্থতার মিস্ট্রি সলভ করে দিয়েছে।
0: হ্যাঁ, তিস্তার কথা বলছেন দাদা?
1: হ্যাঁ হ্যাঁ, ওই তিস্তা তিস্তা। তো ওই মেয়েটির নাম্বারটা আমাকে দিতে পারবে? আমার খুব প্রয়োজন অ্যাকচুয়ালি।
0: হ্যাঁ, কেন দেব না, কিন্তু মানে কি হয়েছে আপনার, গোপন কিছু আমাকে বলা যায়?
1: হ্যাঁ, মানে সে বলাই যায়। আসলে আমার সংগ্রহে একটা দামি কলম ছিল, মানে খুবই দামি, সেটা মিসিং। তিস্তা যদি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারে।
0: ও হ্যাঁ, নিশ্চয়ই করবে। দাঁড়ান, আমি ওর নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ।
2: ফোন ছেড়ে দিয়ে সৌরভ ভাবলেন, সামান্য একটা কলম হারিয়ে যাওয়ায় তিস্তাকে ডাকাটা ওর যোগ্যতার প্রতি অবিচার করা। কিন্তু উনি চাইলে তো আর মুখের ওপর না বলা যায় না। বল এখন তিস্তার কোর্টে, ও যেটা ভালো বুঝবে করবে। তবে তিস্তাকে বিষয়টা জানিয়ে রাখা উচিত, তাই তিনি তিস্তাকে ফোন করলেন।
3: গুড মর্নিং তিস্তা।
4: মর্নিং স্যার, বলুন।
3: শোনো বলছি, একটু আগে অরুণাভ হোসেন ফোন করে তোমার নাম্বারটা নিলেন, তো উনি তোমাকে ফোন করবেন, একটা ওই পার্সোনাল ইস্যু আছে।
4: পার্সোনাল ইস্যু? কি ব্যাপারে, এনি আইডিয়া স্যার?
3: হ্যাঁ, আইডিয়া মানে বলছিলেন যে একটা কলম পাচ্ছেন না, খুব দামি কলম, ওই কলমের ব্যাপারে।
4: হ্যাঁ, শেষ পর্যন্ত কলম স্যার, কলম খুঁজতে গোয়েন্দা?
3: আমার মনে হলো যে কলমটা সাধারণ কিছু নয় বুঝলে, কারণ ওকে খুব উদ্বিগ্ন মনে হলো। তুমি ব্যাপারটা আগে শুনে নাও, তেমন বুঝলে না হয় কেসটা নিও না।
4: বুঝলাম, ঠিক আছে স্যার, আমি দেখছি।
2: সৌরভের সঙ্গে কথা শেষ করার মিনিট পাঁচেকের মধ্যেই অরুণাভ সেনের ফোন এলো।
1: হ্যালো, আমি কি তিস্তার সঙ্গে কথা বলছি?
5: হ্যাঁ স্যার, বলুন।
1: নমস্কার, আমি অরুণাভ সেন, সাহিত্যিক। কদিন আগে আপনাদের অফিসে গিয়েছিলাম আমি, তো তখন গল্পে গল্পে সৌরভ আমাকে আপনার রহস্যভেদের কাহিনীগুলো বলেছিল। আপনি যে সৌরভের দাদাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন সে গল্প শুনলাম। আসলে কাল থেকে আমি একটা সমস্যায় পড়েছি, কারণটা একেবারে ব্যক্তিগত, তো আমার মনে হচ্ছে আপনি আমাকে ঝামেলাটা থেকে উদ্ধার করতে পারবেন।
5: আমি আপনার লেখার ভক্ত স্যার, কাজেই আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। সমস্যাটা কি সেটা যদি আমাকে একটু খুলে বলেন, তাহলে আমি বলতে পারবো আমার পক্ষে আপনার সাহায্যে আসা সম্ভব কিনা।
1: হ্যাঁ, আসলে আমার সংগ্রহে একটা মূল্যবান কলম ছিল, মূল্যবান না বলে বরং দুর্মূল্য বলাই ভালো। সেই কলমটা কাল থেকে মিসিং। আমি বেহালায় থাকি, তো আপনি যদি একবার আসতে পারেন তাহলে ব্যাপারটা সামনাসামনি খুলে বলতে পারি। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমিও আপনার বাড়ি যেতে পারি, না অসুবিধা নেই কিছু।
5: না না, ছি ছি, আপনি কেন আসবেন, আমি যাচ্ছি। মোটামুটি ওই ঘন্টা দুই থেকে আড়াই এর মধ্যে আমি পৌঁছে যাব।
2: অরুণাভ সেন সত্তর উত্তীর্ণ, তাকে আসতে বলাটা অভদ্রতা, তাছাড়া ঘটনাস্থলটাও দেখা দরকার, তাই তিস্তা নিজেই যাবে ঠিক করল। ঘণ্টা দুয়েকের মধ্যে অরুণাভ সেনের বাড়িতে পৌঁছে গেল তিস্তা। বাড়িটা দোতলা, বেশ পুরনো ছাদের, দেখে বেশ বোঝা যায় বাড়িটা অরুণাভবাবুর আমলে তৈরি নয়। অরুণাভবাবু তিস্তার অপেক্ষাতেই ছিলেন, ও যেতে ওকে নিয়ে চলে এলেন একতলায় নিজের লেখাপড়ার ঘরে। ফোনে কাউকে শরবত পাঠিয়ে দিতে বলে সরাসরি চলে এলেন কাজের কথায়।
1: গোড়া থেকে বলি তাহলে, গত পরশু আমি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানটা ছিল কলম মানে পেনকে কেন্দ্র করে, যেমন বইমেলা হয় এও তেমন কলমের মেলা বলতে পারেন। দেশের নানা স্থান থেকে পেন প্রস্তুতকারকরা আসেন এই মেলায়, প্রচুর দামি দামি কলম, কালি, ডট পেন থাকে, অনেক নামি দামি ব্র্যান্ডের বিদেশি পেনও দেখেছি ওখানে।
5: এরকম মেলার কথা আমি আগে শুনিনি, ইন্টারেস্টিং।
1: হ্যাঁ, আমিও মাত্র দুবছর হলো জেনেছি, তবে প্রচুর মানুষ জানে দেখলাম, যথেষ্ট ভিড় হয়েছে দেখেছি, আর বিক্রিও ভালো হয় শুনলাম। যাই হোক, আসল কথায় আসি। ওখানে আমাকে কলম নিয়ে কিছু বলতে বলা হয়েছিল। কথা বলতে বলতে আমি আমার সংগ্রহে থাকা একটা কলমের কথা বলি। কলমটা জার্মানির বিখ্যাত কোম্পানির তৈরি, নিপটা সোনার। কলমের ঢাকনির যে হাতলটা, তাতে হীরে বসানো ছিল। কলমটার মালিক ছিলেন আমার জ্যাঠামশাই, তাকে উপহার দিয়েছিলেন এক সাহেব। জ্যাঠামশাই আর্টিস্ট ছিলেন, তো প্যারিসে কাটিয়েছিলেন অনেকগুলো বছর। শুনেছি ওখানে এক সাহেব জ্যাঠামশাইয়ের কাজে মুগ্ধ হয়ে কলমটা উপহার দিয়েছিলেন। তো বুঝতেই পারছেন, কলমটা কেবল সোনার নিব বা হীরের ঢাকনির জন্য দামি নয়, এর সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য জড়িত।
5: হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু কলমটা হারালো কিভাবে?
1: হ্যাঁ, সেই কথাতেই আসছি। পরশু আমি বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে আসার পর শ্রোতাদের মধ্যে থেকে এক ভদ্রমহিলা আমার কাছে এসে কলমটা একবার দেখবার জন্য আবদার করেন। উনি নিজের পরিচয় দিয়েছিলেন কলম সংগ্রাহক বলে। বলেছিলেন, পেন আমার ভালোবাসা, আমার নেশা, যেখানে পুরনো পেনের খোঁজ পাই ছুটে যাই। হ্যাঁ, সবসময় কেনা সম্ভব হয় না, তবে দেখেও ভালো লাগে। তো আপনার সংগ্রহে থাকা ওই কলমটা যদি একবার দেখতে পেতাম খুব খুশি হতাম। এমনিতে ভদ্রমহিলাকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, সুতরাং আমি রাজি হয়ে যাই। গতকাল দুপুরে উনি এসেছিলেন, আমি আলমারি থেকে কলমটা বার করে ওঁকে দেখাই। কিন্তু উনি চলে যাবার পর থেকে কলমটা আর পাচ্ছি না।
5: স্যার, উনি আসার পর থেকে যা যা ঘটেছিল একটু মনে করে সবটা পরপর বলুন, যাতে পুরো ঘটনাটার একটা পরিষ্কার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। কলমটা কোথায় থাকে, কাল শেষবার আপনি কোথায় রেখেছিলেন, সেসবও বলবেন।
1: কলমটা একটা কালো ভেলভেটের বাক্সে রাখা থাকে। বাক্সটা তোলা থাকে আমার শোয়ার ঘরের আলমারিতে। কাল ওকে কলমটা দেখিয়ে বাক্সে ভরে এই টেবিলে রেখেছিলাম। আমার শোবার ঘরটা যেহেতু দোতলায়, তা আমি ভেবেছিলাম যে উনি চলে যাওয়ার পর একেবারে ওটাকে আলমারিতে তুলব। আসলে উনি কলম সম্পর্কে এত কিছু জানেন যে আমারও কথা বলতে বেশ লাগছিল। ঘণ্টাখানেক বাদে উনি যখন চলে যাবেন বলে উঠলেন, তখন আমি এগিয়ে দেবার জন্য সদর দরজা অবধি গেলাম। ফিরে এসে বাক্সটা আলমারিতে তুলতে গিয়ে মনে হলো হালকা লাগছে। খুলে দেখি কলমটা ভেতরে নেই।
2: তিস্তা চোখ বুজে ভাবল কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করল,
5: তার মানে আপনি যখন ওকে এগোতে এই ঘর ছেড়ে বেরিয়েছিলেন, তখনও পর্যন্ত কলমটা বাক্সতেই ছিল, তাই তো?
1: হ্যাঁ, মানে সেরকমই তো হওয়ার কথা।
5: আপনি মাঝখানে একবারও ঘর ছেড়ে বেরোননি?
1: না। হ্যাঁ, তবে একবার উঠেছিলাম, ঝুমো একটা বই নিতে এসেছিল, ওটা ওই পিছনের তাক থেকে পেড়ে আনতে গেছিলাম।
2: তিস্তা ভেবে দেখল, ওই তাক থেকে বই পাড়তে গেলে অরুণাভবাবুকে পেছন ফিরতে হবে, এবং এরকম ঠাসাঠাসি করে রাখা বইয়ের ভেতর থেকে প্রয়োজনীয় বইটা বার করতে কিছুটা সময়ও লাগবে। সেই ফাঁকে বাক্স খুলে কলমটা তুলে নেওয়া অসম্ভব কিছু নয়।
5: ঝুমকে?
1: আমার নাতনি, বাংলায় অনার্স পড়ছে, সেকেন্ড ইয়ার। মাঝে মাঝে আমার সংগ্রহে থাকা বইপত্র ওর কাজে লাগে, তাই নিয়ে যায়।
5: আচ্ছা, আপনি বললেন কলমটা আপনার জ্যাঠামশাইয়ের, তাহলে ওটা
1: আমি কি করে পেলাম, তাই তো? আসলে জ্যাঠামশাই বিয়ে করেননি, আমাদের যৌথ পরিবার ছিল। খুড়তুতো জ্যাঠুতো মিলিয়ে আমরা সবাই বোন ছিলাম, কিন্তু জ্যাঠামশাই আমাকেই সবচাইতে বেশি ভালোবাসতেন। উনি বেঁচে থাকতে আমাকে দিয়ে গিয়েছিলেন কলমটা, বলেছিলেন ওর হাতের লেখা এত সুন্দর, এত ভালো বাংলা লেখে, এই কলম ওর হাতেই মানাবে।
5: অন্যরা কেউ কিছু বলেনি?
1: বলেনি আবার। আমার পরের ভাই মেজো কাকার ছেলে শুভদীপ জ্যাঠামশাইয়ের পক্ষপাতিত্ব নিয়ে খুব চেঁচামেচি করেছিল, অবশ্য আড়ালে। সামনাসামনি জ্যাঠামশাইকে কিছু বলার সাহস কারোর ছিল না।
2: ইতিমধ্যে তিস্তার জন্য লস্যি আর মিষ্টি এসে গেছিল। লস্যির গ্লাসে চুমুক দিয়ে তিস্তা বলল,
5: আপনি আমাকে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নাম আর ফোন নাম্বারটা

0: দেবেন।
1: গল্প স্বল্প জমে গেছে, কিন্তু একটা ছোট্ট নিউজ ব্রেক থাকছে, আর তারপরে 5:02 গল্পের পরের পার্ট নিয়ে ফিরছে রাজীব আর আজ শুধুমাত্র 107 FM রেইনবোতে। সো স্টে টিউনড।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছাবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করে চলা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এক বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের উপর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। এটি বেসরকারি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠছে। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর ওপরও জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সন্ধ্যে 6টায়।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
0: আপনি এই ঘরে ফিরে আসার পর আর কোনো রকম অসঙ্গতি লক্ষ্য করেছিলেন কি?
4: না, তেমন কিছু তো নজরে পড়েনি।
0: শর্মিষ্ঠা ম্যাডামকে তো কিছু রিফ্রেশমেন্ট নিশ্চয়ই দিয়েছিলেন, চা কফি বা শরবত। সেই এঁটো কাপ ডিশগুলো কি তখনও এই ঘরেই ছিল, খেয়াল করেছিলেন?
4: হ্যাঁ, তাই তো, জলখাবারের ট্রেটা তো এই টেবিলেই ছিল, ফিরে এসে ওটা আর দেখতে পাইনি।
0: কে নিয়ে যেতে পারে ওটা?
4: কাজ করে, বাসন মাজা, ঘর মোছা, এসব কাজে ঢুকেছিল সে প্রায় 10 বছর আগে। তারপর থাকতে থাকতে যা হয়, এখন টুকটাক যা দরকার পড়ে সবই করে।
0: আমি আপনার বাড়ির সকলের সঙ্গেই কথা বলবো, তখনই সবিতার সঙ্গে কথা বলবো, আলাদা করে ওকে ডাকতে হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার স্যার, মিসিং কলমটার কি কোনো ছবি আছে? একবার দেখতে পেলে ভালো হতো।
4: ছবি? আমি তো কোনো ছবি তুলে রাখিনি। হ্যাঁ, তবে বড় বৌমার কাছে একটা থাকলেও থাকতে পারে, ও একবার কাউকে দেখানোর জন্য তুলেছিল। যদি না ডিলিট করে দেয় তাহলে দেখতে পাবেন।
0: বেশ, এবার কি তাহলে বাড়ির সকলের সঙ্গে কথা বলা যেতে পারে?
4: অবশ্যই, চলুন আপনাকে দোতলায় নিয়ে যাই, সবাই ওখানেই আছে।
5: প্রথমে অরুণাভ সেন নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করালেন।

0: তিস্তার মনে হলো ভদ্রমহিলা বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছেন, সেই সঙ্গে অসুস্থ। বেশিরভাগ সময় তার বিছানাতেই কাটে। তাকে দেখাশোনার জন্য একজন সবসময় লোক রয়েছে। ওঁর পক্ষে সিঁড়ি বেয়ে নিচে নামা একেবারেই অসম্ভব। তাই অসুস্থ মানুষটাকে বেশি বিরক্ত না করে তিস্তা ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো। অরুণাভ বাবুর সঙ্গে কথা বলে তিস্তা জেনেছিল ওদের দুই ছেলে। বড় ছেলে তার পরিবার সহ এখানে থাকে, ছোটজন সপরিবারে বাইরে। বড় ছেলে আপাতত বাড়িতে নেই, অফিসের কাজে কলকাতার বাইরে গেছে। বড় বউ শিল্পীর সঙ্গে আলাপ হলো তিস্তার, অরুণাভ বাবু পরিচয় করিয়ে দিলেন।
1: শিল্পী, ইনি তিস্তা, সত্যানুসন্ধানী। আমার এই হারিয়ে যাওয়া কলমটার ব্যাপারে উনি একটু তোমার সঙ্গে কথা বলবেন।
2: শেষ পর্যন্ত একটা পেনের জন্য গোয়েন্দা ডেকে এনেছেন বাবা, পুলিশেও খবর দিতে পারতেন।
1: দেখো, থানা পুলিশ করলে লোক জানাজানি হবে, নিজেদেরই মান সম্মান যাবে। ইনি নিজের মতো করে খোঁজ করবেন, বাইরের কেউ কিছু জানতে পারবে না। তুমি তিস্তাকে সাহায্য করো, মাথায় রেখো বিষয়টার সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য আর সম্মান দুটোই জড়িয়ে আছে, কেমন?
0: পরিচয় পর্ব সেরে অরুণাভ বাবু ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। তিস্তাই বলে রেখেছিল এটা করতে, যাতে প্রত্যেকে মন খুলে কথা বলতে পারে। গল্পের ছলে শিল্পীর সঙ্গে কথা শুরু করল তিস্তা। জানা গেল শিল্পীর দুই ছেলে মেয়ে। ছেলে তিমির ইঞ্জিনিয়ারিং পড়ছে, খেলাধুলাতেও চৌকস। ওর পাওয়া অনেক কাপ মেডেল ঘরে সাজানো আছে, দেখতে পেল তিস্তা। আর মেয়ে রুমঝুম বাংলায় অনার্স পড়ছে সুরেন্দ্রনাথ কলেজে। আলাপচারিতা কিছুটা এগোনোর পরেই আসল কথায় ঢুকল তিস্তা।
3: গতকাল যে পেন কালেক্টর ভদ্রমহিলা এসেছিলেন তাকে কি আপনি দেখেছিলেন?
2: বাবার কাছে কত লোকই তো যাওয়া আসা করে, আমরা ওপর তলায় বসে অত খবর রাখি না, আর রাখার দরকারটাই বা কি বলুন তো। তাছাড়া ওই সময় আমি বাড়িতে ছিলাম না, কোনোদিনই থাকি না। আমার একটা পার্লার আছে, সেখানেই যাই। কাল রাতে বাড়ি ফিরে পেন চুরির কথা শুনলাম, তখনই ওই ভদ্রমহিলার কথা আমি প্রথম শুনলাম। নইলে ওরকম যে কারো হবি থাকতে পারে সেটাও আমি জানতাম না।
3: ও আচ্ছা আচ্ছা, ওই সময় বাড়িতে কে কে থাকেন সচরাচর জানেন আপনি?
2: হ্যাঁ, শাশুড়ি মায়ের আয়া থাকে, তাছাড়া সবিতা মাসি কাজে আসে একটা দেড়টা নাগাদ, সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়ে যায়। আর বাবার নিজস্ব একজন লোক আছে নারায়ণদা, সে হুটহাট যাওয়া আসা করে। তবে কাল বিকেলে এসেছিল কি না সেটা আমি বলতে পারবো না।
3: আচ্ছা, পেনটা কে নিতে পারে বলতো শিল্পীদি, এনি আইডিয়া?
0: আপনি ছেড়ে তুমিতে চলে এলো তিস্তা, এতে মুখ খোলানোর কাজটা ভালো হয়। ও আগেও দেখেছে, এবারেও কাজ হলো। শিল্পী তেলে ফোড়ন পড়ার মতো চিড় বেরিয়ে উঠে বলল,
2: আমার তো মনে হয় ওই মহিলাই নিয়েছে, সুযোগও ছিল ওর আর প্রয়োজনও ছিল। নিয়েছে বলেই আবার গান গেয়ে রেখেছে, ঠিক এরকমই একটা পেন নাকি আমারও আছে। বাবাকেও বলি হারি, যে জিনিস আমাদের হাতে এক বেলার জন্যেও উনি দেন না, সম্পূর্ণ অচেনা এক মহিলার সামনে উনি রেখে দিলেন।
3: ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা শিল্পীদি, তুমি কখনো দেখেছো পেনটা?
2: হ্যাঁ, বেশ কয়েকবার। উনি সামনে দাঁড়িয়ে দেখতে দিতেন, তবে কারোর হাতে ছাড়তেন না। একবার তো তিমির বন্ধুদের দেখানোর জন্য চেয়েছিল, কিন্তু তাও উনি পেনটা দিলেন না, বললেন বন্ধুদের বাড়িতে ডাকো, আমি নিজে দেখাবো। কদিন আগে আমার এক ক্লায়েন্ট দেখতে চেয়েছিল, ওদের একটা জুয়েলারি শপ আছে, বলছিল পেনটা দেখালে বলে দিতে পারবে ওটার এখন কত প্রাইস হতে পারে। বাবা তো দিলেন না, আর শেষ পর্যন্ত আমি ছবি তুলে নিয়ে গিয়ে তারপর সেটা দেখালাম।
3: ছবি দেখে দাম বলতে পারলো?
2: তাই কখনো পারে? বললো হিরেটা রিয়েল কিনা সেটা আমি কিভাবে বুঝবো, তাছাড়া নিপটা পিওর গোল্ড না হয়ে গোল্ড প্লেটেডও হতে পারে, সেই অনুযায়ী দাম হেরফের হবে।
3: শোনো না, সেই ছবিগুলো আছে তোমার কাছে? আসলে যে পেনকে নিয়ে এত কাণ্ড সেটাকে একবার চোখে দেখতে ইচ্ছে করছে খুব।
0: ফোন ঘেঁটে শিল্পী বার করলো ছবি, একটা নয় বেশ কয়েকটা, ঢাকনি লাগানো এবং খোলা দুই অবস্থাতেই ছবি তোলা হয়েছে। ছবি পেয়ে তিস্তার উপকার হলো, ফোনটা শিল্পীকে ফিরিয়ে দিয়ে বলল,

0: ছবিগুলো আমাকে একটু শেয়ার করবে প্লিজ?
1: শিল্পী জানে এটা আসলে অনুরোধ নয়, নির্দেশ। সুতরাং ও তৎক্ষণাৎ সেটা পালন করল। শিল্পীকে ধন্যবাদ জানিয়ে তিস্তা বলল,
0: আচ্ছা আর কি কারো পেন্টার প্রতি লোভ ছিল তুমি জানো কিছু?
2: হ্যাঁ, সে আর বলতে, আমার খুড় শ্বশুর মানে শ্বশুর মশাইয়ের খুড়তুতো ভাইয়ের খুব নজর ছিল, আর এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে অনেক ঝামেলা হয়েছে বলে আমি শুনেছি। এই তো কিছুদিন আগে খুড়তুতো দেওর এসে বাবার সঙ্গে প্রচুর চেঁচামেচি করে গিয়েছিল ওই পেন্টারই জন্য।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ শিল্পীদি, যদি পরে এই পেন সংক্রান্ত কোনো কিছু মনে পড়ে আমাকে অতি অবশ্যই ফোন করে জানিও, কেমন? আর শোনো না, তোমাদের সবিতা মাসির সঙ্গে দু একটা কথা ছিল, উনি কি এসেছেন?
1: সবিতা মাসির সঙ্গে তিস্তা কথা বলতে চায় শুনে শিল্পী অবাক চোখে তাকাল, তবে সেটা মুখে প্রকাশ না করে বলল,
2: হুম, এতক্ষণে তো এসে যাওয়ার কথা, আমি নিচে গিয়ে দেখছি, এলে পাঠিয়ে দিচ্ছি, তুমি বরং এই ঘরেই বসো।
1: মিনিট পাঁচেকের মধ্যে একজন মাঝবয়সী মহিলা শিল্পীর ঘরের দরজায় এসে দাঁড়াল, মুখ বাড়িয়ে তিস্তাকে বলল,
3: বড় বৌমা বলল আপনি আমারে ডাকতেছেন।
0: ও হ্যাঁ সবিতা মাসি, ভেতরে এসো, তোমার কাছে একটা জিনিস জানার আছে। গতকাল অরুণাভবাবুর ঘরে যে ম্যাডাম এসেছিলেন তার জন্য চা জল খাবার তো তুমিই নিয়ে গেছিলে।
3: রান্নার বউ তো এখনো আসেনি, আর বড় বৌমা তখন ছিল না, তা আমি চা করে নিয়ে গেছিলাম। বড় বৌদি যেদিন থেকে বেচেনায় পড়লো সেদিন থেকে তো বিকেলে রান্নাঘরে যা দরকার হয় সবই আমি করে দিই, আর দাদাবাবু তো এর জন্য আমার মায়নে বাড়িয়ে দিয়েছেন।
0: আচ্ছা, কাল তাহলে ওই ম্যাডাম বেরিয়ে যাওয়ার পর ইঁটো কাপ ডিশগুলো ধুয়ে রেখে তারপর তুমি বাড়ি গেছো?
3: কাল তো আমি বৌদিকে বলে আগেই বেরিয়ে গেছিলাম গো, আমার ওই বড় নাতিটা খুব জ্বর হয়েছে জানো, সে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু কাল তো আমি কাপ ডিশ ধুয়ে যেতে পারিনি গো।
0: ও আচ্ছা, তাহলে তোমার দাদাবাবুর পড়ার ঘর থেকে এঁটো বাসনপত্রগুলো কে তুলে নিয়ে যেতে পারে বলো তো? উনি তো বলছেন উনি ঘরে ফিরে এসে আর ওগুলো দেখতে পাননি।
3: তাহলে নিশ্চয়ই রত্নাই গেছিল, ওই যে বড় বৌদিমণির আয়া গো।
0: আয়া পেশেন্টের কাছে না থেকে এদিক সেদিক ঘুরে বেড়ায়, সে কি গো?
3: বেড়ায় না, আবার বড্ড ছকছকানি স্বভাব জানো, বৌদি তো সারাদিন শুয়েই থাকে, ওনার কাজটা কি বলো দেখিনি, এ ঘর ও ঘর সে ঘর এই ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়।
0: ঠিক আছে, এবার তুমি কাজে যাও সবিতা মাসি, আর যাওয়ার সময় না রত্নাকে একটু পাঠিয়ে দিও।
1: যেতে গিয়েও থমকে দাঁড়াল সবিতা মাসি, একটু ইতস্তত করে বলল,
3: একটা কথা, কাপ ডিশগুলো তো দেখলাম রান্নাঘরে আছে, ঘষে মেজে তোলা আছে, তাহলে আপনি ওগুলোকে নিয়ে এত ভাবনা করছেন কেন?
0: ভাবনা কি আর সাধে করছি গো, যাও তুমি একটু রত্নাকে পাঠিয়ে দাও।
1: রত্না মেয়েটি বেশ চটপটে, চোখে মুখে কথা বলে। তিস্তা জিজ্ঞেস করল,
0: তুমি তো মিসেস সেনকে দেখাশোনা করো, কতক্ষণ ডিউটি তোমার?
4: এই তো সকাল 8টায় ঢুকি, রাত 8টায় বেরোই।
0: তার মানে কাল যখন বাবুর গেস্ট চলে গেলেন তখন তুমি বাড়িতেই ছিলে, গেস্টের এঁটো কাপ ডিশ কি তুমি তুলে এনেছিলে?
4: মাসিমা আমায় বলেছিল, রত্না এ সবিতা তো আজ তাড়াতাড়ি চলে গেছে, তুমি গিয়ে বাবুর ঘর থেকে ওই খাওয়া বাসনপত্রগুলো সরিয়ে এনো, নইলে বাবু আবার রাগ করবেন, তাই তো আমি গেছিলাম, কিন্তু ওখানে তো বাসনপত্র কিছুই ছিল না।
0: বাবু তখন ঘরে ছিলেন?
4: না, উনি তো ওই ম্যাডামকে আগাতে গেছিলেন।
0: তুমি যখন নিচে গেছিলে তখন তোমার পেশেন্ট কি করছিলেন?
4: মাসিমা, ও মাসিমা তো ঘুমোচ্ছিলেন।
0: ঠিক আছে তুমি যাও, পরে দরকার হলে আবার কথা বলবো।
4: বলছি একটা কথা বলবো ম্যাডাম?
0: হ্যাঁ বলো।
4: না, আপনি কি পুলিশের লোক?
0: তোমার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে?
4: না, এই যে সবাইকে ডেকে এত কিছু জিজ্ঞেস করছেন তাই বলছিলাম আর কি। বলছি বাবুর কি কিছু চুরি গেছে?
0: এ বাড়িতে চুরি করার মতো কেউ আছে নাকি? তোমরা সবাই তো বিশ্বাসী লোক।
4: না ম্যাডাম, ওই বাবুর কাছে যে লোকটা কাজ করে নারায়ণ, ওকে আমার মোটে সুবিধা লাগে না। আমি কাল যখন নিচের তলায় নামছিলাম মনে হলো যেন এক ঝলক ওকে দেখলাম, ওই বাবুর ঘরের সামনে বারান্দাটা দিয়ে চলে গেল।
0: তাই নাকি? ঠিক আছে এবার তুমি যাও।
1: রত্নার সঙ্গে কথা বলে নিচে নামল তিস্তা। অরুণাভবাবুর কাছে কয়েকটা কথা জানার আছে তার। অরুণাভ সেন নিজের স্টাডিতেই ছিলেন, উদ্বিগ্ন মুখে তিস্তার প্রতীক্ষায় ছিলেন। তিস্তা যেতেই জিজ্ঞাসা করলেন,
5: কি কিছু বুঝতে পারলেন?
0: সুযোগ পেলে অনেকেই যে

0: করে চলে যাওয়ার পরপরই ও ঢুকেছিল।
1: হতে পারে। শর্মিষ্ঠা ম্যাডাম যে পেনটা দেখতে আসছেন, এটা কি নারায়ণ জানত?
0: হ্যাঁ জানত। এই ঘরটা তো ওই গোছায়, তাই ওকে বলেছিলাম গুছিয়ে রাখতে, গেস্ট আসবে। তখন এত গেস্ট আসার কারণটাও বলেছিলাম।
2: তিস্তা চেয়ার ছাড়ল, অরুণাভ বাবুকে বলল,
1: আচ্ছা আজ তাহলে উঠি স্যার, আপনি এবার বিশ্রাম নিন, আমি নিজের মতো করে বিষয়টা নিয়ে একটু ভাবি, প্রয়োজনে আবার আসব। যাবার আগে শুধু আপনাদের পেছন দিকের দরজাটা একবার দেখতে চাই।
2: তিস্তাকে নিয়ে অরুণাভ বাবু গেলেন খিড়কির দরজায়। ছোট্ট একটি গ্রিলের দরজা, হাত ঢুকিয়ে বাইরে থেকেও খোলা যায়।
1: এই দরজা সবসময় এইরকমই থাকে?
0: হ্যাঁ, ওই দেখুন, তারা দিয়ে বা কি লাভ, নিচু দরজা, টোপকেও পারাপার করা যাবে। তবে বাড়ির ভেতরে ঢোকার মূল দরজা তো বন্ধই থাকে, তাই দরজাটা নিয়ে আমরা মাথা ঘামাই না।
2: অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা ফোন করল শর্মিষ্ঠা চ্যাটার্জিকে।
1: হ্যালো, শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছেন, বিখ্যাত পেন কালেক্টর?
3: হ্যাঁ বলছি, বিখ্যাত টিখ্যাত নই, তবে পেন কালেক্ট করা আমার নেশা, এটা বলতে পারি।
1: নমস্কার ম্যাডাম, আমি তিস্তা বলছি, সাংবাদিক। পেন কালেকশন হবি হিসেবে দারুণ ইন্টারেস্টিং, তাই আমি চাই আপনাকে নিয়ে একটা স্টোরি করতে। আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার কি সময় হবে?
3: আমার তো রিটায়ার্ড লাইফ, সারাক্ষণই সময়, তবে আমি আপাতত কিন্তু আউট অফ স্টেশন, আগামীকাল রাতে ফিরব। আপনি কবে আসতে চাইছেন বলুন তো?
1: যত তাড়াতাড়ি সম্ভব পরশু হলেই ভালো হয়।
3: বেশ, তাহলে পরশু বিকেলের দিকে আসুন, 5টা নাগাদ।
1: ওকে ম্যাম, থ্যাংক ইউ।
2: ফোনটা কেটে তিস্তা ভাবতে থাকল, শর্মিষ্ঠা ম্যাডাম যে বাইরে গেছেন সেটা নিশ্চয়ই অরুণাভ সেন জানেন না, নইলে তিনি অবশ্যই জানাতেন। কি এমন জরুরি প্রয়োজন হলো ম্যাডামের যে আজই বেরিয়ে যেতে হলো? উনি কোথায় গেছেন, কি প্রয়োজনে, সেটা তিস্তা জিজ্ঞাসা করতে পারে না, কিন্তু অরুণাভবাবু যদি করেন তবে খুব একটা খারাপ দেখায় না। অতএব আবার তিস্তা গাড়ি ঘোরালো অরুণাভবাবুর বাড়ির দিকে। তিস্তাকে ফিরে আসতে দেখে অরুণাভ সেন অবাক হলেন, জিজ্ঞাসা করলেন,
0: কি কিছু ফেলে গেছেন বুঝি?
1: না, একটা প্ল্যান আছে, ভেতরে চলুন বলছি।
2: ঘরে গিয়ে তিস্তা পরিকল্পনাটা খুলে বলল অরুণাভ সেনকে।
1: উনি কোথায় গেছেন, কেন গেছেন, কায়দা করে জেনে নেবেন, সত্যি মিথ্যে আমি যাচাই করে নেব। আপনি স্পিকারে দিয়ে কথা বলবেন, তাহলে ওপক্ষের কথাও আমি শুনে নেব।
2: অরুণাভ সেন ফোন লাগালেন।
0: হ্যাঁ হ্যালো, শর্মিষ্ঠা ম্যাডাম নমস্কার, আমি অরুণাভ সেন বলছি।
3: হ্যাঁ বলুন, কি সৌভাগ্য আমার।
0: আজ কি বিকেলের দিকে আপনার বাড়িতে যাওয়া যায়? আসলে আজ আমার ওদিকে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই ভাবছিলাম একেবারে আপনার কালেকশনটাও দেখে আসি।
3: হেমা কি কাণ্ড, আপনি আসতে চাইলেন অথচ দেখুন আজই আমি বাড়িতে নেই।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, পরে আবার একদিন চেষ্টা করব। তা আপনি গেছেন কোথায়, কাল তো যাওয়ার কথা কিছু বললেন না।
3: আরে বলবো কি করে, কাল অবধি আমার নিজেরই জানা ছিল না যে আজ যাব। আপনার বাড়ি থেকে ফেরার পর আমার এক বন্ধু কল করলো শিলিগুড়ি থেকে, বলল দারুণ একটা এক্সিবিশন চলছে ওখানে, না দেখলে নাকি বিরাট লস। আমি বেকার মানুষ, আগু কিছু ভাবনা নেই, বাস বাস ধরলাম চলে এলাম। আজই শেষ দিন ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি, কাল ফিরে যাব।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সাবধানে ফিরুন তাহলে। হ্যাঁ নমস্কার।
2: অরুণাভবাবু ফোন কেটে তিস্তার মুখের দিকে অসহায়ভাবে তাকালেন। তিস্তা ওর মনের কথা আঁচ করতে পেরে মুচকি হেসে বলল,
1: কি ভাবছেন, কাল পেনটা নিয়ে গিয়ে আজই তড়িঘড়ি পাচার করে দিলেন উনি?
0: না ঠিক তা নয়, তবে খটকা যে একটা লাগলো তা অস্বীকার করব না।
1: পরশু উনি আমাকে সময় দিয়েছেন, গিয়ে দেখি কি হয়, আজ আসি।
2: অরুণাভ সেনকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো তিস্তা। কলমের ঐতিহ্যের

0: ব্যাপারে তেমন কিছু জানা নেই তিস্তার। তবে এতক্ষণে এইটুকু বুঝেছে যে অরুণাভবাবুর চুরি হয়ে যাওয়া পেনটার দাম ওটার সোনার নিব বা ঢাকনির এক কুচি হিরে দিয়ে বিচার হবে না। যারা কলমের কদর করেন তাদের কাছে ওই কলমের মূল্য তার চেয়ে অনেক বেশি। তাই বাড়ি ফিরে কলম সম্পর্কে খানিকটা পড়াশোনা করতে শুরু করল তিস্তা। শিল্পীর কাছ থেকে পাওয়া চুরি হয়ে যাওয়া কলমের ছবিটা নিয়ে মোবাইল ক্যামেরায় স্ক্যান করে ইন্টারনেটে ওই কলমের সম্পর্কেও খানিকটা জানল। অর্ক বাড়ি ফিরে ওকে নিবিষ্ট মনে পড়তে দেখে বলল,
1: কি গো নতুন কেস বুঝি?
2: কলম মানে পেন চুরি হয়েছে একজন সাহিত্যিকের, ওটা খুঁজতে ডাক পড়েছে।
1: বাংলা বাজারে গোয়েন্দাদের এমন হাড়ির হাল হয়েছে নাকি, শেষ পর্যন্ত কলম চুরির কেস।
2: তুমি কি ভেবেছিলে কেনিয়ার কেসটা সলভ করার পর এবার কুয়েত, কাতার এইসব জায়গা থেকে ডাক আসবে?
1: দেখো আসলে তো ভালোই হয়, মানে ওদের খরচে তোমার অ্যাসিস্ট্যান্ট সেজে বেশ একটু ঘুরে আসা যায় আর কি। তবে জোকস অ্যাপার্ট, কেসটা কি নিয়ে?
0: তিস্তা সারাদিনে যা জেনেছে সংক্ষেপে বলল অর্ককে। অর্ক সবটা শুনে বলল,
1: আমার মতে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো সুযোগ তো ছিলই, জিনিসটার কদরও জানে, তাছাড়া জিনিসটা অন্য কোনো সংগ্রাহককে বিক্রি করে দেওয়াটা আমার মনে হয় ওর পক্ষেই সবচেয়ে সহজ। দেখো গে সেটা করতেই শিলিগুড়ি গেছে কিনা।
2: সেই তো, আমি চেক করে দেখেছি শিলিগুড়িতে সত্যি একটা এক্সিবিশন হচ্ছে, বিদেশ থেকেও অনেক নামি ব্র্যান্ড এসেছে।
1: ব্যাস তাহলে তো সোনায় সোহাগা, এদিক থেকে চুরি করে ওদিকে গিয়ে বেচে দিল, টাকাও ঘরে ঢুকলো, আবার অপরাধের কোনো চিহ্নও থাকলো না।
2: তা যদি হয় তবে তো আর কিছুই করার নেই, কিন্তু যদি না হয় তবে কোন রাস্তা ধরে এগোবো সেটাই এখন ভাবছি। পরশুনি আমাকে সময় দিয়েছেন, সামনাসামনি কথা বললে খানিকটা বুঝতে পারবো, তার আগে বাকিদের বাজিয়ে দেখতে হবে।
0: অরুণাভবাবুর খুড়তুতো ভাই শুভদীপের পেন্টার প্রতি দুর্বলতা ছিল। অরুণাভবাবু জানিয়েছেন কিছুদিন আগে ওই পেনকে কেন্দ্র করে ফোনে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুভদীপের বক্তব্য, জ্যাঠামশাইয়ের সম্পত্তি সব ভাই বোনের প্রাপ্য, অতএব অরুণাভবাবুর উচিত পেনটা কোনো কিউরিও শপে বিক্রি করে টাকাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। শুভদীপ নাকি একজন লোককে ধরেও এনেছিল যিনি অ্যান্টিক পেনের বিশেষজ্ঞ, সেই সঙ্গে সংগ্রাহকও বটে। পেনটার প্রস্তুতকারকের নাম, পেনের গায়ে লেখা প্রস্তুতির শাল ইত্যাদি দেখে তিনি বলেছিলেন, এই মডেলের কলম খুবই রেয়ার, এর দাম হেসে খেলে 10 লাখ তো হবেই। সেটা জেনে শুভদীপবাবু আবার উত্তেজিত হয়ে পড়েন, পেনটা বিক্রি করার জন্য দাদাকে জোর করতে থাকেন, কিন্তু অরুণাভবাবুকে টলানো যায়নি। কদিন আগে নাকি শুভদীপবাবুর ছেলে বাড়িতে এসেও অনেক হম্বিতম্বি করে গেছে, বলে গেছে ও নাকি শেষ দেখে ছাড়বে। এসব কথা অরুণাভবাবু প্রথমে বলেননি তিস্তাকে, কিন্তু তার পুত্রবধূ শিল্পী বলে দেওয়ার পর তিনি স্বীকার করে নিয়েছেন। শিল্পী সন্দেহ প্রকাশ করেছেন,
3: আমার তো মনে হয় ওরাই লোক লাগিয়ে কাজটা করিয়েছে।
2: কিন্তু কোন লোক? সেই সময় বাড়িতে তো শর্মিষ্ঠা ম্যাম ছাড়া আর তো কেউ আসেননি।
3: ওই ভদ্রমহিলাই যে ওদের পাঠানো লোক নয় সেটা কে জানে? আর তাছাড়া
2: তাছাড়া
3: না, মানে শাশুড়ি মায়ের দেখাশোনা করেন যে মহিলা, তাকেও ওরা হাত করতে পারে। ও হয়তো তককে তককে ছিল, বাবা যখন গেস্টকে এগোতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন তখন ও ঘরে ঢুকে পেনটা নিয়ে আসতে পারে। এজন্য আমি বাবাকে বলেছিলাম যে পুলিশে খবর দিন, পুলিশে সে তল্লাশি করলেই পেনটা বেরিয়ে আসবে, কিন্তু বাবা তো রাজিই হলেন না, বললেন পরিবারের সম্মান নষ্ট হবে।
0: শিল্পীর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তিস্তার মনে হল শুভদীপবাবুর সঙ্গে একবার কথা বলা প্রয়োজন, কিন্তু তিনি কি আর রাজি হবেন? তবে হাল ছাড়লে তো আর চলবে না, চেষ্টা করতে হবে। শুভদীপবাবুর নাম্বারটা নিয়ে এসেছিল তিস্তা, তাকে একবার ফোন করল।
2: হ্যালো, আমি তিস্তা বলছি, একটা বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, সম্ভব হবে কি?
4: প্রয়োজনটা কার? আমার না আপনার?

0: ধরে নিন দুজনেরই।
1: আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমার কিভাবে প্রয়োজন থাকতে পারে?
0: চেনেন না, কিন্তু চিনতে কতক্ষণ, একবার মুখোমুখি বসলেই চেনা জানা সবই হবে।
1: বিষয়টা কি, মানে প্রয়োজনটা কি নিয়ে সেটা তো আগে জানতে হবে।
0: একটা কলম, আপনাদের পারিবারিক সম্পত্তি।
1: ঠিক আছে, সকাল 10টায় আসবেন, বেশি সময় নষ্ট করবেন না।
0: ধন্যবাদ স্যার।
2: শুভদীপ সেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নিজের ফার্ম আছে, ছেলেও একই ব্যবসায় যোগ দিয়েছে। বয়স 65 পেরোলেও স্বাস্থ্য ভালো শুভদীপ বাবুর, এখনও নিয়মিত ফার্মে যান। পরদিন ঠিক 10টাতেই শুভদীপ বাবুর বাড়িতে পৌঁছে গেল তিস্তা। নিজের চেম্বারে ওকে বসালেন শুভদীপ বাবু। উকিলের মতো খর দৃষ্টিতে তিস্তাকে মেপে নিয়ে বললেন,
1: বলুন আপনি কে, আর আমাদের পারিবারিক প্রেমের ব্যাপারে কতটুকু কি জানেন?
0: নমস্কার, আমি পেশায় সংবাদপত্র অফিসের কর্মী, নেশায় পেন সংগ্রাহক। কদিন আগে একটা অনুষ্ঠানে আমি আপনার দাদা অরুণাভ সেনের পেন নিয়ে একটা আলোচনা শুনি এবং আপনার দাদার সংগ্রহে থাকা পেনটা সম্পর্কে জানতে পারি। আমি ওর কলমটা দেখতে চাইলে উনি আমাকে বাড়িতে যেতে বলেন। আমি তো কলমটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। যেহেতু এরকম হেরিটেজ কলম আমার সংগ্রহে নেই, তাই আমি ওটা কিনে নিতে চাই। আপনার দাদা প্রথমটায় রাজি ছিলেন না, তবে 2-4 দিন বাদে আমাকে ফোন করে জানিয়েছেন কলমটা তিনি বিক্রি করতে রাজি আছেন।
1: আশ্চর্য, দাদা বিক্রি করতে রাজি হলো? আমি আগে কতবার বলেছি, আমাকে ঐতিহ্য টৈতিহ্যের কাঁদুনি গিয়ে তাড়িয়ে দিয়েছে।
0: হ্যাঁ, উনি সেই কথাও বলেছেন, অরুণাভবাবুর সম্প্রতি টাকার একটু প্রয়োজন পড়েছে, তাই উনি বিক্রি করতে রাজি হয়েছেন। যেহেতু আপনিও কলমটার অন্যতম দাবিদার, তাই কেনার আগে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম, যাতে পরে আমাকে আইনি ঝামেলায় না পড়তে হয়।
1: বেশ তো, আপনি কিনে নিন, আমার কলম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু টাকার ভাগটা পেলেই হবে। কিন্তু কলমটা কিনবেন কিভাবে, ওটা তো দাদার কাছে নেই।
0: নেই? সে কি কথা, আমার সঙ্গে যে পরশু সকালে কথা হলো, তখন তো আমি নিজের চোখে কলমটা দেখেছি।
1: পরশুর পর নিশ্চয়ই আপনার সঙ্গে আর দাদার কথা হয়নি, তাই আপনি জানেন না যে ওটা চুরি হয়ে গেছে।
0: এটা কি দুঃসংবাদ শোনালেন আপনি! আপনি শিওর যে ওই হেরিটেজ কলমটাই চুরি হয়েছে?
1: একেবারে ঘোড়ার মুখের খবর ম্যাডাম, 200% শিওর। বাংলায় একটা প্রবাদ আছে না, কিপ্টের ধন পিঁপড়ে খায়, এও ঠিক তেমন, ঠকিয়ে নেওয়া সম্পত্তি চোরের পেটে যায়।
0: I'm so sorry মিস্টার সেন, আপনার সময় নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু উনি যে কেন আমাকে পেনটা চুরি হয়ে যাওয়ার খবরটা জানালেন না তাই ভাবছি। যাই হোক, আমি আজ আসি। হ্যাঁ, ধন্যবাদ।
2: তিস্তা বেরিয়ে এলো। শুভদীপ বাবুর বাড়ি থেকে বেরিয়ে অফিসে ঢুকতে বেলা 11টা বেজে গেল তিস্তার। কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে অঙ্ক কষে চলছিল ও। এখনো পর্যন্ত যা যা জানতে পেরেছে তাতে দুটো জায়গায় খটকা লেগে আছে, সেটা ছাড়ানোর জন্য একবার অরুণাভবাবুর বাড়িতে যাওয়া প্রয়োজন। অরুণাভবাবুকে ফোন করল ও।
0: হ্যাঁ স্যার, তিস্তা বলছি, বিকেলের দিকে একবার আপনার ওখানে আসছি, আপনি থাকছেন তো?
3: হ্যাঁ, চলে আসুন।
0: বেশ স্যার, আপনার সেক্রেটারি নারায়ণকে একটু দরকার, ওর সঙ্গে তো কাল কথা হলো না, ও কখন আসবে?
3: 5টা নাগাদ আসে আর কি।
0: ঠিক আছে, আমি তার আগেই ঢুকে যাচ্ছি।
2: 5টার কিছু আগেই পৌঁছে গেল তিস্তা। অরুণাভবাবু নিচের ঘরে থাকেন এই সময়, লেখাপড়া করেন, আজও ছিলেন।
0: আচ্ছা, নারায়ণ কি কলম চুরির ব্যাপারটা জানে?
3: না না না, বাইরের কাউকেই বলিনি আমি।
0: গুড, এবার আমি যা বলছি সেটা শুনে নিন, ও আসার পর আপনি এই নাটকটা করবেন, আমি তখন নীরব দর্শক হয়ে থাকব।
2: একটু বাদেই নারায়ণ এলো। ঘরে ঢুকতে গিয়ে তিস্তাকে দেখে থমকে গেল। অরুণাভবাবু ওকে ভেতরে ডাকলেন।
3: নারায়ণ, ভেতরে এসো। শোনো, ঘোষমশাই থেকে সিঙ্গারা নিয়ে এসো, আর রান্নাঘরে কি আছে দেখো, বলো চা করে দিতে। কেমন, যাও।
2: সিঙ্গারা কেনার জন্য

0: একটা নারায়ণের হাতে দিতে দিতে অরুণাভবাবু আবার বললেন,
1: আচ্ছা নারায়ণ, পরশু বিকেলে ঘর থেকে যে চায়ের কাপ নিয়ে গিয়েছিল তার ভিতরে কি কোনো ওষুধের ফয়েল পড়ে থাকতে দেখেছিলে? আমি কিন্তু কিছুতে মনে করতে পারছি না ওষুধটা পরশু বিকেলে খেয়েছিলাম কিনা। না খেয়ে থাকলে আজ খেতে হবে, সপ্তাহে একদিন খেতে হয়, পরশুই তো খাওয়ার কথা ছিল। বয়স হচ্ছে তো এখন খুব ভুল হয়ে যায়।
2: না স্যার, কাপ দুটোতে যে তলানি চাটুকু পড়েছিল আমি বেসিনে ফেলে দিয়ে কাপ ধুয়ে রেখেছিলাম, কিছু ছিল না ওতে।
1: আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
0: নারায়ণ বেরিয়ে গেল।
3: স্যার আপনি আমাকে নারায়ণ আর রত্নার ফোন নাম্বার দুটো দিন তো। আর একটা কথা বলুন, রত্নাকে আপনারা কোথা থেকে পেয়েছেন?
1: সে তো বড় বৌমার ডিপার্টমেন্ট, ও বলতে পারবে, সম্ভবত কোনো আয়া সেন্টার থেকে এসেছে।
3: শিল্পীটি তো বোধহয় এখন বাড়িতে নেই। ঠিক আছে, আমি না হয় ওকে ফোন করেই জেনে নেব। আর একটা কথা, কাল আপনার নাতি নাতনির সঙ্গে আমার আর কথা হয়নি, ওরা কি এখন বাড়িতে আছে?
1: তিমির তো বাড়ি নেই, তবে ঝুমু বাড়িতেই আছে, আজ কলেজ যায়নি। ডাকবো?
3: না ডাকতে হবে না, আমি বরং ওর ঘরেই যাচ্ছি। ওর ঘরটা কোন দিকে?
1: ওই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের বারান্দার শেষ ঘরটা। আমি যাব?
3: না না, আপনি এখানেই থাকুন, চাটা তৈরি হতে হতে আমি চট করে ঘুরে আসছি।
0: অরুণাভবাবুর নির্দেশ অনুযায়ী যে ঘরের সামনে পৌঁছল তিস্তা, তার দরজাটা ভেজানো ছিল। তিস্তা টোকা দিয়ে বলল,
3: ঝুম, আমি তিস্তা, তোমার দাদু আমাকে পাঠালেন তোমার কাছে, ভেতরে আসতে পারি?
0: কয়েক সেকেন্ডের বিরতি, তারপর দরজা খুলে সামনে এসে দাঁড়াল এক তরুণী, মুখটা ফ্যাকাশে। তিস্তার মনে হল ও কোনো কারণে ভয় পেয়ে গেছে।
4: দাদু আপনাকে পাঠিয়েছেন, কিন্তু কেন?
3: তোমার পড়াশোনায় সাহায্য করার জন্য। ভেতরে যাই, আগে তোমার সঙ্গে আলাপটা সেরে নি, তারপর ঠিক করে নেব কবে থেকে আমরা ক্লাস শুরু করব।
0: মেয়েটা অনিচ্ছা সত্ত্বে দরজা ছেড়ে সরে দাঁড়াল। তিস্তা ভেতরে ঢুকে দেখল একটি ছেলে বসে আছে ভিতরে, উস্কো খুস্কো চেহারা, মুখ দেখে মনে হচ্ছে বেশ নার্ভাস হয়ে গেছে। তিস্তা মনে মনে হাসল।
3: ও, তাহলে এই ব্যাপার। সরি, তোমরা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছিলে, আমি বিরক্ত করলাম।
4: না না, তেমন কিছু নয়, ও আমার সঙ্গে কলেজে পড়ে, আমি আজ যাইনি তাই ও এসেছিল ক্লাস নোট নিতে। হয়ে গেছে হয়ে গেছে, ও এবার চলে যাবে।
0: ছেলেটা সঙ্গে সঙ্গে বলল,
5: আমি আসি।
0: তারপর প্রায় এক দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তিস্তা ওর যাওয়াটা দেখল, করুণ মুখে ঝুমের তাকিয়ে থাকাটাও দেখল, তারপর বলল,
3: ঝুম, বয়ফ্রেন্ড থাকাটা কোনো দোষের কিছু নয়, কিন্তু তুমি এত টেনশন করছো কেন?
4: সেটা আপনি বলছেন, এবারেতে আমার জন্য সবকিছুই দোষের।
3: বুঝলাম, এই সময়টা কিন্তু দেখা করতে আসার জন্য বেশ সেফ। বাবা মা বাড়িতে থাকে না, দাদু নিজের কাজে ব্যস্ত, তোমার কাছে কে এলো বা না এলো কেউই দেখার নেই, তাই না?
0: কথাটা শুনে ঝুমের মুখটা আবারও ফ্যাকাশে হয়ে গেল।
4: বিশ্বাস করুন, ও আজই প্রথম এলো। আপনি প্লিজ কথাটা কাউকে বলে দেবেন না, তাহলে বাবা আমার কলেজে পড়াই বন্ধ করে দেবে।
3: আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমার বাবা বুঝি খুব রাগি।
4: রাগি কিনা জানি না, তবে আমার ব্যাপারে খুব কড়া, উনি যেটা বলবেন সেটাই করতে হবে, নইলে প্রচণ্ড বকবেন।
3: আর মা, তোমার মাকে তো বেশ নরম মানুষ মনে হলো, উনিও কি

0: বাবা এক মাস আমার সঙ্গে কথাই বলেননি। সবাই কি আর পড়াশোনায় ভালো হয় বলুন? আমার যদি মাথা না থাকে আমি কি করব?
1: আর তোমার দাদু? দাদু নিশ্চয়ই ভালোবাসেন তোমাকে।
0: এই বাড়িতে একমাত্র দাদুই আমাকে যা একটু মানুষ বলে গণ্য করেন। তবে দাদু তো সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমি আর দাদুর কাছে কতটুকুই যেতে পারি? ঠাম্মা যতদিন সুস্থ ছিলেন আমার খেয়াল রাখতেন, উনি অসুস্থ হয়ে পড়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি।
1: বুঝতে পারছি তোমার কষ্টটা, তবে এ নিয়ে মন খারাপ করো না। মানুষ যত বড় হয় ততই সে একলা হয়ে যায়, আর জানোই তো।

0: তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, দেখবে ওই তোমার সব না পাওয়ার কষ্ট ভুলিয়ে দেবে।
1: ঝুম মাথা নিচু করে বসে রইল। তিস্তা বলল,
0: শোনো না, আজকে তো তোমার মনটা খুব একটা ভালো নেই, ঠিক আছে আমি বরং কাল এসে পড়াশোনা নিয়ে কথা বলবো, কেমন? আজ আসি।
1: অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা রজত দত্তকে ফোন করল। অল্প কিছুদিন হল রজতবাবু চারু মার্কেট থানায় অফিসার ইনচার্জ হয়ে এসেছেন, তবে কাজের চাপ তাকে বদলাতে পারেনি। তিস্তার ফোন পেয়ে আগের মতোই হই হই করে উঠলেন তিনি।
2: আরে মিস মার্পল জি, বলো কি করতে পারি তোমার জন্য।
0: রজতদা শুনুন না, বলছি যে দুটো ফোন নাম্বার আপনাকে পাঠালাম, এদের কল ডিটেলসগুলো লাগবে লাস্ট 7 দিনের, যত তাড়াতাড়ি সম্ভব একটু জোগাড় করে দিন।
2: হয়ে যাবে, কিন্তু কেসটা কি?
0: বলবো রজতদা, কাল যাব আমি আপনার ওখানে, সব বলবো। আপাতত জেনে রাখুন একটা চুরির কেস।
2: ওকে।
1: রজতবাবুর ফোন ছেড়ে তিমিরকে ফোন করলো তিস্তা।
3: তিমির বলছি, আপনি কি বলছেন?
0: হাই তিমির, আমি তিস্তা, রহস্য অনুসন্ধানী। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই মুখোমুখি এবং আজই, কিভাবে সম্ভব?
3: কিন্তু আপনি চাইলেই যে আমাকেও চাইতে হবে এমন তো কোনো মানে নেই।
0: আছে, কারণ তুমি বোধহয় জানো না তোমার দাদুর একটি মূল্যবান জিনিস খোয়া গেছে এবং সেটা উদ্ধার করার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। এই জন্য আমি তোমার বাড়ির সকলের সঙ্গেই কথা বলছি, তো তোমার সঙ্গেও কথা বলতে হবে।
1: তিস্তার গলার স্বরে কর্তৃত্ব ছিল, তাতেই তিমির ঘাড় নোয়ালো, বলল,
3: বেশ ঠিক আছে, কিন্তু এখন আমি বাড়িতে যেতে পারবো না, আমার অন্য কাজ আছে।
0: কাজ কখন শেষ হবে বলো, আমি তখনই দেখা করব।
3: এখন আমি বিজি, সন্ধ্যে 7টা নাগাদ একটা পার্টিতে যাব, আপনি বরং ওখানেই চলে আসুন, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি।
1: তিস্তা সম্মত হল। তিমিরের পাঠানোর ঠিকানা ছিল পার্ক স্ট্রিটের একটা রুফটপ রেস্তোরাঁর। ঠিক 7টাতে ওখানে পৌঁছে গেল তিস্তা। সেখানে তখন গান বাজনা সহযোগে সান্ধ্যকালীন মজলিশ জমজমাট। কোণের একটা টেবিলে তিমির বসালো তিস্তাকে, নিজে বসল মুখোমুখি।
3: এখানে আমার বন্ধুর বার্থডে পার্টি চলছে, এটা তো কিছুতেই মিস করা যাবে না, তাই আপনাকে এখানেই ডেকে নিলাম। আচ্ছা বলুন, আপনি আমার কাছে কি জানতে চান?
0: আচ্ছা, তোমার দাদুর কাছে একটা মূল্যবান পেন ছিল, জানতে তুমি?
3: ছিল, past tense। আচ্ছা, তার মানে ওটাই গায়েব হয়েছে বলে দাদু আপনাকে ডেকে পাঠিয়েছে?
0: হ্যাঁ, কিন্তু ওটা তো গত পরশু থেকে মিসিং, তুমি জানতে না?
3: দেখুন, আমি গত 2 দিন বাড়িতে ফিরিনি, আমি আজও ফিরবো না। কেউ মোড়ে টোড়ে গেলে হয়তো বাড়ি থেকে ফোন করে জানাতো, তবে ওই পেন হারানোর মতো হালকা ব্যাপার আমাকে কেউ জানাই।
1: তিমিরের কথা শুনে তিস্তার মনে হলো বাড়ির সঙ্গে ওর বাঁধন তেমন দৃঢ় নয়। সেই প্রসঙ্গ তোলাতে তিমির বলল,
3: আসলে আমি তো ছোট থেকেই বাড়ি ছাড়া, স্কুলিং মিশনে, হোস্টেলে থেকেছি আমি বরাবর, তারপর অবশ্য ইঞ্জিনিয়ারিং পড়াটা বাড়ি থেকেই চালিয়েছি, কিন্তু আমি হোস্টেলে থাকতেই বেশি পছন্দ করি, তাই মাঝে মধ্যে বাড়ি ফিরি না, বন্ধুদের সঙ্গে বেড শেয়ার করে হোস্টেলেই থেকে যাই। সত্যি বলতে কি, বাড়ির প্রতি আমার খুব একটা টান নেই।
0: আচ্ছা তিমির, এটাই তো তোমার ফাইনাল ইয়ার, এর পরের প্ল্যান কিছু করেছো?
3: ডেফিনেটলি বাইরে চলে যাবো, মোস্ট প্রবাবলি ইউএসএ তে, কিন্তু দাদুর পেনের সঙ্গে আমার ক্যারিয়ারের কি সম্পর্ক সেটা তো এখনো বুঝতে পারলাম না।
0: না না, কোনো সম্পর্ক নেই, এমনি জানতে ইচ্ছে হলো তাই। আচ্ছা, বোনের সঙ্গেও কি তোমার সম্পর্ক ভালো নয়?
3: আসলে কি জানেন, আমি যখন ক্লাস 1 মিশনে চলে গেলাম তখন আমার বোনের বয়স 1 বছর, সম্পর্ক তৈরি হওয়ার তেমন সুযোগ হলো কোথায়। তবে এটা কোনো এক্সকিউজ নয়, আমি একটু বেশি সেলফ সেন্টার্ড, বোনও মনে হয় তাই আমাদের দুজনের বন্ডিংটা তেমন জোরদার কোনোদিনই হয়নি।
0: আচ্ছা তিমির, স্টেটসে কি তুমি অ্যাডভান্স স্টাডিতে যাচ্ছো, স্কলারশিপ পেয়েছো? অবশ্য স্কলারশিপ পেলেও প্রথম ধাক্কাটায় অনেকটা খরচ।
3: আপনি কি বলতে চাইছেন, পেনটা চুরি করে বিক্রি করে সেই টাকায় আমি বিদেশে যাচ্ছি? এই রকম বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দাগিরি করেন?
0: পেনটা তুমি দেখেছো?
3: দেখেছি, বাট তেমন কিছু লাগেনি, আর আমারও সব অ্যান্টিক জিনিসের প্রতি কোনো ইন্টারেস্টও নেই, সরি।
0: কিন্তু অনেকেরই আছে, তোমার এক দাদু তো পেনটা পাওয়ার জন্য তোমার দাদুর সঙ্গে ভীষণ ঝামেলা করেছেন।
3: মেবি, বাট আই হ্যাভ নো আইডিয়া।
0: ঠিক আছে, তুমি এনজয় করো, প্রয়োজন হলে আবার একটু বিরক্ত করব তোমায়, কেমন?
1: তিমিরের সঙ্গে কথা বলে তিস্তা বাড়ি মুখ হল। গাড়িতে যেতে যেতে ও আয়া সেন্টারের নাম্বারটা ডায়াল করল। খানিকক্ষণ আগে শিল্পী নম্বরটা টেক্সট করেছে।

0: কিছু লাভ হলো না। যে ছেলেটি ফোন ধরেছিল সে জানালো, কিছু খোঁজ খবর নিতে হলে পরদিন সকাল 9টা নাগাদ আসতে হবে, কারণ ম্যানেজার দিদি এখন বাড়ি চলে গেছে। মনে মনে তথাস্তু বলে তিস্তা ট্রাফিকে ঠাসা রাজপথের প্রতি মনোযোগী হল। ঠিকানা মিলিয়ে পরদিন সকাল 9টায় আয়া সেন্টারে পৌঁছে গেল তিস্তা। অর্কও সঙ্গে গেল। অর্কর বক্তব্য,
1: এইসব সেন্টারের মহিলারা না বেশ টেটিয়া টাইপের হয়, সহজে মুখটুক খুলতে চায় না। সঙ্গে এরকম আমার মতো একজন কালো কোট পরা অ্যাটাচি হাতের লোক যদি থাকে তাহলে তোমার একটা ওজন বাড়বে, বুঝলে? তাহলে মুখ থেকে কথা বার করাটা বেশ সহজ হবে।
0: হলো তাই, তিস্তাকে অপেক্ষা করতে বলে ম্যানেজার ভদ্রমহিলা কাজ করতে আসা মহিলাদের নিয়েই ব্যস্ত হয়েছিল। মিনিট দশেক বাদে অর্ক তার 5-10 চেহারায় কালো কোট চড়িয়ে মহিলার সামনে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে যেই না বলেছে,
1: হাইকোর্ট থেকে আসছি ম্যাডাম, আর্জেন্ট।
0: অমনি সে তাড়াতাড়ি সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে বলল,
2: হ্যাঁ স্যার, বলুন।
0: অর্ক চোখের ইশারায় তিস্তাকে দেখিয়ে বলল,
1: না আমি না, এই ম্যাডাম বলবেন।
0: তিস্তা সরাসরি প্রসঙ্গে চলে গেল।
3: রত্না মণ্ডল নামের একজন মহিলাকে আপনাদের সেন্টার থেকে অরুণাভ সেনের বাড়িতে ডিউটিতে পাঠানো হয়েছে। আমি তার ব্যাকগ্রাউন্ডটা যাচাই করতে চাই, মানে বাড়ি কোথায়, কতদিন এখানে কাজ করছে, এই সব।
2: কি বললেন ম্যাডাম, অরুণাভ সেনের বাড়ি? আচ্ছা, ঠিকানাটা একবার বলুন তো।
0: তিস্তা ঠিকানা বলল। ভদ্রমহিলা খাতা খুলে ভালো করে দেখে বললেন,
2: না ম্যাডাম, এই নামে আমাদের কোনো ক্লায়েন্ট নেই, আর এই ঠিকানাতেও কেউ কাজ করতে যাচ্ছে না।
3: সে কি, ওরা যে বলল রত্না এই সেন্টার থেকেই এসেছে?
2: নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভালো করে একবার খোঁজ নিয়ে আসুন তো। এই নামে কোনো মেয়ে আমাদের সেন্টারে নেই ম্যাডাম, তবে ছিল একজন, বছরখানেক আগে তার নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে। অনেকগুলো জায়গা থেকে ওর নামে কমপ্লেন এসেছিল, চুরির কমপ্লেন। জেনে শুনে এরকম মেয়েকে কাজে পাঠালে তো আমাদের সেন্টারেরই বদনাম, তাই ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ও যদি এখন আমাদের নাম ভাঙিয়ে কোথাও কাজে ঢোকে, তবে আমাদের তো কোনো দায় নেই, আমরা ওকে পাঠাইনি।
3: বুঝলাম, ঠিক আছে ম্যাডাম, সহযোগিতার জন্য ধন্যবাদ।
0: সেন্টার থেকে বেরিয়ে অর্ক বলল,
1: এ তো দেখছি হাজারটা ফ্যাঁকড়া বেরোচ্ছে গো, একটা সুতো ধরে টানলে গিট খোলার বদলে আরো 5টা গিট লেগে যাচ্ছে।
3: তাই তো দেখছি, আমার ভাবনা চিন্তাতেও জট পাকিয়ে গেল গো। এই শিগগিরই আমাকে এক কাপ কফি খাওয়াও তো, দেখি মগজের জটটা খুলে কিনা। মনে হচ্ছে আমাকে আবার গোড়া থেকে ভাবতে হবে জানো তো।
1: তাও তো তুমি এখনো পর্যন্ত প্রাইম সাসপেক্টকে মিটই করোনি। না, কেসটা ততটা নিরীহ নয় যতটা আমি ভেবেছিলাম।
3: শিল্পীদের সঙ্গে একবার কথা বলে জানা দরকার বিষয়টা ও জানে কিনা, কারণ রত্নার অ্যাপয়েন্টমেন্টটা তো ওর হাতেই হয়েছিল।
1: কিন্তু ও নিজেই যদি চুরিটার সঙ্গে যুক্ত থাকে, আর সেজন্যই ধরো রত্নাকে কাজে লাগিয়ে থাকে, থাকতেও পারে, কিছুই বলা যায় না, তাহলে তো আর স্বীকার করবে না। তোমার কথা শুনে যেটা করবে একটা আকাশ থেকে পড়ার মতো ভান করবে।
3: তবু একবার দেখবো, মিথ্যে বললে মুখে তার ছাপ পড়বেই, তাতেই বুঝতে পারবো। তারপর পেট থেকে কথা বার করার জন্য আমার অন্য টেকনিক তো আছেই।
1: তাহলে তো তুমি আজ আর অফিস যেতে পারছো না?
3: না।
0: কফির দাম মিটিয়ে অর্ক কোর্টে চলে গেল, আর তিস্তা গেল অরুণাভ বাবুর বাড়ি। শিল্পীকে তার ঘরেই পাওয়া গেল। সকলের কান বাঁচিয়ে তিস্তা জানতে চাইল,
3: তুমি কি নিজে আয়া সেন্টারে গিয়েছিলে নাকি ফোন করে লোক চেয়েছিলে?
4: হ্যাঁ, ফোনে। আমি তো ওদের রাতে ফোন করেছিলাম, আর পরের দিন সকালে ওরা লোক পাঠিয়ে দিল।
0: শুনে তিস্তার মুখটা গম্ভীর হয়ে গেল। 2 মিনিট চিন্তা করে নিয়ে শিল্পীকে বলল,
3: আমি না রত্নার সঙ্গে একটু কথা বলতে চাই, একা, তুমি ওকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো।
0: শিল্পীর মনে বেশ কয়েকটা প্রশ্ন বুড়বুড়ি কাটছিল, কিন্তু তিস্তার মুখ দেখে আর করতে সাহস পেল না, চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিনিট দশেক বাদে রত্না এল। তিস্তা ওকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ওর চোখে চোখ রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল,
3: তোমার সম্পর্কে অনেক

0: কিছুই কিন্তু আমি জেনে গেছি রত্না। ইচ্ছে করলেই আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। যদি তুমি আমার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তবে তোমাকে আরেকটা সুযোগ আমি দিতে পারি। বলো, বলবে?
1: বলবো, সব বলবো।
2: রত্নার মুখে চোখে ভয়ের ছাপ লক্ষ্য করল তিস্তা। তার মানে কাজ হবে। ওর চোখ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল,
0: সেন্টার তো তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে কাজে ঢুকলে কিভাবে? কে খোঁজ দিল?
1: ওই কুনাল, ওই সেন্টারে কাজ করে, দরজা খোলে, ঝাটপাট দেয়, চা জল আনে, রাতে সবাই বেরিয়ে গেলে দরজায় তালা বন্ধ করে বেরোয়। দিদির অজান্তে ওই আমাকে দু একটা কাজের খোঁজ দেয় মাঝে মধ্যে। ওই সেদিন ওই ম্যাডাম যখন ফোন করেছিল তখন দিদি বেরিয়ে গেছিল, ফোনটা কুনালই ধরেছিল, ও আমাকে খবরটা রাতেই দিয়েছিল।
0: এতে ওর লাভ?
1: ও আমাকে কাজ ধরিয়ে দেয়, তার বদলে আমি ওকে কমিশন দিই।
0: পেশেন্ট পার্টিকে তো পেমেন্টের বিল দিতে হয়, তখন কি করো?
1: আমার কাছে ওই সেন্টারের পুরনো বিলগুলো আছে না, ওটা দেখিয়ে একটা বিল বই ছাপিয়ে নিয়েছি।
0: চমৎকার, তুমি তো দেখছি বেশ করিতকর্মা। চুরির দায় তোমাকে সেন্টার থেকে তাড়িয়ে দিল, তারপরেও তুমি শুধরলে না। যাই হোক, এবার চটপট পেনটা বের করে দাও, আমি কাউকে কিছুই বলবো না। পেন না পেলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে খবর দেব।
1: কিন্তু পেন আমি নিইনি ম্যাডাম, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন?
0: কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? তুমি মিথ্যে পরিচয় দিয়ে কাজে ঢুকলে, আড়ি পেতে বাড়ির লোকেদের কথা শুনে পেনটা চুরি করার প্ল্যান করলে, তারপর তককে তককে থেকে স্যার গেস্ট নিয়ে ঘর ছেড়ে বেরোনো মাত্র পেশেন্ট ফেলে রেখে নিচে স্যারের ঘরে চলে গেলে, এখন তুমি বলছো তুমি পেন নাও নি, এটা কি বিশ্বাস করা যায়?
1: আমি সত্যি বলছি ম্যাডাম, মায়েরই বলছি, আমি আমি স্যারের ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু পেন আমি নিইনি, আপনি বিশ্বাস করেন?
0: আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না রত্না। আমি ও বেলাতে আসবো পুলিশ আর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে, তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আরও বিপদে পড়বে, আর যদি এর মধ্যে স্বীকার করা মনস্থ করো তাহলে আমাকে ফোন করে জানাবে, কেমন?
1: ও ম্যাডাম, আমি সত্যি বলছি, সেদিন যখন একজন দাদাবাবু এসে ওই পেনটার জন্য খুব করে চেঁচামেচি করে গেল, তখনই তো ওই পেনের কথা আমি জানলাম, জেনে আমার খুব লোভও হয়েছিল, ওটা চুরি করে বিক্রি করতে পারলে অনেক কটা টাকাও পাবো ভেবেছিলাম, তাই তো আমি সুযোগ খুঁজছিলাম। তা সেদিন যখন সুযোগ এলো আমি পেনটা নেবার জন্য ঘরে গেছিলাম, কিন্তু পেনটা তো বাক্সে ছিলই না। আমি সত্যি বলছি ম্যাডাম, আমার কথা বিশ্বাস করেন?
0: সেটা আমি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব, তার আগে তুমি এই বাড়ি ছেড়ে নড়বে না, এখন যাও।
2: ছাড়া পেয়ে দ্রুত পায়ে ঘর ছাড়ল রত্না, তিস্তাও বেরোল। এখন রজতদার শরণাপন্ন হওয়া ছাড়া ওর আর কোনো উপায় নেই। তিস্তাকে দেখে রজতবাবু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন,
3: আরে তোমার কথাই ভাবছিলাম, এই যে তোমার কল ডিটেলস লালবাজার থেকে এক্ষুনি পাঠালো, এবার বলো তো কেসটা কি?
0: বলছি রজতদা, আগে একটু জল খাওয়ার না?
3: সে তো খাওয়াবই, আগে বসো, আজ অফিস যাওনি?
0: যেতে আর পারলাম কই, আমার বসই তো কেসটা দিয়েছেন, তাই তাকেই জানিয়ে দিলাম, আর যেতে পারছি না।
2: জল এসে গেছিল, সঙ্গে লিকার চা। চা খেতে খেতে তিস্তা কেসের বিবরণ পেশ করল। সবটা শুনে রজতবাবু বললেন,
3: তা আমাকে কি করতে বলছো?
0: বিশেষ কিছু না, একজনকে একটু চমকাতে হবে। আপনার জুরিসডিকশনের বাইরে গিয়ে কিছু করতে গেলে যে আপনি ফেঁসে যাবেন সে কি আমি আর জানি না।
3: সে ধমক চমক দিতেই পারি, ও পর্যন্ত ঠিক আছে। আসলে পুলিশেরও যে হাত পা বাঁধা লোকে বুঝতেই চায় না। আচ্ছা এবার তোমার প্ল্যানটা বলো তো।
0: বলছি রজতদা, আমি বিকেলে আপনার এদিকেই আসব, ওই পেন কালেক্টর ভদ্রমহিলার বাড়িতে, ওখানে কাজ মিটিয়ে আপনার এখানে আসছি, তারপর আমরা দুজন একসঙ্গে অরুণাভবাবুর বাড়িতে যাব, যেতে যেতে আমি আপনাকে প্ল্যানটা বলবো।
3: বেশ, তাই হবে।
0: এখন তাহলে আসি।

0: অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঠিক বিকেল পাঁচটাতে শর্মিষ্ঠা চ্যাটার্জির বাড়িতে পৌঁছে গেল তিস্তা। শর্মিষ্ঠার বয়স ষাটের কোঠায়। জানালেন গত ৩০ বছর যাবত এই শখ নিয়ে আছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন,
1: আগে চাকরি সংসার এসবের মধ্যে আটকে ছিলাম, নিজের শখকে সময় দিতে পারিনি। এখন তো ঝাড়া হাত পা, তাই যেখানেই কলমের খোঁজ পাই সেখানেই পৌঁছে যাই। কলকাতায় তো হালে কয়েক বছর হলো কলমের মেলাও বসছে। তার আগে আমি অনেকবার মুম্বাই আহমেদাবাদ চলে গিয়েছিলাম শুধুমাত্র পেনের টানে।
0: তিস্তা ইন্টারভিউ নেবার ভঙ্গিতে জিজ্ঞাসা করল,
2: আচ্ছা ম্যাম, শুধু কি নতুন কলমই আপনি কেনেন নাকি পুরনো পেনও সংগ্রহ করেন?
1: আরে পুরনো পেনই তো আসল রত্ন, মিউজিয়ামে কি নতুন জিনিস সাজানো থাকে? পুরনো কলমের খোঁজেই তো থাকি সবসময়, আর পেয়েও যাই। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে পাতিল জিনিসপত্রের একটা হাট বসে, জানো তো, আমি সেখানে অনেকবার গেছি পুরনো কলমের খোঁজে। অনেক বনিদি বাড়ির নতুন প্রজন্ম পুরনো জিনিসপত্র বিক্রি করে দেয়, তার মধ্যে অনেক ভালো কলমও থাকে। ওই হাট থেকে আমি একবার পেয়েছি একটা দারুণ কোম্পানির একটা ৭০ বছরের পুরনো কলম।
0: কলমের বিবর্তন, কোন কলমের কি বৈশিষ্ট্য, সেসব সম্পর্কে আরো অনেক কথাই বলছিলেন শর্মিষ্ঠা। তিস্তাও মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ বাদে সুযোগ বুঝে নিজের প্রশ্নটা গুঁজে দিল ও।
2: আচ্ছা ম্যাম, কলকাতায় কি আপনার মতো আরো অনেকে আছেন? বিখ্যাত সাহিত্যিক অরুণাভ সেনের সংগ্রহতেও নাকি একটা দামি অনেক পুরনো কলম আছে বলে শুনেছি, এ ব্যাপারে আপনি কিছু জানেন?
1: হাতে গোনা কয়েকজন মানুষ আছেন কলকাতায় যারা পুরনো কলম সংগ্রহ করেন, তাদের মোটামুটি আমি চিনি। তবে অরুণাভবাবুর কথাটা আমি সত্যিই জানতাম না, উনি তো বেসিক্যালি পেন কালেক্টর নন, তাই জানার কথাও নয়। কদিন আগে একটা কলমের মেলায় আমি গিয়েছিলাম, সেখানে উনিও গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। ওখানে ওর বক্তৃতা শুনে ওর সংগ্রহে থাকা কলমের কথাটা আমি জেনেছি। উনি যে ব্র্যান্ডের এবং যে মডেলের কলমের কথা বলেছিলেন, ইনফ্যাক্ট ওই রকম একটা কলম আমার সংগ্রহেও আছে, তাই আমি কৌতূহলী হয়ে ওর কাছে কলমটা দেখবার আবদার করেছিলাম। উনি রাজিও হয়ে যান। শিলিগুড়ি যাওয়ার আগের দিন গিয়ে আমি কলমটা দেখেও এসেছি।
2: ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার সংগ্রহে থাকা বিশেষ কয়েকটা কলম কি দেখা যায়? মানে আপনার আপত্তি থাকলে আমি ছবি তুলবো না, নিজে কেবল দেখব।
1: তাহলে আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে ভেতরে যেতে হবে, কলমগুলো আমার বেডরুমের আলমারিতে থাকে। বুঝতেই পারছেন বেশ দামি জিনিস ঘরের বাইরে বার করি না। অরুণাভবাবুও আমার কালেকশন দেখতে চেয়েছিলেন, ওকেও বলেছি দেখতে হলে আমার বাড়িতে আসতে হবে।
0: কথা বলতে বলতে শর্মিষ্ঠার শোবার ঘরে পৌঁছে গেল তিস্তা। শর্মিষ্ঠা চাবি দিয়ে আলমারি খুলে নিয়ে এলেন বেশ কয়েকটা বাক্স। এক একটা করে বাক্স খুলে তিনি যত্ন করে কলম বার করছিলেন, কলমগুলোর সম্পর্কে বলে তিস্তার হাতে তুলে দিচ্ছিলেন। নিজের ঐশ্বর্য অন্যকে দেখানোর মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের দূতি খেলে যাচ্ছিল ওঁর চোখে মুখে। শেষ পর্যন্ত এলো সেই কলম, তিস্তা যেটা দেখার অপেক্ষায় ছিল।
1: এই যে, এইটা হলো সেই কলম যেটা অরুণাভ বাবুর সংগ্রহতেও আছে।
2: ওয়াও, এটা কাদের তৈরি?
1: ববলা। এর নিবটা সোনার, আর এই যে ঢাকনাটা, এই পাথরটা হলো হীরে।
0: তিস্তা কলমটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেরত দিয়ে দিল।
2: পেনটা খুবই দামি নিশ্চয়ই?
1: তা তো বটেই, তবে এর দাম কিন্তু ওই সোনা হীরে দিয়ে বিচার হবে না। কলমটার দাম হিসেব হবে এটা কতটা পুরনো, কতটা দুর্লভ তা দিয়ে। আমি পড়াশোনা করে দেখেছি ববলা কোম্পানির ১৯১৬ সালে তাদের ১০ বছরের পূর্তিকে সেলিব্রেট করার জন্য এই মডেলের মাত্র অল্প কয়েকটা কলম বাজারে এনেছিল। এই কলমটা সেই অর্থে একটা হেরিটেজ কলম কিন্তু। তাই তো আমি যখন শুনলাম অরুণাভ

0: বাবুর কাছেও এই মডেলের কলম আছে, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। বলতে বাধা নেই, ওর কলমটা অরিজিনাল কি না সেটা দেখার একটা কৌতূহলও ছিল আমার মনে।
1: কি দেখলেন, অরিজিনাল?
0: হ্যাঁ, ওর কলমটাও আসল। ভাবুন তো, একই শহরে একই মডেলের দুটো হেরিটেজ পেন রয়েছে, ব্যাপারটা কিন্তু রেয়ার।
2: তিস্তার যা জানার ছিল ইতিমধ্যে সেটা জানা হয়ে গেছিল, তাই শর্মিষ্ঠা চ্যাটার্জিকে নমস্কার জানিয়ে ও উঠে পড়ল।
1: অনেক ধন্যবাদ ম্যাম, আজ উঠি। হ্যাঁ, স্টোরি করতে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আপনাকে আবার একটু জ্বালাতে পারি।
2: শর্মিষ্ঠা হেসে সম্মতি দিলেন। গাড়িতে উঠেই তিস্তা অরুণাভ বাবুকে ফোন করল।
1: তিস্তা বলছি স্যার।
3: হ্যাঁ তিস্তা, বলুন।
1: একটা কথা জানার ছিল, শর্মিষ্ঠা ম্যাডামের কাছেও যে একই মডেলের একটা পেন আছে এই কথাটা কি উনি আপনাকে বলেছিলেন?
3: হ্যাঁ বলেছিলেন। আমার কলমটা দেখার পর ওর মুখটা যেন একটু অন্ধকার হয়ে গেল, তখনই বলেছিলেন যে আমি ভেবেছিলাম এই রেয়ার পিসটা এখানে কেবল আমার কাছেই আছে।
2: ঠিক ছটায় রজতবাবুকে নিয়ে রওনা হলো তিস্তা। গাড়িতে যেতে যেতে ওর প্ল্যানটা বুঝিয়ে দিতে থাকলো রজত দত্তকে।
1: বুঝলেন রজতদা, কল ডিটেলস ঘেঁটে বুঝলাম আমার সন্দেহটাই ঠিক। অরুণাভ সেনের ভাইপো পার্থ যেদিন নৌ বাড়িতে এসে হম্বিতম্বি করে গেছে, তার দুদিন পর থেকে ওর সঙ্গে নারায়ণের বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। শেষবার ওদের মধ্যে কথা হয়েছে পেন চুরির রাতে। তার মানে নারায়ণ পেনটা চুরি করে পার্থকে দেবে, এরকম একটা প্ল্যান হয়েছিল, আইডিয়া করা যায়। কিন্তু শুভদেব বাবুর ওই কথাটাতেই সবটা গণ্ডগোল হয়ে যাচ্ছে।
4: কোন কথাটা?
1: ওই যে পেন অরুণাভ সেনের কাছে নেই, উনি সেটা জানেন। আমাকে তো আবার বললেন এটা নাকি 200% শর।
4: বুঝলাম, তার মানে কি নারায়ণ কাজটা করতে পারেনি আর সেই খবরটাই ও পার্থকে দিয়েছে?
1: বুঝতে পারছি না রজতদা, এটা শুভদেব বাবুরও একটা চাল হতে পারে, আবার নারায়ণও ওদের মিথ্যে বলে পেনটা বেশি দামে অন্য কাউকে বিক্রি করার প্ল্যানও করতে পারে। তাই নারায়ণকে ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বার করাটা এখন ভীষণ দরকার। ওই জন্যই আপনাকে দরকার রজতদা, নইলে ও আমাকে বলতেই পারে পার্থ সঙ্গে কথা বলেছি মানেই যে পেনটা আমি চুরি করেছি, তার প্রমাণ কি? আমি তো আর আইন রক্ষক নই, আপনি যা যা বলতে পারেন আমি তো আর পারি না।
4: বুঝলাম, চলো দেখা যাক।
1: হ্যাঁ দেখাই যাক, চলুন।
5: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
6: একদমই গল্প কিন্তু জমে উঠেছে, আমরা একেবারে মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো কলমটা কি খুঁজে পাবে তিস্তা? তিস্তার জার্নিটা কোথায় গিয়ে শেষ হবে সেই শেষটুকু জানার জন্য এই ঘন্টার শেষে, মানে আমাদের শেষ ঘন্টায় একটা নিউজ ব্রেকের পর আমরা দুজন ফিরে আসছি, আত্রেয় আর রাজীব। আর তুমি কানে রাখো 107 FM রেনবো। আর এই গল্পের শেষে কিন্তু তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ থাকছে। সারপ্রাইজটা হলো সেটাই, তোমাকে একটা পজিটিভ কমেন্ট আমাদের করতে হবে, মেসেজ করতে হবে বা হোয়াটসঅ্যাপ করে সেটা জানাতে হবে, যে যার কমেন্টটা আমাদের ভালো লাগবে সে কিন্তু আগামী মঙ্গলবার কুইজ বলার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি পৌঁছে যাবে। স্টে টিউন 107 FM রেনবো।
7: খবর পড়ছি সুস্মিতা সেন। ভারত ও নেদারল্যান্ডস বিস্তারিত আলোচনার পর দ্বিপাক্ষিক সম্পর্ককে সামরিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে রাজি হয়েছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন তেহরান এর আগে হরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি, ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল, এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। সরকার জানিয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং বা ওএসএম ব্যবস্থা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করেছে। সিবিএসইর প্রকাশিত দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে আজ নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানান, এই ডিজিটাল পদ্ধতি মোট নম্বর গণনায় ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। যেসব শিক্ষার্থী

0: পুনর্মূল্যায়ন করাতে চায়, তাদের জন্য সিবিএসই সামগ্রিক ফি কমিয়ে দিয়েছে। পুনর্মূল্যায়নের পর যদি প্রাপ্ত নম্বর বৃদ্ধি পায় তবে এই টাকা ফেরত দেওয়া হবে। পুনর্মূল্যায়ন প্রক্রিয়াটি এ মাসের 19 তারিখ থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: অরুণাভুবাবুর কাছ থেকে নারায়ণের ঠিকানাটা আগেই জেনে নিয়েছিল তিস্তা, তাই রজতবাবুকে নিয়ে সরাসরি সেখানেই গেল। পুলিশ নিয়ে অরুণাভুবাবুর বাড়িতে যাওয়াটা ইচ্ছে করেই এড়িয়ে গেল। ভাড়া বাড়ি নারায়ণের, সামনের দিকে বাড়িওয়ালা আর পেছন দিকে নারায়ণ থাকে। বাইরে থেকে ওর গলা পাওয়া গেল, কাউকে বকাবকি করছিল, দরজা খোলাই ছিল। তিস্তা গিয়ে ডাকল,
3: নারায়ণ বাবু
4: কে
2: বলে ঘুরে তাকিয়ে নারায়ণের কথা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে আর যারা ছিল তারাও চুপ করে গেল।
3: আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, একলা বলাটাই ভালো।
2: তিস্তার কথা শুনে ঘরে যারা ছিল তারা সকলেই বেরিয়ে গেল। রজত দত্তকে নিয়ে তিস্তা ভেতরে ঢুকল। রজতবাবু প্রথম কথা বললেন,
5: আমার অনেক কাজ, এই পেন চুরির কেসের পেছনে বেশি সময় দেওয়া সম্ভব নয়। শুনুন নারায়ণবাবু, পার্থবাবুর সঙ্গে আপনার যা যা কথা হয়েছে তার পুরো রেকর্ড আমার হাতে এসেছে। আপনি যদি ভালোয় ভালোয় পেনটা আমাকে হ্যান্ডওভার না করেন তাহলে আপনাকে গাঁজা কেস দিয়ে কদিনের জন্য মামা বাড়ির ভাত খাইয়ে আনব। চেহারা দেখে তো ভদ্রলোকের ছেলে মনে হয়, সেটা সহ্য হবে তো? বাড়ির লোকজনের অসম্মানের কথাটাও মাথায় রাখবেন, তাছাড়া মামা বাড়ি থেকে ফিরে এলে কাজ আর মাথার উপর থেকে ছাদ চলে যাওয়ার একটা ভয় আছে। আমাকে ঢুকতে দেখে আপনার বাড়িওয়ালা প্রতিবেশীরা অনেকেই বেশ কৌতূহলী হয়ে পড়েছে দেখলাম।
2: নারায়ণের মুখটা সাদা হয়ে গেল।
4: পার্থবাবু আমাকে 1,00,000 দেবে বলেছিল। আমার একটা ছোট ব্যবসা ছিল, করোনার পর বন্ধ হয়ে গেছে, এখন দোকানে দোকানে মাল সাপ্লাই করি। অরুণাভুবাবুর সামান্য কাজ, তাই বা কদিন, তাই ভেবেছিলাম টাকাটা পেলে নিজের একটা ব্যবসা দেব। লোভে পড়ে পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলাম স্যার, আমাকে এবার মতো মাফ করে দিন।
5: পেনটা পেলে ব্যাপারটা ভেবে দেখব, সেটা কোথায়?
4: পেন তো আমি পাইনি স্যার, আমি সত্যি জানি না পেন কোথায়।
2: তিস্তা স্থির দৃষ্টিতে নারায়ণের চোখের দিকে তাকিয়ে বলল,
3: আপনি সেদিন পেছনের দরজা দিয়ে অরুণাভবাবুর বাড়িতে ঢুকেছিলেন, কারণ আপনি দেখেছিলেন স্যার সামনের দরজায় দাঁড়িয়ে কথা বলছেন। আপনি সেই সুযোগে স্যারের ঘরে কাপটিশ নেবার ছুতোয় ঢুকলেন এবং ঢুকে দেখলেন টেবিলে পেনের বাক্সটা পড়ে আছে। আপনি পেনটা নিলেন এবং চটপট কাপ ডিশ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তাতে তো শেষ রক্ষা হয়নি, কারণ আপনাকে সেই সময় একজন দেখে ফেলেছিল। আপনি সেটা জানেন না কিন্তু আমি জেনেছি। পেনটা তো আপনি পার্থবাবুকে দেননি, তাহলে ওটা এখন কোথায় নারায়ণবাবু?
4: আপনি যা বললেন সব সত্যি ম্যাডাম, হ্যাঁ আমি স্বীকার করছি,

0: বাক্স আমি খুলেছিলাম, কিন্তু পেনটাতে ছিল না। স্যার পেনটা সঙ্গে নিয়ে বেরিয়েছেন ভেবে আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম।
1: ও, মানে আটঘাট বেঁধেই এসেছিলেন, পেনটা পেলে আবার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতেন, কেউ দেখতেও পেত না আর সন্দেহও করত না, তাই না?
2: তিস্তার কথা শুনে নারায়ণ মাথা নিচু করে রইল।
3: শুনুন নারায়ণ, মাথার চুল আমার এমনি এমনি পাকেনি, আর প্রমোশনটাও কেউ মুখ দেখে দেয়নি। আপনার কথা যে সত্যি সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনারই। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে সিদ্ধান্ত বদল করলে এই ম্যাডামকে ফোন করে জানাবেন। আর কোনো মতেই যে এখন বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
2: হতভম্ব নারায়ণের সামনে দিয়ে ওরা বেরিয়ে এলো। ফেরার পথে রজত দত্ত বললেন,
3: এবার কি পার্থকে ক্রস চেকিং?
1: এটা করলে আমি আপনি দুজনেই ঝামেলায় পড়ব। ওরা ইনফ্লুয়েন্সিয়াল, সঙ্গে সঙ্গে কোর্টে যাবে, বলবে ভয়েস রেকর্ডিংটা এআই দিয়ে বানানো, মামলাও ঝুলতে থাকবে আর আমরাও ঝুলব। আমি বরং আজ রাতে আবার গোড়া থেকে বিষয়টা নিয়ে একটু ভাবি, অন্য রকমভাবে যুক্তিগুলোকে একটু সাজিয়ে দেখি, পরবর্তী পদক্ষেপ আমি আপনাকে কাল জানাব।
3: ঠিক আছে, প্রয়োজন হলে বলো।
2: পরদিন একটু বেলার দিকে ঝুমের কলেজের সামনে গিয়ে ওকে মেসেজ করলো তিস্তা।
1: হাই, আমি তিস্তা বলছি, কাল তোমাদের বাড়িতে গেছিলাম, একবার বাইরে আসবে?
4: আমি ক্লাসে আছি।
1: ওকে, আমি অপেক্ষা করছি, ক্লাস শেষ হলে এসো।
4: কি দরকার?
1: তোমার দাদুকে একটা জিনিস পাঠানোর আছে, তোমাকে দেব, তুমি বাড়িতে গিয়ে দাদুকে দেবে।
4: ঠিক আছে, আসছি আমি।
2: মিনিট দশেকের মধ্যে বেরিয়ে এলো ঝুম। তিস্তা গাড়িতে বসে হাত নেড়ে ডাকলো ওকে। ও গাড়ির কাছে এসে বলল,
1: কই দিন, তুমি উঠে এসো, 5 মিনিট দূরেই আমাদের পত্রিকার অফিস, ওখান থেকে তুলে নিয়ে তোমাকে দিয়ে দেব।
4: জিনিসটা নিয়েই তো আমার কাছে আসতে পারতেন।
2: বিরক্তি ঝরে পড়ল ঝুমের গলায়।
1: সেটাই করতে চেয়েছিলাম ঝুম, কিন্তু ওরা বললো প্রিন্ট আউট বেরোচ্ছে, একটু ঘুরে আসতে, তাই আর একটা কাজ সারতে এখানে এসেছিলাম।
2: ঝুম উঠে বসলো গাড়িতে।
1: আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব, চিন্তা নেই।
2: কিছুক্ষণ দুজনের কেউই কথা বলেনি। 10 মিনিট পেরিয়ে যাবার পর উদ্বিগ্ন গলায় ঝুম বলল,
4: আপনি যে বললেন 5 মিনিট ধরে অফিস, 10 মিনিট তো পেরিয়ে গেল, আমায় ফিরিয়ে দিন, ক্লাস আছে।
1: একটা গোটা জীবন নষ্ট হওয়ার চেয়ে একটা ক্লাস নষ্ট হওয়াটা অনেকটাই বেশি ভালো না রূপঝুম?
4: মানে?
1: মানেটা খুবই সহজ, তুমি জানো না তোমার দাদুর পেনের বাক্সটা আমি নিয়ে গিয়ে ফরেন্সিক পরীক্ষা করাতে দিয়েছি, সেখানে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি কি বাড়িতে মুখ দেখাতে পারবে? তাছাড়া পুলিশও তোমাকে গ্রেপ্তার করবে, তাহলে তো গোটা জীবনটাই নষ্ট, তাই নয় কি?
4: আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলে ডেকে এনেছেন?
1: না ঝুম, আমি তোমাকে সতর্ক করার জন্য এসেছি, বড় দিদি হিসেবে আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই। ভুল তো মানুষ মাত্রই করে, তুমিও করে ফেলেছ, এবার জিনিসটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি ম্যানেজ করে নেব, কেউ কিচ্ছু বলবে না তোমায়।
2: তিস্তার গলায় স্নেহের স্পর্শ ছিল, আর তাতেই কাজ হলো, কান্নায় ভেঙে পড়ল ঝুম।
4: বলবে না আমার, কেউ আর আমার মুখই দেখবে না, আপনি জানেন না বাড়িতে কেউই আমাকে ভালোবাসে না।
2: রুমঝুমের কাঁধে হাত ছুঁয়ে তিস্তা বলল,
1: আমি জানি ঝুম, তোমার মনে খুব কষ্ট, তাই তো বড় দিদির মতো তোমার পাশে দাঁড়াতে এসেছি, আমাকে সব কথা খুলে বলো তুমি, দেখবে মনটা হালকা লাগবে।
2: ঝুমকে নিয়ে নিজের বাড়িতে এলো তিস্তা। এ সময় অর্ক থাকে না, ফাঁকা বাড়িতে মন খুলে কথা বলতে পারবে মেয়েটা। দু কাপ কফি আর দুটো স্যান্ডউইচ নিয়ে ঝুমের

0: মুখোমুখি বসল তিস্তা।
1: চলো আমরা খেতে খেতে কথা বলি, খাও না। ঝুম, সেদিন যখন শর্মিষ্ঠা ম্যাডাম এসেছিলেন, তুমি বই নিতে দাদুর পড়ার ঘরে ঢুকেছিলে, তখনই তোমার চোখে পড়ে টেবিলের ওপর কলমের বাক্সটা রাখা আছে। তোমার মাথায় সেই সময় প্ল্যানটা আসে, তুমি আশেপাশেই ছিলে। তারপর যখন তোমার দাদু গেস্টকে এগিয়ে দিতে দরজা পর্যন্ত যান, তখন তুমি ঘরে ঢুকে বাক্স খুলে কলমটা নিয়ে বেরিয়ে যাও। তোমার পক্ষে কাজটা খুবই সহজ ছিল, কারণ কেউ তোমাকে ওই সময় দেখে ফেললেও কোনো কিছুই বলার ছিল না। তুমি নাতনি হিসেবে দাদুর ঘরে যখন ইচ্ছে যেতেই পারো। তুমি ভেবেছিলে দাদু বাক্সটা না খুলেই আলমারিতে রেখে দেবেন, বোধহয় এরকমই উনি সচরাচর করেন। তাহলে কলমটা যে বাক্সে নেই সেটা কেউ জানতেও পারবে না। যতদিনে ধরা পড়বে কলমটা গায়েব হয়ে গেছে, ততদিনে সবাই আসল দিনটার কথা ভুলে যাবে, আর তোমাকে তো কেউ এমনিতেও সন্দেহ করবে না, তাই তো?
0: মাথা নিচু করে বসেছিল ঝুম, ওভাবেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল তিস্তা ঠিকই বলেছে।
1: কিন্তু কেন এই কাজ করলে তুমি? আমাকে বলো, আমি কাউকে বলবো না।
2: আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না, সবাই দাদাকেই ভালোবাসে, মাথায় করে রাখে। দাদা পড়াশোনায় ভালো, আমি কোনো রকমে পাশটুকু করি, বাড়ির যা কিছু সেরা সব দাদার জন্য, আর আমি হলাম ফেলনা। দাদা যেসব জিনিস রিজেক্ট করবে সেগুলো আমি পাবো। আমি পড়াশোনায় ভালো না, দেখতেও ভালো না, আমার যে কি হবে এই নিয়েই সবার চিন্তা। ছোট থেকে এরকম কথা শুনে বড় হয়েছে বলে আমার নিজের মনেও হীনমন্যতা জন্মে গেছে। আমি নিজেও ভাবি যে আমি একদম ফালতু, আমার দ্বারা কোনো দিন কিচ্ছু হবে না। এরকম অবস্থায় রিজুর সঙ্গে বন্ধুত্ব হলো আমার। রিজু আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে। ওর জন্য আমি বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি। আমি ওকে ভীষণ ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি।
0: তিস্তা নিজের প্রশ্নের জবাব না পেলেও ওকে বলে যেতে দিচ্ছিল, ওর ভেতরের আবেগকে মুক্তি দিতে সময় দিচ্ছিল। তিস্তা জানে বলতে যখন শুরু করেছে ঝুম, তখন সবই বলবে একে একে। ঝুম আবার বলতে শুরু করল,
2: কলমটা দাদুর, মানে দাদুর অবর্তমানে ওটার মালিক হবে বাবা, আর বাবা অবশ্যই সেটা তার প্রিয় ছেলেকেই দেবে। শুধু দেবে না, সঙ্গে আমাকে বলবেও, তুই তো মূর্খ, তোর হাতে কি এই কলম মানায়? যার হাতে মানায় তাকেই দেওয়া ভালো। পরিবারের ভালো জিনিসের কিছু তো আমারও প্রাপ্য তিস্তাদি। আমার খুব ইচ্ছে এমন সুন্দর একটা কলম আমার সবচাইতে প্রিয় মানুষটাকে উপহার দিই। রিজু ভালো কবিতা লিখে, নিশ্চয়ই একদিন ওর অনেক নাম ডাক হবে, এই কলম তখন ওর হাতেই মানাবে।
1: কলমটা কি তুমি ওকে দিয়ে দিয়েছ?
2: না, সামনের সপ্তাহে রিজুর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম।
1: কলমটা কোথায় রেখেছ, বাড়িতেই?
0: তিস্তার কথা শুনে ঝুম ওর বইয়ের ব্যাগ থেকে বার করে আনল একটা অতি সাধারণ পেন ব্যাগ। তার চেন খুলে বার করে আনল সেই কলমটা, যেটা বহু কলম সংগ্রাহকের স্বপ্নের কলম। তিস্তার হাতে কলমটা তুলে দিল ঝুম। ঢাকনিতে বসানো হিরেটাতে আলো পড়ে সেই আলো চারদিকে ঠিকরাতে লাগল। কলমটা যে আসল সে ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না তিস্তার। সেদিন সন্ধ্যায় অরুণাভ সেনের কাছে সময় চেয়ে নিয়েছিল তিস্তা। জানিয়েছিল,
3: হ্যালো, আপনার কলম আপাতত আমার হেফাজতে, কিভাবে পেলাম সেসব কথা সাক্ষাতে বলবো।
0: সন্ধ্যাবেলা অরুণাভবাবুর বাড়িতে গিয়ে ওর স্টাডিতে বসল দুজনে। তিস্তা বলল,
1: স্যার প্লিজ দরজাটা বন্ধ করে দিন, কারণ আমি চাই না আমার আপনার মধ্যে এখন যে কথাগুলো হবে সেগুলো বাড়ির অন্য কেউ জানুক।
0: অরুণাভবাবু তাই করলেন। তিস্তা বলতে শুরু করল,
1: ওকে, আপনি যা বলেছিলেন তাতে সন্দেহটা প্রাথমিকভাবে শর্মিষ্ঠা ম্যামের ওপরেই পড়ে।

0: ছিল বটে, আপনাকে বলতে মনে ছিল না কথাটা, এত ছোট করে লেখা যে খুঁটিয়ে না দেখলে চোখে পড়বে না।
1: এইটা আমাকে খুব হেল্প করেছে। ভালো করে দেখেও ম্যামের কলমে কোনো নাম আমি দেখতে পাইনি, বা নাম তুলে ফেললে যে ক্ষত চিহ্ন থাকার কথা তাও দেখতে পাইনি। তবে কলমটা চুরি করে বিক্রি করে দিলে ধরাটা খুব একটা সহজ হতো না। তবে এমন একটা জিনিস বিক্রির জন্য একদিনের মধ্যে খরিদ্দার জোগাড় করাটাও সম্ভব নয়। অতএব শর্মিষ্ঠা ম্যামের মতো একজন মহিলাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পেরে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর আমি আপনার বাড়ির সবাইকে একটু নেড়েচেড়ে দেখলাম। কলম চোর খুঁজতে গিয়ে পেলাম আরও দুজন অপরাধীকে। আপনার স্ত্রীকে দেখাশোনা করে যে মেয়েটি, তাকে কালি ছাঁটাই করবেন। আর নারায়ণকেও আর রাখাটা ঠিক হবে বলে আমি মনে করি না। এদের অপরাধ প্রবণতা যখন একবার ধরা পড়ে গেছে, তখন সাবধান হয়ে যাওয়াটাই ভালো।
0: এরা দুজন মিলে চুরি করেছে?
1: না, দুজনে মিলে নয়, দুজনে আলাদা আলাদা ভাবে চুরিটা করতে চেয়েছিল তবে পারেনি, কারণ ওদের আগেই অন্য কেউ পেনটা সরিয়ে নিয়েছিল।
0: আরো কেউ? কে সে?
2: বিস্ময়ে কথা বেরোতে চায় না অরুণাভ বাবুর মুখ থেকে।
1: আপনার নাতনি
0: ঝুম, সেই কাজ করেছে?
2: নামটা শুনে অবিশ্বাস্য মনে হল অরুণাভ বাবুর। উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠল।
1: উত্তেজিত হবেন না স্যার, এই ব্যাপারটা নিয়েই আমি আলোচনা করতে চাই। যদিও কাজটা ঝুম করেছে, তবে রত্না আর নারায়ণও কিন্তু সমান অপরাধী, তারাও চুরিটা করতে এসেছিল। সেদিক থেকে দেখতে গেলে ঝুম আপনার কলমটাকে রক্ষা করেছে বলা চলে, নইলে কোথায় যে ওটা বিক্রি হয়ে যেত, হয়তো সোনা আর হীরের লোভে কলমটাকে ইতিমধ্যে নষ্টও করে ফেলা হতো। দেখুন স্যার, ঝুমের নামটা শোনা মাত্র আপনি প্রচণ্ড বিস্মিত হলেন, মানে ওর কথা একবারের জন্য আপনার মাথাতেও আসেনি। অথচ ভেবে দেখুন, পেনটা যখন টেবিলে পড়েছিল তখন এ বাড়ির মধ্যে একমাত্র ওই সেটা দেখেছিল। আসলে এ বাড়িতে ঝুমের অস্তিত্বটা কেউ ধর্তব্যের মধ্যেই আনে না, আর এখান থেকেই সমস্যার সৃষ্টি।
2: তিস্তা একটু থামল, দেখল অরুণাভ বাবুর চোখে মুখে বিস্ময়।
1: আপনি তো একজন লেখক স্যার, মানুষের মনস্তত্ত্ব আমার চাইতে ভালো বোঝেন। একটা বাচ্চা যদি নিজেকে নেগলেক্টেড হিসাবে দেখে বড় হয়, তার মনস্তত্ব অন্যরকম হয়, সে হীনমন্যতায় ভোগে। এই অবস্থায় যদি সে কোথাও সামান্যতম ভালোবাসা পায়, গুরুত্ব পায়, তাহলে সেটাকেই আঁকড়ে ধরে। ঝুমেরও সেটাই হয়েছে। ও বিশ্বাস করে এ বাড়িতে কেউই ওকে ভালোবাসে না, ও একটা বাতিল জিনিসের মতোই বেঁচে আছে। এরকম পরিস্থিতিতে একটি ছেলের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক হয়েছে, ওই ছেলেটাই এখন ওর পৃথিবী, আর তাই ওকে এই কলমটার মতো একটা দামি উপহার দেওয়ার লোভ ও সেই মুহূর্তে সামলাতে পারেনি।
2: অরুণাভবাবু তিস্তার মুখের দিকে তাকিয়ে রইলেন, এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছিলেন না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তিস্তাই সাহায্য করল ওকে।
1: আমার একটা অনুরোধ আছে স্যার, আমি চলে যাওয়ার পর আপনি বাড়ির সকলকে এই ঘরে ডাকুন, সকলের সামনে বলুন কলমটা আপনি ফিরে পেয়েছেন, আর সেটা খুঁজে বার করে দিয়েছে ঝুম। আপনি সকলের সামনে ওর প্রশংসা করুন, ওকে আদর করুন, এতেও হীনমন্যতা কাটিয়ে উঠবে, পরিবারের গুরুত্ব পেলে ওর আত্মমর্যাদাটাও অনেকটা বাড়বে। তত বাচ্চা মেয়ে, যদি অপরাধ প্রবণতা কিছু ওর মনে জন্মেও থাকে, সকলের ভালোবাসা পেলে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে।
2: হ্যান্ডব্যাগ থেকে পেনটা বার করে অরুণাভবাবুর হাতে তুলে দিল তিস্তা, বলল,
1: আমার কাজ শেষ, এবার তাহলে আসি।
2: তিস্তা দেখল অরুণাভবাবুর চোখ জলে ভরা, ধরা গলায় তিনি বললেন,
0: তুমি আমার চোখ খুলে দিয়েছ মা, আমি অন্যের মনস্তত্ত্ব নিয়ে কাটাছেঁড়া করি বটে, কিন্তু নিজের নাতনিকে নিয়ে তলিয়ে ভাবিনি কখনো। অনেক ধন্যবাদ, তোমার কাজের মূল্য টাকা দিয়ে মেটানো যায় না আমি জানি, তবুও তোমাকে কত পারিশ্রমিক দেবো একটু যদি বলো আমায়।

0: একটু বেশি চাইব, যা চাইব দেবেন তো?
1: নিশ্চয়ই, তুমি বলেই দেখো না।
0: তাহলে আজই আপনি পরিবারের সকলের সামনে ঘোষণা করে দিন, এই কলমের উত্তরাধিকারী হবে রুমঝুম সেন।
1: তোমার কথা শোনার পর আমি এটাই ভেবেছিলাম, ভেবেছিলাম ঝুমের বিয়েতে এই কলমটা ওকে যৌতুকে দেব। বেশ, তুমি যখন বলছো আমি কথাটা আজই সকলের সামনে বলে দেব। কিন্তু তাই বলে তোমাকে তো আর খালি হাতে ফেরাতে পারি না, তোমাকে কি দেব বলো একটু।
0: স্যার, আপনি প্রতিদিন যে কলমটা দিয়ে লেখেন সেটা আমাকে দেবেন, যেটা দিয়ে আপনি এমন অসাধারণ সব সৃষ্টি করে চলেছেন? ওটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার।
2: অরুণাভ সেন লেখার টেবিল থেকে তুলে আনলেন তার প্রতিদিনের লেখার সঙ্গী কালো সোনালি ঝর্ণা কলমটা। ওটা তিস্তার হাতে তুলে দিয়ে বললেন,
1: সবসময় পেন কিন্তু পেন নয়, হ্যাঁ কি বলো?
0: সত্যি তাই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অরুণাভ সেন অর্পণ, সৌরভ অরিজিৎ, ঝুম দেবারতী, শর্মিষ্ঠা মহুয়া ব্যানার্জি, শিল্পী মহুয়া দাস, সবিতা মাসি গোপা, রত্না দেবলীনা, অর্ক অনির্বাণ, শুভদীপ উজ্জ্বল, ঝুমের বয়ফ্রেন্ড আত্রেয়, রজত সমক, তিমির অমরজিৎ, নারায়ণ কল্পলাল ও আয়া সেন্টারের ম্যানেজার রিয়া। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিও ক্লকে 6:25 রাজীব আর আত্রেয়র সঙ্গে তুমি শুনছ,
0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
1: গল্প স্বল্প মানেই হচ্ছে রোববার, গল্প স্বল্প মানে হচ্ছে সাসপেন্স। এবং আজ থেকে যেটা জানতে পারলাম সেটা হলো কলম মানে পেন। নন্দিনী নাগ আবার তিস্তাকে নিয়ে গল্প লিখেছেন, এবং এই গল্পটা শুনতে শুনতে রাজীব আর আত্রেয়র যেটা মনে হচ্ছিল যে সত্যজিৎ রায়ের যদি ফেলুদা থাকে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যদি ব্যোমকেশ থাকে, তাহলে আমরা কিন্তু অচিরেই কিছুদিনের মধ্যে বলতে পারবো যে নন্দিনী নাগের তিস্তা রেনবোরও তিস্তা। তার কারণ আমার তো মনে পড়ছে আজ অবধি এই নিয়ে আমরা বোধহয় তিস্তার এই গোয়েন্দা সিরিজের তিনটে গল্প তো শুনেই ফেলেছি, মানে হয়তো আরো বেশি। আমার তো তিনটে গল্প একদম মনে পড়ে যাচ্ছে।
2: ঠিক, একদমই তাই। এবং আজকের যে গল্পটা, এই গল্পটার শেষ পর্যন্ত আমরা টেনশনটাকে হোল্ড করে রেখেছিলাম, এবং শেষে গিয়ে জানতে পারলাম যে না, সর্ষের মধ্যেই ভূত রয়েছে, তাই তো। এবং
1: তবে সে ভূত ভালো ভূত,
2: একদম একদম ভালো ভূত। তো ওভারঅল গল্পটা কেমন লাগলো সেটা 9903659992 তে পাঠিয়ে দাও। অনেক সময় কি হয়, আমরা তো কাজ করছি সবাই মিলে, অক্লান্ত পরিশ্রম

0: হচ্ছে তোমাকে একটা ভালো গল্প উপহার দেওয়ার জন্য, কিন্তু তাও কি হয় কিছু কিছু জায়গায় কিছু খামতি থেকে যায়, সেই খামতিটা মেটানোর জন্যই তোমার কাছে জানতে চাইছি। যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটাকে আরেকটু উন্নত করা যায়, তো সেইটা লিখে তুমি আমাদের পাঠিয়ে দাও এই নাম্বারটাতে 9903659992 নিজের নাম এবং লোকেশন সহ। যার মতামত বা যার কমেন্টটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, যে আমাদের আরও গল্পটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে, সে চলে যাবে আগামী কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডের সরাসরি ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তো তাকে সে ব্যাপারটা জেনে যাবে, তো অসুবিধা নেই, তুমি পাঠাতেই পারো, আমাদের হটলাইন নাম্বারটা খোলা রয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে, এই গল্প যেটা আজকে বাজলো, এই গল্পটাই কিন্তু আগামী সপ্তাহের রবিবার ঠিক রাত 12টায় বাজবে, এবং আজকে রাত 12টায় গত সপ্তাহের রবিবার যেটা বেজেছিল সেই গল্পটা আজকে রাত 12টায় বাজবে। তো এটা ছাড়াও আমাদের আকাশবাণী যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে এই গল্পটা আজকে রাতেই চলে যাবে। তো তুমি যদি এখন মিস করেও থাকো, রাত থেকে তো অল টাইম শুনতে পাবে, কি কি বলো?
1: একদম তাই, আর সেই অপেক্ষাটাকে আরও বেশি করে জাগিয়ে তোলার জন্য আপাতত মোনালী ঠাকুর তোমার জন্য রইলেন। তার কারণ এবারে গল্প টল্প শুনে রাজীব আর আশ্রয়কেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আবার তো রাত্রিবেলায় গিয়ে গল্পটা শুনতে হবে নাকি?
0: একদম, তোমরা ভালো থেকো আর সাথে রেখো 107 FM Rainbow। টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। ইতালিয়ান ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে ইউক্রেন

এলিনা স্পিথোলিনা বিশ্বের 4 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফকে 6-4, 6-7, 6-2 ব্যবধানে পরাজিত করেছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইয়ানিক সিনার নরওয়ের ক্যাসপার রুডের মুখোমুখি হবেন। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: টেলিলয়ের অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in অথবা টোল ফ্রি নাম্বার 14454 এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা লাভ করা সম্ভব।
1: জাদু কি বারাত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে পৌঁছেছেন। বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ু কেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় তিনজন কর্মী সমর্থকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ১০০টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবারের আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। ধর্মশালায় আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৩ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম 105.5 তরঙ্গে শুনছেন এই মুহূর্তের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহাড়ে দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মর্গ ভাতা প্রদানের মতন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে দেখা করেন। পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামে আজ বিকেলে চন্দ্রনাথের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে সিএএতে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: রবিবার রাত 9:08 হয়ে গেছে, অনেকক্ষণ, অলমোস্ট 9:09 হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, তোমাকে যখন রোম্যান্টিক একটু 90s-এর গান শুনিয়ে দিয়েছি, বুঝতেই পারছো নস্টালজিক 90s চলছে। আর সুপ্রীতি বিহু রয়েছি, কেন রয়েছি?
2: রয়েছি কারণ এই ধরো যেটা হয় নস্টালজিক 90s-এ, তিনটে ধরনের গান তোমাদের জেনারেলি শোনাই আমরা বাংলা গানে, যে সমস্ত 90s-এর গান বাংলা হিট করেছিল। এছাড়াও ধরো ইন্ডি পপ সেই সময়তে ভীষণ ভীষণ ভীষণ ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার ছিল। আর 90s-এর বলিউড সং নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, সেই সমস্তই তোমাদেরকে আমরা শুনিয়ে থাকি। আর যেটা ইন্টারেস্টিং পার্ট হলো 9903653992-তে তোমাদের পছন্দের গান তোমরা রিকোয়েস্ট আমাদের করতে পারো, যদি আমাদের শোনানোর অবকাশ থাকে ডেফিনেটলি তোমাদেরকে শোনাবো। আর যেটা থাকে গেমিং জোন, তোমরা জানো শুধুমাত্র আমরা গান শুনিয়ে যাবো, কথা বলে যাবো, আর তোমরা কিছু করবে না তা তো হয় না। এই যে সুপ্রীতি সুন্দর করে গেমিং জোনের যে একদম সম্ভার জোনে ঢুকে গেছে, অনেক কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে, কী এনেছে সেটা আমার কাছেও সারপ্রাইজ, তোমাদের কাছেও অ্যাজ ওয়েল অ্যাজ। তবে আপাতত একটা গান শুনবো, গানের পরে ফিরে আসবো একদম ডাইরেক্ট 90s-এর সব গান নিয়ে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 9:17 হয়ে গেছে, শুনছো নস্টালজিক নাইনটিজ, রয়েছি বিহু আর সুপ্রীতি। আর এই নাইনটিজের গান বললেই যে মানুষটাকে ছাড়া হয় না, তিনি নান আদার দ্যান অঞ্জন দত্ত। আর অঞ্জন দত্ত বললেই আমাদের বাঙালিদের স্পেশালি কিছু কিছু গান না একেবারে চোখ বন্ধ করলে আমরা শুনতে পারি, এরকমই একটা গান। সেই গানটা হলো মেরিয়ান। সেই সময়কার যে প্রেম, সেই সময়কার যে ভালোবাসা, সব কিছু রিফ্লেক্টেড হয়েছে সেই গানটা রিলিজ করেছিল 1995 অঞ্জন দত্তের সুপারহিট অ্যালবাম পুরনো গিটার। আর নাইনটিজের গান বললে আমি দেখেছি, মানে আমাদের যারা আগের জেনারেশন বলো, সেই সময়তে যখন ভালোবাসার মানুষকে গিফট করার থাকতো, এই গান দিয়ে প্রেম নিবেদনের সংখ্যা কিন্তু নেহাত কম নয়।
3: এবং এখন লোকজন যতই ওই আন্ডাররেটেড যে এই গানটা তো খুব কম মানুষ শুনেছে, এই গানটা তো একটা আন্ডারডগ বলে হ্যাজ নামাক না কেন, ওয়েন ইট কামস টু অঞ্জন দত্ত, অঞ্জন দত্ত হচ্ছে আমাদের ডাল ভাতের মতো, ভীষণ ফ্যামিলিয়ার। এবং ভীষণ ফ্যামিলিয়ার গানগুলো আমরা 55 শুনি, যে লিরিক্সগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, মানে কোনো ক্রমে যদি লিরিক্সটা একটু এদিক থেকে ওদিক হয়ে যায় আমরা হুট করে এরকম শির দ্বারা সোজা করে বসে পড়ি। সেই গানটা এবং সেই লিরিক্সগুলো হচ্ছে আমাদের কাছে অঞ্জন দত্ত। এবং অঞ্জন দত্তের গান, অঞ্জন দত্তের সুর, এই যে গোটা ভাইবটা, মানে কেউ যদি আমাকে এক কথায় বলতে বলে যে নাইনটিজ ভাইব কি, তাহলে সেটা বোধ হয় অঞ্জন দত্তের গানের চেয়ে ভালোভাবে বোঝানোর অন্য কোনো উপায় নেই। এবং আমরা যখন ভাইব করছি, তুমি ভাইব করবে না, এরকম হতে পারে। যাই হোক, একটু পরে তোমাদের জন্য ইনস্টা চয়েস রয়েছে, একটু পরে না, অনেকক্ষণ ধরেই রয়েছে, গিয়ে ভোট করো 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে। আর যেটা হবে সেটা হচ্ছে ছোট্ট একটা গেমিং জোন আছে, ছোট্ট গেমিং জোনটা গানের পরে থাকছে। হ্যাঁ,

0: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
1: കുഞ്ചിരി തഞ്ചി കുഞ്ചിക്കോ, മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ, മുഞ്ചണി വർണ്ണ ചുന്തരി വാവേ।
0: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone।
2: 90s এর গেমিং জোন দিয়ে দিয়েছি 9903653992-তে। আমাকে আর বিহুকে লিখে জানাবে যে যেই গানটার প্রিলিউড শুনলে সেটা কোন গান। আবার বলছি 9903653992। এবং জীবনে যখন এই প্রচণ্ড গরম পড়ে এবং হঠাৎ হঠাৎ

0: বৃষ্টি পড়ে, আমি আগের দিনই মনে আছে গত শুক্রবার, হ্যাঁ আজকে তো রবিবার, গত শুক্রবার আমি সিনেমা দেখতে গেছিলাম এবং ঠিক 9টার সময় আমি সিনেমা হল থেকে বেরিয়ে দেখলাম তেড়ে বৃষ্টি পড়ছে, এবং তেড়ে বৃষ্টির মধ্যে ঠিক সিনেমা হলের পাশে একটা চায়ের দোকানে একটা ভারী মিষ্টি গান চলছিল, এবং ওটা শুনে দেখে সব কিছু করে আমার মনে হলো আহা জীবনটা কি সুন্দর। আমার তখন লেট হয়ে যাচ্ছিলো, তারপরের দিন সকালে আমার অফিস ছিল, কিন্তু তখন আমার মনে হচ্ছিলো আহা জীবনটা কি সুন্দর। তো 90s গানের মধ্যে ওই পাওয়ারটা আছে যেটা তোমাকে জীবনের একদম খারাপ থেকে খারাপ সময় মানে তোমার মনে হবে যে আমি আজকে কার মুখ দেখে সকালে উঠেছি, দেন তোমার মনে পড়বে যে তুমি তোমার মুখ দেখেই উঠেছো, বাট সেটা কথা নয়। কথা হচ্ছে যে তোমার জীবনের খারাপ থেকে খারাপ সময়ও তোমাকে যে একটা ভীষণ ঝাঁকানাকা ফিল দেয়, তোমাকে একটা যে বুস্ট আপ দেয়, সেটা হচ্ছে 90s গান।
1: আর এরকমই একটা 90s গান, 90s সিনেমা, ঠিক 90s বলা চলে না, মানে সিনেমাটা রিলিজ করেছিল 2005, সিনেমাটার নাম ছিল পরিণীতা। আমরা জানি যে কোথা থেকে অ্যাডপ্টেশন হয়েছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা থেকে সেখান থেকে বানানো হয়েছিল ছবিটা। ছিলেন লিড রোলে বিদ্যা বালান, ছিলেন সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, আরও অনেক লেজেন্ডারি অ্যাক্টর। আমাদের কলকাতার রাহিমা সেন থেকে শুরু করে প্রচুর কাস্টিং কাস্টকে নেওয়া হয়েছিল। সেই ছবিটার কথা আজকে আমি না এটা নিয়েই বলছিলাম যে 90s গানে কি সেটাকে রাখবো, কিন্তু ওই যে ভাইবস, একটু আগে যে ফ্রেশনেসের কথা সুপ্রীতি বলল, সেইটা কিন্তু এই ছবিটার মধ্যে ভীষণ ভাবে ছিল। সেই যারা মিষ্টি প্রেম, না হওয়া প্রেম, আবার দুঃখ, আবার ব্রেকআপ, আবার গিয়ে শেষমেশ সব কিছু হ্যাপি এন্ডিং, সেই সময় সিচুয়েশনশিপ, বেঞ্চিং, এই টার্মসগুলো ছিল না, আর সেই কারণেই বোধ হয় লাভ ল্যাঙ্গুয়েজগুলো অনেক বেশি পিওর ছিল।
0: ইয়েস, বেঞ্চিং ছিল না, তাও এই যে 90s সিনেমা একটা হালকা সিচুয়েশনশিপ দেখানো হতো আমার খুব ভালো লাগতো, মানে তখন টার্ম জানতো না কিন্তু করে নিত লোকজন। তবু আমি বলবো পরিণীতা সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা, এবং আমি যত দিন দিন বড় হয়েছি তত আমি বুঝতে পেরেছি যে সাইফ আলী খানের ক্যারেক্টারটা প্রচণ্ড প্রবলেম্যাটিক একটা ক্যারেক্টার। ছোটোবেলায় আমার মনে হতো আচ্ছা এরকম একটা ক্যারেক্টারের সাথেই তো আমি প্রেমে পড়বো, এরকমই তো আমার জীবনের পুরুষ, ওটা ম্যানিফেস্ট হয়ে গেছে বড় হয়ে, আমি সেটা চাইনি। কিন্তু জোকস অ্যাসাইড, অসাধারণ একটা সাউন্ড ট্র্যাক, এবং সেই অসাধারণ সাউন্ড ট্র্যাকের মধ্যে থেকে যে বেস্ট গানটা রয়েছে সেটা আপাতত থাকছে তোমার জন্য 9903653992। তোমার গানের রিকোয়েস্ট করতে থাকো, গেমিং জোনের উত্তর দাও, এবং ইনস্টায় গিয়ে ভোটটা কিন্তু দিয়ে এসো।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: ഞ്ചിരി തഞ്ചി കുഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തളി ചിന്തിക്കോ മഞ്ചളി വർണ്ണ ചുന്തരി വാവേ.
1: 90s Gaming Zone.
0: 90s Gaming Zone.
3: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
4: নস্টালজিক 90s চলছে আর সুপ্রীতি বিহু রয়েছে তোমার সঙ্গে। এক্ষুনি যেই গানের প্রিলিউডটা শুনলে, মানে যে গানের শুরুর অংশটুকু শুনলে বেসিক্যালি, সেই গানটা কোন গান সেটা আমাকে আর বিহুকে প্লিজ লিখে পাঠাও 9903653992 এই নাম্বারে। এবং একটু আগে বিহু যেরকম বলছিল যে নাইনটিজে প্রচুর প্রচুর এরকম জিনিসপত্র রয়েছে যেগুলো ভাবলে, এবং স্পেশালি গান যেগুলো ভাবলে বাঙালি একটু নস্টালজিক হয়ে পড়ে, বাঙালির একটু ওই ভেতরের নস্টালজিয়াটা প্রচণ্ডভাবে আকুপাকু করে বেরিয়ে ওঠে। তো এই আকুপাকু করে বেরিয়ে ওঠার মধ্যে সবচেয়ে বড় ক্যাটালিস্টের কাজ যেটা করে সেটা হচ্ছে বাংলা ব্যান্ড। কারণ নাইনটিজের সময় বাংলা ব্যান্ড একটা আলাদা লেভেলেই ছিল, এবং এখনও আমরা বাংলা ব্যান্ডের গান শুনি, হয়তো আমরা এখনও বাংলা ব্যান্ড সিঙ্গেলস প্রচুর শুনি, কিন্তু এই যে মানে নাইনটিজের যে বাংলা ব্যান্ডগুলো সেইগুলোর একটা আলাদা ক্যারিজমা ছিল, যার মধ্যে মোহিনের ঘোড়াগুলো একটা খুব বড় নাম। এবং মোহিনের ঘোড়াগুলোর কথা আমরা যত বলবো আমার মনে হয় বলাটা শেষ হবে না, কিন্তু এখনও যারা নিজেদেরকে প্রচণ্ড মানে যারা সমস্ত রকম গান শোনে, ধরো বা এখন দেখবে অনেক রকম রিল হয় ইনস্টাগ্রামে যে এই গানগুলো তোমার জীবনে একবার শোনা উচিত, এবং সেই গানে বা সেই প্লেলিস্টের মধ্যে মোহিনের ঘোড়া তো থাকবেই। মোহিনের ঘোড়ার কথা যখন হচ্ছে, এগেইন খুব ফেমিলিয়ার একটা গান, এবং নাইনটিজটা বোধ হয় আমাদের সবার এই কারণেই পছন্দ, কারণ নাইনটিজটা আমাদের ওই ভীষণ ফেমিলিয়ার মনে হয়, ভীষণ নিজের মনে হয়, গানগুলো আমরা যতবারই শুনি মনে হয় পুরনো হচ্ছে না। এগেইন মোহিনের ঘোড়াগুলো সাউন্ডট্র্যাক থেকে একটা অসাধারণ গান থাকছে তোমার জন্য, এবং তারপরে সুপ্রীতি বিহু ফিরছি নস্টালজিক নাইনটিজ নিয়ে।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: নস্টালজিক 90s এ
1: নস্টালজিক 90s এ
0: এখন তোমার রিকোয়েস্টের গান
2: নস্টালজিক 90s এ এই মুহূর্তে থাকছে গণেশ ডোমজুর থেকে একটা গানের রিকোয়েস্ট করেছো মেজর সাবের সাউন্ডট্র্যাক থেকে তোমার জন্য এই গানটা থাকছে এবং তারপরে বিহু আর সুপ্রীতি ফিরছি নস্টালজিক 90s নিয়ে।

0: Nostalgic 90s. Nostalgic 90s. Nostalgic 90s.
1: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিজ চলছে, সুপ্রীতি বিহু রয়েছি এবং এবং এবং বিহু, তোর কখনো মনে হয়েছে যে এরকম মানে তোর জীবনে ধর তোকে দুটো অপশান দেওয়া হয়েছে, একটা ছেলে ভীষণ ভালো যাকে বলে গ্রিন ফ্ল্যাগ, গ্রিন ফরেস্ট একেবারে,
3: ওকে,
2: এবং একটা ছেলে হচ্ছে একেবারে রেড ফ্ল্যাগের জলজ্যান্ত উদাহরণ, এবং তোকে তোর সামনে দুটো চয়েসই রয়েছে। তুই দেখলি না গ্রিন ফ্ল্যাগটাকে, তুই সোজা সারির মতো দৌড়ে গিয়ে রেড ফ্ল্যাগটার দিকে চলে গেলি।
3: আমরা কিন্তু তাই করি জেনারেলি, আমরা কিন্তু গ্রিন ফ্ল্যাগগুলোকে চিরকালই, আজকে থেকে নয়, সেই নাইনটিজের গান চালে আর যাই হোক, সিক্সটি সেভেন্টিজ এইটিজ থেকে শুরু করে আমরা কিন্তু গ্রিন ফ্ল্যাগটা চিরকালই অবহেলিত ভাই,
2: গ্রিন ফ্ল্যাগের অবহেলিত, আমরা কিন্তু গ্রিন ফ্ল্যাগের অবহেলিত বলছি কি সেলফ অ্যাওয়ারনেস জীবনে, কিন্তু আমরা কিন্তু রেড ফ্ল্যাগদের দিকে
3: আমার
2: মনে হয় যে আমরা রেড ফ্ল্যাগ এর দিকে এই কারণেই আকৃষ্ট হই, আমাদের মনে হয় আমরা গ্রিন ফ্ল্যাগ ডিজার্ভ করি না,
3: হতে পারে,
2: কিন্তু দ্য পয়েন্ট ইজ এই যে গোটা আমাদের লাল পতাকার দিকে দৌড়ে যাওয়া,
3: এসব বলিস না,
2: আহা মা, যাই হোক, তো এই যে ভীষণ খারাপ জিনিসের দিকে যে দৌড়ে যাওয়ার আমাদের প্রবল আকর্ষণ, সেই প্রবল আকর্ষণটার কারণ বোধহয় এই নাইনটিজের সিনেমা, এবং মোস্ট স্পেসিফিকলি এই সিনেমাটা পারদেশ। মানে হোয়াট ডু ইউ মিন, তোমার চোখের সামনে শাহরুখ খান আছে তুমি তাকে দেখতে পাচ্ছ না, হোয়াটস রং উইথ ইউ সিস্টার?
3: সিস্টারের অনেক কিছুই রং ছিল, যে যাই ছিল যাই ছিল। দেখো ভাই, 1997 পারদেশ রিলিজ করেছিল আর সিনেমাটা কিন্তু সুপারহিট হয়েছিল, যারা যারা ছিল একদম তখন, একটু আগেই সুপ্রীতি বলেছে কচি শাহরুখ খান, হ্যাঁ তখন শাহরুখ খানের একদমই কম বয়স আর ভীষণ একটা মিষ্টি মিষ্টি দেখতে ছিল, মহিমা চৌধুরী আর অনেক অনেক লোকজন ছিল। আমরা সেই একটা সিনেমাতেই আমার মহিমা চৌধুরীকে ভালো লেগেছে, মানে আমি জানি না,
2: বাকি সিনেমায় মহিমা চৌধুরী শুধু নাচ করার জন্য ছিল,
3: সেসব বলিস
2: তুই, তুই ভেবে দেখ, তুই ধারকান ভাব একটা নাচ করেছে চলে গেছে, তুই বাগবান ভাব একটা নাচ করেছে চলে গেছে, মেয়েটাকে দিয়ে আর কিছু করাচ্ছেই না, তুই তুই ওই সিনেমাটার কথা ভাব না, ওই যে
3: কোনটা বল,
2: আরে বল না, ইয়ে ছিল অর্জুন রামপাল ছিল,
3: ও বুঝতে পেরেছি,
2: টিজিংটা ছিল,
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: দিল হ্যায় তুমারা,
3: দিল হ্যায় তুমারা, হ্যাঁ,
2: ওইখানে গোটা সিনেমায় নাচই করিয়ে গেছে মেয়েটাকে দিয়ে, লাস্ট অব দি একটা প্রেমিকও জোটে নি ওর।
3: যাই হোক, সুভাষ গার্গকে থ্যাংক ইউ বলা উচিত মহিমা চৌধুরীর এই কারণে, কারণ পরদেশে তার অনেকটা অভিনয় করার সুযোগ ছিল এবং তিনি খুব ভালোভাবে সেটা করেছেন। আপাতত পরদেশ ছবি থেকে যে সাউন্ড ট্র্যাকটা এখনও এখনও এই সমস্ত জেনজি, জেন আলফা, জেন বিটা, বিটা না, বিটার এখনও ঘুমোচ্ছে শুনতে পারে না, তো মানে সবার কাছে একদম অল টাইম ফেভারিট, সেটা হলো তোমাদের জন্য বাকি। ইনস্টা চয়েসের উত্তরটা কিন্তু তোমরা আমাদেরকে দিতে ভুলো না, একই সঙ্গে গেমিং জোনের উত্তরগুলো দাও 9903653992 তে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
1: হ্যাঁ, মানে এরকম কোনোদিনও হয়েছে, মানে একটা জিনিস আপনি খুব ভালোবাসেন, ধরুন না সামনে একটা মানুষ দেখতে খুব সুন্দর, সে কথা বললে আপনার ভীষণ ভালো লাগে, কিন্তু সে যখন কথা বলে আপনি কিছুই বুঝতে পারেন না, এরকমটা হয়েছে? মানে এরকমটা এখন আমাদের সঙ্গে হচ্ছে, কারণ এই যে গেমিং জোন সেটার আনসার কারা কারা সঠিক দিয়েছেন সেগুলো তো আমরা ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে সুপ্রীতি আমার পাশে যা যা করে যাচ্ছে এতক্ষণ ধরে সেগুলো জাস্ট বলার মতো নয়।
2: আরে আমার প্রশ্ন আছে মনে, প্রচুর প্রশ্ন।
1: আমাকে এতক্ষণ ধরে এমন এমন ল্যাঙ্গুয়েজও শুনিয়েছে যেগুলো আমি অনেয়ার মানে বললে অন্যরকম মানে হয়ে যেতে পারে। তুই কি কিছু বলবি, মানে তোর কি কিছু বক্তব্য, তোর অনেক বক্তব্য আছে?
2: আমার অনেক বক্তব্য আছে, আমি শুধু জানতে চাই যে মেসেজটা লিখেছেন, আমি আপনার নাম নিচ্ছি না, কিন্তু আপনি জানেন আপনি এটা লিখেছেন, অন্ধিরি বিন্দিরি সিন্দিরি সুন্দিরিটা কি গান, কি গান এটা? ঠিক আছে, হতে পারে আমাদেরও ওই জায়গাটা নিয়ে আমাদেরও একটু প্রবলেম আছে, ট্রান্সলেট আমাদের কাছে হয় না, আপনি তাই বলে এরকম লিখে দেবেন ট্রান্সলেটারের মতো?
1: মানে ব্যাপারটা হচ্ছে গেমিং জোনে যে রাইট আনসারটা ছিল সেটা হচ্ছে নানা দাদ্দান, সেই সেই সুন্দর গান দিলসে ছবি থেকে জিয়া জালে, যে গানটা অসম্ভব সুন্দর, কিন্তু গানটা যে প্রিলিউড সেটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে, যেটা এখনো পর্যন্ত আমি উদ্ধার করতে পারিনি। তবে হ্যাঁ,
2: মানে অন্ধিরি বিন্দিরি নয় ওটা, হ্যাঁ
1: ডেফিনেটলি নয়, আর সেটার খুব সুন্দর একটা মিনিং আছে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন
2: সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, তন্ময় ভবানীপুর থেকে, সীমা বেহালা থেকে, আভা হাওড়া থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, রমা দত্ত বেলতলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, কাঞ্চন পাল শালকিয়া থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, প্রার্থনা তেঘরিয়া থেকে, প্রশান্ত জগৎ বল্লভপুর থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, এবং মেঘনা মল্লিক মহিষাদল থেকে। প্রচণ্ড ভালো কাজ করেছেন, গান শুনুন।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: যেটা হয়েছে যে আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম, কথা বলে গেছি কিন্তু শোনা যাচ্ছিল না আমাকে। যাই হোক, যেটা বলছি যে বাংলা গান তো শুনলাম, হিন্দি গানও শুনলাম। এবার নাইনটিজের যেটা ভীষণ ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার ছিল সেটা হলো ইন্ডি পপ। সেই সময় মানুষজন এই সমস্ত কিছুজন মানে একটু ধরো একটু রেবেল, একটু অন্যরকম গানের টেস্ট যাদের ছিল, তারা নাইনটিজের যে মানে ওভারলি রোম্যান্টিসিজম ওটা অনেক সময় তারা ওখান থেকে একটু মুখ ফেরাচ্ছিলেন। তখন তারা এমন কিছু চাইছিলেন যে একটুখানি ওয়েস্টার্ন টাচ থাকবে তাতে, অথচ শিকড় বা রুটকে তারা ভুলবে না। তো সেই সময়ই মানে আগমন হয়, সেই সময় আসে হচ্ছে ইন্ডি পপ। আর ইন্ডি পপে কিন্তু সোনু নিগম থেকে শুরু করে আমাদের ভীষণ ভীষণ পছন্দের লাকি আলী, ফাল্গুনী পাঠক, তারা ভীষণ একটা আলিশা চিন্নায় তারা একদম সুপার ডুপার হিট হয়ে যান রাতারাতি। তো নাইনটিজের কথা যখন হচ্ছে, নামটা যখন নস্টালজিক নাইনটিস, তখন এই সেগমেন্টটাকে তো আমরা বাদ দিতে পারি না, তাই না?
2: ইয়েস, এবং তুমি যতই রাইট উইং, লেফট উইং, যেই উইংই হও না কেন, তোমার আদৌ উইং থাকুক বা না থাকুক, এই গানগুলো এমন গান যে গানগুলো তুমি শুনলে, এই যে একটু আগে ভিয়ঙ্গি বললো না যে রোম্যান্টিসাইজ অতটা নয়, কারণ হ্যাঁ ন্যাচারালি ইন্ডি পপে যেটা হতো জীবনের কথা হতো, দর্শনের কথা হতো, কিন্তু বলিউড বিং বলিউড এবং বলিউডের যে হিন্দি নাইনটিজের ইন্ডি পপগুলো, সেইগুলোর মধ্যে রোম্যান্টিক যে বিষয়টা বা রোম্যান্সটা ভরপুর ছিল। এবং এটা কোথাও গিয়ে আমাদের যারা তখন গান শুনেছে এবং যারা তখন বলিউডের ইন্ডি পপ শুনতো তাদের কাছে বিষয়টা খুব নতুন ছিল, কারণ ইন্ডি পপের মধ্যে এতটা রোম্যান্টিসিজম তখনও দেখা যেত না। এবং এই যে গানটার কথা আমি আর বিহঙ্গি এখন বলার চেষ্টা করছি, সেই গানটা হচ্ছে সোনু নিগমের অ্যালবামের গান। এবং সোনু নিগমের তখন সদ্য সোনু নিগমের কেরিয়ার স্টার্ট হয়েছে, সোনু নিগম এত প্লেব্যাক সিঙ্গিং করছেন না ওই টাইমে। দিওয়ানা তেরা যে গানটা রিলিজ করলো, কি অসাধারণ মিষ্টি একটা গলা এবং কি অসাধারণ মিষ্টি একটা ভদ্রলোক এবং কি অসাধারণ মিষ্টি একটা গান, আহা।
1: এবং আরেকটা কথা, ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে এই যে ধরো মানে আমি জানি না তুমি অ্যাগ্রি করবে কিনা, সেই সময়তে ধরো ওই এই ভিডিওগুলো বেশ একটু বোল্ড হতো কিন্তু, মানে এই এই শুধুমাত্র এইটা নয়, তখন রিমেকও ভীষণ রকম চলছে, মানে আর্লি 2000 এবং লেট নাইনটিসে যখন রিমেকও হচ্ছে গানগুলো, তুমি ধরো না কাঁটা লাগার কথা যদি আমরা ধরি, এবং গানগুলোর মানে বোল্ডনেসটা এতটাই

0: ছিল, সবার সঙ্গে বসে কিন্তু দেখাটাও একটা বেশ চাপের বিষয় ছিল।
1: মানে এখন এর সময় দাঁড়িয়ে সেই গানগুলো রিলিজ করলে আপনি ক্যান্সেল হয়ে যেতে পারেন।
0: তুই তখন জন্মাসনি, তুই তো আনন্দ পাস না।
1: কেন
0: যাই হোক, আপাতত গানটা শুনুন, তারপর ফিরে আসি গানের পরে।
2: '90s pop tunes. Just indie pop.

0: নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান,
1: প্রদীপ্ত নস্কর টালিগঞ্জ থেকে এই গানটা শুনতে চেয়েছো, তোমার রিকোয়েস্টের গান এই মুহূর্তে থাকছে। আর সুপ্রীতি বিহু ফিরছি নস্টালজিক 90s নিয়ে গানটার পর।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
3: গেমিং জোন ওয়ানে যারা উত্তর দিতে পারোনি বা কোনোভাবে মিস করে গেছো, তারা দুঃখ টুঃখ পেও না, কারণ গেমিং জোন টু তোমাকে শুনিয়ে দিয়েছে বিহুয়া সুপ্রীতি। আর ভীষণ সোজা একটা প্রশ্ন, সেটা হলো যে গানটা শুনলে, ভীষণ কমন একটা গান, তোমাকে বলতে হবে কোন সিনেমার গান। 9903653992, আরও সবাই জানো, আরও একবার বলি, 9903653992, সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে পাঠাও, আর সঙ্গে পাঠাও তোমার নাম এবং লোকেশনটা।
4: ইয়েস, এবং আবারও আমরা ফিরে এসেছি নাইনটিজ, নাইনটিজের নস্টালজিয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে, এবং শাহরুখ খানকে নিয়ে, কারণ নাইনটিজ বললেই আমার শাহরুখ খানের একটা মানে আর্লি 2000s শাহরুখ খান ইজ ভেরি নাইস। এখন যে শাহরুখ খান আছে ভীষণ ভালো, মানে ব্যাডি ব্যাডি শাহরুখ খান, কিন্তু নাইনটিজে যে একটা ভীষণ চকলেট বয় শাহরুখ খান। এবং আমি এই মুহূর্তে যে সিনেমাটার কথা বলছি, ইয়েস বস, এখানে শাহরুখ খানের লুকটা বললেই আমার সবার আগে মনে পড়ে শাহরুখ খানের কোনো একটা কানে, মোস্ট প্রবাবলি বাদিকের কানে, একটা এরকম ডায়মন্ড টাইপের দেখতে একটা স্টাড, ছোট্ট একটা স্টাড ছিল, এবং গোটা সিনেমায় সেটা চকচক চকচক চকচক করে গেছে, এবং আমি গোটা সিনেমায় শুধু ওইটাই দেখে গেছি। দ্যাট ওয়াজ ভেরি ডিস্ট্র্যাক্টিং। কিন্তু শাহরুখ খান এবং জুহি চাওলাকে একসাথে স্ক্রিনে এত ভালো লাগতে পারে দেখে, এটা আমার জানা ছিল না যদি না আমি ইয়েস বস দেখতাম।

0: এবং ইয়েস বসের কথা আমার বললেই সবার আগে মনে পড়ে যে এগেইন আমি খুব রিলেট করতে পারি, কারণ আমার জীবনের চারপাশে ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি ওই এগেইন সবুজ পতাকার মতো ছেলে পেলে ঘুরে বেড়ায়। তারপরও আমি জানি যে ছেলেটি আমাকে মিথ্যে কথা বলছে এবং যে ছেলেটির সাথে আমার কোনো রকম কোনো ফিউচার নেই, আমার তাকেই পছন্দ হয়।
1: যাই হোক, এটা তো আমাদের সবারই হয়। তবে আপাতত তোমাদের যেটা করতে হবে, অলরেডি কিন্তু আনসার্স আসা শুরু হয়ে গেছে,

0: 90s gaming zone
1: 90s gaming zone 90s gaming zone
0: 90s insta choice 90s

0: Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: পূর্ব মেদিনীপুর থেকে ফুলকুমার ভুঁইয়া শুনতে চেয়েছো আজনাবীর সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা থাকছে তোমার জন্য সুপ্রীতি আর বিহু ফিটছি এই গানটার পর

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Nostalgic 90s এ এখন টাইম তিনে কে তিনের হামদিল দে চুকে সনম নয় রেহনা হে তেরে দিল মে জখম এবং দেবদাসের সাউন্ডট্র্যাক থেকে তিনটে খুব ভালো গান থাকছে তোমার জন্য। মিনওয়াইল গেমিং জোনের আনসার পাঠাতে থাকো এবং ইনস্টা চয়েসের যে আনসারটা রয়েছে এবং ইনস্টা চয়েসের যে উইনার আজকের গানটা সেটা কিন্তু আমরা ঠিক 11টায় অ্যানাউন্স করবো। সো এখনও যদি ভোট না করে থাকো তাহলে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, ওখানে গিয়ে এক্ষুনি ভোট করে আসো।
0: FM রেইনবোতে

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: নস্টালজিক নাইনটিজ চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি এবং তিনটে অসাধারণ সুন্দর গান শুনে আমরা আবার ফিরে এসেছি।
2: হ্যাঁ একদমই, আর 9903653992 তে তোমাদেরও অনেক মেসেজ টেসেজ আসছে, কিন্তু অনেকেই মানে বলতে পারো যে নাইনটিজ মানে শুধুমাত্র যে হিন্দি গান বা ইন্ডি পপ তা তো নয়। নাইনটিজ একটা বিশাল সময় ধরে আমাদের ব্যান্ড কালচার কিন্তু বাংলাতেও ভীষণ পপুলার হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে সোলো আর্টিস্ট যেমন অঞ্জন দত্তের গান ইতিমধ্যে তোমাদের শুনিয়েছি, এছাড়াও ধরো
1: মোহিনের ঘোড়াগুলির গান আমরা,
2: হ্যাঁ মোহিনের ঘোড়াগুলি শুনিয়েছি, তাছাড়াও নচিকেতা, কবির সুমন তাদের কথাও বাদ দেওয়া যায় না, এবং টু সাম এক্সটেন্ট রূপঙ্কর বাগচিও কিন্তু সেই সময়, লোপা মুদ্রা মিত্র তাদের গানগুলো কিন্তু ভীষণভাবে মানুষের মধ্যে একটা অন্যরকম একটা অরা ক্রিয়েট করেছিল বলা যেতে পারে। এরকমই একটা গান, এই যাদের নাম বললাম তাদের কারুরই নয়, ভীষণ রকম এখনও বিভিন্ন কনসার্টে গেলে শুনতে পাই আমরা, সেই গানটা নিয়ে তোর কি কিছু বলার আছে?
1: এই গানটা নিয়ে আমার এটুকুই বলার আছে যে এই গানটা যখন রিলিজ করেছে তখন আমার এক্সাক্ট রিলিজ ডেটটা মনে নেই, কিন্তু ইদার আমি একদম জন্মাইনি আর আমি খুব ছোট, কিন্তু আমি এই গানটা একটু বড় হয়ে শুনেছি, মানে যখন আমি মোটামুটি ধর তোর ক্লাস 10-11 পড়ি এবং আমি নাইনটিজের বাংলা ব্যান্ডের সাথে সদ্য পরিচিত হচ্ছি, তখন আমার জীবনের প্রথম এরকম এক দাদা, আমাদের প্রত্যেকের জীবনে এরকম এক দাদা বা দিদি বা বন্ধু থাকে যে তোমার জীবনে কি বলবো পাথ ফাইন্ডার হয়ে আসে ওয়ান ফাইন মর্নিং, তো ওরকম এক দাদা এসে আমাকে বলছিল তুই মাইলসের গান শুনেছিস, মাইলসের গান শোন,
2: এবং মাইলসের যে গানটা এখন শোনাবো হৃদয়হীনা, মানে আমি কি বলবো, মানে এখনও মানে মানুষজনের দুঃখ হলে, ব্রেকআপ হলে, আমি জানি না একদম নিউ জেনারেশন যারা একদম ধরো জেন আলফায় একদম ফার্স্ট জেনারেশন তারা কতটা ব্যাপারটাকে ভালোভাবে নাও বা শোনো মাইলসের গান, কিন্তু জেন জেড প্রচুর মানুষ কিন্তু এই মাইলসের গানের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে। যাই হোক, আর কথা বেশি বলবো না, আপাতত এই গানটা রইলো তোমাদের জন্য, তারপর ফিরে আসছি আরও নানান নাইনটিজের গান নিয়ে। বিহু আর সুপ্রতি থাকছে রাত 12টা অবধি।
0: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: শিবানী নন্দী কালীতলা থেকে এই গানটা রিকোয়েস্ট করেছো লোপামুদ্রা মিত্রর গলায়। এবং আমি আর বিহু এই গানটা শোনার পরে ফিরছি ইনস্টা চয়েস নিয়ে, কারণ ইনস্টা চয়েসে হাড্ডাহাড্ডি লড়াইটা আজকে একটু বেশি হাড্ডাহাড্ডি হয়েছে।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: ইনস্টা চয়েস নিয়ে আমি মানে সুপ্রীতি আর বিহু ফিরে এসেছি, কারণ আজকে সত্যি হাড্ডাহাড্ডি লড়াইটা খুব একটা হাড্ডাহাড্ডি হয়নি। 63-33 একটা ভীষণ বিষয় হয়েছে এবং 33% ভোট পেয়ে আজকে যে গানটা আমার খুব পছন্দের গান, কেন আপনারা কম ভোট দিয়েছেন আমি জানি না, আমি একটু দুঃখ পেয়েছি।
2: 33% ভোট পেয়ে যে গানটা নাম্বার 2 রয়েছে সেই গানটা হচ্ছে রামতা যোগী। গানটা অসম্ভব সুন্দর একটা গান এবং সবচেয়েটা সুন্দর হচ্ছে সেই ভিজুয়ালটা ভীষণ সুন্দর, যিনি গিয়েছেন সেটাও ভীষণ অনবদ্য। কিন্তু যাই হোক, লোকজনের একটু কম পছন্দ হয়েছে। নাম্বার 2 রয়েছে রামতা যোগী আর নাম্বার 1 রয়েছে চায়না গেট থেকে ছাম্মা ছাম্মা। যাই হোক, গানটা আমি গাইবো না,
1: আমরা আবার ফিরে এসে ভাইবস খারাপ নাম্বার 1 কথা বলছি। আপাতত সং নাম্বার 2 যেটা রয়েছে সেটা শুনুন। Song number 2.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: একটু আগেই সুপ্রীতি কান্নাকাটি করেছিল যে কেন তোমরা রামতা যোগীকে সেকেন্ড পজিশনে দিয়েছো। যাই হোক, জানতা জানার্দন, তো আমাদের কিছু বলার নেই। তোমাদের মনে হচ্ছে যে রামতা যোগীর থেকেও বেশি পপুলার ছিল ছাম্মা ছাম্মা, যেটার মেন মুখ ছিলেন নানা দত্তান, উর্মিলা মাতন্ডকর। আমি সত্যি বলছি, মানে নাইনটিজে এখন আমরা আইটেম সং, আইটেম ডান্স এইসব নিয়ে মাতামাতি করি। লুক অ্যাট উর্মিলা, সেই

0: মানে যত কটা নাচ তিনি নেচেছেন প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা নাচ কিন্তু ইকুয়ালি হিট। আর আমি জানি না কেন এই নাইনটিজের মানুষজন এখন যখন অভিনয় করেন না ফুল ফ্লেজেডলি আমার ভীষণ মন খারাপ হয়। মানে ঠিক আছে সময়ের সঙ্গে সঙ্গে এভরিথিং শুড বি চেঞ্জড, বাট তাও কোথাও গেলে একটা খারাপ লাগা তো থাকেই। এখন যে ছবিটার কথা বলবো, মানে এখন যে গানটার কথা বলবো, ছাম্মা ছাম্মা, সেটাতে তোমরা 67% একদম ক্লিয়ার উইনার করেছো এই গানটাকে।
1: Song number

0: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: ওয়েল, গেমিং জোনের সেকেন্ড গেমিং জোনের উত্তর যারা যারা সঠিক উত্তর দিয়েছো সব নিয়ে চলে এসেছি আমরা। তোমাদের একটা গান শুনিয়েছিলাম, বলতে বলেছিলাম যে গানটা কোন ছবির গান, ছবিটা এত কমন, এত পপুলার একটা ছবি, নাইনটিস বলো না 2000-এর একদম শুরুর দিকের একটা ছবি, যে মোটামুটি ভুরি ভুরি গুচ্ছগুচ্ছ উত্তর এসছে আমাদের কাছে এবং মোটামুটি এক দুজন বাদে সবাই সঠিক উত্তর দিয়েছ। আমরা উত্তরটা বলবো, কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে না মানে সঠিক উত্তরটা বলবো, কিন্তু তার আগে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা তুই বল।
2: হ্যাঁ, তন্ময় ভবানীপুর থেকে, শ্রীয়া মুখার্জি বেহালা থেকে, মধুমিতা ভট্টাচার্য আগরতলা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, প্রার্থনা তেঘরিয়া থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, রমা দত্ত বেলতলা থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, সোনালি কালীঘাট থেকে, গণেশ ডোমজুর থেকে, রাজু দাস হাওড়া থেকে, সীমা বেহালা থেকে এবং শ্রাবণী চক্রবর্তী শীতলাতলা থেকে। এরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তরটা আমার ভারী প্রিয় একটা সিনেমা, দ্যাট ইজ দেবদাস। আহা, গিল্টি প্লেজার আমার।
1: আপাতত দেবদাস থেকে তোমাদের জন্য রইল একটা গান, আর গানের পরে তোমার রিকোয়েস্টে গান নিয়ে ফিরছে বিহু আর সুপ্রীতি শুধুমাত্র নস্টালজিক 90s-এ।

0: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: Nostalgic 90s.
1: এখন তোমার রিকোয়েস্টের গান,
3: চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, শুনতে চেয়েছো কৃষ্ণা কটেজের সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা, আমারও ভীষণ পছন্দের গান। এটা শোনার পরে সুপ্রীতি আর বিহু ফিরছি নস্টালজিক নাইনটিজ নিয়ে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: Nostalgic 90s,
2: nostalgic 90s.
1: এখন তোমার রিকোয়েস্টের গান,
2: এখন তোমার রিকোয়েস্টের গান।
3: এই গানটা রিকোয়েস্ট করেছো দীপজ্যোতি বিশ্বাস ফ্রম ব্যারাকপুর। গানের নাম বধুরে আর গানটা অসম্ভব জনপ্রিয় নাইনটিজের ব্যান্ড ক্যাকটাস।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s. Nostalgic 90s,
1: Nostalgic 90s.
0: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: এখন তোমার রিকোয়েস্টের গান।
2: আবা হাওড়া থেকে শুনতে চেয়েছো কুচকুচ হোতা হের সাউন্ড ট্র্যাক থেকে লড়কি বাড়ি আনজানি হে, তোমার জন্য থাকছে তোমার রিকোয়েস্টের সং। এবং এটার পরে ইন্ডি পপ নিয়ে সুপ্রীতি আর বিহু ফিরছি নস্টালজিক 90s-এ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s.
1: ওয়েল রিকোয়েস্টে গান অনেকগুলো একসঙ্গে শুনিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের যে অভিযোগ থাকে মাঝে মধ্যে যে আমাদের গানটা কেন শোনাচ্ছ না, এই সমস্ত অভিযোগগুলো যাতে না থাকে, সেই কারণে ব্যাক টু ব্যাক রিকোয়েস্টে গান তোমাদের শোনালো বিহু আর সুপ্রীতি। কিন্তু আর লাস্ট 15 মিনিটস রয়েছে, আবারও একটুখানি কথা বলার পালা। এখন এই যে নস্টালজিক 90s-এ শুরু থেকে যে 90s-এর গানের কথা বলছি, অনেকের কথা বলেছি কিন্তু একজনের কথা মিস করে গেছি আমরা, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান পলাশ সেন। এরম করে বলার কিছু নেই, পলা সেন যদি বলি, আমাদের বাংলার ছেলে যিনি একাধারে ডক্টর এবং সিঙ্গার। এবং আমার মনে আছে, মানে তখন যদিও একেবারে আর্লি 2000-এর ঘটনা মানে কথা, সেই সময়তে পলা সেনের যে ব্যান্ডের নাম ছিল ইউফোরিয়া। ইউফোরিয়া তখন একটার পর একটা গান হিট। এবং তুই দেখ সুপ্রীতি, তুই রাইমা সেন বল, বিদ্যা বালান বল, বা ধর ভদ্রমহিলার নাম আমি ভুলে গেছি, ভীষণ জনপ্রিয় মডেল, এরা সবাই কিন্তু ওই রিমি সেন, এরা সবাই কিন্তু ওই পলাশ সেনের ওই ভিডিওগুলো থেকেই কিন্তু উঠে এসেছিল, তাই না?
2: এবং মানে তুই রিমিশনের কথা বললি বলে আমার আরো বেশি করে ইউফোরিয়ার ভিডিওগুলো মনে পড়ে গেল। কারণ আমি মানে ইউফোরিয়ার বিষয়টা না আমার কাছে আবার অনেকটা অন্যরকম। আমি 5-6-এ পড়ি বোধ হয় যখন আমি প্রথম ইউফোরিয়ার কথা শুনেছি। এবং সেটাও আমি শুনেছি কেন, যে আমার দিদি স্কুলে জানতে পেরেছে, ওর স্কুলে জানতে পেরেছে। এবং আমার দিদির কাছে তখন, মানে আমি যখন 5-এ পড়ি তখন আমার দিদির কাছে সদ্য সদ্য ফোন এসেছে, ঠিক আছে, কিপ্যাড ফোন। এবং কিপ্যাড ফোনে তখন

0: ব্লুটুথের মাধ্যমে ভিডিও আদান প্রদান হচ্ছে, মিউজিক ভিডিও আদান প্রদান হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো তখন, এবং আমার মনে আছে ইউফোরিয়া গান খুব একটা আমার মনে পড়ে না যে, মানে তখন যে স্ট্রিমিং বা মেইন স্ট্রিম যে মিউজিক চ্যানেলগুলো আমি দেখতাম হিন্দি, সেখানে ইউফোরিয়া গান খুব একটা আসতো না। তো ও আমাকে ফার্স্ট এরকম মিউজিক ভিডিও দেখিয়েছে, কারণ আমি যেই সময় কথা বলছি সেই সময় ইন্টারনেট ওয়াজন্ট দ্যাট চিপ, এবং তখন আমাদের ভুল করে ইউটিউব খুলে গেলে আমাদের মনে হতো আমাদের সারা জীবনের ডেটা ফুরিয়ে গেছে, সো আমরা ইউটিউব ব্রাউজ করে দেখতে পারতাম না। তো এইভাবে হয়তো কারোর কাছে আছে, সে ব্লুটুথে দিল। তখন আমি ওই 5 অথবা 6 আমি বোধহয় প্রথম ইউফোরিয়ার সাথে আমার পরিচিতি, এবং মিউজিক ভিডিওর মাধ্যমে, মানে আমি তখন গানের গও বুঝি না, ওই টাইমে আমার মিউজিক ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং লাগতো বলে আমার ইউফোরিয়া শোনা স্টার্ট।
1: যাই হোক, আপাতত সেই ইউফোরিয়া থেকে তোমাদের জন্য একটা গান, যে গানটা আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি, সেই গানটা আমি পাইনি এখানে অনেস্টলি, মানে মায়েরই ওয়ান অফ মাই ফেভারিট সং, ভীষণ পছন্দের একটা গান, কিন্তু সেটা আমি পাইনি। আমার সেকেন্ড ফেভারিট যে গানটা, এটা আমার সুপ্রীতির ভীষণ পছন্দের, সেইটা আপাতত রইল তোমাদের জন্য। আর যদি লাস্ট মোমেন্টে কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো 9903653992।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s. Nostalgic 90s,
1: nostalgic 90s.
0: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: এখন তোমার রিকোয়েস্টের গান।
2: আজকে নস্টালজিক 90s এর লাস্ট রিকোয়েস্টের গান থাকছে সীমা বেহালা থেকে শুনতে চেয়েছো হাম তুমে টাইটেল ট্র্যাক, তোমার জন্য এই মিষ্টি গানটা থাকছে।

0: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: আর সময় নেই, 4 মিনিট বাকি। বিহু আর সুপ্রীতিকে আজকের মতো টাটা বাই বাই বলতেই হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো।
2: আর যেতে যেতে যেরকমটা বিহু আমাকে একটু আগে অফ এয়ার বলছিল, যেরকম একটা আমরা মিষ্টি মোডে ছিলাম, মিষ্টি গান শুনতে শুনতে আজকের মতো টাটা।

0: বন্ধুরা, গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি FM রেনবো 107-এ। আমি সোহম, শুরু হচ্ছে গল্প স্বল্প শুধুমাত্র 107 FM রেনবো। স্টুডিও ঘড়িতে দেখতে পাচ্ছি সময়টা এখন রাত 12:01। মানে 1 মিনিট আগে শুরু হলো নতুন দিন, 18 মে। এই দিন আপনাদের সকলের জীবনে খুব খুব খুব ভালো কাটুক, অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য। হ্যাঁ, আমি জানি রবিবার পেরিয়ে সোমবার আসলে মনটা একটু খারাপ খারাপ লাগে, কারণ একটা ছুটির দিনের পর আবার সেই দৈনন্দিন রুটিনে নিজেকে বেঁধে ফেলতে হবে। তাই মনটাকে একটু সতেজ করতে চাই একটা দারুণ গল্প, একটা দারুণ থ্রিলার রয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, গল্পটা সম্পর্কে আমি কিছু বলবো না, একটু পরেই পুরোটা শুনতে পারবেন। শুধু দুটো কথা বলে দিই, এই আজকের অনুষ্ঠানের সঙ্গে গল্প স্বল্পের সঙ্গে, মানে যেটা রবিবার বিকেল 4:02 এবং রবিবার পেরিয়ে সোমবার যখন হয় রাত 12টার পর সম্প্রচারিত হয় FM রেইনবোয়ে, তার সঙ্গে যুক্ত রয়েছে আরও একটি অনুষ্ঠান। কোনটা বলুন তো? মনে করুন বলছি। সেটা হলো কুইজওয়ালা, মঙ্গলবারের জনপ্রিয় অনুষ্ঠান কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে আপনি কি খেলতে চান, মানে সরাসরি সেমিফাইনাল রাউন্ডে খেলতে চান, তাহলে এই গল্পের একটা গঠনমূলক সমালোচনা আমাদের অফিসিয়াল নাম্বারে 9903659290365992, আরও একবার বলে দিই 9903659292, এখানে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন। হ্যাঁ, এই গল্প স্বল্পের নিয়ম তো জানেনই, বেশ কম আসলে একটু পরিবর্তিত হয়েছে। আগে গল্প থেকে আমি প্রশ্ন করতাম, মানে এখন গল্পের একটা গঠনমূলক সমালোচনা আপনাকে পাঠাতে হবে, মানে গল্পটা আপনার কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লাগলো, আর যদি ভালো না লেগে একটু মন্দ লেগেই থাকে, তাহলে মন্দ থেকে ভালো হতে গেলে কোন কোন গুণ প্রয়োজন ছিল এই কাহিনীটার, সেটা আপনাকেই বলতে হবে। আর পাঠিয়ে দেবেন 9903659292 এই নাম্বারে, নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানিয়ে। কী কী জানাবেন? নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা পুরনো বন্ধুরা আছেন তারা সকলেই এই নিয়মকানুনগুলো জানেন, আর প্রতিদিনই নতুন নতুন বন্ধুদের আমি যুক্ত হতে দেখছি এই 107 FM রেনবো জনপ্রিয়তম অনুষ্ঠান গল্প স্বল্পে। তাহলে বন্ধুরা, নাম্বারটা তো সেভ করাই আছে, এবার একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, গল্প শেষ হওয়ার 1 ঘন্টা পর্যন্ত, মানে গল্পটি শেষ হবে তারপরে 1 ঘন্টা অবধি আপনি কিন্তু আমাদের এই নাম্বারে আপনার বক্তব্য পাঠানোর সুযোগ পাবেন। আর এখন 107 FM রেনবো ছাড়াও আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার নিজের সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্প। একটার পর একটা গল্পকে আপলোড করা হচ্ছে জনপ্রিয়তার শিখরে এই মুহূর্তে গল্প স্বল্প। আর চলুন শুনে নিই আজকের অসাধারণ থ্রিলার।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 107 FM রেইনবো কোনোভাবেই এই অভ্যাসগুলিকে উৎসাহিত বা সমর্থন করে না এবং কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। ভারতে কোনো বন্যপ্রাণী ব্যক্তিগতভাবে পোষা আইনত নিষিদ্ধ। গল্পে এর উল্লেখ শুধুমাত্র কাহিনীর প্রয়োজনে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। সুমন্ত্র চট্টোপাধ্যায় কর্পোরেট দুনিয়ার মানুষ হয়েও বর্তমানে একজন জনপ্রিয় লেখক। লেখেন ছোট গল্প, নাটক, চিত্রনাট্য, প্রবন্ধ। তিনি মুম্বাইয়ের স্ক্রিন

0: রাইটার্স অ্যাসোসিয়েশন ও জেনিভার ইন্টারন্যাশনাল ফোরাম অফ প্লেরাইটস এর সদস্য। তার পরিচালিত তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আজকের গল্প সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় রাজীব, সুমক, উজ্জ্বল, মহুয়া ও অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত।
1: গাড়ির স্টুডিওতে যে পডকাস্ট চলছিল সেটা বন্ধ করে দিলেন রজত। এই জঙ্গলের পথে এই সন্ধে হব হব সময়ে ড্রাইভ করে যাবার যে মজা, সেটা 12টা বাজিয়ে দিচ্ছে অতি পরিশীলিত অতি মার্জিত কণ্ঠে গুড লিভিং নিয়ে ঘানে ঘানে বক্তৃতা। একা অবশ্য যাওয়ার কথা ছিল না, রাস্তা অনেকটা আর তার বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু রওনা হবার ঠিক আগে ড্রাইভার বারামদেওর অম্লসুল যেমন চাগার দিয়ে উঠবে কে জানত। যদিও আলিপুরদুয়ারের রাজবাড়ির সকলেই বলতে গেলে অনুরোধ করেছিলেন রাতটা ওখানেই থেকে সকালে রওনা হতে, কিন্তু রাজি হতে পারেননি রজত। কাল সকাল 8টায় চার্লসের সেন্ট ক্লিয়ার্স রিসর্টে অ্যাপয়েন্টমেন্ট আছে মার্কিন ধনকুবের বেঞ্জামিন লেভেনস্টাইনের সঙ্গে। বেঞ্জামিনের সঙ্গে পালযুগের বিষ্ণুমূর্তির ডিলটা ক্লোজ করতে হবে, এসব ব্যাপারে কথার নড়চড় চলে না। এমনিতে লোকে জানে ডক্টর রজত বড়াল প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং অত্যন্ত ধনী প্রত্নতত্ত্বের কালেক্টর, এর মধ্যে খুব একটা ভুল নেই, শুধু কিছু না বলার কথা আছে। উনি প্রত্নতত্ত্বের ডক্টরেট, দুর্ধর্ষ গবেষণাধর্মী একটি বই লিখে কেন্দ্র সরকারের খেতাব পেয়েছেন, বিশাল বড় লোকের ছেলে, প্রত্নতত্ত্ব কালেক্ট করেন, এসবই ঠিক। যেটা লোকে জানে না সেটা হলো উনি প্রত্নতত্ত্বের নিদর্শন বিক্রি করেন শুধু বিদেশিদের কাছে এবং বিশাল দামে। আর মজার কথা হলো সেই সব নিদর্শন কিন্তু বেশিরভাগ সময়ই চুরি করা নয়। ওনার মূলধন এক অসম্ভব শক্তিশালী নেটওয়ার্ক যা সারা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে। দেশের ইতিহাস তো দূরের কথা, বেশিরভাগ ভারতীয় নিজের পরিবারের ইতিহাসই জানেন না, এবং অনেক পুরনো বনেদি বাড়িতে যারা কোনো কালে জমিদার গোছের কিছু ছিলেন অনেক দুষ্প্রাপ্য এবং অবশ্যই দুর্মূল্য প্রত্নতত্ত্বের নিদর্শন পড়ে ধুলো খাচ্ছে, সেগুলোকে নামমাত্র দামে কেনেন বড়াল এবং বেচেন আকাশ ছোঁয়া দামে। খবর যোগায় অবশ্যই নেটওয়ার্ক, সবসময় খবর ঠিক হয় তা নয়, গিয়ে হতাশ হতে হয়, কিন্তু এবারের খবরের উপরে ভরসা ছিল, আর ভরসা ছিল বলেই বেঞ্জামিনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রেখেছেন। আলিপুরদুয়ারের এক বনেদি বাড়িতে এই অবহেলায় পড়ে থাকা মূর্তি যে দামে কিনে নিজের গাড়িতে তুলেছেন তিনি, যারা একে আবর্জনার অংশে মনে করে এসেছে, তার দাম তিনি পাবেন পাশে আরও 3টে শূন্য বসিয়ে, এবং সেই বিনিময় মুদ্রা টাকা নয়, মার্কিন ডলার। রাজা ভাত খাওয়ার কাছের বেসরকারি ব্যাংক পেরিয়ে গিয়েছে একটু আগেই। এ রাস্তার পোশাকের নাম স্টেট হাইওয়ে 12A। এখানে রাস্তাটা হঠাৎ করে পশ্চিম দিকে বেঁকে যেন জঙ্গলের পেটের মধ্যে ঝাঁপ দিয়েছে। কয়েকটা খাবারের দোকান আছে, নাম দ্য ফুড ভিলেজ, ব্যাস তারপরে আর বাড়িঘর নেই বললেই চলে। সে পশ্চিমমুখী মাঠটা নিতেই হঠাৎ আলো কমে এলো অনেকটা। এটা হয়, গাড়ির দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলো কমে বাড়ে, কিন্তু হঠাৎ এতটা অন্ধকার, কারণটা বুঝতে পারলেন ভালো করে আকাশের দিকে তাকিয়ে। কোথা থেকে কে জানে একরাশ কালো মেঘ জমা হয়ে এসেছে, ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। এত তাড়াতাড়ি এত মেঘ জমতে পারে, এ যেন মনে হচ্ছে লম্বা লম্বা গাছের আড়ালে হামাগুড়ি দিয়ে চুপি চুপি এসেছে শয়তান মেঘের দল। স্বাভাবিকভাবেই স্পিড বেশ খানিকটা বাড়িয়ে দিলেন, তাতে লাভ যে বিশেষ কিছু হবে তা নয়, কারণ হিসেব মতো এখনো 100 কিলোমিটার বাকি। আর হলেও তাই, সামান্য এগোতে বড় বড় ফোঁটায় নামল বৃষ্টি, আর যেটুকু সূর্যের আলো তখনও ছিল তা যেন প্রদীপ নেভাবার মতো কেউ নিভিয়ে দিল এক ফুঁয়ে। আরও মাইল চারেক যাবার পরে রজত বুঝলেন রণে ভঙ্গ দিতে হবে আপাতত। এই অন্ধকার জঙ্গলের মধ্যে তুমুল বৃষ্টিতে তার নতুন গাড়ি নিয়ে চললেও সেটা খুব তাড়াতাড়ি দুর্ভাগ্য ডেকে আনবে তাতে সন্দেহ নেই। আর তারপরেই যে ঘটনাটা ঘটল তাতে আর সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার কোনো ব্যাপারই থাকল না। রাস্তার মাঝে একটা ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়েছে, কাজটা ফরেস্ট গার্ডের সন্দেহ নেই, খানিক দূরে একটা ফরেস্ট গার্ডের গুম।

0: দেখা যাচ্ছে। অগত্যা গাড়ি থামিয়ে কাজটা একটু নামিয়ে বসলেন রজত। সাধারণত আবহাওয়া না দেখে তিনি রাস্তায় নামেন না, কিন্তু আজ বিষ্ণুমূর্তিটা এত সহজে আর এত সস্তায় হাতে এসে যাওয়ায় ভেতরে ভেতরে খানিকটা বেসামাল হয়ে পড়েছিলেন, সেটা এখন বুঝতে পারছেন। কি আর করা যাবে, মনে নাঞ্জমাতি ভ্রমহ। এর মধ্যেই ছাতা আর টর্চ নিয়ে এগিয়ে এসেছে এক ফরেস্ট গার্ড। হেডলাইটের আলোটা জ্বালাই ছিল, সেই জন্য দেখতে এসেছে ব্যাপারখানা কি।
1: আগে আপ নেহি জা সকতে বাবু, শের নিকলা হ্যায়।
0: বনিতে না করে সোজা কাজের কথা চলে গেল গার্ড।
2: শের? তার মানে বড় বাঘ?
1: হ্যাঁ বাবু।
2: এখানে লেপার্ড আছে জানি, বড় বাঘও আছে নাকি?
1: নেহি বাবু, নেহি রহেতা, কভি কভি আ জাতা।
2: বাঘ বাবাজি আর আসবার সময় পেলেন না, সর্বনাশ। তার মানে সেই বাঘ চলে যাওয়া অবধি তো রাস্তা বন্ধ থাকবে।
1: নেহি সাহাব, সুবহ রাস্তা খোল দিয়া জায়গা, গাড়ি লেকে যা সকতে হ্যায়।
2: লেকিন সুবহ তক রহেঙ্গে কাহাঁ,
0: খানিকটা যেন নিজের মনেই বলে ফেললেন রজত। বয়স হলেও শরীর বেশ মজবুত আছে, কিন্তু এভাবে গাড়ির মধ্যে ঠায় বসে থাকা বা এই লম্বা শরীর নিয়ে পেছনের সিটে শোয়ার চেষ্টা খুব একটা আরামদায়ক তো হবে না।
1: আপ এক কাম কর সকতে, ওই হ্যায় বসু সাহাব কা কোঠি, ও দেখিয়ে লাইট দিখাই দেতা হ্যায় একদম নজদিক।
0: দেখলেন রজত, নজদিকই বটে। সত্যি জঙ্গলের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি মনে হচ্ছে। বারান্দায় আর ঘরে আলো চলছে, আসলে সামনে হেডলাইটের আলোতে যা দেখা যায় সেদিকেই চেয়ে বসেছিলেন রজত, নইলে আগেই চোখে পড়া উচিত ছিল।
2: বৌসাব, তা থাকতে দেবেন উনি? এ তো প্রাইভেট প্রপার্টি, হোটেল তো নয়।
1: দেগা সাহাব, বহুত আচ্ছা আদমি হ্যায় ও।
0: অগত্যা সেই চেষ্টাই করবেন ঠিক করলেন রজত। এই জঙ্গলে হোটেল আর কোথায় পাবেন, শেষ হোটেল চলে গেছে 10 মাইল আগে। গাড়ি ঘুরিয়ে সেখানে যাবার চেষ্টা করা এই বৃষ্টিতে উচিত কাজ হবে না। দেখাই যা, যদি বস জায়গা না দেয় তখন ভাবা যাবে। গাড়িটি নিজের ছাতা নিয়ে বাংলোর বারান্দা অবধি পৌঁছে দিল রজতকে। তার আগে অবশ্য গাড়ি সাইড করে লক করে আসতে হয়েছে। মূর্তি গাড়িতে থাকলো, একটা ছোট সুটকেস সাথে নিয়ে নেমে এসেছেন। গার্ড চলে গেল, রাস্তা ছেড়ে সে বেশিক্ষণ থাকতে পারবে না। দরজার নকারে দুবার নক করতেই দরজা খুলে গেল। মাঝ বয়সে এক ভদ্রলোক, পরনে পাজামা পাঞ্জাবি, ব্যাকব্রাশ করা চুল, কালো রোদ চশমা। রজত কিছু বলার আগে একটা সংক্ষিপ্ত আসুন বলে ভদ্রলোক ঘরে ঢুকে গেলেন। রজতও ঢুকলেন ওনার পেছনে। সুটকেসটা সোফার উপরে রেখেই রজত বলতে লাগলেন,
2: দেখুন কিছু মনে করবেন না, আসলে আমি এই স্টেট হাইওয়ে দিয়ে চালসা যাচ্ছিলাম আমার গাড়ি নিয়ে, বৃষ্টি সত্ত্বেও চলেই যেতাম, কিন্তু মুশকিল হলো এখানকার ফরেস্ট গার্ড যেতে দিচ্ছে না, বাঘ বেরিয়েছে বলে একটা লক ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে, আর এখানে তো কোনো হোটেল টোটেল নেই, কাজেই। তবে আপনার আপত্তি থাকলে আমি আমার গাড়িতে বসে রাতটা কাটিয়ে দিতে পারি, নো প্রবলেম।
3: আসুন, আপনার আপত্তি না থাকলে আপনার পেছনের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয়।
0: অদ্ভুত এক ডিগনিফাইড গম্ভীর গলা ভদ্রলোকের। কথাটা বুঝতে একটু সময় লাগলো রজতের, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন।
3: আপনি একটু শান্ত হয়ে বসুন, আমার নাম জীবন বোস, পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। গার্ড পৌঁছে দিয়ে গেল যখন, তখন আন্দাজ করছি পদবী যে বোস সেটা এর মধ্যে জেনে ফেলেছেন।
2: আগে হ্যাঁ, আপনি কি ওই জানলা দিয়ে দেখছিলেন?
3: নিশ্চয়ই খেয়াল করেছেন যে বারান্দার আলোটা জ্বালা ছিল, আসলে আপনি হেডলাইট জেলে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছেন দেখে আন্দাজ করছিলাম যে আপনি আসবেন, তবে আপনি গাড়িতে একা না আরো কেউ আছে সেটা জানতাম না, আলোটা তাই জেলে রেখেছিলাম।
2: অনেক ধন্যবাদ, কিন্তু এভাবে আপনার প্রাইভেসিতে এনক্রোচ করতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে।
3: আপনার নামটা?
2: রজত, রজত বড়াল।
3: মিস্টার বড়াল, দেখতেই তো পাচ্ছেন এটা জঙ্গল, এখানে শহুরে মেকি ভদ্রতা নিতান্ত বেমানান, কাজেই ওটা বাদ দিন। তবে আপনি একা এভাবে রাতের বেলা গাড়ি চালিয়ে কেন যাচ্ছিলেন বা আপনি কি করেন সেসব জানতে কৌতূহল হচ্ছে, সাধারণ টুরিস্ট যে নন সেটা তো বুঝতেই পারছি।

0: না তা তো নই, আসলে আমি একজন আর্ট কালেক্টর, নিজে এককালে প্রত্নতত্ত্বের অধ্যাপক ছিলাম, বইটই লিখেছি, কিছুটা নামও আছে। আলিপুরদুয়ারে এসেছিলাম একটা মূর্তির ব্যাপারে, আর আগামীকাল এরকমই একটা মূর্তির ব্যাপারে একটা মিটিং আছে চালসায়।
1: এক ভদ্রলোকের কাছে নাকি তিব্বত থেকে আনা কিছু আর্টিফ্যাক্টস আছে, তিনি দেখাবেন। বলছেন তো ওনার ঠাকুরদার বাবা তিব্বত থেকে এনেছিলেন, সত্যি মিথ্যে জানি না, দু একটা থাঙ্কাও নাকি আছে, তাই
2: বোঝা গেল। আচ্ছা, আপনার স্যুটকেসে নিশ্চয়ই ঘরে পরবার পোশাক আছে, তাহলে আপনি হাত মুখ ধুয়ে পোশাকটা পাল্টে নিন, ওইদিকে ওয়াশরুম, আমি একটু কফি বানাই।
0: এখানে আপনি একাই থাকেন?
2: হ্যাঁ, শুধু এখানে বলে নয়, জীবনেই আমি একা।
0: বিয়ে করেননি?
2: না, আর সেটা ভালোই হয়েছে হয়তো, কারণ এই বনবাসে কোনো মহিলা সারা জীবন থাকতে পারতেন বলে মনে হয় না। আপনি?
0: আমি বিপত্নিক, বছর দশেক আগে মারা যান আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্টে, আগুন লেগেছিল।
2: আপনি বাড়িতে ছিলেন না?
0: আসলে আমি তখন একটা কনফারেন্সে শিকাগোতে।
2: আই এম সরি, যাই হোক, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি করে আনি।
0: শিওর।
2: ওইদিকে ওইটা ওয়াশরুম, আর ওইটা আপনার রাতের আস্তানা, আমার গেস্ট রুম।
0: বাহ, ব্যবস্থা তো চমৎকার, এরকম জঙ্গলের মধ্যে জাস্ট ভাবাই যায় না। ওদিকে নিশ্চয়ই আপনার বেডরুম আর কাজের ঘর, আপনি তো একা মানুষ, চাকর বাকর তো আছে নিশ্চয়ই, বাড়িটাকে গেস্ট হাউস হিসেবে দিয়ে দিন না, এরকম দুর্দান্ত হোমস্টে বিশাল ভাড়া পাবেন,
1: অনেক লোককে ফিরিয়ে দিতে হবে আপনাকে।
2: ভালো প্রস্তাব। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ছোট্ট একটা অনুরোধ আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন না।
2: আপনি প্লিজ ওই যে ঘরটা, এমনিতে আমার বেডরুম, দরজা তো দেখছেন ভেজানো আছে, ওই ঘরটায় যাবেন না। এছাড়া আপনার যেখানে খুশি ঘুরে ঘুরে দেখুন, সব দেওয়ালে আমার কিছু ফটোগ্রাফ আছে, এর অনেকগুলি সুপরিচিত চ্যানেলে বেরিয়েছে, খুব খারাপ ছবি তুলি না, ওকে? শুধু আমার রিকোয়েস্টটা খেয়াল রাখবেন।
3: জীবনবশ চলে যান। রজত সেই নিষিদ্ধ দরজার দিকে তাকিয়ে দেখেন দুবার, তারপর এসে ঢোকেন স্নানের ঘরে। ইতিমধ্যে অবশ্য নিজের সুটকেস থেকে প্রয়োজনীয় জামাকাপড়, তোয়ালে ইত্যাদি বার করে নিয়েছেন, গেস্টরুমে সুটকেস রেখে এসেছেন। মে মাসের মাঝামাঝি, বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ একটা ভ্যাপসা গরম আছে। সুন্দর বাথরুমে গিজার দেখে স্নান করার লোকটা সামলানো গেল না। শীত গ্রীষ্ম সবসময় একটু গরম জল না মিশিয়ে স্নান করেন না রজত। শাওয়ারের তলায় দাঁড়িয়ে সেই ঘরের কথাটা আবার মনে হল। কি আছে ওই ঘরে, অথবা কে আছেন? বিয়ে থাক করেননি, গার্লফ্রেন্ড থাকতেও পারে, কিন্তু এরকম প্রোফাইলের লোক বিদেশি ম্যাগাজিনে যার এত ছবি ছাপা হয়, বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন বা যান, তা ঘরের টুকিটাকি নানা জিনিস যেমন টেবিল ল্যাম্প, ওয়াল ক্লক, এসব দেখলেই বোঝা যায়। বেশ কয়েকটা ছবির ফ্রেম দেখে মনে হলো বিদেশি। সেই লোক গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখার জন্য এরকম মরিয়া হবে কেন? বিশেষ করে রজত তো আর দু দশ মিনিটের জন্য আসেনি, যে লোক সারাটা রাত থাকবে তার কাছ থেকে লুকিয়ে রাখতে হলে এরকম ছোট একটা বাড়িতে মহিলাকে তো রীতিমতো বন্দি দশা ভোগ করতে হবে। গৃহস্বামী বাতিগ্রস্ত নাকি? স্নান সেরে যখন গেস্টরুমে এসে মাথা মুছে পোশাক পাল্টে চুল আচাচ্ছেন রজত, তখন অনুভব করলেন তার ওই নিষিদ্ধ ঘর সম্পর্কে কৌতূহল বেশ পেয়ে বসেছে তাকে। ইতিমধ্যে আরেকটা কথা মাথায় এসেছে, যে বাড়িতে কোনো মহিলা এসেছেন এবং বলা বাহুল্য এরকম জঙ্গলে বাড়িতে এক কাপ চা খেতে শুধু আসেননি, তার কোনো চিহ্ন তো কোথাও থাকবে, জুতো, রেখে দেওয়া ব্যাগ বা ছাতা বা ছেড়ে রাখা রেইনকোট, কিন্তু কোথাও তো কিছু নেই। ওই ঘরটায় আলো জ্বলছে সেটা বোঝা গিয়েছে, দরজার তলার ফাঁক দিয়ে আলো আসছে, দরজাটা তেমন শক্ত করে ভেজানো হয়নি। এখন প্রায় মিনিট পনেরো হলো বৃষ্টি থেমেছে,

জঙ্গল তাই অদ্ভুত নিস্তব্ধ। কিন্তু ওই ঘরের থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। একটা মানুষ থাকলে কোনো শব্দ আসবে নাকি? পাথরের মতো তো কেউ আর বসে থাকে না, আর এই সন্ধ্যাবেলা ঘুমানোরও কথা নয়। দেখবেন নাকি একবার উঁকি মেরে? বসার ঘরে এলেন রজত, আর ঠিক তখনই একটা ট্রেতে

0: Vegetables.
1: আসুন খাঁটি ব্রাজিলিয়ান কফি নিজের মেশিনে গ্রাইন্ড করে বানিয়েছি। আমার আবার শৌখিন কফিতে ঠিক মন ভরে না।
0: এই কফির যার যে আলাদা সেটা গন্ধেই টের পেয়েছিলেন রজত। কাপ নিয়ে আরাম করে বসলেন। জীবন বোস হাতে কফির পেয়ালা তুলে

0: ঠিক সভ্যভব্য নয়, তাই খাঁচায় রাখতে হয়। এখন ওদের ফিডিং টাইম। আজ আমার চাকর তামাং ছুটি নিয়ে চলে গিয়েছে, কাজেই আমাকেই খাবারটা দিয়ে আসতে হবে। আপনি কফি খান, আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস।
1: ঘরের ভেজানো দরজাটা এখনো চুম্বকের মতো টানছিল রজতকে। বসে সে না পড়লে এতক্ষণে কৌতূহলের নিরসন হয়ে যেত, সে তুলনায় এ কৌতূহল কিছুই নয়। তাও বোস বেরিয়ে যাবার আগে প্রশ্নটা না করে পারলেন না।
2: আপনার পোষ্যগুলি কোন জাতের?

0: কি যায় আসে। বোস বেরিয়ে গেলেন, নিজের মনে হাসলেন রজত। আজব এক নমুনা বটে এই লোকটি, একা জঙ্গলে প্রাইভেট চিড়িয়াখানা বানিয়ে বসে আছে, আরো কি কি করে কে জানে। যাকে সেসব জানার জন্য তো অনেক সময় পড়ে আছে। ড্রয়িং রুমে বুককেসের উপরে এক পাতা ঘুমের ওষুধ পড়ে আছে দেখেছেন, তার মানে জীবন বোসের ইনসমনিয়া আছে। রজতের নিজের এই বিদঘুটে ব্যারাম কোনোদিন ছিল না, কিন্তু অনসূয়া ওভাবে মারা যাওয়ার পর থেকে তারই রোগ ধরেছে। ওই একই ওষুধের পাতা তার সুটকেসেও রয়েছে। তবে ঘুম না হলেও ক্ষতি নেই, লোকটাকে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপাতত হাতে 10 মিনিটের মতো সময় আছে, একবার উঁকি দিয়ে দেখার পক্ষে যথেষ্ট। রজত উঠলেন, পেছনে ডাইনিং রুমের একটা দরজা খোলা, ওখান দিয়ে বাড়ির ভেতরের বাগানের দিকে যাওয়া যায়। দূর থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা দূরে দুটো বড় খাঁচা, আর সেখানে আলো জ্বলেছে। জীবন বোস একটা খাঁচার সামনে, তার মেরুন ড্রেসিং গাউন, এখান থেকেও বুঝতে কোনো অসুবিধে নেই। এই সুযোগ, ড্রয়িং রুমে এলেন রজত, আর কোনো আওয়াজ না করে পা বাড়ালেন বন্ধ দরজার দিকে। তার গেস্ট রুমের মতো একটা শোবার ঘর, খাট, একটা টেবিল, চেয়ার, কিছু বই। ঘরে একটা পেডেস্টাল আলো জ্বলছে এক কোণে টেবিলের পাশে, যার জোর খুব বেশি নয় তাতে এসব দেখা গেল। খাটের দিকটা বেশ অন্ধকার, খাটের মাঝখানে চাদরে ঢাকা একটা পাশ বালিশ। এরকম একটা মামুলি ঘরের জন্য ভদ্রলোক এত সাবধানবাণী দিয়ে গেলেন, পাগলটা গোল নাকি? বেশি ঘাটে কাজ নেই বাবা, গল্প শোনা মাথায় থাক, খেয়ে দিয়ে মানে মানে শুয়ে পড়াই ভালো। দরজা টেনে দিয়ে বেরিয়ে আসছিলেন, এই সময় ভীষণভাবে বিদ্যুৎ চমকাল আর কাঁচের জানলা দিয়ে তার পুরো আলোটা এসে পড়ল খাটের উপরে।
1: ও কি?
0: চমকে উঠলেন রজত, আবছা অন্ধকারে যেটা পাশবালিশ ভেবেছিলেন সে তো মানুষ, সঠিক বললে সেটা মানুষের দেহ। গাঢ় বাদামি রঙের চাদর বলে বোঝা যায়নি, চাদরে প্রচুর রক্তের দাগ, দেহটার কপাল অব্দি চাদরে ঢাকা, কিন্তু এখন এই আলোতে চোখ শুয়ে গিয়েছে তাই বুঝতে পারছেন ইনি মহিলা। খুব লম্বা নয়, পনিটেল গোছের চুল, আর মাথাতেও রক্ত জমাট বেঁধে আছে, মাথাতেই প্রচণ্ড কোনো আঘাত করে খুন করা হয়েছে। কোনোরকমে নিজের জায়গায় ফিরে এসে বসলেন রজত, হাত পা অল্প হলেও কাঁপছে। মহিলা কে কে জানে, কিন্তু খুনি যে কে বুঝতে কোনো অসুবিধে নেই। এখন আবার সজোরে বৃষ্টি নেমেছে, ভারী আজব লোক তো এই জীবন বোস। ঘরে খুন হওয়া লাশ পড়ে রয়েছে, এরকম অবস্থায় তিনি একটা অচেনা অজানা

0: আমাকে আশ্রয় দিলেন, থাকতে দিতে পারবেন না বললেই তো মিটে যেত। তার মানে কি তিনি অতীব বড় মাপের ক্রিমিনাল? নিজের ওপরে সন্দেহ যাতে কোনোভাবে না আসে তাই রজতকে থাকতে দিয়েছেন। ঠিক এই সময় বিদ্যুৎ চমকালো আবার, এবং বিদ্যুৎ চমকালো রজতের মাথার ভেতরে। থাকতে দেবার কারণ এখন পরিষ্কার। বলা যায় রজত ওনার কাছে আশ্রয় চায়নি, রজত এসেছে ওনার চরম পাওনা হয়ে ঠিক সময়ে, একেবারে ছবির স্ক্রিপ্টের মতো। খুন উনি করেছেন, সেই খুনের দায় উনি চাপাবেন রজতের ওপরে, সেটাই ওনার প্ল্যান। সার্ত্রের একটা গল্প আছে খানটে এরকম, তার মানে এখানে আর এক মুক্ত থাকা চলবে না। সামনে যাওয়া না গেলেও গাড়ি ঘুরিয়ে পেছনে তো যাওয়া যেতেই পারে।
1: কৌতূহল জিনিসটা বড় মারাত্মক, তাই না মিস্টার বড়াল? সুন্দরী নিষেধহীনা রমণীর থেকেও মারাত্মক তার আকর্ষণ।
0: রজত খেয়াল করেননি কখন প্রায় নিঃশব্দে ঘরে ঢুকে এসেছেন জীবন বোস। উনি সোফা থেকে উঠতে যাচ্ছিলেন, আবার বসে পড়েন।
2: কৌতূহল কি, কিসের কৌতূহল, কি বলছেন আপনি?
1: আপনি ওই ঘরে গিয়ে উঁকি দেননি বলছেন?
2: দেখুন মিস্টার বোস, আমি একজন সম্মানিত ভদ্রলোক। আপনি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছেন বলে যে কোনো কথা বলার সুযোগ নিতে পারেন না।
1: আপনি উঠতে যাচ্ছিলেন কেন? আমার সিক্স সেন্স বলছে সেটা ওয়াশরুমে যাবার জন্য নয়। আপনি চলে যাবেন ঠিক করেছেন। কোথায় যাবেন এই ঝড় জলের রাতে, এই জঙ্গলের মধ্যে?
2: আমার এক বন্ধু ফোন করেছিল, আমার ওর কথা খেয়াল ছিল না। পানিঝরা রোডে ওর একটা হোটেল আছে, নাম ভিলেজ রিট্রিট, ওখানেই চলে যাচ্ছি, কাছি। থ্যাংকস ফর ইওর হসপিটালিটি, আমি এবার আসবো।
1: আরে বসুন বসুন, যাবেন তো নিশ্চয়ই, কে আর যাবে না? তবে কিভাবে কে যাবে সেটা জানেন?
2: মানে
1: রজতবাবু, এরকম হলে না ঠিক ভালো লাগে না জানেন। লোকের সাথে অভদ্রতা করাটা আমার ঠিক আসে না সহজে, কিন্তু কি করি বলুন, বাধ্য করছেন। আপনার কোনো ফোন আসেনি, আপনার বন্ধু পানিঝোড়াতে আছে বলে আমার মনে হয় না, কারণ ওখানকার মালিককে আমি চিনি, জায়গাটাও।
2: তাতে কি হলো? তার মানে আমি মিথ্যে বলছি? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বোস।

0: আপনি যদি বলতে চান এর পরেও আপনার ফোন এসেছিল, তাহলে আমার আর কি বলার থাকে বলুন।
1: সে ঠিক আছে, আমি চলে যাব, এখানে থাকার আর কোনো ইচ্ছে আমার।
0: আপনি ওই ঘরে গিয়েছেন, শুধু দরজা দিয়ে উঁকি মারা নয়, ভেতরে গিয়েছেন, খাটের ওপর মৃতদেহটি দেখেছেন, মাথা থেঁতলে খুন যুবতী নারী সেটা দেখেছেন, কিছুটা বুদ্ধি তো আছে তাই কোথাও হাত লাগাননি দরজা ছাড়া, তারপরে এসে এখানে বসেছেন, কাঁপা হাতে কফির কাপ তুলে নিয়ে কফি খেয়েছেন। হাত কাঁপার কারণে আমার মিল্ক হোয়াইট টেবিল ক্লথে কফি ফেলে সেটার 12টা বাজিয়েছেন।
1: আপনি এমন করে বলছেন যেন আপনি সিসিটিভিতে সব দেখছিলেন, আর যদি যদি আমি গিয়েই থাকি, দেখেই থাকি, তাতে অপরাধটা কি? খুন তো করেছেন আপনি, ইউ আর দ্য মার্ডারার। সে অপরাধের তুলনায় একটা ঘরে উঁকি মারা নিশ্চয় কিছু নয়, বড় কিছু নয়।
0: দেখেছেন বোধ হয় খাটের ঠিক পাশে একটা বড় আলমারি আছে, বেশি উঁচু নয়, কাঠের তৈরি, সেটার কারণে খাটের মাথার দিকটা ভালো করে দেখা যায় না, খাটের একদম পাশে গিয়ে দাঁড়াতে হয়। আপনি সেটা করেছেন আর তাই আপনার শার্টের আস্তিনে রক্তের দাগ লেগেছে, আসলে রক্ত ছিটে দেরাজে লেগেছিল তো। আসুন তবে, শুধু মনে রাখবেন আপনি এখানে এসেছেন, কফি খেয়েছেন, চলে গিয়েছেন, কিছু দেখেননি, ওকে?

রজত তাড়াতাড়ি উঠে গেস্ট রুমে গিয়ে কোনো রকমের পোশাক পাল্টে নিজের জিনিসপত্র সুটকেসে ভরে বেরিয়ে আসেন। এখন ভাগ্যক্রমে বৃষ্টিটা ধরেছে, কোথায় যাবেন ঠিক জানেন না, তবে এখান থেকে দূরে যেতে হবে এবং তার মানে আলিপুরদুয়ারেই ফিরে যাওয়া। তা হোক, জীবন বোস এখনো একই রকম।

0: কি বলছেনটা কি? এটা কি ইয়ারকি হচ্ছে নাকি?
1: বসুন মিস্টার বড়াল, বসুন, সুটকেসটা রেখে বসুন। মানুষ এত কষ্ট পায় কেন জানেন? এই এটা পেলাম না ওটা পেলাম না হলো কারণ ভবিতব্যকে মেনে নিতে পারে না বলে। মেনে নিতে পারলেই অনেক কষ্ট কমে যায়।
0: মানে

0: না হলে আপনি এই রাতে গাড়ি চালিয়ে জঙ্গল দিয়ে যেতেন না। আর দেখুন, এসে পড়লেন খুন হয়ে যাওয়া বাড়িতে, একদম অ্যাট দ্য স্পট অফ ক্রাইম।
1: আমি যে ও বাড়িতে মূর্তি কিনেছি আপনি জানলেন কি করে? কে আপনি? হু আর ইউ?
0: আমি কে আপনি জানেন?

0: আপনি এসে দেখেছেন একটা খুন হয়েছে, বুঝতেই পারছেন খুনটা কে করেছে। যে খুন হয়েছে তার পরিচয় আপনি জানেন না, কিন্তু সেটা পুলিশ জেনে ফেলবে। এখন আপনাকে ওই দরজা দিয়ে বার হতে দেওয়া আর আমার ওই কড়িকাট থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া একই ব্যাপার, তাই না? সেটা আমি করি কি করে?
1: তাহলে আপনি কি করতে চাইছেন?
0: আসুন এই দিকে। হ্যাঁ, এবার ওই ওই জানলা দিয়ে দেখুন। যদিও অন্ধকার, তাও আমার বাড়ির পেছনেই যে একটা বিশাল খাদ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
1: পারছি।
0: যেটা দেখাতে পারলাম না অন্ধকারের কারণে, সেটা হলো ওটা কোনো সাধারণ খাদ বা গর্জ নয়। নিচে তাকালে আপনি মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন অনেক গাছের মাথা। ওটা ঘন জঙ্গল, এ তো দেখাই যাচ্ছে বা লোকের জানা। আর এও জানা যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে রায়ডাক নদী। দেখতে পেলে দেখতেন একটা রূপলি সুতোর মতো ব্যাপার, কিন্তু যেটা অত্যন্ত জানা নয় সেটা হলো দিস ইজ ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট জাঙ্গলস অফ দ্য ওয়ার্ল্ড। রয়্যাল বেঙ্গল, লেপার্ড, চিতা, ওয়াইল্ড ডগ সব আছে। বন দপ্তরের কাছে খবর নেই, কারণ সিম্পল, তারা সরকারি বাবু। সে জঙ্গলেই তারা যান যেখানে জিপ নিয়ে যাওয়া যায়। ওখানে সেরকম ব্যবস্থা নেই, কোনো দিক থেকেই সহজে পৌঁছানো যায় না ওখানে, তাই মানুষের পা পড়েনি। একদম আদিম জঙ্গল। এখানে তো বোধহয় বাঘ এসেছে আজ, তাই না? এসব বাঘ কিন্তু ওই নিচের জঙ্গলের বাঘের কাছে চুনোপুটি।
1: তা আমাকে ওই জঙ্গলের গল্প শোনাচ্ছেন কেন?
0: সাহিত্য পড়ার অভ্যেস নেই বোধহয়, মানে বাংলা গল্প উপন্যাস?
1: না, শুধু ইংলিশ থ্রিলার পড়ি, বাংলাটা ঠিক
0: ঠিক ঠিক বাংলা সাহিত্য ঠিক আপনার মতো হাই প্রোফাইল লোকের হাতে মানায় না, বিশেষ করে যে মানুষ ভীমবেটকার পেন্টিংয়ের ওপর ওরকম অসাধারণ গবেষণামূলক বই লিখেছেন।
1: আপনি আপনি আমাকে চেনেন?
0: প্রথমে চেনা লাগলেও ঠিক চিনতে পারিনি। দেখুন, ওই বুক র্যাকে ওপর থেকে তিন নম্বর তাকে যে বইটা রয়েছে হার্ড বাউন্ড, ওটা চিনতে পারেন কি না?
1: ও তো আমার লেখা বই, দ্য আনটোল্ড হিস্ট্রি অফ ভীমবেটকা।
0: পুরনো গুহা, সেখানে আছে অসাধারণ সব কেভ পেন্টিং। জায়গাটা মধ্যপ্রদেশে, বলা যায় জঙ্গলের মধ্যে, আর সেই কেভ পেন্টিং 10,000 বছরের পুরনো। এই নিয়েই তো আপনার বই, যা হইচই ফেলে দিয়েছিল। ওই বইয়ের সেকেন্ড ব্যাকফ্ল্যাপে আপনার ছবি আছে, তাই চেনা লাগছিল। দারুণ লিখেছেন বইটা। যাই হোক, কথার থেকে ডাইগ্রেস করে যাচ্ছি। বাংলা সাহিত্যের কথা বললাম কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প আছে, নাম টোপ। সেখানে ওই খাদের মধ্যে জঙ্গল আর নদীর কথা আছে।
1: সেসব শুনে আমি কি করব? একজন খুনির সাথে সাহিত্য আলোচনা করার ইচ্ছে আমার নেই। আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন বলুন তো?
0: কি আশ্চর্য, বললাম তো আপনাকে কেন যেতে দিতে পারি না। আমি খুনি, ওই ঘরে লাশ, আপনি উইটনেস। আবার উইটনেস হিসেবে যেমন তেমন নয়, সমাজে অত্যন্ত সম্মানিত, পুরস্কৃত উইটনেস। কথা বলার আগেই জজ সাহেব বিশ্বাস করে নেবেন। আর তাছাড়া পুলিশের কিছু অংশ আমাকে সন্দেহের চোখেও দেখে, কাজেই আপনার আর কালকের ভোর দেখা তো হবে না মিস্টার বড়াল।
1: শুনুন, ইয়ার্কির না একটা লিমিট আছে।
2: হাতের পাশে টেবিলে রাখা পেতলের বুদ্ধ মূর্তি নিয়ে জীবনকে মারতে উদ্যত হন বড়াল, আর তারপরে হাত চেপে বসে পড়েন। সাংঘাতিক একটা ঝাঁকুনি লেগেছে হাতে, একটা ভোঁতার ধাতব শব্দ, আর তারপরে অনেক বেশি শব্দ করে মূর্তি মাটিতে পড়ার আওয়াজ। একটু সম্বিত ফিরে পেয়ে তাকিয়ে দেখেন প্রায় ম্যাজিকের মতো জীবনবাবুর হাতে একটা রিভলভার এসে গিয়েছে, যাতে সাইলেন্সার লাগানো।
0: উঠুন উঠুন, উঠে ওই সোফাটায় বসুন। অনেক ছেলে মানুষই করেছেন, আর না, ভালো মূর্তিটা গেল।
1: মূর্তি?
0: হ্যাঁ, মূর্তি সাংহাই থেকে কিনেছিলাম অনেক দাম দিয়ে। আর আপনার মতো আমি এসব জিনিস কম দামে কিনে বেশি দামে বেচি না, আমি আর্ট ভালোবাসি।
1: আপনি তো মার্ডারার, আপনি আবার আর্ট ভালোবাসবেন কি?
0: আর ঠিক সুযোগ হবে না আপনার, নইলে অনেক এক্সাম্পল দিতে পারতাম। খুনি, সিরিয়াল কিলার, দারুণ ছবি আঁকে, দারুণ কবিতা লেখে, এরকম পাওয়া গিয়েছে। একজন অবশ্য আছেন যার নাম সহজেই বলা যায়, তিনি হলেন অ্যাডলফ হিটলার। দুর্দান্ত ছবি আঁকতেন, যদিও ভিয়েনা আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাননি। যাই হোক, দাঁড়ান, ফ্লাস্কে একটু কফি আছে, দিই আপনাকে। না, বরঞ্চ আপনি ঢেলে নিন, আর আমার এই কাপটা তো দিন এক কাপ। আমি ঢালতে গেলে আপনার আবার মুক্তির আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠতে পারে, তো আবার কোন ছেলে মানুষই করে বসবেন? নেন ঢালুন।
2: চুপচাপ কফি ঢালেন রজত। ভালোই প্যাঁচে পড়া গিয়েছে বটে, এই পাগলের হাত থেকে কিভাবে রেহাই পাবেন কে জানে। যাই হোক, মাথাটা ঠান্ডা রাখতে হবে।
0: আপনার আরেকটা কথা জেনে রাখা দরকার মিস্টার বড়াল, এই বাড়ির সব লক একটা ইলেকট্রনিক সিস্টেমে সেন্ট্রালি লকড, সব জানলার কাঁচ আনব্রেকেবল, কাজেই শান্ত মতো নিজের ভবিতব্যকে মেনে নিন। বর্ণালীর মতো কষ্ট আপনি পাবেন না, একটা গুলি কপালের মাঝখানে, বা ইভেন বেটার মাথার পেছনে, ব্যাস শান্তি।

0: কেন?
1: কি করব বলুন মিস্টার বড়াল, আসছে, সার্ভিস দিচ্ছে, কথাও ভালো বলে, নো প্রবলেম। কিন্তু বেশি অ্যাম্বিশাস হয়ে পড়ল, দাবি করল অনেক টাকা, নইলে আমার পুরনো কীর্তির কথা ফাঁস করে দেবে। আসলে খুন মানে আপনাকে আর বলতে অসুবিধে নেই, খুন আমি আগেও করেছি, সেরকম কিছু প্রমাণও পেয়ে গিয়েছিল, তার ফলে জানেনি তো। অ্যাভারিস লিডস টু সিন অ্যান্ড সিন ডেথ, মানে সোজা ভাষায় লোভে পাপ, পাপে মৃত্যু।
0: আপনি কি চান মিস্টার বোস? কি চান? কত টাকা চান? 1 কোটি? 2 কোটি? জাস্ট বলুন, আমি এখনই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, আপনি দেখে নেবেন, তারপর আমাকে যেতে দেবেন। ইওর সিক্রেট উইল বি সেফ উইথ মি, বিলিভ মি, জাস্ট বিলিভ মি।
1: টাকার লোভ আমার বিশেষ নেই, আর অভাবও খুব একটা নেই, তবে 2 কোটি টাকা পেলে মন্দ হতো না। কিন্তু কি লাভ বলুন তো, সেই টাকায় তো আমি উকিল লাগাতেও পারবো না। আপনি যাকে যা জানাবার জানিয়ে দেবেন, অ্যারেস্ট হব, আর আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাটা জেনে সেই অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্টগুলোও পুলিশ দেবে ফ্রিজ করে। কাজেই আপনি একটা চেকমেট সিচুয়েশনে পৌঁছে গিয়েছেন, কিচ্ছু করবার নেই। ঠিক যেমন ওই কাভার্ডে আমার পুরনো খুনের এভিডেন্স দেখে ফেলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো যখন বর্ণালী, আমারও কিছু করার ছিল না।
2: ধীরে সুস্থে আবার পাইপ ধরালেন জীবন। বাইরে আবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। একটা কথা মনে হতে একটু যেন আশার আলো দেখলেন রজত।
0: কিন্তু আমাকে মেরে কি বাঁচতে পারবেন মিস্টার বোস? হ্যাঁ, এটা জঙ্গল হলেও সময়টা তো আর সেই ভীমবেটকা পেন্টিং এর 10,000 বছর আগের নয়।
1: বলে যান।
0: বুঝতে পারছি আমাকে মেরে ফেলে ওই খাদে ফেলে দেবেন ভাবছেন আপনি, যেমন ফেলবেন বর্ণালী নামে ওই মহিলার বডি। আমার গাড়িটা এখানে এসেছে, সেটা খাদে ফেললেও আসার পথে বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে ছবি উঠে আছে, আর ওই ফরেস্ট গার্ড জানিয়ে দেবে সে নিজে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছে। আমাকে মারলে আপনিও বাঁচবেন না মিস্টার বোস, বরঞ্চ একটা খুনের জন্য হয়তো বড়জোর ওই যাবজ্জীবন হতো, দুটো খুনে কিন্তু ফাঁসি অবধারিত।
2: কোনো কথা না বলে নিঃশব্দে পাইপে টান দিতে থাকেন জীবন বোস। ঘরে এখন নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা। এখানে ভোল্টেজ খুব একটা স্টেডি থাকে না, এখন যেমন ভোল্টেজ খানিকটা কমে গিয়ে ঘরের এখানে ওখানে খানিকটা জমাট বাঁধা অন্ধকার পরিবেশকে আরো দম বন্ধ করে তুলেছে। একটা এয়ার পিউরিফায়ার না চললে এই বন্ধ ঘরে পাইপের ধোঁয়া সহ্য করা যেত না।
1: পুরাণের গল্পগুলো আগে বালখিল্য মনে হতো, এখন মনে হয় বেশ সিগনিফিক্যান্ট। কোনো এক রাজা, নামটা মনে নেই, মূর্তি কেমন তৈরি হচ্ছে দেখবেন বলে নাকি দরজা খুলে ফেললেন, খোলার কথা ছিল না, আর খুলে ফেলার ফলেই হাত হারালেন প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা। বর্ণালীও তেমনি, ওই বিশেষ আলমারিটা না খুললে মরতো না, আর আপনিও আমার কথা শুনে ওই ঘরে উঁকি না মারলে দিব্যি খেয়ে দেয়ে রাতে ঘুমিয়ে চলে যেতেন, সবই ডেস্টিনি। এনিওয়ে আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও একটা কথা, এখানে কিন্তু মাঝে মাঝে পাওয়ার যায়, তাতে ঘাবড়াবার কিছু নেই, ওই দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা জ্বলে উঠবে।
2: একটু গিয়েই আবার ফিরে এলেন জীবন।
1: আপনার তখনকার কথাটার উত্তর দেওয়া হল না। প্রথমত এর আগে 10 মাইল

0: এর মধ্যে কোনো সিসিটিভি নেই বা থাকলেও কাজ করছে না। দ্বিতীয়ত, টায়ারের দাগ থাকার কোনো সম্ভাবনা নেই, সুন্দর বাঁধানো রাস্তা এবং এই বৃষ্টি। এবং তৃতীয়ত, ওই ফরেস্ট গার্ড আমার লোক। এর আগের খুনগুলোর পরে ওই আমাকে সাহায্য করেছে দেহ গায়েব করতে। আর ওর নিজের বউকেও যখন খুন করে, আমার দেয়া মিথ্যে সাক্ষীতেই ও নিশ্চিত ফাঁসি কাঠ থেকে ফিরে এসেছে। আমার কি মনে হয় জানেন, নিচের ওই বাঘ বা ওয়াইল্ড ডগেরা আমাকে না চিনলেও বেশ ভালোবাসে, কারণ আমি ওদের মাঝে মাঝে সুস্বাদু খাবার দিই। যেমন আজ রাতেই দেব সুস্বাদু এবং অনেকটা
1: জীবন। এবারে চলে যান বাইরে, বৃষ্টি আবার শুরু হয়েছে, যদিও খুব বেশি জোরে নয়। একটানা বৃষ্টির আওয়াজের সাথে যোগ হয়েছে একটা গুবরে পোকা গোছের পোকার ওড়ার।

0: ভাব সমাধিতে চলে যাচ্ছে। এসব দরজা জানালা বন্ধ বাড়িতে ঢুকলো কি করে কে জানে। আশা যে খুব একটা ছিল তা নয়, তাও রজত সামনের পেছনে সব দরজা টেনে দেখেন। লাভ নেই, সত্যি লকড। একটু পরে যে মরতে হবে সেটা বোস বলেছেন বটে, কিন্তু এখনো কেমন যেন বিশ্বাস করতে পারছেন না রজত। ঘনিষ্ঠ মহলে ধুরন্ধর বলে তার একটা পরিচয় আছে, সে তিনি পড়লেন এমন একটা প্যাঁচে। তাড়াতাড়ি ভাবতে হবে, দেখে এসেছেন ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকানোর ব্যবস্থা নেই, নইলে যা হোক লোকটাকে আটকে খানিকটা সময় পাওয়া যেত। আরেকবার মোবাইল দেখলেন, সত্যি টাওয়ার নেই। এরকম টাওয়ারহীন জায়গায় লোকটা থাকে কি করে? মানুষের মন যে কখন কিভাবে চলে বা চলবে তা মনোবিজ্ঞান সামান্য কিছুটা আন্দাজ করতে পারে মাত্র। এরকম প্রাণ ভয়ে ভীত লোকের কোনো ব্যাপারে কৌতূহল থাকা উচিত নয়। নিজের প্রাণ বাঁচাবার চিন্তা ছাড়া সে অন্য কিছু ভাববে কি করে? কিন্তু রজত ভাবলেন,
1: আচ্ছা পাগল লোকের পাল্লায় পড়েছি তো, ও কি ভাবছে, আমাকে গুলি করে মেরে ওই খাদে ফেলে দেবে আর আমি লক্ষ্মী ছেলের মতো বাঘ হায়নার খাদ্য হয়ে যাব? গাধা কোথাকার! রজত বড়ালকে চেনেনি, বাঘের খাদ্য হতে হলে হবে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড ওই বর্ণালী, দুটোই তো বেশ মোটা সোটা, বাঘ একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, যত্ত সব। আচ্ছা ওই কাবার্ডে কি দেখেছিল ওই মেয়েটা? কি এমন সিক্রেট থাকতে পারে যাতে এই লোকটাকে এমন জবরদস্ত ব্ল্যাকমেইল করা যায়, যে লোকটা একেবারে মেয়েটার মাথা থেঁতলে খুন করে বসলেন? দেখতে হবে। তাছাড়া বলল ওই ফরেস্ট গার্ডের বউয়ের খুনের ঘটনাটা ও জানে, আর তাই ফরেস্ট গার্ড ওর কাছে পোষা হয়ে থাকে। এটা বেশ, দেখা যাক, দরকার হলে বলা যাবে। অবস্থা বুঝে
0: নিজের সোফাতে বসে সাত পাঁচ ভাবতে ভাবতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন রজত। আর ঠিক সেই সময় গুবরে পোকাটা উড়ে এসে ঠকাস করে সে রহস্যময় কাভারের দরজায় ধাক্কা মেরে চিৎপাত হয়ে পড়ে গেল। বোতলের চিন্তায় কাভার্ড বা বোসের সিক্রেটের ব্যাপারটা সাময়িকভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এলো। কাভারটা একটা আলমারির মাথাতে রাখা, মেয়েটা নির্ঘাত ওই মোড়ার ওপরে দাঁড়িয়ে খুলেছিল। তবে রজত লম্বা মানুষ, কাজেই তিনি উঠে দাঁড়িয়ে সহজে হাত পাবেন। চাবি দেওয়া কি? অল্প একটু টেনে দেখলেন,

0: ভোলা। হয়তো যে এভিডেন্স দেখে ফেলেছে সে বর্ণালি মারা গিয়েছে বলে আর অতটা সাবধান হবার দরকার বোধ করেননি জীবন বোস। আচ্ছা, মেয়েটাকে ওইভাবে মারলেন কি দিয়ে? ওই পেতলের বুদ্ধমূর্তি দিয়েই কি? ওই জন্যই ওটার প্রতি অত দরদ? আবার বললেন আগেও খুন করেছেন, হয়তো ওটাই ছিল মার্ডার ওয়েপন, অহিংসার প্রতীক দিয়ে চরম হিংসা। চমৎকার। এরপরে একটানে কাভারের দরজা খুলে ফেলেন রজত, আর এর সঙ্গে সঙ্গে যা হলো তার জন্য তিনি মানসিকভাবে 100% প্রস্তুত ছিলেন না। ঠিক এই সময় আলোটা গেল নিভে। লোডশেডিং, উল্টো দিকের দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা জ্বলে উঠে ফোকাস ফেললো সেই কাভার্ডের ভেতরে, আর রজত দেখলেন ঠিক সামনে কাভার্ডের দরজার দিকে মুখ করে রাখা দুটি নর কঙ্কালের মাথা, আর সে দুটোরও মাথা দোবড়ানো। নিজের অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কোন রকমে এসে সোফায় বসে পড়লেন রজত, ফিরে এলেন জীবন। আরেকটা আলো জ্বাললেন, এতে অন্ধকার অনেকটা দূর হল। ধীরে সুস্থে কাভার্ডের দরজা বন্ধ করলেন, বসলেন নিজের কাউচে।
1: আরে মশাই, আপনার ছেলে মানুষই দেখছি একেবারে ইনকিউরেবল, মরবার সময় হয়ে গিয়েছে আর এখনো এসব করছেন, ভাবা যায় না। আচ্ছা, আপনি কি খাবার আগে মরতে চান না পরে? খেয়েই নিন, বুঝলেন, খাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। আর এই যে পাওয়ার গেল, কখন আসবে ঠিক নেই, কাজেই ফ্রিজেও।
0: যেটা বলবেন সেটা মনে মনে গোছাচ্ছেন রজত, আর না বলে উপায় নেই, এটাই শেষ রাস্তা। জীবন বোস এখনো কথা বলে চলেছেন,
1: আপনার লাস্ট ডিনারের মেনু কিন্তু বেশ ভালো, বিরিয়ানি আর বন মুরগির ঝোল, আজ সকালেই মেরেছি।
2: মিস্টার বোস, আমার শুধু একটা কথা বলার ছিল, সেটা শুনুন, তারপরে আপনি যেটা ঠিক করবেন সেটা করবেন।
1: বলবেন কি বলবেন, বলুন তবে, আমার আবার একটু খিদে খিদে পাচ্ছিল।
2: দেখুন, মোবাইলে টাওয়ার না থাকলেও রেকর্ডার তো চলবে, প্লিজ প্লিজ চালান, আই ওয়ান্ট টু বি অন রেকর্ড।
1: বেশ নাটকীয় ব্যাপার তো, তেমনি বলুন, আমার মেমারি খুব ভালো, সব মনে থাকবে।
2: না না মিস্টার বোস, না প্লিজ প্লিজ ওটা চালান, এই নিন এই নিন, আমার মোবাইলে চালান, লক খুলে দিয়েছি, লকের নাম্বার 314159, মানে পাই এর প্রথম ছটা সংখ্যা ডেসিমাল বাদ দিয়ে।
1: বেশ, মনে থাকবে সেটাও। নিন, আপনার মোবাইলের রেকর্ডার চালু করছি।
2: শুনুন মিস্টার বোস, আমি আজকে আপনাকে এমন একটা কথা বলছি এবং উইথ এভিডেন্স, যা কেউ জানে না, এবং এটা জানলে আর এভিডেন্স পেলে পুলিশ যে কোনো সময়ে আমাকে ফাঁসিতে ঝোলাতে পারে।
1: ও আই সি, তার মানে ইটস আ ডিল, আপনি আমাকে ফাঁসালে আমি আপনাকে ফাঁসাবো, তাই তো?
2: আপনি একটু আগে যে বইটি দেখালেন, মানে ভীমবেটকার কথা, যার জন্য আমি সরকারি খেতাবও পেয়েছি, ওটা আসলে আমার লেখা নয়।
1: সে কি, কার লেখা?
2: আমার ছাত্রী চন্দ্রিমা, খুব ভালো মেয়ে ছিল, আমার আন্ডারে পিএইচডি করছিল।
1: ছাত্রী ছিল, করছিল?
2: হ্যাঁ হ্যাঁ, নেই, আমি খুন করেছি।

0: করেছি ওকে।
1: সে কি, কোথায়, কেন?
0: রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওই ভীমবেটকার কাছেই। আমাকে পুরো পাণ্ডুলিপিটা দিয়েছিল চন্ডিমা। আমি বুঝতে পারি যে এটা একটা মারাত্মক কাজ করে ফেলেছে ও। খ্যাতির লোভ আমাকে পেয়ে বসে। আমার আমার টাকা আছে, কিন্তু টাকাতে খ্যাতি হয় না। আমি একটা প্ল্যান করি। আমি ওকে বলি যে এই পাণ্ডুলিপির কথা কাউকে না বলতে, লোকে চুরি করতে পারে। ও জানায়, কাউকে জানায়নি, ও হাতে লিখত, পুরো হাতে লেখা পাণ্ডুলিপি। ওর হাতের লেখায় রয়েছে আমার এই ল্যাপটপে। আমাকে আমাকে ইমেইলও পাঠিয়েছিল, সেই ইমেইলও আছে। সামান্য ছুতোয়ে আমি ওকে আবার একবার ভীমবেটকার গুহায় পাঠাই, এমপিতে। ও জানতো না আমি কাছেই আবদুল্লাগঞ্জে আছি। আমি ট্রাভেল করেছিলাম ছদ্মনামে, কোনো রেকর্ড নেই। আমার লোকেরা ওকে গাড়ি থামিয়ে নামায়, খুন করে, আর তারপর আমি ডেড বডি দেখি। আমার নির্দেশে ওরা দেহটাকে টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয়, আর বাঘের পেটে চলে যায় চন্দ্রিমা। শুনেছি পুলিশে মিসিং ডায়েরি হয়েছে, এটা 5 বছর আগের ঘটনা। আমি উঠেছিলাম আবদুল্লাগঞ্জে ভোজেশ্বর হোটেলে। ছদ্মনামে থাকলেও ছদ্মবেশ তো ছিল না। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে থাকলে বা ভোপাল এয়ারপোর্টের ফুটেজে ছবি থাকবে। আর যারা আমার থেকে পয়সা নিয়ে কাজটা করেছিল তাদের নাম আর নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটা রইল, আমার ল্যাপটপ রইল, আর কোনো প্রমাণ লাগবে বলে তো মনে হয় না। প্লিজ প্লিজ আপনি আমাকে মারবেন না। ভেবে দেখুন, আমি শুধু আপনার ঘরে মৃতদেহ দেখেছি, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া কিছুই নয়। ভিকটিমের মুখও আমি দেখিনি। আমার অপরাধের প্রমাণ অনেক বেশি জোরালো। আমি আমি কেন আপনাকে শুধু শুধু ফাঁসাবার চেষ্টা করব বলুন তো?
2: এতক্ষণ একটানা কথা বলে হাঁপিয়ে গিয়েছিলেন রজত, থামলেন। জীবন বোস জলের বোতল বাড়িয়ে দিলেন রজতের দিকে। বৃষ্টি থেমে গিয়েছে, আলো এসে গিয়েছে। রেকর্ডিং চালিয়ে দেখে নিয়েছেন জীবন বোস, পরিষ্কার রেকর্ডিং এসেছে। ল্যাপটপ খুলে রজত দেখিয়ে দিয়েছেন চন্দ্রিমার ইমেল, পাণ্ডুলিপির স্ক্যান, নিয়ে নিয়েছেন সে সুপারি কিলারদের নাম নাম্বার। ল্যাপটপ চলে গিয়েছে জীবনের জিম্মায়। কথা দিয়েছেন রজতের ভয়ের কিছু নেই, তিনি চলে যেতেই পারেন। ভোর হতে খুব বেশি বাকি নেই। এরকম বিচিত্র একটা পরিবেশেও একটা প্রশ্ন না করে পারেননি জীবন।
1: একটা কথা জানতে ইচ্ছে করছে, সবই তো বলেছেন, কাজেই ধরে নিচ্ছি এটা বলতেও আপত্তি হবে না। এরকম ভয়ঙ্কর একটা ইমেল, মানে যাকে বলা যায় ইনক্রিমিনেটিং ইমেল, কেন রেখে দিয়েছিলেন? ডিলিট করে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল।
0: আমার মধ্যে একটা ভয়ঙ্কর বেপরোয়া ভাব, আমার কেউ কিছু করতে পারবে না, এরকম একটা বিশ্বাস কাজ করত। কিন্তু সে বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি, আপনি মিস্টার বোস।
1: একটা প্রশ্ন ছিল, বলতে পারেন এটাই শেষ?
0: বলুন বলুন।
1: আপনার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিলেন,

0: এখন আপনি চিকাগোতে। এই বইটার আমেরিকান এডিশন প্রকাশের অনুষ্ঠানে। বেশ, কিন্তু সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল?
1: মানে কি বলতে চাইছেন আপনি?
0: না, মানে আপনি যে আর্থসামাজিক অবস্থানের মানুষ, আপনি তো আর চিৎপুরের বস্তিতে থাকবেন না। আপনি নিশ্চয়ই থাকেন বা থাকতেন অতি আধুনিক সুরক্ষা ব্যবস্থা সম্পন্ন বাড়িতে, এবং ঠাকুর চাকর ড্রাইভারও অনেক, সেখানে এরকম অ্যাক্সিডেন্ট। তবে উত্তর দিতে আপনি বাধ্য নন, যা বলেছেন তাতেই হবে। যান, তৈরি হয়ে নিন।
2: রজত তৈরি হয়ে নিতে গেস্ট রুমে গেল। জীবন দরজা খুলে দিয়েছেন। তিনি বাগানে বেড়াচ্ছেন। এই সময় নাকি তিনি রোজই বাগানে ঘোরেন। তৈরি হয়ে বসবার ঘরে এসে দেখলেন জীবনের সোফায় বসে এক মহিলা। ইনি আবার কে? মেয়েটি বলে উঠল,
3: কেমন আছেন স্যার? আমার লেখা বই কেমন চলছে?
2: সব হয়ে দেখলেন রজত, চন্দ্রিমা। আর ঠিক সেই সময় বক্সায় আগন্তুক বড় বাঘের গর্জন শোনা গেল।

0: এসডিপিও আর্য ছেত্রী বেশ চটপটে ও স্মার্ট, জীবন বোসকে শ্রদ্ধা করেন। রজতকে নিয়ে যাওয়া হয়েছে, অবশ্য পুলিশের গাড়িতে নয়, অ্যাম্বুলেন্সে। উপায় ছিল না, তার এখন সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থা। চন্দ্রিমাকে দেখার পরই এটা হয়। তিনি অবশ্য বোঝেননি ইনি চন্দ্রিমা নন, সে আর ফিরবে না, এ তার যমজ বোন তন্দ্রিমা, আর জীবন বোস ওদের দাদা। রজতের সেক্রেটারির কাছ থেকে জীবন জানতে পারেন রজতের আলিপুরদুয়ার আসা ও সেই রাতেই চালসা যাবার প্ল্যান। রজত জানতেন না তার সেক্রেটারি দীর্ঘদিন ধরে সব খবর জুগিয়ে আসছে জীবন বোসকে, আর সেটা জেনেই প্ল্যান করেন জীবন। ঘরের মৃতদেহ আসলে তন্দ্রিমাই। কফি খেতে খেতে জীবন বললেন,
1: উনি নিজে স্বীকার না করলে উনি যে আমার ছোট্ট বোনটাকে মেরেছেন জানার কোনো উপায় থাকতো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার হাবিলদার সামাত ফরেস্ট গার্ডের রোলে ভালো পারফরমেন্স দিয়েছে, ওকে এটা দিয়ে দেবেন। আর এখানে সব এভিডেন্স আছে, নিয়ে যাবেন প্লিজ। একটাই আফসোস, জানোয়ারটা মানসিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আবার পরশুই বেরিয়ে যাব আমাজন রেইন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্টে, তবে দরকার হলে এই নাম্বারে ফোন করবেন, আপনার ফোন ধরব।
0: ছেত্রী বললেন,
2: দুটো কথা খুব জানতে ইচ্ছে করছে।
1: বলুন।
2: প্রথমত, লোকটার মোবাইল তো আপনি কেড়ে নেননি।
1: না।
2: তাহলে ও কাউকে মোবাইলে ফোন করে ডাকলো না কেন?
1: ওর ধারণা এখানে টাওয়ার পাওয়া যায় না, আমি যে জ্যামার চালিয়ে রেখেছি ও জানবে কি করে। পরে অবশ্য জ্যামার বন্ধ করে আপনাকে ফোন করলাম সেটাও বোঝেনি, কারণ তখন ওর মাথায় অন্য জ্যামার ঢুকে গিয়েছে। আর দুই,
2: রজত আপনার বোনের দেহ জঙ্গলে ফেলে দিয়েছিল, তাহলে সে যে ওখানেই খুন হয়েছে বা রজতই খুন করেছে সেই কথা আপনি জানলেন কি করে?
1: ও যে মানসিকভাবে খুব সুস্থ নয়, মানে রজত, সেটা চন্দ্রিমার মনে হয়েছিল, বলেও ছিল তন্দ্রিমাকে। আর এও বলেছিল পুরো পাণ্ডুলিপি পাঠিয়েছে রজতের কাছে। তবে এগুলো আপনার পুরো প্রশ্নের উত্তর নয়। আপনার প্রশ্নের উত্তর হল, বাঘ মাংস খায়, যন্ত্র খায় না।
2: মানে?
1: SNPBR668588
2: মানে?
1: চন্দ্রিমার হার্ট ভালো ছিল না, পেসমেকার বসানো ছিল, সেই পেসমেকারের অংশ জঙ্গলে খুঁজে পায় এমপি পুলিশ, ওটা পেসমেকারের নাম্বার, তার থেকেই ঘুমটাকে বাঁচাতে পারলাম না ছেত্রী। সব নাম সব খ্যাতি আমি খুশি হয়ে দিয়ে দিতাম জানেন, যদি বোনটাকে লোকটা ফেরত দিতে পারত।
0: বেরিয়ে এলেন ছেত্রী। এখন ভাই বোনকে একটু একা থাকতে দিতে হবে, কিছু ফর্মালিটিস আছে, তা সে পরে সারলেও হবে।

জিপে বসে তাকিয়ে দেখলেন জীবন বোসের পাশে এসে দাঁড়িয়েছেন তন্দ্রিমা, আর তার কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জীবন বোস।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সুমন্ত্র চট্টোপাধ্যায় লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ, রজত বড়াল সমক, ফরেস্ট গার্ডের ছদ্মবেশে হাবিলদার সামাদ রাজীব, জীবন বোস উজ্জ্বল, তন্দ্রিমা মহুয়া, সাবডিভিশনাল পুলিশ অফিসার আর্য ছেত্রী অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: দারুণ দারুণ দারুণ লাগলো আমার গল্পটা। আপনার কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আর 9903659299 এই নাম্বারে একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন। অবশ্যই নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার দিয়ে, যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সবথেকে ভালো লাগবে তাঁকেই কিন্তু আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে দেখতে পাবো। তাহলে আর দেরি না করে পাঠিয়ে দিন। আর এখন বাজছে 1:08। আমি 2:08 অবধি আপনাকে সময় দিলাম। আচ্ছা, 2:08 অবধি সময় দিলাম না হয়, আপনি পাঠিয়ে দিন 9903659299 এই নাম্বারে আপনার গঠনমূলক সমালোচনা। গল্প স্বল্প অনুষ্ঠানটি আজকের মতন এখানেই শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন ক্ল্যারিওনেটে রাগ বেহাগ, শিল্পী তপন নটের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন ক্লারিনেটের রাগ বিহাগ এবং কিরওয়ানি শিল্পী তপন নট্টর পরিবেশনায়। এখন শুনবেন শরদের রাগ কৌশিকানাড়া। শুনছেন 107 FM রেড বয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।

এতক্ষণ শুনলেন শরদের রাগ কৌশিকানারা শিল্পী পুষ্পেন্দের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আপনার অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। অনেক রাতে আপনার সাথে গান শোনাতে আর একটু কথা বলতে চলে এসেছি আমি সোহম আপকে নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, একটু দেরিতে শুরু হলো না হয়, কারণ গল্প স্বল্প ছিল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ছিল, আর সব কিছু পেরিয়ে যখন চলে এসেছি তখন আমি যেটা এই সময়টার জন্য ভালোবাসি সেটা হলো অতীতকে একটু নেড়ে ঘেঁটে দেখা, অতীতকে আরেকবার দেখা। তার কারণ আমাদের সকলের মনের মাঝে আমাদের অতীত বেঁচে থাকে। অতীতে সব কিছুই ভালো ছিল এমন তো না, আমরা বেঁচে বেঁচে ভালো মুহূর্তগুলো, শুভ মুহূর্তগুলোকেই মনে রাখি। আর সেই মুহূর্তগুলো এমন গভীর রাতে অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসে। কেন জানেন তো, এই সময়টা অনেক শান্ত সমাহিত। এই সময় আমরা পারব, আমরা পারব সেই অতীত স্মৃতিতে ডুব দিতে। চলুন শুনে নিই পরপর দুটি গান, SP বালা সুব্রহ্মণ্যম এবং চিত্রার কণ্ঠে চোর চোর ছবি থেকে প্রথম গানটি, এবং তার পরের গানটি কুমার শানুর কণ্ঠে সেই 1995 সালে মুক্তি পাওয়া ফির তেরি কাহানি ইয়াদ আই থেকে। চলুন শুনে নিই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এক ধাক্কায় মনটা তিন দশক আগে চলে গেল বন্ধুরা। এবারে যে তিনটে গান শোনাবো আপকে দিয়েতে, তার মধ্যে যে প্রথম গানটা, এই গানটা যে সিনেমা থেকে নেওয়া, সে সিনেমাটা ভারতীয় সিনেমার ইতিহাসে একটা বিশেষ স্থান গ্রহণ করেছে। বলা যায় এই সিনেমাটা ইটসেলফ নিজে একটা ইতিহাস তৈরি করেছে। তো এই 1995 সালে যখন এই সিনেমাটা মুক্তি পায়, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। স্কুল

এ ফেরার সময় বিরাট বড় পোস্টার দেখতাম রাস্তায়। আসলে তখন এগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, আমাদের সময় তো চারদিকে এত কন্টেন্ট ছিল না, তাই না? তাই যা কিছু আকর্ষণীয় তা আজও মনের মাঝে একটা সুন্দর স্মৃতি হিসেবে রয়ে গেছে। ইয়াস ইয়াস ইয়াস, আপনি বুঝতে পেরে গেছেন এতক্ষণ আমি কোন সিনেমাটার কথা বলছি? বুঝতে পেরেছেন তো? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ব্লক।

সম্পর্কে একটু বলি, এই ছবিটি যখন মুক্তি পায় সে সময় ভারতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, ক্রীড়া টুর্নামেন্ট চলছিল। তখন প্রতিবেশী রাষ্ট্রের কিছু খেলোয়াড় তাদের কর্তৃপক্ষের কাছে এই সিনেমাটি দেখতে যাওয়ার জন্য তাদেরকে ছুটি দেওয়ার একটা অনুরোধ করেছিলেন। হ্যাঁ, এবং তারপরে সিনেমাটি অসাধারণ গান এবং বাস্তব কাহিনীর জন্য বিখ্যাত বোম্বে। বোম্বে ছবি থেকে চিত্রার কণ্ঠে, চলুন পরপর শুনে নি তিনটি গান।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন না আপকে লিয়ে, সঙ্গে আছি সোহম রাত তিনটে পর্যন্ত। রাত তিনটে থেকে চারটেও আপকে লিয়ে অনুষ্ঠানটি থাকবে এবং সেই অনুষ্ঠানে থাকবেন আমাদের প্রিয় প্রেজেন্টার তপারতী গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, এই গানগুলো যে শুনি, এই গানগুলো শুনলে মনে হয় যেন টাইম মেশিনে করে, একেবারে সেই কল্পবিজ্ঞানের টাইম মেশিনে করে চলে গেছি অতীতে, আমাদের সেই সময়টায় ফেলে আসা মধুর স্মৃতিগুলো আবারও ভেসে ওঠে মনের মাঝে, স্পর্শ করে আমাদের। হ্যাঁ বন্ধুরা, সত্যি জীবন কত দ্রুত প্রযুক্তির জন্য বদলে গেছে, কিন্তু ভেতরে রয়ে গেছে অনেক স্মৃতি। সেই স্মৃতিগুলোই এমন গভীর রাতে আকাশের তারার মতোই জ্বলতে থাকে, তারা নরম আলোয় যেন মনটা আবারও গভীর প্রশান্ত হয়ে ওঠে। মনে হয় সমুদ্রের তলদেশে যেমন অনেক মনি মুক্ত রয়েছে যার সম্পর্কে আমরা জানি না বা দেখতে পাই না, কোনো মানুষ না গেলে তার দেখা যায় না, তার ছবি তোলা যায় না। মনে হয় এমন কোনো গভীর রাতে যেন স্মৃতির মহাসাগরের তলায় গিয়ে স্মৃতির নতুন নতুন মনি মুক্ত তুলে আনছি আমরা। পরের গানটি হেমা সরদেশাই এবং শঙ্কর মহাদেবনের কণ্ঠে শুনে নেব, সেই একই বছরে মুক্তি পাওয়া ও ডার্লিং ইয়া হ্যায় ইন্ডিয়া ছবি থেকে। তারপরের গানটি কুমার শানু এবং আলিশা চিনয়ের কণ্ঠে সেই একই বছরেই মুক্তি পাওয়া গুন্ডারাজ ছবির গান। তারপরে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের ডুয়েট। একই বছরে মুক্তি পাওয়া জমানা দিওয়ানা ছবির গান এবং তারপরটি নলিন দাবে এবং সমবেত শিল্পীদের কণ্ঠে সেই একই বছরে মুক্তি পাওয়া প্রেম ছবি থেকে। চলুন শুনে নিই পরপর চারটি গান, মনটাকে সতেজ করি স্মৃতির মাধ্যমে, নস্টালজিয়ার মাধ্যমে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: রাত যখন গভীর হয় তখন 107 FM রেইনবো শুনতে হয়, কারণ সেখানে হয় আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠান এখনও একটা ঘন্টা রয়েছে। আমাদের প্রিয় প্রেজেন্টার তপারা দিয়ে চলে এসছেন এবং ওনার সঙ্গেই গানের সফর, সুরের সফর চলতে থাকবে। কিন্তু যেতে যেতে আরও একটা গান আপনাদের জন্য রেখে গেলাম, আবারও আসবো অন্য কোনো দিন এই সময় অথবা অন্য কোনো সময়। তার আগে শুনে নিই 1995 সালে মুক্তি পাওয়া রক ট্রান্সার ছবি থেকে পার্বতী খান এবং বালির কণ্ঠে এই গানটি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয় আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি দফারুতি। প্রথম পর্বে গান শুনছিলাম নাইনটিজ এর এবং সোহমের সাথে, এবং ঠিক যেখানে সোহম আমাদের রেখে গেলেন প্রথম পর্বে, সেখান থেকে আমিও শুরু করছি 1996-97 সময়কার গানগুলি দিয়ে। আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের প্রথম গানটি শুনব স্বপ্নে ছা ছবি থেকে, হরিহরন এবং সাধনা সরগমের কণ্ঠে।

এর পরের গান শুনবো প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে লিবাস ছায়া ছবি থেকে, তারপরের গান শুনবো উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে জিত ছায়া ছবি থেকে।

107 MHz FM Rainbow শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি, আমরা শুনছি 90s হিন্দি ছায়াছবির গান। এরপরের গান শুনবো তেরে মেরে স্বপ্নে ছায়াছবি থেকে হরিহরন এবং সাধনা সরগমের কণ্ঠে, এবং তারপরের গান শুনবো কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর কণ্ঠে খামোশি দ্য মিউজিক্যাল ছায়াছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এরপরের গান শুনব উদিত নারায়ণের কণ্ঠে দাস্তক ছায়াছবি।

এর পরের গান শুনবো মাচিস ছায়া ছবি থেকে, হরিহরন, সুরেশ ওয়াতকর এবং বিনোদ সেগালের কণ্ঠে।

আজকের সময় তো প্রায় শেষের পথে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব উদিত নারায়ণের কণ্ঠে, অর প্যার হো গয়া ছায়াছবি থেকে। এই গানের সাথে সাথে আজকের আপকে লিয়ে থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। অন্যান্য অনুষ্ঠানগুলিতে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, শুনবেন রাগ ললিত পঞ্চম, তবলায় ইন্দ্রনীল ভাদুরী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। ললিত পঞ্চম রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় রাগ ললিত পঞ্চম। প্রভাতীতে এরপর শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার। শুনবেন রাগ রামকেলি, তবলায় রূপক মিত্র। রামকেলি রাগে সেতার, পরিবেশনায় কল্যাণ মজুমদার।

0: এতক্ষণ শুনলাম সেতার, রামকে লীরা গে সেতার পরিবেশনায় কল্যাণ মজুমদার। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবো। এখন শুনবেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান। আজকের আনন্দধ্বনিতে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।